হয় নহয় লামসগ খাই তাই তাকুকতে বুক সংলগ্ন নরকাই দো 101.6 মেগাহার্স এফএম উচ্চনি দিনের সালকজাং পান্ডা ইংগে ফাইদি সঙ্গ চেংলায় সুরিমুলু চামুগুলো যিনি পান্ডা সালকামানী পান্ডা আনর যতন নাইসংলাই যাকা দিনের সালকামানী পান্ডা বহু চেকন হয় গে আংনি বুক রিমা ফাইসক বৈজাক হাই নহাই যত অগ্রা জাগ্রা রং ফুনি অজরানি আনি খুলমানি আফারো তাই আনি সাক বাইম নি বাই তাই আনি গোসা গবং রং হামবাই তে হামজাকমানি আফারো খাই তো তাকুক তৈ বুক সং তাবুক দিনের সাল কামানি পান্ডা চেকনা থাকলাই দো দিনের সাল কামানি পান্ডাও আংলক বাই কক সাবান কক থাই খাতেমু আও চিনি কক থাই রং যাইকে খাতে উইমান বাইকে খাতে জাগনাই আপনার তৈ থাইজা থাইনে যে সাইমান মানে যিনি সালাইয়ানো তাই নরং থানিব আনাই নি কক মরক রক নি নাগু মানে কক রং খাকলায়ও নরক তিনি পান্ডাও গরংহরানো তিনি পান্ডাও গরঙ্গে নরক নি নাগু মানে কক রং আনো সাহরি মানানো আও খাই তো তাকুকতে বহুক সক তিনি সালকামানি পান্ডাও নরক যত্ন লামসগো তৈ কক দুক নাম্বার নরক সাইনো মানো কক দুক নাম্বার গরং হানি বাকে চাইতক যাও কক দুক নাম্বার 2326253 ও কক দুক নাম্বার গরং হরদি তে গরঙ্গই নরক তিনি সালকামানি পান্ডাও নি নাগু মানে কক রং গিজা সাহরদি গেদিনী ককথাই খাতি লাইমুঙ্গ এবার ককথাই খাতি মঙ্গ যাইসা থাইনি কক সানাই আবনিয়া গ্লোদ দিনী সাইনো মানো চিনি হায়ংনি খরং পান্ডা গজার ভায়ো হায়ংনি খরং পান্ডাও হ্যাঁ খরং পান্ডাও যাই কক সালাইনাই তাই আরো বিশিঙ্গ যাগুকমানী কক সালাইয়ানো

0: फायदि आबन लागै आं कयनाय आ नंनाय फिनबे सेंते दिनै जत पतिफोरा हानि दिबे दफारखन दिन कखन सों सालायानो सोंलायानो खातेलायानो अबहायखन जों दिन मुखुमु हुखुमु सिनि समा सिन दफा सों सानाय होनना आं खाखाय औ आ सों सासे
1: बालाखन हामबाय दे फुंका हामदो फुंका আও চিন্তা খুব খয়নি বসাওর কা চিনি কক থাইল সঙ্গে খাতিনা নাং আও অ জরা বাই বাকসা বাকসা সঙ্গে দালাই তংনানি বনাং আবনি বিশিং বিশিং চিনি সিনে মুং চিনি কক থাইন বসং খাতি থাইক লাইও ফাইদি হে আবন তৈন সালাই ফিও না তে খরক সবাই হ্যালো এ ফুং কাহাম আও বরণ সাহরি তো সাদে কাহামনো টংজাও নগনি হামারি বাই শাড়ি দেখো অ হাইং যে কক দো মানে যত কক সরঙে মানকাই তো চিনি বাকি বেলাইছে গাহাম পিয়াবা সরং মূ যেসে সরঙে মানো আসকসে গাহাম আপনি বিশিং বিশিং ফানো সিনি মূ ন তাই আকাডি কক আসকসে হায়াদা ফাইদি সাব দং গরঙ্গান হ্যালো হ্যালো
2: হ্যালো
1: ই ফুং গাহাম
2: বাই বাই বাই কত না বেলা
1: ফুং গাহাম ফুং গাহাম এই সে
2: কমলপুর
1: তাকে ব্রিজেশ নিখক মনাং মানে নজন সিনে অকরা চাকরা রং তাবো গোসং মানখো গানাও বংথাই সিনে সরং জানাই কবাং মা তং জং সরং থাই তো ক্লায়ো ন

0: Ở ta không biết chứ nên có một nàng mới nói chừng xin nhờ ở ra chắc rằng nó sẽ tá bút của sừng mắn của gà nào bông thấy xin nhờ sừng rằng này các bạn mất tung sừng sừng thấy tập lại nó phải thi hô cho nó tới khỏi được sao sao bút tung ở chừng cái rừng lại nè hello hello
1: Phong cả hàm mà đâu
0: in phong cả hàm
1: phong cả hàm bài thì có một thằng anh thấy chân chạy tầm sao đó lại quan trọng này cái chế tốt biết không à có vậy thì họ đã đã phản ứng gì mà có nói chung tham khảo cái gì nào này có nó không ra nào này cho nên có nó do tôi nói cho nên có người được khai ra đi vậy cả có nói chung tham gia mà này có আমি কখনো খামজাগি আপনার ভাইকে হাম করে খাই মানে আপনি বাকি তাই তুমি তাই চোখে তো এইখানে আপনার অ্যাপ্লাই করলেন জানি আপনার বাইকে দেবো আমার থাকে লাগে অবশ্যই আপনি লাগে সিনি ও এফ এম রেডিও রকবেলাই আপনি সামু থাকলে তো এবং বা সঙ্গে পকথাই রকম কেতাল কেতাল খালায় ওকে আবু ভাই সিনি যে বুকা বুলারি সিনি কক্থাই বান্দার কক্থাইনি যে খক
0: তাবুক যেন হাই খরং পান্ডাও থাকে নাই কেরানি চাই তো ফির দিত আসংমা কয়ে আং তো টপিকটা কন্টিনিউ খাইনে হিংকে তাবুক হাই খরং পান্ডা যেন টাইম টু টাইম মা থাকবোলা খারকটা তৈ যা দিত হিংকে হাইপেন তাই সাই কেরানি বাকি আং কয়ে যাও তাকক ন চাই তাবি তাবুক জোর চিনি হাই খরং পান্ডাও করি হেঙ্গে তাকুনো হাইনে হাই কয় ফিনাই করি আখা বুখা ওয়ান সুগী তোমানি তাকক অজরা রোগ করি খেলে বিন কক নো আং পারি দেমানো মাইয়া হিনে দেব করি পরীক্ষা হাইপানো আনি পৈত দোক তৈসা করি ফিনাই দিনে কক আহামনো সানাই হিঙ্গে ফাইজে যাবুক থাকলাই হাই খরং পান্ডারি বোখাগো

আকাশবাণী আগরতলা ফুংকাহাম যতনি ফাইসিং খাকাহামিয়া ফারি তাবুক জেংজাগ তিনি ফুংনিক বড় পান্দা হায়ুনি খরাং তিনি সেপ্টেম্বর তালনি শালচিসা নিশাই নিজেদক ইংরাজি পিসি তালবাং তালনি শালচিবা চিব্রুইরা থামচিবা তিব্রা পিসি ও পান্দা আওয়ায়ুঙ্গি টঙ্গ সাসাই নৈরা দকচিচুকু কিলোহার্জ এবার নৈরা থামচি দক পয়েন্ট ব্রই মিটারও তাই থানচাকে ও পান্দা আওয়ায়ুঙ্গি টঙ্গ সারাসা পয়েন্ট দক মেগা হার্জ পুলানো খানাবাইদি কক কাহাম তিনি কক কাহাম না হাজাখা ত্রিপিটকনি

అందులో ఉన్న చెంగిరివు 1906 BC. అబో దక్షిణ ఆఫ్రికాని జోహన్స్బర్గ్కో భారత హాకొతని తొంగనై కైస బదల్ని లుక కుతుమ మహాత్మా గాంధీ కక్నారకై ఓ చబాన ఓ చెంగమణి తై తిని హై హాల్న న భారతీయ వన సాహిత్ దివస్ నై పాలగై పాలై జగై తమ ఓ సాల్ని బిషింగ్ తై బలం తై బలంని మాల్ మాతా ন খাতি নারক নাইরংনি যে ইয়াপ্রি রমিক লাংমানি এবার বংনি ইয়াকুমর মৈতো খাই অসালন পালাই জাগাই দাঙ তাই তিনি নিহাই সালন 2001 BC. সামু সিতার পাই চপ্রব জাগাই এয়ারলাইন্স আবংখা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নি আর এয়ারলাইন্স চপ্রবই খরক থাম সাই হাই রকন বথার সাক্ষা অপাতি মুপাতিখা প্যান্টাগন অবংখা তিন সালনি মৈতু নারক জানাই থাইসা থাইনি ককথুম হিংকে ফাইদি তাবুক সঙ্গ সাকাম ক্রাইনি বোখাগো থাইসা থাইনি কক তৈসা খানা লাইফিবান সাকাম ক্রাইও আং তিনি নরক বাই কক সাওয়ানো যক্ষা হায়াকেবা টিবি বেমানতই ও যক্ষা হায়াকেবা টিবি বেমার ঘা কাইসা ব্যাকটেরিয়া বাই কপল যাক সলরনাই বেমার আবো চিনি ফুসফুস ন চপ্রব সই জরাও বন কাহামকে সাক নাইকের বাই মানজুবই নাইজাকি মাইয়া হাইকে আব বেমার এরে তরি মানো হাইনি বাগাইন বন সই জরাও নাইজাগৈ বিথি বেড়াই রকসাখাই হামনা বা আশক নকলাই গে ফাইদি বাইকে হামনানি বিথি বেড়াই রকসানানি রায়দারক জং সাইমান লাইয়ান পইলানো জং সাক নাইকরং এবা ডক্টর বাই নাইজাকনি নাংনাই সাক নাইকরং রক জে বিথি বেড়াই রহরো আবনো জং করয়া কারে পাইথাক জরা সারানি নাংনাই তমু অমো হাইকে সাইমান খাই দদিন হামনানি নাই তাই দঙ্গ জং বিথি রং নব কিসা সাউই হামকা হঙ্গে ইয়াকারানি ক গিয়া ইয়াকারে রিউই তাই সাথে সালজান ইয়া গল ফান সাকা হঙ্গে যে বিনি ভাইরাস বা ব্যাকটেরিয়া রক দঙ্গ আবো তাই বো ফান গনাংসে অঙ্গৈ ও বিথিন মেজানি মানো হাইনি বাগৈ টিবি হা একেবা যক্ষা বেমার গনাং রক হঙ্গা হঙ্গে বিথিন সালসা করয়াবই মাচা নাই তাই চামুনি দায়িত্ব তঙানি নাংনাই চাকলম গনাং এবা খাবা পুষ্টি গনাং চামুজং সানানি নাংনাই আবোচিনি সাকন স্রাই স্রাই গসরাং তাই কাহাম করংখাই দনি জং টিবি বেমার রংমানখাই চিনি সাক রক রুবায়ো বা জং শরীরক এবা বসাক রক হই হই অংজাগো হাইনেবকে চিনি চামুঙ্গ জং এড খাইনানি নাংনাই সালব্রুমন ওয়াহান আ ডাল টকটৈ অবহায়রক চামুং কাহাম তাই আবন কারিব জং ভিটামিন ডাই মিনারেল চামুং রক সারানি নাংনাই আরো তঙানো গয়াম আমলাই জামি অবহায়রক তাই আবন কারিব বুথাই কুমুন রক সারানি নাংনাই তাই তাই বনাঙ্গো চিনি ক্যালসিয়াম তে ক্যালোরি গনাং সামুং আবরত আরো তঙ্গো চিনি দুধ জং সালো গ্লাস থাইসা দুধ নংমাখাই চিনি বাগৈ তেবো জানাই তাই ও টিবি হা একেবারে যক্ষান জং বাহাইকে কাটিউই বা বইন সলরিয়া খাইতনি মান অবন ফাইদি সালাইয়ান জং মাস্ক ইউজ মাখলাইনাই এবার মাথুবনাই নগ দংথুং ফাতার নংখরদং জং মাস্ক মাথুবতাই মাথুবনাই আবনো কারিব হাইজুকফুরু কুচুকফুরু জং জেফর মাস্ক থুব জায়গা হঙ্গে রুমাল জং সবসময় মা তনি হাই একেবারে টিসু জং আবনো বুকুং বুকুক মা খলবনাই জং ইউজ খাই পাই খেয়ে টিসু হাই একেবার রুমাল কাহামকে সুই বা টিসু রং হঙ্গাঙ্গায় ডাস্টবিন কাহামকে খলব যাক খিবনানি নাংনাই আবনো কারিব যিনি নগ রক সরাই সরাই সাফ সুতরা তংনানি নাংনাই তে নগ কাহামকে সাতুং তে ন বারক থাংলাই সুখলাই মানে অম হাই নগ রক তরনাই তংনানি নাংনাই বা তনিথাই মাংনাই তাই দঙ্গ হামিয়া সিতরা রক বই কাটি ওই তংমানি বিশিঙ্গ জং ফেক মুং মানই এবার খাবার দুমা বিড়ি সিগারেট অবহাই রক বই জং সালই তংনানি নাংনাই অব রক চিনি টিবি বেমার ন বাড়ি রিও এবার খাবার এরিও হেনে সাজাগো

0: পাই থাকো তো যিনি শালগ্রমনি রুটিন বা যিনি চেকআপ শাক নাইকেরেং রক বাই ওরাম ওরাম না চেক খাইজাক দি বসক হামকা এবা বসক তং হয় এবা খেবা বিনি বস্তং এবা বরং রক তং হ সং আবো মানা নাই অবং হা তিনি নি শাক খামক্রাই নি কক
1: হাইকে তাবো খনালে ন হুক বা নি কক হুক বা নি কক তিনি খনালে ন ফান্তক মুখই গাইমানতি কক কিশাম মাইশিংমলো ফান্তক মুখই গাইজাগো ও সেপ্টেম্বরনি পাইথাক সাল এবা অক্টোবর নভেম্বর খা ফান্তক গাইনানি বাকি কাহাম জরা ফান্তক মুখই গাইনা বাকি কাহাম জরা হাইফান মাইশিং থাংথিং থাকতে জরা এবা আতাল রগো ব ফান্তক মুখই গাইলে মানো তা মুখে হা চুকসর সর তাই তুই গজায়া আবহাই জাগাকে ফান্তক মুখইনি বাকি বেলাই কাহাম সম চুমু চুমু তাই হাইচিং গনাং হাও ফান্তক মুখই কাহামগো হা ওয়াইব্রি ওয়াইবা কাহামখে বায়ই ময় সতনই হা রফ রফ খাইনা নাংনাই হা কুচুখে বতাং সামুই বতাং বাই বতাং ফুট কাইসা মা চালরনাই ফান্তক মুখই বসা আফ্রুন কায়েরনা নাংনাই পাইথাক আল জুয়াইফুরু আরো মুসকি কম্পোস্ট টিএসপি এমওপি জিপসাম হাও সাপলি রেনানি নাংনাই তামহকে বুসুক সাপলনা নাং নিনি হা বুসুক কতর এবা থাই বুসুক কতর অবন নাই নো মারানাই তাইমানি শাল জিবানি উল উড়িয়া তাই পটাস ব রেনানি নাংনাই কাইমানি শাল থাম সকাং শাল শাল হাও তুই খরগুই রেখা হাঁকাই যাও সাইরিগো সাইরিক ফাইসিংনো চারা কাইমানি কাহাম তামনি হিনবা ফান্তক মুখই বেলাইকে কেবেল নিবাকি ফুংরগ কাইখানকে চারা থি ফান্থাং ইমান ফান কাইসা বাই তে কাইসা নৈচি ইঞ্চি চালরানানি নাংনাই জাব্রা আজাইকে তাঙে রেনানি নাংনাই তাই হা পম রেবুইরানানি নাংনাই তাই বুফাং তরি ফাইকা হাঙ্কে হাও কিসিলিয়াতে খেলায় সংসাউই খাউই রোগ্রানানি নাংনাই ইয়ং কলাইকে বিথি সারানানি নাংনাই বিথি সারানানি সেকাং হুক বা বেদেকনি বড় রক বাই সালাইয়ে সারকাঙ্কে জানাই হা গ্রান নুখাঙ্কে তুই রিদানি নাংনাই কাহামকে নাইকলকে তালথাম তালব্রিনি উলন বথাই হাতি অতি খাই মাননাই খানাবাইকা হুক বানি কক ফান্তক মুখিনাতি কক কিসা হাইকে ককথুম ফাইসিং থাংলিস
0: কক্থম পুইলান দো আনিয়র টিআরবিটিনি বখাক্তি কাইসা ককথম এবং হিউম্যানো টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরানি বখাক্তি সাকলাই জাক দঙ্গ শিডিউল ফর স্ক্রুটিনিং অফ মার্কশিট সার্টিফিকেট ডকুমেন্ট নেই অব যারা 2025 নি এডভার্টাইজ রগুই অঙ্গ আবো 2025 নি এসটিজিটিও যারা আমজক মুঙ্গ আচোখা যারা ব্রকনি আমজক মুঙ্গ এবার রিটেন ক্লিয়ার খাইকা ব্রকনি স্ক্রুটিনিং ডেট চলি দঙ্গ আবো মিয়ানি সিমিনঙ্কা মিয়াও মিয়াওকা অল পিএইচ এন এক্স সার্ভিসম্যানের বাকি তাই আবো তঙ্গানো 21 জরা গেতে তিনি 11 সেপ্টেম্বর 2026 তঙ্গ মার্ক মানায় 132 নিশিমে 100 মানায় অল ক্যাটেগরি রগনি তাই 12 তারিখ এবার খানা তংনায় 99-93 মানজাক অল ক্যাটেগরি রক তাই 14 এবার 14 তারিখ তংনায় 92-89 মানজাক অল ক্যাটেগরি 15 এবার 15 তারিখ তংনায় 88-86 মানায় অল ক্যাটেগরি 16 তারিখ এবার 16 তংনায় 85-84 মানায় অল ক্যাটেগরি রক তাই 17 তংলায় 83-77 মানায় এসসি ক্যাটেগরি রক 18 আবার এবার 18 তারিখ তংলায় 76-72 মানায় এসসি ক্যাটেগরি 19 তংলায় এবার 19 তারিখ তংলায় 83-74 মানজাক অল ক্যাটেগরি সরি এসটি ক্যাটেগরি তাই 21 এবার খাবে 21 তারিখ

0: तगनाय 73-68 मानाय एस टी केटेगरी रक और नरक कहमगै सैमानिनि हिंगा हांगा नरक टीआरबीटीनि वेबसाइटआव थाङै नरक चेक खालामनाय दे जे नोंनि सय कांग्लाय एबा खबर नों मार्कशीट जत डकुमेन्ट दं नरक दुइ कपि खायै दे लगे फोटो एटाच खायै मातलांनाय अबंखातिनि कखथुम
1: আনিয়াকো টেকিছে তংখ কখথুম অবংখা রিশিডিউল অফ স্পট রাউন্ড টিবিজিইই পিসিবি কাউন্সেলিং 2026 সেকেন্ড রাউন্ড নি টিবিজিইই নি পিসিবি গ্রুপ নি কাউন্সেলিং উংনাই এলিয়েট হেলথ কেয়ার ফার্মাসি তাই নার্সিং কোর্স নি বাকি একাডেমি সেকশন 2026-27 নি বাকি রেজিস্ট্রেশন নি জরাঙ্খা ফুং দাম চি নিশিমি দাম চি সাতামুই সতি থামচি নি বিশিঙ্গ অংনাই শালমারি অংখা সেপ্টেম্বর তালনি শাল চিব্রি এবা 14th সেপ্টেম্বর 2026 তাই কাউন্সেলিং চেঞ্জাকাই ফুং দামচি সাতামুই সতী থামচি নিশিমি থাইংখা কে এল অডিটোরিয়াম আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হসপিটাল আগরতলা ত্রিপুরা লাইবুমা গরংজা কমলাসাগর ভাদ্র মেলা মিয়া সেপ্টেম্বর তালনি শালচি তাই তিনি শালচিসা ও কমলাসাগর পঞ্চায়েতনি কসবেশ্বরী কালী মন্দিরনি নখলা ও উঙ্গৈতঙ্গ তিনি ন ও বাণিক এবা মেলানি পাইথাক শাল দেখাইসা তঙ্গ অবঙ্গে কেন্দ্রীয় সৈনিক বোর্ড নি কোর্স রকনতি প্রফেশনাল তাই টেকনিক্যাল ডিগ্রি কোর্স খাইনা মোচংনাই এক্স সার্ভিসম্যান এক্স ইন্ডিয়ান কোস্ট গার্ড এমপ্লয় নি বসা তাই বসাই থেজাক বিহিক রকনি বাকি স্কলারশিপ পিএম স্কলারশিপ স্কিম নি বাকি কইমংলাই সানহরজাখা নৈশাই নৈচিদক নৈচিসনি বিশিব প্রফেশনাল তাই টেকনিক্যাল কোর্স পরিণাম চাই রোগনি বাকি সিমিন অ স্কিম রাজাকাই স্কলারশিপ নি রংমারি ইংখা থামচি সাই বিশিব জেলারকনি বাকি তাই বুড়িরকনি বাকি থামচি দক সাই কাহামকে সাইমানানি বাকি www.ksp.gov.in ও ওয়েবসাইট থাঙে নাইমানো তাই OPMS স্কলারশিপ নি অনলাইন কইমংলাই রানি পাইথাক শাল ইংখা ডিসেম্বর তালনি শালথাম জিসা নিশাই নিচিত ইংরাজি বিশি হাই নহাই সাকলাই যাগো অ স্কলারশিপ নি বাকি এক্স সার্ভিসম্যান আর্মি নেভি এয়ারফোর্স কোর্স গার্ড নি বসা তাই বিহিক বসাই থেজাক রান্দি আবহাই রক সিমিন কয়মুংলাই রিমানো
0: ফাইদিংগে যেন তাবু সেবকলাংমানি এবার বরক সেবক বরকলাংমানি কংতই সালায়ানো পুইলানো আনি আগত এস এস সি নি বকাকি সেবক লাঙাই তংসং মানে আবহা তিনটা ক্যাটেগরি ও সেবক লাঙাই তঙ্গ পইলাও তঙ্গ

0: ইন্সপেক্টর, জিডি, আরও সিএপিএফ, আরও বাগজাততম সিআরপিএফ, বিএসএফ, আইটি, বিপি, সিআইএসই, তেই এসএসপি থেকে আরও বেবাকলই বুক চা আচুক থাই তঙ্গ 1320টা। তাই কাইসা তঙ্গ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ চোলা রং বাকি তঙ্গ 205টা, এবার বুড়ি রংনি বাকি খাই তঙ্গ 112টা। তে কাইসা ক্যাটেগরি ইংখা সাব ইন্সপেক্টর মেল আবঙ্গে সিআইএসই ও আরও তঙ্গ 439টা, গে বেভাগই আচুক থাই তঙ্গ 1871টা। অবু নিবাগানের অনলাইনও ফর্ম ফিল আপ খাইমানানো অনলাইন ফর্ম ফিল আপনি সালচেং জাখা 10 সেপ্টেম্বর 2026 নিসিমি তঙ্গানো 30 সেপ্টেম্বর 2026। তাই পেমেন্ট রিনানি লাস্ট ডেট তঙ্গানো 31 সেপ্টেম্বর 2026। তাই পেমেন্ট ফিস রিজাখা অর 100টাকা। তাই এসি এসটি রংনি বাকি হিঙ্কে ফ্রি। তাই উমর খাসাক তঙ্গ বিশি নৈশি নিশিমি নৈশি বা এবার কুড়ি নিশিমি পঁচিশ। তাই রায়দের গই উমরনি হলের রুমুং তঙ্গানো এসি এসটি রংনি। তাই ত্রিপুরাও ন অ আমজকমুংনি এবার খাব অ এক্সামনি সেন্টার নরক চুজ খাইমানো ক্লাই আগরতলানি কোড অংখা 5601 হাইন হয় সাফির 5601 অংখা ত্রিপুরানি এবার খাব আগরতলানি সেন্টারনি কোড নাম্বার।
1: আর ইয়াগতে কেসে তংমানি আবু হুঁকে এসএসসি নি, তাই এসএইচসিএল 2026 নি, এলডিসি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর ও কাইথাম আচুক থাই। ও কাইথাম আচুক থাইনি বাকিন রুংমারিং না নাংনাই 12 পাস এলডিসি। তাই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট নি বাকি 12 পাস ফানো জেস স্ট্রিম নি ফানো অঙ্গি মানো পিয়াবা ডাটা এন্ট্রি অপারেটর নি বাকি হিংকে 12 পাস সায়েন্স ন দিয়ে। আমজক মুং কম্পিউটার বাই ইংনাই টায়ার 1 টায়ার 2 আরও তঙানো ইংলিশ। তাই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড জেনারেল অ্যাপটিটিউড তাই জেনারেল অ্যাওয়ারনেস কাই অনলাইনতে কই মুংলাই রহনানি পাইথাক সাল অক্টোবর তালনি সাল স্নি নৈশাই নৈচিত ইংরাজি পিসি এলডিসি তাই জুনিয়র সেক্রেটারিয়েট নি বাকি দরমাই হিংকে চিচুকু সাই চুকুরা নিশিমি দকচি থাম সাই নৈরা। ও কাইথাম আচুক থাইনি বাকি নমর উংনানি নাংনাই বিশি চি স্নি নিশিমি বিচি বিসি নাকারদি বিসি চি চার নিশিমি বিচি নুচি স্নি। তাই ডাটা এন্ট্রি অপারেটরনি বাকি দরমাই হিংকাই নৈচি বাসাই বারা নিশিমি চারচি সাই সারা। তাই নরক কয়মংলাই রেনানি বাকি ও ওয়েবসাইট থাঙি মানো এসএসসি ডট গভ ডট ইন। তাই সাজাগো সালব্রুমি এপ এবার সালে সালথামনি বিশিঙ্গ ওয়েবসাইট ন কিসা নাই টঙ্কা হাঙ্কে আপডেট রক সাবি মাননাই হিনে হাঙ্কাই আসুক জরা খানা বাইখা সেবগো বরক লাংমানি কক দাবুক রেসাপ মুং খানা বাইদি অরুণা দেববর্মানি খরাঙ্গ।

0: আশাক জোরা নরকা বাইকা অরুণা দেববর্মা বাইরে চাপজা রচাব মূল ফাইদে হিঙ্গে সঙ্গাবো খালায় তিনি নবর দৈবারী হালগ্ন নবর দৈবারী হালংনি সেগাংবারী ককটমা ও সাজাকা নখা কিসা সুমুই কবল জাক দায় ফিয়াবা বাকসা আমচায় পিসিপিরঙ্খায়ী ওয়াতৈ ওয়াবই মানো তে সালনি তুমারি দানো থামচি ব্রই ডিগ্রি সেলসিয়াস তে চাকমারি দানো নৈচি দক ডিগ্রি সেলসিয়াস থাকায় দাম নৈচি ব্রীও তুমানী মারি নুকজাকা থামচি বা দশমিক দক ডিগ্রি সেলসিয়াস তে চাকমারি নুকজাকা নৈচি ব্রই পয়েন্ট বুকজা ডিগ্রি সেলসিয়াস নবরাত্রি হুকুনি বাংমারি রাও চুকুচি চার তে খামো নুকজাকা বাজি চুকু তে হাস্তেনি এমবিবি বীরখুম খোলানী গানাগিনী আমচায় ওয়াতৈ ওয়াখা ফুংনি দামবাতামী সতী থামচি জরা ব্রৈচি সা পয়েন্ট বা মিলিমিটার তে হাস্তেনি গরং গবং থায় ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াই মানুহিনী হজামুং রিজাখা
1: আগে দিনে হায়ুংনি খরং আসুকনো দিনে হায়ুংনি খরং দংমানী আং শর্মিলা
0: তে আং রিমা
1: যত্ন নহামবাই।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান হায়ুমনি খোরাং আকাশবাণী আগরতলা। এখন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃত এবং হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: Hai no hai phung gaham bai lam sekwe ro khanai tong nai takok te bukuk shongno no ro khanai tong 101.6 MHz FM ujjain tani shal kachang eba ke batini ni shal kamani panda thang nai pai thak color chin takok panand bonang kuk man kok shai tong mani phia ba ani bob khale sarang le yakku bui kok shi jata bini kok na sang nang kuk mani bo puila chime je kok shawi tong mani bini je nang kuk mani kok moro kok hilegono chini yang jorang mani ba ke yang bono kok tani mari হাং আপনি বাকি বেলেগেন খাবে খুব বাই নাকার মাসান যাব হিঙ্গে তাকক ন খাই তখনকে কয়নি মুচুমতে সে গরম ফিদি নি কক ন জন সাহর দি গে দে খাই তো তাক ভোগ সন বই শেয়ার খাই দি হিঙ্কে ফাইদি অজরাব জন সাবত গরম নাইন হ্যালো ই ই ফুং কাহাম ফুং কাহাম বাহাই তো সাগারি
1: কক বরক মানে কক অব কমানা নাই তো মানে নতে সংজানা নে অব নবলে
0: বাইকে চিং খাতি নাই কক থাই রক
1: আব তো নাং মানে কক ন আং সিমনা নন
0: ই ই ই সি সিনি কা সিনি কা
1: আই সিনি কক বরক ন নার মানে নাঙ্গ কালাই না নাঙ্গ আই সিনি কক বরক ন বা আব দিনে দিনে বড় বুঝি খামং বলে বাসা তো বুঝব তখন চিনি কক বড় সান
0: না
1: চিনি কক বড় ও বুসু কক উঠো নাই সানা নাইলাই ওখাই কোনো কোনো ঠাই জাগার হমকাই বুমান বুমানি বুতান মামার বুফানি বিবিন পির বুফানি বিবিন বো পি নহা বাহনজন বো পি নহা বুমানে বুতা নব মামান হা বুমান বুফং নব মামান হা গাই চিনি কক বরক জন চিনি সিরি সিটিনি হালও রক ইং চলা ইং বুড়ি হাই রসদলা গা ইং বুড়ি ইং চলা রক সিনাই সে কোনো কোনো জায়গাও আবো সিটি হিনলাই
0: লিয়া
1: গা আমি রক হিয়াওই যে চিনি আগে নি হালও খাটাই অবরং রোজন রিং লাইখান মূল লাইখান গায়ে আংখাই চাজাকা গায়ে আবো ন কক বরক চিনি গোবান নতঙ্গ চিনি কক বাই সাজাংনাই গাই ফাইদি নাহারদি নাহারদি হিন্দি আবো ও বাসা বাসা নাহারদি নাহারদি হিয়া নাহারদি হিমানহে নাহারদি যাঙ নাহারদি যে কোনো মানেন নাহাদি এনেই গাই নাহাদি হিয়া না দি না দি রাও গা আঙ্কা আবো খাটক জায়গাটা গাই চিনি কক বরং নতাঙে আবো সরাই সরাইকাই সাইয়া সরাই সরাইকাই আবো খালাইয়া টংলাইয়া আবো রং আবো ন চিনি কক বরক গাকাই বেলাই কক উঠো কক খাইসা ন থাই দাম থাইব্রী সাজাংনাই দ গা আমি রং নুটু কুটু খাই বুঝি লাই সরলাই সালাই গাহাই চিনি কক বরং নাই সরাইকাই সালাই সাঙ্গা হাঙ্কাই আবো খাই জামানি তা সাজাং না খাই গা আমি চিনি কক বরং ন

0: लायखेराखै बुजिलाया अख्रा रंखानै रखानो सोरंलायखा हंगाखै बाबुं जेरा रखायथ' आवासिया गाय अख्रा रंखानै सोरंलायो बोरै जौबुरा रखथ' आंनि खर' खानाय दङ बं खानै राव सोरंलायै सालायखा हंगाय बेलायनो सावता
1: औ सायखग्ल'
0: गाबन आं कबंना मतन गजेरा रख ब बोरै जौबुरा रंखानै आगिनि कखेरावनो सोरंगै सोरंलायथन ओमफ्राय दाबो आंजे कबाय साबलै माबा कख खालाय दङ बिसि आबरावनो दा सोरंदन दाथ' आंजे कब माना नांगौ हिन्दी इंलिस जतन माना नांगौ ओमफ्राय जतन दिनै कख न खिबिया दिनै कक बखरि दिनै कक होनखा कक बखरि जों ओ कक खिदारै सामार दिनै कक गोबांसो दङ दा अ कक खिदारै सामारावनो सोरंलायनो नांदा
1: আও চিনি অব বুক যে অকরাব সাহরকা বিদিন যে সাইমান মানে আও চিনি কক রক যাব আংনর বাই কক সাথে সাথে সে নাই কবং মা কক কক বানজে হিন্দি ইংলিশ হিন্দি চ থেপা জাক থেকে তামনে হিংকে যাবো কাশে লই হাই থাকা হিংকে ইং শিবো যিনি কক থাই দো হাইফানো যাবো সাথে সাথে লয়ং থাকমান বাকি ক ফাচা আবনো খিবি মাইয়াংলি টঙ্কা আও হাইনি বাকিনো দিনে অ টপিকটো বই ফাই মানে যেন বাইকে খাতে নাই হিংকে তৈব সাবানো আনি ওয়ানসু বড়ো সাবই খেনারিওয়ানো ফিয়াবা অজরা ইয়াফর নরং নংনি ককনো সগান খেনাবানো হ্যালো অন্ধ ককরে হাইনি হাই চাইতুকানি খাইফিদি তাবুক চিনা স্টুডেন্ট নজরা খগ দাবই দো ফুনে দাম চিনি তামে সতি নই তেপুকলি নই জিবা হ্যালো হ্যালো
2: হ্যালো
1: ই কা দেখা না হর
2: আ ফুনকা হাম
1: ই ই ফুনকা হাম
2: আ কাহাম তং না
1: ই
2: খান কুইলানি ও করং মারলি আ কা তাবুক খানাই নাই তাও করং কাটা
1: আ আ দো
2: তিনি কেছেন কক বরং নি তিন কক বরক কমানা নি থাঙি তঙ বা সাবন না রং না নি সিনি দোকান কই তো কি নো প্রবলেম আম হাই
1: দেবা চিনি মানে চিনি হিন তো ছাইয়া তো কক থাই খাতে মু আবু চিনি কক নং খাতা চং ছালাই তং মানি বা
2: সাই কক বরক তো নো ছাবলা অন্য ভাষা তো অন্য টাইটেল নি বরক তো কক বরক
1: ছাই ছাই কক
2: ছাই চিনি ত্রিপুরি তো আ দফা চিন ত্রিপুরা নি হা নি আতাই মানি সিং রে ত্রিপুরা স্থান নি সিনি যেমন পিপু পড়া আবন থেকে না মানে চিনি কক নি উৎপত্তি বলা চিনি কক বরক তো অরণ ত্রিপুরা না আদিবাসী বিশেষ ভাই চিনি কক বরক ভাই বিশেষ ভাই বই এক সময় চলন খা মানে পড়ি লাইনি বই গাব ক্লাস ফাইভ জনের চলন মানে তাও বাদাম বাতিল দাম বিখা খাইমাইয়া তবে চিনি কক বরক ভাই সঙ্গ পরীক্ষা হাঙ্কা সেই বমান খামু তবে চিনি কক বরক তো কুতুং ন তফানো যেমন আরো কক বাঙ্গে কক বাংলা সানা থাকবো হাই সানা থাকবো কোনো বিরোধী কক সামানিয়া মানে সিনি বাংলা ভাষা কাইসা দো কক বরক ভাষা কাইসা দো দুইটা ভাষাটা ইংলিশ বাংলা বাদে সিনি কক বরক বাই সৈনা থাকে মানে অনেক কুটুক মানে পুখবাই তো সাইমানো যেমন মুখরা তখরা আমার ভাষা কাঙ্কে আরো যেমন ও কক বাঙ্গে বা বাংলা ভাষা বাইকে বানর মাংকি ইংলিশ বাইকে এম হাই আমাকে শর্ট বন গেতে শর্টকাট খাই থাঙ আওয়াজ মানে কথা মানে ওয়ার্ড মিনিং রক ওকে সেইয়া নেপান বা বাস ইউজ খাই নেপান ওকে সিন কক বরক কতো পিসা সেঙা বগৈ সিনি কক বরক তো সিনি যেহেতু ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ সিন কক বরক ওকে সিনি মা পরি নাই রক তো মা পরি খা বাক্সা তাও তো চল বুঙিয়াব যে গভর্নমেন্ট সরকার রুলিং সরকার বা যে গভর্নমেন্ট রক তাঙ্গ জান চাল বই তঙাব তো সংসাইমিয়া ওকে আবগৈ নাই সিং যত ফান পরিপ্রেক্ষিয়া মানে সিনিয়র কে কিসা উঠিন কক বরক কুটুম ওকা তাই আবগৈ আবু তো আংসাই চাম সাইজে মানে কক বরক খাইব খাই কেন
1: দেখো কা
2: আগাস মানে থাঙ্গিয়া জনপ্রিয়তা মানে

0: 판 앞에 보니 꽝을 살아이 당 말음. 그러니까 아랍어도 와주시 살아이만 그런다니 바다 살아이만 아구나 다스런데 바다 살아이야. 그러니까 안 아니가 수강 안 말음. 그냥 제스보는 수강 맞은 데인데 삼나 거 바이킹 내는 수강 는 맞이시만. 아이케시는 만약 제스보는 돈 제시 수강에 가는 돈 뭐 개별 버럼 제만 같이기는 보고 수고 가오마 우야 심이라 고 하니 또 아니 버럼 가야 해 보고 수고 탄지 마야
1: 마야 마야
0: 돼 저거 하나 바이탄이 우노 버는 돈이야 우리 버는 룸 사이에 하나니 판디야 예 그냥 그래서 탄이 걸라이 타이 포탑사 아니 근데 안 왔으면 사나이 바이탄이 꼭노 단단히 많이 꼭노 아 제스만 좀 먹게 돈이디 난카이 보나스타 파키비디 무지한 좀 같이 커서는 내가 승디 내가 능히 좀 가는 거 아무니 너무 가리 왜 오늘 그래 아 장가 오늘 안 가니 이제 만차가니 이제 무지해서 어떻게 안 갔다 승니 바로 선남만이 내가 안 볼래 그냥 같이
1: 아
0: 바이다 아 승은 한바이
1: 한바이 폰가 한다 거기 너 게다 다 공랑 오븐 차나는 무청고니니 어시마롱노니 어꼭타이 카틱 뭉 아버루투 뭉노는 자 스히몽고 카리카이 니니 어 엘람나 부이버 요스 클라이마나네 에바 부이버 샤이마나이 마나나 인게 벨레노 난쿵마니 꼭 샤카 타싱고 꼭 보크링 자카 아부니노 카샤 치니 스히크랑 타콕 노렌드로 바이 스히자 오플리나 하디키 사히마니 앙 옥 노 등룩노 ang balai kheno chini langma be kering jak ungja go tabung no ojara go joto no koi ne muchung go othung nok nok nor kisa pori hoi nai di eba ke banai di henke bkha na ngane balai khe hello hello
2: aap jis vyakti se baat kar rahe hain
1: da ko kare ya ta sho chai ta kwidi au ta khuk ni ko ko kobang ma srang jang nai man kha je khnai thong nai ta khuk te bhu song bo i brok bo tini ni opan da bo o topic ni ko bothoma eba topic ni kokno tei jin takuk des last college hamani jin takuk korno bini kokno le kaisa pana khip nai le kare exactly ya mane juto se morok morok kok khati jangnai kok eba mutunar jangnai kok sengsi phaidi norok ni kok obote bobo hai kok morok tongane ang sai te wito ko karna ni bagai hello
3: phungka ham madam
1: e phungka ham
3: ambai ham ni
1: takuk ni ai
3: tam tini কক্তাই খনামনা নিদা
1: কক্তাই খাতি মংলতে শালাই তমন জং বাকি কক্তাই ন খাতি মান
3: কক্তাই খাতি মং দে খাতি মং মানে ইংগাই তো আবো চিনি ক কাশা তো আবো কক জতা আমানি ইপন ছায়া ন তমন আবো কাশা খাতি মং পোস্তানা মানে ন ছায়া
1: খাতি তন মান তা কই
3: তাও সানাম জং ফন বাবো সালিয়া আবার সামা সাধারণ কোনো সানাই ও যে সাদা গিয়া থাতো গিয়া কোরম তাই সালি তার আবহাওয়া খাতি মন বলে তাও বাক্সা বাক্সা বড় গ্রহাব যত বড় নিবস কামগা কবরম সাতো গিয়া আর অব তা কোন সাইতো মোটাই গিয়া আপনার বাকি কে আপনার খাতি তো নিকে কক সালি গিয়া আবহাওয়া খাতি তো নিব যে কক আবার সাদাই আরো গত গিয়া তা আপনার অনেক সালি গিয়া কখনো আবো কাছে খাতি তাই দঙ্গ চিনি যে কক সাইনো যে না গই তো নানি চিনি কক সালাই থাইমানি নাই কেতিয়াব উচুকতি সানাই বাহাই কেতিয়াব পিছাত নাই আবো হাই রকমাই চিনি আগিনি কক বড় কক থাই রালাই থাইমানে কক রেকে কক খিটার আবো কক যে কক হুমল মারো আবরক টক তরক তরক কামাই দা আবো লই মাস সাইনাই বাহাই খাই চিনি যে কক থাই রক ন মানে কক ন বাইকে কুচুকতি সানাংকাই তিনি কক সানানি ন লইমা খাইয়ে যা আপনি বড় রক তো যে আছে যখন বুঝি নিয়ে না কক সালে জানি রক বুঝি আছে কক খিতার সাদিনী রক আবো হেরন বুঝি লাগি যা কাই নাই নাকি ও যে কক সালে মানে নং গতি আর হাতি থাকে লেউ তংনি তো নিরক পাশে সাই দিবা গাই বাহাই বুমতে তাংলাই জাতাই জাবুন্তি রক নিশ্চয় খালাই

0: 阿伯系国体咯，佢从第部阿伯系国体咯，冇参与，其他你把佢扯南妹，下啲可能来年你把佢，
1: 从
0: 昨天冇再讲来年，佢阿伯那里开门，昨天咯，今年阿妈你讲我参与打垃圾的，打起的，第部昨天咯，坦白说，有国国冇扯南妹，第部那一套，我做过第三年把佢，昨天咯，再做来年把佢安开门哒。
1: ham bay phong ka ham phong ka ham bay lai kena phong ka ham ta khu gom rit ni kok last ni kok khna wei ang nong ni ba ki wan chuk su pai kha next pan da pai ken ro wang tam kok shana he nei au ok kok rong nomor shana nai sung je kok khita re kok shalai mani abuno te phai di sung next kok shana ni chai tok lai na kok khita re shamu abuno ka sa khat wi sung visa phai ke kai ni chai tok lai na ang kai jora to chin ya phau kari ka ang te kok du ko thang lak tab tab wi dong phong ni dam chin ta mo shoti nei chin nei de mo kli nei chi ga pai the ko ang ani shana ni mu chung abuno ang ke chin kok khati mung ga sei kreng no ba lai ke na ham ba ya phana ni mu chung wi sei kreng lok bong ni sei mung chai te mung তাবুনি আচাই কতাল সং হিন্তুং বাচিনি অক্রা চাকরা রক জে সৈমং সৈ কারে উই তং তাবু আবুনি বাগৈ জং বালাখিনো হামবাই মাইয়া ফরো বরক বরকনি অ সৈমং রক জং ন এবাচিনি থিনং ন বালাখিনো চুবাওয়ানো চিনি কক রক ন সাইমানি থানি শিরি থানি ও কক থাইনি কক মাঙ্গ জং ন সাই মাঙ্গ রক তাম জং ন সাইমান থানি ও চুবাওয়ানো গ থাচিং তাকু কর্ন নাং পাইতে কো অবন কইনানি মুচং গো বিনি জে কক থাই কারি খা অবন সৈমং নি বিশিং দে কারি কাই বেলাই নো চানাই তাই জরা কাইসা ও ওয়ার্কশপ রক অং মানে তাবুক ওদের অং শিয়া আং কিসা কক রবাই বে চাল যাক বা আজর অব কিসা কক রবাই বিক্রিং যাক তমনি বা কাইসা গবাং মা আমচানি অকরা চাকরা বা খোয়াই কমলপুর বা গন্ডাসর মানে গবাং মা আমচানি চিনি কক সানাই রিয়াং থুং জমা দেয়াং থুং অপরং অকরা চাকরা রং তৈ কাইসা ওয়ার্কশপ খাই কাইসা ভিসা প্রকারিক জাগো জরা কাইসা ও ফিয়া বা তাবুক অচল তত তং খকরি শীত শিলি আং কিসা চাল যাক মা বা হিঙ্গে আং খনাই তোনাই তাহক তে বুক শোনো অবন কইরানি মুচং তবং চিনি কক থাই খাতে বং চিনি কক কসাম রং তৈ অবাই ওয়ার্কশপ রকজন ক্লাইমান কাঙ্কে চিনি বাকি বেলা খেনো চানাই চিনি কক রক খাতে মু এব খাতে থানি ও বেলা খেনো চুবা জাগান হনি আং আনি ওয়ান সুমু আও চিনি কক রক তরক তরক কমানানি বুখাগো তো থাকনা তং থাঙ্গিয়া বন কামকে সাইমালি আইফিয়াব গবং কুক ন দালক মুসলক নই থাংবাই কে আঙ্গে চিনি কক রক চংবাইনে চালাই তংমাই হাই এঙ্গাই তংখা তাবো আং ফানো সে জরা জরাও সাজা গিয়াঙ্গো এঙ্গে আনি বসা বতৈ ব আনি কুসু গবং ব আমা হাই নঙ্গাই থাংনাই আনো নগৈ স্রংলাই স্রংলাই এঙ্গাই থাংনাই গা হাইনি বাগৈ নম চং সাইফানো তংথং নগো ইউজ ফান ক্লাই তংথং বাই ফিয়াবা বিনি কক মাং সৈ কক মাং তামো চিনি কক বই অবনো দাম হিন আবো চং সাইমানি না নাংনাই এবার সাইমান থাই সাইমান না সে নাংনাই হিমা হাই চং অবা হাইকে মা পানজি লাইনাই গাই কক গবং তো আসা সানানি থাংলিয়া জরা করি খাবা ফাইনাই সালগ হাইনে হাই কবুনি নাংক মানে টপিক নতই কক সানাই নংনি বুকুক রিমা গাই তিনি নিবাগে আশিক নং সিতু যতন ন ফুঙ্কাহাম তে খুলমুং ইয়া ফরু কিসাসক চায়া চুগিয়া রকম তখাই না কাট সানু গে ফাইদি তাবুক ওলনি তিনি কবরো আওয়াই পান্দানার খনাই মানানো ফুংনি দাম সিসা তামপুরো যত নন হামবাই তে খুলমকা।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি বলে বর্ণনা করেছে। UGC নেট 2026 ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যার পুনরায় পরীক্ষার প্রভিশনাল উত্তরপত্র

0: সংবাদপত্র প্রকাশিত। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি স্কুলে অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় রাজধানীতে এখন চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিশর, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এই 11টি গুরুত্বপূর্ণ ও উন্নতিশীল অর্থনীতির দেশ দুদিনের শিখর সম্মেলনে অংশ নিচ্ছে। ভারতের সভাপতিত্বে এবারের সম্মেলনের থিম হল স্থিতিস্থাপক, উদ্ভাবনী, সহযোগিতাপূর্ণ ও টেকসই নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনা রাষ্ট্রপতি সি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতা আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমদ আলী, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকসিয়ান সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী মৌরিও ভিয়েরা, সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারান আল সাউদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুম সহ অন্যান্য রাষ্ট্রনেতারা এই সম্মেলনে যোগ দেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডক্টর টেড্রাস আধানম গেব্রেসিউস, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ডেলমা রাউসাক সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদাধিকারীরা ব্রিক্সে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ও ব্রাজিলের বিদেশমন্ত্রী গত রাতেই জাতীয় রাজধানীতে এসে পৌঁছেছেন। রাজধানীতে আগামীকাল হতে চলা ব্রিক্স শিখর সম্মেলনের প্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ সেখানে যান চলাচল সম্পর্কে নির্দেশিকা জারি করেছে। আজ দুপুর দুটো থেকে রাত 8:30 পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময় সর্দার প্যাটেল মার্ক, তিন মূর্তি মার্ক, 23 জানুয়ারি মার্ক, রাজেশ পাইলট মার্ক, জনপথ, অশোক রোড, বারখাম্বা রোড, প্রেস এনক্লেভ রোড, লালা লাজপত রায় মার্ক সহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ফলে যাত্রীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে দিল্লি মেট্রো জানিয়েছে পুনরায় বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত মেট্রো স্টেশনই খোলা থাকবে। ব্রিক্স সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতি ভবন সংগ্রহালয় ও অমৃত উদ্যান আজ থেকে 13 তারিখ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। রাষ্ট্রপতি সচিবালয় সূত্রে জানানো হয়েছে চেঞ্জ অব গার্ড সেরিমনিও আগামীকাল রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ যাবেন। তার এই সফরে উপরাষ্ট্রপতি সিলভাসায় ডক্টর এপিজে আব্দুল কালাম সরকারি কলেজে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এর পাশাপাশি সিলভাসায় স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দির ও নমো মেডিকেল এডুকেশন ও রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন কথা আছে তার। দমনের নতুন নমো হাসপাতাল ঘুরে দেখবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে সমর্থন করে। তিনি বলেন বৈজ্ঞানিক তথ্যকে মানবজাতির কল্যাণে কাজে লাগানো দরকার। তিনি গতকাল প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন। শ্রী মোদী বলেন তৃতীয় চন্দ্রযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। এছাড়া আদিত্য L1 অভিযানের মাধ্যমে সূর্যের রহস্যভেদের চেষ্টা করছে। 2035 সালের মধ্যে ভারত একটি নিজস্ব মহাকাশ কেন্দ্র স্থাপন করবে এবং 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে।
1: Chandrayaan 3 made India the first nation to land near the lunar south pole. Aditya L1 is unlocking the secrets of the sun. Last year, an Indian visited the International Space Station. Looking ahead, we aim to establish an Indian space station by 2035 and send an Indian to the moon by 2040. In all these efforts, our guiding principle has been clear that benefits must reach all humanity.
0: ভারত ও রাশিয়া গতকাল যৌথ উদ্যোগে অসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া 105টি বিশেষ টার্বোপ্রপ বিমান ভারতীয় সংস্থার হাতে তুলে দেওয়ার সম্ভাব্য তারিখ ও অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। ভারতের অসামরিক উড়ান দপ্তরের মন্ত্রী রামমোহন নাইডু এ বিষয়ে রাশিয়ার শিল্প বাণিজ্য মন্ত্রী অ্যান্টন অ্যালিখানোভের সঙ্গে আলোচনা করেছেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রামমোহন নাইডু জানান দুদেশের মধ্যে যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান নির্মাণে বিস্তারিত আলোচনা হয়েছে।
2: I'd like to update you on the MOU that HAL had with the Russia in terms of manufacturing a plane in the country. There are two kinds of planes. One is the turboprop IL-114 and also the

0: Sukhoi Superjet 100, which is a jet engine plane. So these two are quite compatible for our regional connectivity scheme with a lot of airports coming up, and these planes become very efficient for us to connect these. So we have expanded the dialogue on that, and we want to start the process as soon as possible of getting their planes manufactured in the country.
1: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করে সবার জন্য সমান স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিমুর লেস্তের দিল্লিতে আয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির 79তম অধিবেশনে তিনি এ কথা বলেন। শ্রী নাড্ডা জানান, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করা, স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো এবং সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় ভারত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। IMF-এর যোগাযোগ বিভাগের ডিরেক্টর জুলি কোজাক জানান, জ্বালানির দাম বাড়লেও পরিষেবা ও রপ্তানি ক্ষেত্রে ভালো ফলের কারণে প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক বৃদ্ধি হয়েছে। তিনি জানান, ভারতের শেষ GDP হিসেব তৈরির সময় শিল্প উৎপাদন ও পণ্যের দামের নতুন তথ্য যুক্ত করা হয়েছে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে তেল আমদানি করা সব দেশের উপরই বাড়তি চাপ তৈরি করে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম DILRMP 3.0 কর্মসূচির নির্দেশিকা প্রকাশ করেন। শ্রী চৌহান বলেন, গ্রামীণ মানুষ, কৃষক ও সম্পত্তির মালিকদের সুবিধার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। জমির সঠিক নথি সহজে পাওয়ার উপরও তিনি জোর দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিশিষ্ট সমাজসেবী প্রিন্স রহিম আগা খান পঞ্চমের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক উন্নয়ন, জলসেচ সমবায়, বাজরা চাষ সহ প্রাকৃতিক কৃষি ও সৌর বিদ্যুৎ নিয়ে সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA UGC নেট 2026 পরীক্ষার ইংরেজি, বাণিজ্য ও সমাজবিদ্যা পত্রের পুনরায় পরীক্ষা গ্রহণের পর প্রভিশনাল উত্তরপত্র প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা এ মাসের 13 তারিখ পর্যন্ত UGC পোর্টালের মাধ্যমে উত্তরপত্রের যে কোনো সমাধান অনলাইনে চ্যালেঞ্জ করতে পারবেন। পূর্ব কঙ্গোর বুকাভু শহরের দুটি পাশাপাশি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 26 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহত অনেক। দক্ষিণ কিভু আঞ্চলিক সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে 19 জন ছাত্রী ও 7 জন ছাত্র রয়েছে। প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, উপকূল, ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকাল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত বাংলাদেশকে 40 রানে হারিয়ে ফাইনালে উঠেছে। দুবাইয়ে গতরাতে প্রথম সেমিফাইনালে ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 149 রান করে, জবাবে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 109 রান তুলতে পারে। ভারতের শেফালি ভার্মা 40 বলে 64 রান করে ম্যাচের সেরা হন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হচ্ছে 18 ব্রিকস শিখর সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি 7.8% বৃদ্ধি পাওয়ার পর ভারতকে বিশ্বের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বলে বর্ণনা করেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, সংলাপ ও বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ, শান্তিপূর্ণ ও সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাপনাকে ভারত সমর্থন করে। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে গতকাল ভার্চুয়াল ভাষণে তিনি বসুধৈব কুটুম্বকমের ভাবনায় মহাকাশ গবেষণার সুফল সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। চন্দ্রযান থ্রি ও আদিত্য L1-এর সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2035 সালের মধ্যে নিজস্ব ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং 2040 সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর ভারতের লক্ষ্য। তিনি ইসরোর সাশ্রয়ী ও সফল মহাকাশ অভিযানের প্রশংসা করে বলেন, এর প্রযুক্তি, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ

0: ব্যবস্থাপনা ও নৌ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি তাঁর শ্রীলঙ্কা সফরে সেদেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে কলম্বোয় বৈঠক করেছেন। বৈঠকে ভারত শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি দিসানায়কে জানান, ভারতের নিরাপত্তা স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি অমরাসুরিয়ার সঙ্গেও বৈঠক করেন রাজনাথ সিং। উন্নয়ন, সহযোগিতা, শিক্ষা এবং দুদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে দুটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর একটি শ্রীলঙ্কার বিমানবাহিনীর L-70 বিমান প্রতিরক্ষা কামানের আধুনিকীকরণ এবং অন্যটি দুদেশের ন্যাশনাল ক্যাডেট কোর ও ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সহযোগিতা সংক্রান্ত। L-70 কামানের আধুনিকীকরণের ফলে শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণি রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর সম্পর্কে আকাশবাণীকে জানিয়েছেন।
1: रक्षा मंत्री श्री राजनाथ सिंह जी जो श्रीलंका, जैसे आपने बिल्कुल ठीक कहा, 38 साल के बाद गए हैं। श्रीलंका और भारत के जो रिश्ते हैं आपको बहुत बहुत पुराने हैं, जब साइक्लोन आया उधर भी की। तो ये ऐसे संदर्भ में जब हम देखते हैं कि अपने रक्षा मंत्री जी जब गए तो उन्होंने कुछ डिफेंस MOU दस्तखत किए और वो बहुत जरूरी है। और जो कैपेसिटी और जो कैपेबिलिटीज हमने अपने L-70 को दी वही उनको देने की कोशिश की है। जैसे हम लोगों ने उसको ड्रोन किलर अपग्रेड किया है। अब ये कह करके कि भाई 1960 की पुरानी गने इसको आउट कर दो ना, उसको जबरदस्त।
0: দুই নেতা ভার্চুয়ালি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর নির্মিত তিনটি বেইলি সেতুর উদ্বোধন করেন। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াটার সময় অপারেশন সাগর বন্ধুর মাধ্যমে ভারতের ত্রাণ সহায়তা পুনর্গঠন ও পুনর্বাসনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি দিসানায়কে। ভারত ভবিষ্যতেও প্রয়োজনে শ্রীলঙ্কার পাশে থাকার আশ্বাস দিয়েছে। ADC ভিলেজ কমিটির নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনার ডাক্তার প্রদীপ চক্রবর্তী গতকাল সচিবালয়ে জানান, ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 10,938 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল স্ক্রুটিনি শেষে 10,889 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। তিনি জানান, নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছে, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা করা হচ্ছে। এই নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকার আরও 50 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে। ফলে রাজ্যে অবস্থানরত 24 কোম্পানি সহ মোট 74 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভিলেজ কমিটি নির্বাচনে মোতায়েন করা হবে। এর সঙ্গে রাজ্য পুলিশ এবং TSR বাহিনী থাকবে। উল্লেখ্য, ADC-র 587 ভিলেজ কমিটিতে 2,634 নির্বাচনী ক্ষেত্রের 4,597 আসনে আগামী 28 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছে, 2030 সালের মধ্যে ত্রিপুরায় 500 MW পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গ্রিন ভিলেজ, সরকারি ভবন ও আবাসিক বাড়িতে রুফটপ সোলার, গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্টের মতো একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আগরতলায় ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন স্কিলিং প্রোগ্রাম এবং ট্রিট ইনিশিয়েটিভের কর্মশালার আয়োজনে গতকাল তিনি কথা বলেন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গতকাল টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2026 জারি করেছে। এর মাধ্যমে 2012 সালের 14 মে প্রণীত টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2012 বাতিল করা হল, যেখানে অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে প্রতি 1 ঘন্টায় সর্বোচ্চ 12 মিনিটের বিজ্ঞাপনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞাপনের সময়সীমার সর্বোচ্চ সীমা তদারকি ও বলবৎ করা। চলতি বছর 21 আগস্ট কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলোর জন্য নির্ধারিত 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল তার সঙ্গে সঙ্গতি রাখতেই এখন এই নিয়মটি বাতিল করা হল। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 41.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: ว่าจุนิบิชิงเตยนายมือทางตองกระซังเตยตองชกในนอกขยงในเชฟนอกภารถ้ากตอร์คาปูจาโกเปรดิซอขยงเบรมนี้นอกขยงในกอกมาเลยมงก็บาร์เชลตีกอกนารกพรูบอบอสุดายปกุตุมบอคอมเนียวันชกมารอกนอกขยงนอกขยงเจรีนายมันิบิชิงเตยจ้าสารนันิบากย์กอบขาจันทร์จันทร์3เตอดิเตเอล1นี้จาสมงในกอกนอกขุรสาวยมนตรีบกรกชาคาเนยไซทามจีบาบิชินิบิชิงภารตไบทังนิฮากตนินคายุงสเตชันอาจุกรนานิเตเนยไซบริจีบิชินิบิชิงตาลอภารตนินคายุงอัมจกไนรหรนานิบากัยภารตฮากตนินหารมงตงโกมนตรีบกรกอิสรุนีสมงคาหัมตังมานอบลัยชาคาอาบไบฮุกบาร์ตังเชฟนอบาติบานิสกังบารียานิไซมันมงอากาบิกาปาติมงเตรุงตอร์ติทังไลชุมานินางกุกมานิสมงตังกัยตงโกকাশমুঙ মন্ত্রী রাজনাথ সিং শালকিসা সকাং শ্রীলঙ্কা বেরাইনা থাংমা ও শ্রীলঙ্কা নি রাষ্ট্রবক্রক অনুরাগ কুমার দিশা নায়েকে বাই কলম্বো ও ককলাম শালাইখা ককলাম শালাইমা ও ভারত শ্রীলঙ্কা নাইমথাং চুবাচু আমচাই নাইমথাং টংকজাংতে হামজামুং নতে ককলাম শালাইকা রাষ্ট্রবক্রক দিশা নায়েককে সাকা ভারত নি নাইমথাং কেবেংজাক মুং শাসক সামং শ্রীলঙ্কা নি হানো সামংগ ফনাংনানি রেজাগলাক শ্রীলঙ্কা নি মন্ত্রীবক্রক হারিনি আমরা সুরিয়া বাইব ককলাম শালাইকা হামসা মঙ্গ চুবা মং রং তাই কনে হাকতনি হুকুমো মুকুমনি হালক নতুয়ে ককলাম সালাইকা খরকনি অজা ভারতে শ্রীলঙ্কা নি বিশিং নাইমথাং চুবা চুক্রাক খাইনাব কনে কক খাইমাব মং সৈতলাইকা আবরকংখা শ্রীলঙ্কা নি বীরখুং বাহিনী এল সেভেন্টি বীরখুং নাইমথাং কামান্ন কতালস নামং তাই তাই কেসা অংখা কনে হাকতনি ন্যাশনাল ক্যাডেট কোর তাই ন্যাশনাল ডিফেন্স রং কতনি বিশিং চুবা চু বাংরেনা নাইমথাং চেরে নাইক রং লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকার্ণী রাজনাথ সিং শ্রীলঙ্কা বেড়াইমানতে আকাশবাণী নো সাইখনা রেখা
1: জি শ্রী রাজনাথ সিং জি জো শ্রীলঙ্কা জেসে আপনি বিলকুল ঠিক কাহা 38 সাল কে বাদ গয়ে হ্যায় শ্রীলঙ্কা আর ভারত কে জো রিশতে হ্যায় আপকো বহুত বহুত পুরানে হ্যায় জব সাইক্লোন আয়া উদর ভি কি তো ইয়ে এসে সন্দর্ভে জব হাম দেখতে হ্যায় কি আপনে রক্ষা মন্ত্রী জি জব গয়ে তো উন্হোনে কুছ ডিফেন্স এমওইউজ পর ডিসকাস কিয়ে আর ও বহুত জরুরি হ্যায় और जो कैपेसिटी और जो कैपेबिलिटी हमने अपने एल सेवेंटी को दी वही उनको देने की कोशिश की है। जैसे हम लोग ने उसको ड्रोन किला अपग्रेड किया है, अब ये कह करके कि भाई 1960 की पुरानी
0: অজা খরকনি বার্চুয়ালটি ভারত নি নাইমথাং বাহিনী স্নামজা কাইথাম ভেলি জাইজন চেঙ্গেরেখা ভারত থিনাঙ্গ নাংমানি জরা শ্রীলঙ্কানি গানা তংনাই হিনী কক রেখা এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি নি চংবলাই রসায় নাহারনানি তিনি পাই থাকশাল হাস্তে চংবাড়ি কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তী তাংন কতর শাখা ভিলেজ কমিটি চংবাড়ি ও বাতাইনাবাগী খড়ক চি সাই চুকুরা থামচি চার চংবলাই ইয়াফারকা আমজক নাইমানি পাই থাকো খড়ক চি সাই চাররা চার চি চুকু বাতাইনাই নি চংবলাই সই হিনী গসি নাহার জাখা বতেই বসাকা চংবাড়ি কাহামকে পাইশক রানানি বাগৈ হাস্তে চংবাড়ি কমিশন নাংমানি যত সাকথারকা নাংমানি শেখ নাইমথাংনি সেব নাহার জাখা অ চংবাড়ি নি বাগৈ কেন্দ্র হাপাং তৈব বাজি কোম্পানি কেন্দ্রনি নাইমথাং রহরনানি গসিমুং রেখা খুরসা থাইক্লাইও এডিসি নি বারা চার সিসিনি ভিলেজ কমিটি নি নই সাই দগ্রা থামচি ব্রী চংবাড়ি নি কেন্দ্র ও ব্রী সাই বারা চুকু সিসিনি আচুক থাইও অ সেপ্টেম্বর তালনি বসকাং সাল নই চি চারও বোট নাহার জাগানো জং ফেরংমন্ত্রী রতনলাল নাথ সাকা নই সাই থামচি বিসিনি বিশিং হাস্তে ও বারা মেগাওয়াট রিনিউয়েবল জং ফেরং আজাইনেনা নাহারই হাস্তে হাপাং গবাংমা ওয়ানসকতাং নাহারকা আবনি বিশিং তঙ্গো গ্রিন ভিলেজ হাপাংনি তাংনগো বাইথাংনি নগো রুফটপ সোলার গ্রাউন্ড মাউন্টেন সোলার পাওয়ার প্ল্যান্ট সাতুংনি মাইক্রোগ্রিড স্নামফিরমুং তাংবতাংতে জুদা জুদা অফ গ্রিড সকমল মানমানি মিয়া আগরতলা ও ত্রিপুরা ক্লিন এনার্জি রোড ম্যাপ ও গ্রিন স্কিলিং প্রোগ্রাম তৈ ট্রুইট ইনিশিয়েটিভ নি লয় খাইমুঙ্গ কক নারেকথানী মন্ত্রী অকক ন শাখা বক্সনগর মিনি স্টেডিয়ামও মিয়ানি সিমি চেংজাখা এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট নই সাই নই চিদক আবনো চেঙ্গে রেখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন অ টুর্নামেন্ট বেবাগৈ বদল চিদক মানজাগানো তাবুক নবার তিবারনি ককতমা তিনি নখা কিচা মনাকজাক তঙ্গানো হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ বাতি ওয়াই মানুহনি হজাকলাইকা নবার তিবার নাইখং তিনি সালনি সাকানি তুমারি থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বহাগ খামানি তুমারি তংমানি নই চিব্রী ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী প্রৈসি বাব
2: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, শুভ সকাল। বৃষ্টি স্নাত একটি সুন্দর সকালের একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে গোটা পর্বে আমি চন্দ্রিমা উপস্থাপনায় আপনাদের সঙ্গে থাকবো, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।

এগারোই সেপ্টেম্বর। দিনটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়, ভারতীয় ইতিহাসের এক গৌরবময় দিন। 1893 সালের এই দিনই সুদূর আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভার মঞ্চে দাঁড়িয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আর তার প্রথম সম্বোধন

0: fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions. And I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.
1: তার এই বাণী মুহূর্তের মধ্যে ছুঁয়ে নিয়েছিল হাজারো মানুষের হৃদয়। শুধু এই পাঁচটি শব্দ উচ্চারণ করার সাথে সাথে অলৌকিক এক কাণ্ড ঘটে গেল। সম্পূর্ণ হল রুম জুড়ে 7,000 শ্রোতা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে টানা 2 মিনিট ধরে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন এই তরুণ সন্ন্যাসীকে। কেন জানেন? কারণ অন্য সবাই এসেছিলেন নিজের ধর্ম প্রচার করতে, আর স্বামীজি এসেছিলেন সমগ্র মানব জাতিকে ভালোবাসার বার্তা দিতে। এই সম্বোধনের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল এক ভারতবাসীর হৃদয়ের গভীর থেকে আসা বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ। সেই সভায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন বাঘা বাঘা পণ্ডিত ও ধর্মগুরুরা। তাদের পরনে ছিল দামি পোশাক, চোখে মুখে ছিল পাণ্ডিত্যের অহংকার, আর সেই ভিড়ের মাঝে তপ্ত কাঞ্চন বর্ণের এক তরুণ সন্ন্যাসী হেঁটে চলেছিলেন শান্ত সমাহিত পায়ে, পরনে গেরুয়া বসন, মাথায় পাগড়ি। তিনি আমাদের ভারতের মাটির সন্তান স্বামী বিবেকানন্দ।
2: সেদিন তিনি শুধু ভারতের ধর্ম বা দর্শনের কথা বলেননি, বলেছিলেন মানবতার কথা, ভালোবাসার কথা, সহিষ্ণুতার কথা। বিশ্বের সামনে তুলে ধরেছিলেন ভারতের সেই চিরন্তন ভাবনা। সব ধর্মের পথ আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য এক।
1: তিনি পশ্চিমী দুনিয়াকে শোনালেন সনাতন ধর্মের সেই মহান বাণী, উদারতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতা। তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, সব ধর্মই আসলে এক একটি নদী যা বিভিন্ন পথ বেয়ে পরিশেষে সেই এক পরমেশ্বরের মহাসমুদ্রে গিয়ে মিলিত হয়। তিনি সতর্ক করে বলেছিলেন, সংকীর্ণতা ও ধর্মান্ধতা এই সুন্দর পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
2: একজন ভারতীয় সন্ন্যাসীর কণ্ঠে সেদিন বিশ্ব শুনেছিল ভারতের আত্মবিশ্বাসের ভাষা, আর তাই

0: আজকের দিনটি, অর্থাৎ 11ই সেপ্টেম্বর, আমাদের মনে করিয়ে দেয় নিজেকে ছোট করে দেখার নয়, নিজের শেকড়, নিজের সংস্কৃতি আর নিজের শক্তিকে বিশ্বাস করার দিন।
1: আজ এত বছর পরেও বিবেকানন্দের সেই শিকাগো বক্তৃতা সমানভাবে প্রাসঙ্গিক। আজ যখন বিশ্বজুড়ে হিংসা আর অসহিষ্ণুতা মাথাচাড়া দিয়ে উঠছে, তখন স্বামীজির সেই সম্প্রীতি ও মিলনের বাণী আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আসুন আজকের এই পবিত্র দিনে আমরাও স্বামীজির সেই অমর বাণী নিজেদের জীবনে স্মরণ করি, জাত পাত ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসতে শিখি, তবেই স্বামীজির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
0: শিকাগোর সেই মঞ্চ থেকে যে কণ্ঠস্বর উঠেছিল তার প্রতিধ্বনি আজও যেন বলে, ওঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত।

0: প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার অভিশাপ বা আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি আমাদের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এক নজরে দেখে নেব আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাগুলি। আজকের দিনেই 1853 সালে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়েছিল। পাশাপাশি আজকের দিনেই 1875 সালে সংবাদপত্রে প্রথম কার্টুন শিপ প্রকাশিত হয়।
1: 2001 আল-কায়েদার জঙ্গিরা আমেরিকার 4টি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে নিউ ইয়র্কের আইকনিক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আত্মঘাতী হামলা চালায়। এই ভয়াবহ হামলায় প্রায় 3,000 মানুষ নিহত হয়েছিল।
0: আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতে অহিংসা এবং মানবাধিকারের প্রবক্তা এবং সমর্থক বিনোবা ভাবে 1895 সালে। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু 1908 সালে। 1924 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন তাপস সেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় বাঙালি আলোক সম্পাদ শিল্পী।
1: 1911 লালা অমরনাথ স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের আজ জন্মদিন।
0: পাশাপাশি আজকের দিনে আমরা হারিয়েছিলাম প্রখ্যাত হিন্দি ভাষার কবি মহাদেবী বর্মাকে 1887 সালে। আজকের দিনে আমরা হারিয়েছি প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেনকে 1987 সালে। এই ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।

শ্রোতাবন্ধুরা, প্রত্যেক মাসে আপনাদের লেখনীতে অর্থাৎ বিষয়ভিত্তিক লেখনীতি ভরে ওঠে আমাদের অভিজ্ঞাপনের লিখছি তোমায় পর্ব। তেমনি আপনাদের পক্ষ থেকে আরও আপনাদের অনুভূতিগুলি আমাদের যেন জানাতে পারেন সেজন্য জানিয়ে দিচ্ছি যেন অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। শরৎকাল এলেই বাঙালির মন

কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কাশফুলের মেলা, শিউলির মিষ্টি গন্ধ, সব কিছুই যেন বলে দেয় মা আসছেন। আর মা আসছেন মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার দিন গোনা শুরু। পুজোকে ঘিরে শুরু হয়ে যায় কত প্রস্তুতি, নতুন জামাকাপড় কেনা, বাড়িঘর সাজানো, পুজোর বাজার, প্যান্ডেল তৈরি, প্রতিমা গড়ার ব্যস্ততা। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কত স্মৃতি, ছোটবেলার পুজো, পুজোর ছুটিতে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া, পাড়ার আড্ডা, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ, আর মণ্ডপে মায়ের মুখের সেই চিরচেনা মায়া। আপনি কিভাবে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন শুনতে চাই অভিজ্ঞাপন। এই অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয় মা আসছেন। আপনার লেখা পাঠাতে মেল করুন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাতে পারেন। মা আসছেন ভাবনাকে ঘিরে আপনাদের মনের কথা, স্মৃতি, অনুভূতি কিংবা প্রিয় কোনো পূজার কথা আমরা শুনব সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ জুড়ে। এবারে বন্ধুরা, আপনাদের চিঠি পড়ার পালা। আমাদের হাতে যে কটা চিঠি এসে আজকের জন্য পড়েছে, আমরা এক এক করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি লিখছেন মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, কি যে কি বোঝা মুশকিল। পারস্পরিক মেলামেশা, একসাথে পড়াশোনা, কর্মক্ষেত্রে দীর্ঘদিনের সাহচর্য, এসব নানা কারণে একে অপরের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কারো সাথে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, কারো সাথে মাঝপথে ছেদ পড়ে। ছোটবেলায় পাশের বাড়ির নুরুল হক ছিল প্রাণের বন্ধু। ও আমার থেকে এক ক্লাস আগে পড়ত। হাই স্কুলে গিয়ে অনেকের সাথে বন্ধুত্ব হয়েছিল, অন্যতম ছিল সন্তু, একেবারে প্রাণের বন্ধু, যাকে বলে হরিহর আত্মা। পরস্পরের প্রতি অটল বিশ্বাস, নির্ভরতার কারণে একে অপরের বাড়িতে ছিল অবাড়িত দ্বার। যখন খুশি যাওয়া, খাওয়া দাওয়া লেগেই থাকত। কিছুদিন যাতায়াত কম হলে রীতিমতো বাড়ির লোকদের কৈফত দিতে হতো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনেও সে আমার ক্লাসমেট ছিল। একে অপরের বাড়িতে বিপদে আপদে আনন্দ উৎসবে সামিল হওয়া একটা স্বাভাবিক ব্যাপার ছিল। লেখাপড়া শেষে দুজনে মিলে যৌথ ব্যবসা শুরু করি, যদিও বেশি দিন টেকেনি, বন্ধুত্ব তারপরেও অটুট ছিল। আমার একটা এনজিও আছে, সম্পাদক আমি, বাড়িতে যাবতীয় কাজ চলত। একটা অফিস ঘরের প্রয়োজন দেখা দেয়। এক ঘর মালিকের সাথে 60,000 টাকার স্যালামি দিয়ে 10 বছরের মৌখিক চুক্তি হয়। তখন উভয় পক্ষের স্বাক্ষর হয়নি, ব্যাপারটা দুজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমি কেবলমাত্র প্রাণের বন্ধু সন্তুকে জানাই অফিসের জন্য ঘরটা ভাড়ায় নিতে 60 দিতে হচ্ছে, দ্বিগুণ বললেও নিতে হতো। সেদিন বিকেলে ঘর মালিক আমায় ডেকে বলে দেন, 60,000-এ হবে না, ওটা দ্বিগুণ করতে হবে, না হলে ঘর পাবেন না। বুঝলাম বন্ধুকে জানানো আমার নির্বুদ্ধিতা। কি যে কি খেসারতে দিতে হবে এখন। নিবেদনে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা। আমাদের সেপ্টেম্বর মাসের অভিজ্ঞাপন পর্বের চিঠির পর্বের প্রথম পক্ষের বিষয় ছিল কে যে কি। এই বিষয় নিয়ে চিঠি লিখেছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। লিখছেন,

প্রিয় অভিজ্ঞাপন। সত্যি বলতে কি, আমরা বারবার প্রতারিত হচ্ছি, কে যে কি তা আমাদের বোধগম্য হচ্ছে না। একটা ধন্দে পড়ে কখনো হচ্ছি হতাশ বিমর্ষ, কখনো তীব্র বিভ্রান্তিতে দারুণ সমস্যায় পড়ছি। যে সাধুকে ভগবান মনে করে সকাল সন্ধ্যা তার পূজা অর্চনা করলাম, কিছুদিন পরে শুনলাম চৌর্যবৃত্তির দায়ে তাকে পুলিশ গ্রেফতার করেছে। এতে অবাক না হয়ে পারি না, আবার এটাও পরক্ষণে চিন্তা করে নিতে বাধ্য হই, এতে অবাক হওয়ার কিছু নেই। নিজেকে তখন সতর্ক করে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। লোকাল ট্রেনে হকার জোয়ানের পাঁচক বিক্রি করতে ওঠে, যখন বলে আমার তৈরি জোয়ানের পাঁচক নিন, টক ঢেকুর অম্বল বদহজম গ্যাস নিমেষ উধাও হয়ে যাবে। সে তখন জোয়ানের সাথে আরও কী কী মেশানো আছে তাও বলে দেয়। নিজের পাচকের অনুকূলে তার কথার যেন খই ফুটতে থাকে। শেষে নিজেকে অত্যন্ত সৎ হকার প্রতিপন্ন করতে বলেন, নকল থেকে সাবধানে থাকবেন। বাজারে অনেক নিম্নমানের পাচক বেরিয়ে গেছে, তখন ট্রেনের যাত্রীরা ওই ভালো হকারটির দিকে তীক্ষ্ণভাবে তাকায়। মনে মনে তারা কে যে কি এ কথা ভাবতে ভাবতে কেউ চা খেতে কেউ টিফিন খেতে ব্যস্ত থাকে। কুম্ভ ভর্তি, বিশ্বের উপরে একটু অমৃতের প্রলাপ হেতু মরুভূমির মরীচিকার মতো। বাসে আমার পাশের মানুষটা যে এক বড় ধরনের পকেটমার থাকে আমি বুঝতে পারি। পকেটমারি হয়ে গেলে তখন হায় হায় করতে হয়। তাই সমাজে ঘটে যাওয়া এইসব ঘটনা থেকে শিক্ষা নিতে হয় এবং তদনুযায়ী চলতে হয়। চোখ কান খোলা রেখে চলতে থাকলে আসল এবং নকলের মুখোশ সহজে ধরা পড়ে। কে যে কি তা তখন এক লহমায় বোঝা যায়। বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আমরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া।

পরের চিঠিটি লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন সুরিদ ও ভিজ্ঞাপন। মনুষ্য সমাজে আমরা বুদ্ধিমান বলে দাবি করে আসছি, কেননা আমাদের মান আর হুঁশ আছে বলেই আমরা মানুষ। তবে মান আর হুঁশ থাকা সত্ত্বেও স্বার্থপরতার আগ্রাসে বন্দী হয়ে অমানসিক কাজকর্মে জড়িয়ে পড়ছি। তাহলে শোনো আমার দেখা একটা ঘটনা। শুনলে ভাববে এমনও হয়, একেবারেই হরিহর আত্মা সুবল ও বিমলের মধ্যে, একই ক্লাসে পড়ে ওরা। বিমলের আর্থিক অসচ্ছলতা সুবলকে ভীষণ কষ্ট দেয়। বই কেনার সময় ক্লাসে সব বই দুটো সেট কেনা হতো এবং বিমলের কাছে আগে পৌঁছে দিয়ে তারপর নিজের বাড়িতে আসে। সুবলের বাবা সব কিছু জানে এবং মনে মনে গর্বিত হয় এমন বন্ধুত্বের জন্য। বিমলের অসম্ভব মেধা সুবলকে গর্বিত করে। একটা সময়ে বিমল এক লব্ধ প্রতিষ্ঠ চিকিৎসক হয়ে ফিরেছিল বিদেশের বহু ডিগ্রি নিয়ে। ওদিকে সুবল টেনে টুনে স্নাতকের ডিগ্রি নিয়ে কোনো চাকরি জোগাড় করতে না পেরে হকারের মতো জীবন বেছে নিয়েছিল। ওদিকে বাবা মারা যাওয়ার পর ওর সম্পত্তি পারিবারিক গণ্ডগোল পাকিয়েছিল, তাই এই হকারের জীবন। এমনভাবে চলতে চলতে ওরা দু বন্ধুদের দূরত্ব তৈরি হয়েছিল একটা সময়ে। একটা সময়ে সুবলের ক্ষয় রোগে আক্রান্ত হয়ে পড়লে ও শহরের এক বিখ্যাত চিকিৎসকের কাছে গিয়ে একেবারেই অবাক। এ যে ওর পরম বন্ধু বিমল, বিমলও চিনতে পেরেও না চেনার ভান করেছিল। সুবলকে নিজের নার্সিংহোম

0: রুমে না রেখে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিল। সুবল শুধু ভাবে অদৃষ্টের কি পরিহাস, আজকের বিমলের এ কোন রূপ দেখছে ও? বন্ধুর উপকারের জন্য সামান্য কৃতজ্ঞতা নেই? আজকের এই বিমল ডাক্তার হতে পারত না যদি বন্ধু সুবলের ভালোবাসা না পেত। সত্যি বিশ্বকুম্ভমং পয়মুখম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। এই ছিল আজকের দিনে আমাদের হাতে যে চিঠিগুলো এসে পৌঁছেছে সেগুলো এক এক করে আমরা পড়ে শোনালাম। লিখছি তোমায় পর্বের পরে। এবারে আমরা যাব তথ্যে। কিছু তথ্য রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই। ত্রিপুরা সরকার ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার শিক্ষা ভবন আগরতলা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ককবরক শিক্ষা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি। 2026-27 শিক্ষাবর্ষে 6 মাস মেয়াদের ককবরক শিক্ষা কোর্সে ভর্তির ফর্ম ও প্রসপেক্টাস শনি, রবি ও ছুটির দিন বাদে আগামী 14/9/2026 থেকে 15/10/2026 বিকেল 5টা পর্যন্ত শিক্ষাভবন নিচের তলায় রুম নাম্বার 7 দেওয়া হবে। যোগ্যতা 6 মাসের কোর্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ন্যূনতম বয়স গত 1/9/2026 তারিখ এই পর্যন্ত 18 বছর উত্তীর্ণ হতে হবে। দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড, যে কোনো একটি পরিচয়পত্র, আসন সংখ্যা 50, সন্ধে 6:30 থেকে রাত 8:30 পর্যন্ত সোমবার থেকে শুক্রবার ক্লাস হবে। আগামী 29/10/2026 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিক্ষাভবনের রুম নাম্বার 7 শিক্ষার্থী নির্বাচনের জন্য মৌখিক ইন্টারভিউ হবে। আর 30/10/2026 তারিখে অফিসের নোটিশ বোর্ডে যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ ছিল ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার ত্রিপুরা সরকার থেকে একটি বিজ্ঞপ্তি।
1: জানিয়ে দিয়েছে আরও একটি তথ্য। মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকাল 11টায় পশ্চিম ত্রিপুরা আগরতলার এনএসআরসিসিতে মেগা রক্তদান শিবিরে যোগদান করবেন।

স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই কাজে আসে স্বতঃস্ফূর্ততা। ব্রেন সচল রাখতে আপনারা কি জানেন হাতের লেখা খুব দরকারি? আজকের ডিজিটাল যুগে আমাদের দিন কাটে ল্যাপটপের কিবোর্ডে, আঙুল চালিয়ে কিংবা স্মার্টফোনের পর্দায় বুড়ো আঙুল ঘুরিয়ে, স্কুল কলেজের নোট থেকে শুরু করে বাজার দোকানের ফর্দ কিংবা অফিসের জরুরি নথিপত্র সবই এখন টাইপ করা হচ্ছে। কিন্তু এই ডিজিটাল অভ্যাস কি অজান্তে আমাদের হলুস করে দিচ্ছে? চলুন জানি। সাম্প্রতিক এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা বলছেন, আমাদের হাতের আঙুল যখন আমাদের কলম ছুঁয়ে কাগজে প্রতিটি অক্ষরের নিখুঁত নকশা তৈরি করে, তখন মস্তিষ্কের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, যা কম্পিউটার বা ফোনের কিবোর্ডে টাইপ করলে কিন্তু সেটা হয় না। গবেষকদের মতে, যখন আমরা কিবোর্ডে টাইপ করি, তখন প্রতিটি অক্ষরের জন্য আমরা কেবল একই ধরনের বোতামের আঙুল ছুঁয়ে যাই। এতে মস্তিষ্কের খুব সামান্য অংশ সক্রিয় হয়। অন্যদিকে হাতে লেখার সময় প্রতিটি অক্ষরের আলাদা আকৃতি তৈরি করতে হয়, এর ফলে আমাদের চোখ, হাতের আঙুল এবং মাথার স্নায়ুগুলো একসঙ্গে কাজ শুরু।

0: করে। বিজ্ঞানীদের ভাষায় হাতে লেখার সময় মস্তিষ্কের একটি বড় অংশ জুড়ে নিউরাল কানেক্টিভিটি বা স্নায়ুবিক যোগাযোগ তৈরি হয়। এটি মস্তিষ্ককে জটিল তথ্য স্ক্রিনের যুগে রাখতে সাহায্য করে। অত্যাধুনিক ব্রেন স্ক্যান প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে, কলম ধরে লেখার সময় মস্তিষ্কে আলফা এবং বিটা নামের বিশেষ তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গগুলি মানুষকে গভীরভাবে চিন্তা করতে এবং নতুন তথ্য সহজে মনে রাখতে সাহায্য করে, যে কারণে পড়া বা তথ্য খুব সহজেই মাথায় গেঁথে যায় এবং বহুদিন মাথায় থাকে। কিন্তু টাইপ করার সময় মস্তিষ্কে এই ধরনের তরঙ্গের উপস্থিতি কিন্তু খুবই কম দেখা যায়। তাই শ্রোতা বন্ধুরা, আজকের থেকে যে কাজগুলি আমরা হাতে লিখে করতে পারি, সে কাজগুলি চেষ্টা করব হাতে লিখে করতে। তাহলে আমাদের ব্রেন এবং শরীরের আরও অনেক স্নায়ুবিক উন্নতি হবে বা ভালো থাকবে। ডিজিটালের যুগে দাঁড়িয়ে আমরা হয়তো সময় স্বল্পতার জন্য তাড়াতাড়ি লিখে ফেলি বা টাইপ করে ফেলি, কিন্তু একটু চেষ্টা করে দেখুন না আজকের থেকে যদি কিছু জিনিস হাতে লেখা যায়।
1: এবারে সময় বলছি, আমরা একেবারে বিজ্ঞাপনের শেষের দিকে চলে এসেছি। আমরা জানিয়ে দেব কিছু কাজের খবর। স্টাফ সিলেকশন কমিশন ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, কার্যালয় এবং বিভিন্ন সাংবিধানিক সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, ট্রাইব্যুনাল ইত্যাদিতে গ্রুপ সি এর লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি নিয়োগের জন্য সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তর পরীক্ষা 2026-এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 7/9/2026 থেকে এবং শেষ তারিখ হচ্ছে 8/10/2026। পদের নাম ও শূন্য পদের সংখ্যা হচ্ছে 2,536। নিম্ন বিভাগীয় কেরানি, জুনিয়র সচিবালয় সহকারী ডেটা এন্ট্রি অপারেটর, যোগ্যতা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ডিইও পদের জন্য প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান থেকে, বিজ্ঞান বিভাগ থেকে গণিত বিষয় সহ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 18 বছর হচ্ছে ন্যূনতম বয়সসীমা এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 27 বছর, অতিক্রম করা যাবে না। লিখিত পরীক্ষা, কম্পিউটার জ্ঞান পরীক্ষা, তারপরে দক্ষতা পরীক্ষা, টাইপিং পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। পে লেভেল 2 ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য পে লেভেল 4, এই হচ্ছে বেতন স্কেল। আবেদন ফি হচ্ছে 100 টাকা। তপশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য সেই মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। বিশদে জানতে ssc.gov.in নোটিস অফ অ্যাডভার্টাইজ CHSL 2026 দেখে নিতে পারেন। এই ছিল একটি কাজের খবর। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার প্রায় সবকটি জেলায় রয়েছে। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং 24 মর্নিং নিউজ।
2: Good morning, I'm Shagun Chopra. The headlines. 18th BRICS summit to begin at Bharat Mandapam in New Delhi tomorrow. Russian President Vladimir Putin arrives in New Delhi to attend the summit. IMF describes India a key engine of global growth after the country's economy expanded 7.8% in first quarter of current fiscal. Trump administration proposes scrapping 60-day grace period for laid-off H-1B workers in US. National Testing Agency releases provisional answer keys for retest of English, Commerce and Sociology papers of UGC NET June 2026. And in cricket, India beat Bangladesh by 40 runs in first semi-final of Women's Asia Cup 2026 in Dubai.

0: শুভ সকাল যুব বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং শুনছো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। এবং আজকের এই পর্বটা নিয়ে আমি হাজির হলাম আরজে শতাব্দী, তোমাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। এবং আজকের এই অনুষ্ঠানে থাকছে অনেক আকর্ষণীয় কিছু, এবং তার পাশাপাশি আজকের এই দিনটা 11ই সেপ্টেম্বর, এবং আজকের এই দিনের গুরুত্ব বুঝিয়ে দেয় জীবন এক মুহূর্তের ভুলে, আমাদের ভুলে বদলে যেতে পারে অনেক কিছুই। আবার সঠিক সময়ে নেওয়া একটি ছোট্ট পদক্ষেপই বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ। আজকের এই দিনটা ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে, আর সেই উপলক্ষে ভাবছি গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে শুরু হোক আজকের অনুষ্ঠান। আলোচনায় থাকছে আর যে শেষাদ্রির সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তার ঋতুবান চৌধুরী।
1: জীবন কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে সাহায্য আসার জন্য অপেক্ষা করার মতো সময় থাকে না। একটি দুর্ঘটনা, ধরুন হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে গেল, কেউ গুরুতরভাবে কেটে গেলেন, কোনো শিশুর গলায় খাবার আটকে গেল, অথবা আগুনে কেউ পুড়ে গেলে, এই মুহূর্তগুলো হাসপাতালে পৌঁছানোর আগের কয়েকটি মিনিট হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ঠিক সেই সময়ে সঠিকভাবে দেওয়া প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড একজন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা

0: পালন করতে পারে। আজ ওয়ার্ল্ড ফার্স্ট এইড ডে। আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরজে শেষাদ্রি, সঙ্গে রয়েছেন ডক্টর ঋতবান চৌধুরী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আকাশবাণী আগরতলায়।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরজে শেষাদ্রি। আমি আমি ডক্টর ঋতুপান চৌধুরী। আমি একজন ফ্যাকাল্টি আছি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে। আমি ACLS সার্টিফিকেশনটাও করা আছে, অ্যাডভান্স কার্ডিও কার্ডিও লাইফ সাপোর্ট আমাদের যে সার্টিফিকেশনটা সেটা করা আছে। তো আই থিঙ্ক আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্যে আমি সঠিকভাবে প্রশ্নগুলো উত্তর দিতে পারবো।
0: আপনার মাধ্যমে আমরা শুধু প্রশ্নগুলোর উত্তরই খুঁজবো না, যাতে সঠিক সময়ে সঠিক ব্যবস্থার বিষয়টাও আমরা মাথায় রাখার চেষ্টা করব। এই যে ফার্স্ট এইড, সেটা বলতে আমরা কি বুঝি এবং সাধারণ মানুষের কাছে এটা কতটা গুরুত্বপূর্ণ?
1: ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা বলতে বোঝায় কোনো দুর্ঘটনা বা হঠাৎ কোনো অসুস্থতার পর হাসপাতালে বা চিকিৎসকের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক যে একটা প্রয়োজনীয় সাহায্য দেওয়া হয় সেটাকে ফার্স্ট এইড বলে। ফার্স্ট বলতে প্রথম এইড, প্রথম সাহায্যটা যে করছে। এর উদ্দেশ্য হলো তিনটি, প্রথমত জীবন বাঁচানো, দ্বিতীয়ত অবস্থার অবনতি আটকানো যাতে এটা আর খারাপ না হয়, এবং তৃতীয়ত দ্রুত ও নিরাপদ ভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়া।
0: আমরা অনেকেই মনে করি যে প্রাথমিক চিকিৎসা মানে শুধু ব্যান্ডেজ করে দেওয়া, শুধু ওষুধ লাগিয়ে দেওয়া, এটি কি কতটা সঠিক?
1: একেবারেই নয়, এটা একটি অতি সাধারণ ভুল ধারণা। ফার্স্ট এইড এর মধ্যে ব্যান্ডেজ করা যেমন আছে, তেমনি অচেতন ব্যক্তির শ্বাস প্রশ্বাস পরীক্ষা, প্রয়োজনে CPR দেওয়া যেটা আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলি, প্রচন্ড রক্তপাত বন্ধ করা বা পোড়ার ক্ষেত্রে সঠিকভাবে ঠান্ডা জলের ব্যবহার করা, এসবও ফার্স্ট এইড এর একটি অংশ। এমনকি কখনো রোগীকে যদি এগুলো আমরা নাও করতে পারি, দ্রুত এমার্জেন্সি সার্ভিসে ফোন করাটা সেটাও ইজ এ পার্ট অফ এ ফার্স্ট এইড।
0: বেশ, একজন সাধারণ মানুষ, তার কাছে এই যে ফার্স্ট এইড শেখাটা কতটা জরুরি, বিশেষ করে বাড়ি, তাছাড়া আমাদের কর্মক্ষেত্র রয়েছে, রাস্তায় দুর্ঘটনার ক্ষেত্রে এটি কিভাবে সাহায্য করতে পারে?
1: অত্যন্ত জরুরি। দুর্ঘটনার প্রথম কয়েকটা মিনিট আমরা সবাই জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোল্ডেন আওয়ার যেগুলোকে আমরা বলি। সেই সময় সবসময় চিকিৎসক বা অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত থাকে না, স্পেশালি আমাদের আমাদের আমাদের দেশের মতো এমন একটা রিসোর্স ক্রাঞ্চ দেশ যেখানে রিসোর্সেস এর একটু অভাব রয়েছে, সেখানে চিকিৎসক বা অ্যাম্বুলেন্স আসাটা অনেকটাই সময় লেগে যায়। তাই একজন সাধারণ মানুষ যদি বেসিক ফার্স্ট এইড জানেন, তাহলে অ্যাম্বুলেন্স আসার আগেই তিনি জীবন রক্ষাকারী কিছু পদক্ষেপ নিতে পারেন। বাড়িতে কোনো শিশুর যদি চোকিং হয়, যেটা গলার মধ্যে কিছু আটকে গেল, রাস্তায় দুর্ঘটনা, কর্মক্ষেত্রে ইঞ্জুরি যেটা আপনি বললেন, কর্মক্ষেত্রে আগুনে পোড়া, বা হঠাৎ যদি কার্ডিয়াক অ্যারেস্ট বা যেটা আমরা হার্ট অ্যাটাক বলি, যে কোনো জায়গায় এই জ্ঞান কাজে লাগাতে পারি আমরা। তাই ফার্স্ট এইড শুধু ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের জন্য নয়, প্রত্যেক নাগরিকের জানা উচিত।
0: আমি কিছু সিচুয়েশন আপনার সামনে তুলে ধরতে চাই যাতে সাধারণ মানুষের একটু সাহায্য হয়। সেক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই যে CPR এর কথা আমরা প্রায়ই শুনি, CPRটা কি এবং সাধারণ মানুষ কখন এটি দেওয়ার কথা ভাববেন?
1: হ্যাঁ, নিশ্চয়ই। CPR এটার পূর্ণ রূপ হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আমাদের হার্ট, কার্ডিও মানে হার্ট, আর পালমোনারি মানে আমাদের ফুসফুসটা, এই দুটোকে আমার একসাথে রিসাসিটেট করা। যখন একটি ব্যক্তি অচেতন ও স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন না, স্পেশালি যখন উনি শ্বাস নিচ্ছেনই না, তখন আমাদের যে হার্টটা আছে, ইনিশিয়ালি আমরা CPR, একটা আমাদের ভুল ধারণা হয়েছে যে কেউ যদি আমার অজ্ঞান হয়ে পড়ে যায় আমরা সবাইকে CPR দেবো, এরকম না। CPR এর জন্য মূলত মেইন জিনিসটা হয়েছে আমাদের দেখতে লাগে দুটো জিনিস, উনি কি শ্বাস নিচ্ছেন কি নিচ্ছেন না, আর দ্বিতীয়ত ওনার পালস কি আছে কি আছে না। পালস আমরা আমাদের হাতের আমাদের কবজির পাশে ধরলে আমরা বুঝতে পারি, যে যেটা আমাদের সাধারণত ডাক্তারের কাছে গেলে ওনারা আমাদের হাতের কবজির মধ্যে হাত দিয়ে সেটা কিছুক্ষণ কাউন্ট করতে থাকেন। সো এই পালস যদি না থাকে এবং পেশেন্ট যদি শ্বাস না নেয়, তাহলে এটা বোঝা গেল আমার হার্টে ওনার হয়তো থেমে গেছে। তো হার্ট থেমে গেলে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, আমাদের ব্রেইনের মধ্যে ব্লাড যাওয়া বন্ধ হয়ে যায়। সো CPR এর মেইন কাজ হয়েছে আমরা বাইরে থেকে ফোর্সফুলি চাপা দিয়ে হার্টটাকে চালাচ্ছি, আমরা নিজেরা হার্টটাকে চালাচ্ছি, যেহেতু বডিটা চালাতে পারছে না, চালিয়ে যতটুকু সম্ভব আমরা ব্রেনটাকে বাঁচাচ্ছি।

0: জানানোর চেষ্টা করছি। সো সিপিআর, সাধারণ মানুষ যদি সিপিআর প্রশিক্ষণ নাও নিয়ে থাকে, তবু একজন অ্যাডাল্ট মানুষের জন্য হ্যান্ডস অনলি সিপিআর কিছুটা জানা এবং করাটা খুব গুরুত্বপূর্ণ। সিপিআর এর ক্ষেত্রে পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না, কিছু করার, কিছু না করার থেকে অনেক ভালো।
1: ঠিক, সত্য কথা বললেন আপনি। রাস্তায় দুর্ঘটনায় যদি কারোর প্রচন্ড রক্তপাত হচ্ছে, আমরা যদি কেউ দেখতে পাই, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাকে আমরা কিভাবে প্রাথমিকভাবে সাহায্য করতে পারি?
0: সবার আগে আমাদের আমাদের যে ACLS, আমাদের যে গাইডলাইন আছে, অ্যাডভান্স কার্ডিও ভাসকুলার লাইফ সাপোর্ট গাইডলাইন, এটাতে আমাদের প্রথমত একটাই কথা বলে যে কখনো যদি আপনি কোনো এরকম অ্যাক্সিডেন্ট বা কিছু দেখেন যেখানে আপনার ফার্স্ট এড দিতে লাগবে, সবার আগে দেখতে লাগবে যে সিন সেফটিটা আছে কিনা, আমি যে সিনে আছি সেটাতে আমি সেফলি যেতে পারবো কিনা। আমরা চাই না যে একটা পেশেন্টের জায়গায় দুটো পেশেন্ট হয়ে যাক। এখন এখন ধরুন রাস্তার একটা বড় হাইওয়ের মাঝখানে কেউ পড়ে রয়েছেন, আপনি হুট করে দৌড়ে চলে যাবেন, আপনার দেখতে লাগবে যে আপনি যেতে পারবেনও কিনা, ঠিক আছে? তো সেটার পরে আমাদের, আপনি যেটা বললেন যে যদি অতিরিক্ত রক্তপাত হয়ে থাকে, তো প্রচন্ড রক্তপাত হলে সবার আগে ইম্পর্টেন্ট হয়েছে কি এটাকে বন্ধ করা। এখন বন্ধ কি করে বলবেন, কন্টিনিউয়াস প্রেশার দিয়ে আপনার সাথে যেতেই থাকবে। আপনার যদি সাথে যদি কিছু গজ থাকে কোনোভাবে, যদি না থাকে পরিষ্কার কাপড় দিয়ে আপনার এর মধ্যে চাপা দেবেন। যদি কাপড়টা ভিজে যায় কখনোই বের করবেন না কাপড়টাকে, চাপা দিতেই থাকবেন, আরো বেশি কাপড় দেবেন, যতটা সম্ভব কাপড় দিয়ে বা গজ দিয়ে যেটা যেটাই দেবেন সেটা দিয়ে আমাদের রক্তপাতটা বন্ধ করতে লাগবে। বন্ধ করার পরে কেউ না কেউ একজন আশা করি অ্যাম্বুলেন্সকে ডাকবে, এরপরে হাসপাতালে নিয়ে যেতে লাগবে। আমাদের সেই রক্তপাত বন্ধ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
1: বেশ, এই যে অনেক সময় দেখা যায় পোড়া জায়গায় টুথপেস্ট বা বিভিন্ন ধরনের ঘরোয়া উপাদান লাগানোর প্রচলন আছে, এ সমস্ত বিষয় দেখা যায়, এসব কি আদৌ করা উচিত?
0: একেবারেই না, ট্রুথ বি টোল্ড একেবারেই না। আমাদের টুথপেস্ট বা অনেক সময় আটা, ময়দা, তেল, ইনফ্যাক্ট বাটারও লাগিয়ে দেয় অনেকে, যেগুলো ঘরোয়া উপাদান যেগুলো আছে পোড়ায় লাগালে উপকার বলে ওরা এগুলি লাগায়, বাট এটা অ্যাকচুয়ালি উপকারের থেকে এটা উল্টো এফেক্ট হয়ে যায়। এই যে বাটার, তারপরে আটা, ময়দা, এগুলি একটাও আমাদের মানে ক্লিন জিনিস না, সেপটিক না, ওদের ওদের মধ্যে নিজস্ব অর্গানিজমস আছে। তো এটা লাগালে ইনফেক্ট আরো আমার ইনফেকশনটা বেড়ে যাচ্ছে, স্পেশালি যখন আমাদের একটা বার্ন পেশেন্ট আসছে, বার্ন পেশেন্ট মধ্যে আমার চামড়ার উপরের জায়গাটা ফুলে যায় গিয়ে, ফুলে গেলে আমার ভেতর অলরেডি আমাদের যে বাইরে আকাশে যত অর্গানিজম আছে, মাইক্রোবস আছে, এরা অলরেডি এসে এটার মধ্যে আক্রমণ করছে। এর মধ্যে যদি আমরা বাইরের থেকে আরো কিছু দিয়ে দিই সেটা আরো হিতের থেকে বিপরীত হয়ে যায়। আমাদের তখন শুধু একটাই কাজ করা উচিত, যদি এরকম পড়ে যায় ঠান্ডা জলের নিচে, কোল্ড রানিং ওয়াটারের নিচে জল চলছে এটার নিচে হাতটাকে রেখে দেবেন যতটুকু সম্ভব, এরপরে হাসপাতালে নিয়ে যাবেন যদি নিতে পারেন, অথবা আমাদের যে সিলভার এক্স বা এরকম সিলভারওয়ালা কম্পাউন্ড ক্রিম যেগুলো আছে,
1: মলম যেগুলো আছে আমরা জানি। বেশ, আমাদের কাছে যেহেতু সময়টা কম, খুব তাড়াহুড়ো করে আমি প্রশ্নগুলো আপনার থেকে উত্তর খোঁজার চেষ্টা করছি। কেউ যদি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, এই পরিস্থিতি কি করে সামলানো?
0: মাথা ঘুরে পড়ে গেলে দুটো জিনিস ইনিশিয়ালি মাথায় রাখতে লাগবে, দুটো ক্ষেত্রেই হতে পারে। একটা, আইদার উনি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করেনি, বা উনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয় ওনার সুগার ফল করেছে, এটা থেকে মানুষের মাথা ঘুরে পড়ে যেতে পারে। দ্বিতীয়টা যেটা আরো ভয়ঙ্কর হতে পারে সেটা হয়েছে কি, কারো যদি মিরগির রোগ থাকে বা খিচুনির রোগ থাকে যেটা আমরা বলি, আমাদের সায়েন্টিফিকলি যেটা এপিলেপসি বা কনভালশন যেটাকে বলি, তো দুটোর মধ্যে আমার একটু ভাগ করতে লাগে। আমার যদি আমার সুগার ফল করার থেকে হয়ে যায় কি, তো মানুষ যে পড়ে যাবে, পড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই উঠে যায়, বা কিছুক্ষণ পড়ার পরে যদি আপনার একটু পা টা তুলে দিন বা কিছু করে দিন তখন উঠে যায়, কিন্তু মিরগির রোগকে আমরা কখনো এরকম পা তুলে দিই না, বা ওনাদের আমরা কিছুই করি না। যদি খিচুনির রোগ হয়, খিচুনির রোগ হয়ে যদি উনি পড়ে যান, অজ্ঞান হয়ে যান, আমরা ওনাকে এভাবেই রাখি। আমরা জাস্ট দেখি যে ওনার আশেপাশে যাতে কিছু মানে খোঁচা লাগতে পারে, ওনার বা ব্যথা লাগতে পারে, এরকম যদি কিছু না থাকে, এবং ওনাকে আমরা বা দিকে করে শুয়ে রেখে দিই। কিন্তু যদি দেখুন যে ওনার খিচুনি হচ্ছে না বা এরকম কিছু হচ্ছে না, উনি সাধারণত অজ্ঞান হয়ে পড়ে গেছেন, গিয়ে চেষ্টা করবেন ওনাকে তুলে কিছুক্ষণ একটু যদি বসিয়ে রাখা যায়, এবং এটা খুব ইম্পর্টেন্ট, ওনাকে কিছু খেতে দেবেন না ইমিডিয়েটলি। মানে দেখবেন যে উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা, উনি হালকা হালকা কথা বলতে পারছেন কিনা, কারণ কি যদি

0: কথা না বলতে পারেন, উনি যদি গিলতে না পারেন, আপনি যেটাই দেবেন সেটা ওনাকে আরো চোখ করে দেবে।
1: বেশ বেশ, আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, এই যে ফার্স্ট এইড এর ক্ষেত্রে ডু নো হার্ম বা ক্ষতি না করার এই যে নীতিটা কতটা গুরুত্বপূর্ণ?
0: ফার্স্ট এইডের ক্ষেত্রে এটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর মধ্যে একটি। আমাদের উদ্দেশ্য হলো চিকিৎসা না করে, ফার্স্ট এইডে কিন্তু চিকিৎসা করা হচ্ছে না ফার্স্ট এইডে, আমাদের উদ্দেশ্য হলো চিকিৎসা না করে রোগীর অবস্থাটা যতটা সম্ভব স্থিতিশীল রাখা এবং আরো ক্ষতি আটকানো। তাই কিছু করার তাড়নায় এমন কিছু যাতে আমরা না করি যাতে রোগীর আরো ক্ষতি বেড়ে যায়। অনেক সময় কিছু না করে নিরাপদে যদি আমরা এমার্জেন্সি হেল্পটাই ডাকি, সেটাই সঠিক ফার্স্ট এইড ওই মোমেন্টে। আমরা বলি হেল্প বাট ডোন্ট হার্ম।
1: বেশ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ শেষাদ্রি আজকের মতো আকাশবাণী আগরতলার এই বিশেষ আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আজকের এই দিনের গুরুত্বপূর্ণ আলোচনা তো শুনলেন, এবং যেমনটা বলেছিলাম যে আকর্ষণীয় কিছু থাকছে চুয়োবাণীর অনুষ্ঠানে প্রতিবারের মতো আজকেও। তাই চলুন দেরি না করে এই মুহূর্তে শুনে নেওয়া যাক একটি গল্প পাঠের অনুষ্ঠান। গল্প পাঠে রয়েছে আর্চে কর্মিতা এবং আর্চে অনিকপতি, গণেশের মূর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের।

0: মহাদেববাবু মানুষটি বড় ভালো, দোষের মধ্যে তিনি গরিব, নুন আনতে পান্তা ফুরোয়, আর সেই জন্য বাড়িতে তাঁকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। তাঁর স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না। একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি, সামান্য যা পান তা থেকে গরিব দুঃখীকেও সাহায্য করেন, কেউ ধারটার করলে সুদ চাইতে পারেন না, দুষ্ট লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে। মহাদেববাবু ভালোই জানেন এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেনও না, তার সেই জন্য তেমন কোনো দুঃখ নেই। তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয়। বেশি পয়সার লোভ তার নেই, তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো।
1: একদিন কাজকর্ম সেরে রাত্রির বেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন। পথে একটা মস্ত বট গাছ পড়ে। এই বটতলায় মাঝে মাঝে একজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে থানাগিড়ে বসে। ধর্মভীরু মহাদেববাবু সাধু সজ্জন দেখলেই সিকিটা আধুলিটা যাই হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান। আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছে। তার বিশাল জটা আর দাড়ি কোপ। মহাদেববাবু চটি ছেড়ে ভক্তি ভরে একখানে সিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন। সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্রগম্ভীর গলায় বললেন,
2: কি চাস তুই?
1: মহাদেববাবু মাথা নেড়ে বললেন,
0: আগে কিছু না বাবা।
1: সাধুরা সর্বদেবী, তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে। সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন,
2: কিছুই চাস না?
0: না বাবা, আপনার কাছে চাইব, আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন।
1: সাধুর মুখের ভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই। দুই জল জ্বলে চোখ কিছুক্ষণ মহাদেববাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট গণেশ মূর্তি বের করলেন।
2: এটা নিয়ে যা।
1: মহাদেববাবু মূর্তিটা ভক্তি ভরে নিয়ে কপালে ঠেকালেন। পেতলের তৈরি ছোট সুন্দর একখানা মূর্তি।

0: সাধু বললেন,
1: মাথার কাছে রেখে রাতে শুবি।
2: যে আজ্ঞে, কিন্তু বাবা আমার তো আর পয়সা নেই, এর দাম দেব কি করে?
1: কে কার দাম দিতে পারে রে বেটা, দাম দেওয়া কি এত সোজা? যা যা বাড়ি যা যা।
0: ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব বাবু। তার বিছানার কাছে শিওরে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুয়ে পড়লেন। ঘুমিয়ে আছেন, হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের উপর পড়ল। তিনি চমকে গিয়ে উঠে জিনিসটা হাতে নিয়ে আলো জেলে দেখলেন একটা কাঁচা টাকা। তিনি হাঁ করে চেয়ে রইলেন, টাকাটা কোত্থেকে এলো তা আকাশ পাতাল ভেবেও বুঝতে পারলেন না। পরের দিন কাজে যাওয়ার সময় তিনি বটতলায় সাধুটিকে আর দেখতে পেলেন না। শুধু ধুনির ছাই পড়ে আছে, সাধুজি চলে গেছে। ইচ্ছে ছিল আজ একটা টাকা প্রণামী দিয়ে যাবে, তার হলো না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলায় ফিরে খেয়ে দিয়ে ঘুমলেন মহাদেব বাবু। আর কি আশ্চর্য, আজও মধ্যরাতে তার পেটের উপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে এসে যেন পড়ল। ঘুম ভেঙে মহাদেব বাবু অবাক হয়ে বসে রইলেন, এটা কি হচ্ছে? এ কি গণেশ ঠাকুরের মহিমা? তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন,
2: ঠাকুর ঠাকুর তোমার কত দয়া।
0: তার রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেব বাবু। মাসান্তে তার 30টি টাকা অতিরিক্ত আয় হল, তাতে সংসারের সামান্য উন্নতি হল। মহাদেব বাবু 30 টাকা থেকে 5টা টাকা জমিও ফেললেন। টানাটানি সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না। গণেশ বাবার কারণে যে কাণ্ডটা ঘটেছে তাতে তার আর সন্দেহ রইল না। সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসই না দিয়ে গেলেন। কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল চলে আসে। বছর ঘুরল, ক্রমে ক্রমে মহাদেব বাবুর অভাবের সংসারে একটু লক্ষ্মীশ্রীও ফিরছে, অল্প অল্প করে টাকাও জমছে। মহাদেব বাবু তাতেই বেজায় খুশি, তার বেশি লোভ নেই। মহাদেব বাবুর এই সামান্য বৈষয়িক উন্নতিও দুই একজনের চোখে পড়ল। তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী। মদন পয়সাওয়ালা লোক, তবে খুব হিসেবি, সবাই জানে তিনি হার কেপ্প। একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন। নানা কথায় ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গ এলো। মদন জিজ্ঞেস করলেন,
3: ইয়ে তা মহাদেব, তোমার মহাজন কি তোমার বেতন টেতন বাড়িয়ে দিয়েছেন নাকি?
2: আগে না মদনদা।
3: তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি খুশি ভাব দেখছি বাছা, বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে, বলি ব্যাপারখানা কি?
0: মহাদেব বাবু অতি সরল সোজা মানুষ, অতি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন। মদন চৌধুরীর চোখে লোভে চকচক করতে লাগলেন, বললেন,
3: বাপু হে, তুমি তো মস্ত আহাম্মক দেখছি। গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন, মোটে একখানা করে টাকা, ওতে কি হয় বলো?
0: মহাদেব বাবু মাথা নেড়ে বললেন,
2: না দাদা, উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের, তার বেশি আমার দরকার নেই।
0: মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন। তিন চার দিন পরে মহাদেব বাবু একদিন কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফুল জল দিতে গিয়ে দেখেন কলঙ্গিতে গণেশ মূর্তিটি নেই। মহাদেব বাবুর মাথায় বজ্রাঘাত, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজিও গণেশ মূর্তি পাওয়া গেল না। মহাদেব বাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন, তার দু চোখ পেয়ে টপ টপ করে জল পড়তে লাগল। দীর্ঘশ্বাস ফেলে মহাদেব বাবু মনে মনে বললেন, এত শোক তো আমার কপালে শোয়ার কথা নয়, ওদিকে মদন চৌধুরীর আহ্লাদার ধরে না। মাথার কাছে তাকের উপর গণেশ মূর্তি নিয়ে শুয়ে প্রথম রাত্রি তিনিও এক

0: টাকা পেয়ে গেলেন। সকালবেলা তিনি গণেশ মূর্তিকে প্রণাম করে বললেন,
1: মহাদেবতা হাহাম্মক বাবা, ও তোমার মহিমা কি বুঝবে, ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত, সেই জন্যই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি। ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না, তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব, টাকাটা দয়া করে 5 গুণ করে দাও বাবা।
0: তাই হল, পরের রাতে পরপর 5টি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর। তিনি আহ্লাদে ডকমক। গণেশ তার কথা শুনছেন। সকালবেলায় তিনি গণেশকে প্রণাম করে বললেন,
1: ঠাকুর ঠাকুর তোমার হাত খুলে গেছে, তাহলে তাহলে টাকাটা এবার 50 গুণ হোক, 50 গুণ।
0: মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট 250টা কাঁচা টাকা পড়ল। তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাগলো, কিন্তু টাকা পেয়ে আল্লাতে তার ব্যথার কথা মনেই রইল না। সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন,
1: বাবা বাবা দয়াই যদি করলে তাহলে টাকাটা এবার এবার 1000 গুণ করে দাও।
0: রাত্রিবেলা যা ঘটল তার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী। মধ্যরাত্রে হঠাৎ যখন তার পেটের ওপর টাকাটা পড়তে শুরু করল, তখন তিনি হঠাৎ আহ্লাদে উঠে বসলেন। ওপর থেকে টং টং টং টং করে টাকা পড়তেই লাগলো মাথায়, গায়ে, হাতে, পায়ে। 2,50,000 টাকার বৃষ্টি যখন শেষ হলো, তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, শরীরের নানান জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন, টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা। যখন জ্ঞান ফিরল তখন শরীরে 100 ফোড়ার ব্যথা, নড়তে পারছেন না, কিন্তু লোভ বলে কথা। ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন,
1: বাবা বাবা বাবা প্রাণ যায় যাক, টাকাটা 2000 গুণ করে দাও বাবা।
0: তারপর দুরু দুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন। মধ্যরাত্রে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হলো, তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগলো। আল্লাতে দুহাত তুলে চেঁচালেন মদন চৌধুরী, কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হলো না। 50 কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন, দম বন্ধ হয়ে আসতে লাগলো, হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা। ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি। জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকা স্তূপের ভেতর থেকে বেরিয়ে এলেন, তখন তার শরীরে আর শক্তি বলে কিছুই নেই। মাথা ঘুরছে, জিভ বেরিয়ে পড়েছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত। গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন,
1: বাবা বাবা আর চাই না বাবা, আমার প্রাণটা রক্ষে করো বাবা, আর চাই না বাবা।
0: কিন্তু কে শোনে কার কথা। মাঝরাতে ভের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছোটাছুটি করতে লাগলেন, কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়ে এসে পড়তে লাগলো। ঘরখানা টাকায় ভরে গেল, আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী। পরের দিন সকালে কাজে বেরোনোর আগে মহাদেব 4টি মুড়ি খাচ্ছিলেন। কাঁপতে কাঁপতে মদন চৌধুরী এসে তার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন,
1: মহাদেব মহাদেব ভাই আমাকে ক্ষমা করো ভাই, এই নাও তোমার গণেশ মূর্তি, আমি চুরি করেছিলাম লোভে পড়ে, তার শাস্তি ভালো মতোই পেয়েছি।
0: গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবেরও চোখে জল এলো। মদন চৌধুরী চোখে জল ফেলতে ফেলতে,
1: বাবা বাবা তোমার টাকা তুমি ফেরত নাও, ও টাকা আমার চাই না বাবা, এ ধর্মের টাকা, লোভী লোকের জন্য নয়, না তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন, আমার ঘরে আর একটাও টাকা নেই, আমি আমি হাঁপ ছেড়ে বেঁচেছি।
0: মহাদেব গণেশ মূর্তি কে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন। গণেশ যেন হাসতে

যুববন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আশা করি সকলের ভালো লেগেছে এবং আজকে এই সকালের ব্যস্ততার মাঝেও এই সুন্দর অনুষ্ঠান কার না ভালো লাগে বলুন তো। কিন্তু কখনো কখনো এই ব্যস্ততার দৌড়ের মাঝেও আমাদের একটু পেছন ফিরে তাকানো দরকার, কারণ কেউ হয়তো আমরা ক্যারিয়ারের পেছনে ছুটছি, কেউ স্বপ্ন পূরণের জন্য ছুটছি, আবার কেউ জীবনে একটু ভালো থাকার আশায় দিন গুনছি। কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ছি যে কখনো কখনো ভুলে যায় যে একবার হলেও আমাদের পেছন ফিরে তাকানো দরকার। এ যেমন ধরুন না একটা শেষ ট্রেন, যে ট্রেনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই ট্রেনের সঙ্গে জড়িয়ে রয়েছে গন্তব্য, অপেক্ষা, সিদ্ধান্ত আর এবং একটি যাত্রার গল্প। নির্দিষ্ট সময়ে ট্রেন স্টেশনে আসে, কিছুক্ষণ দাঁড়ায়, আবার তারপর গন্তব্যের দিকে চলে যায়। হয়তো প্রস্তুত থাকলে উঠে পড়বেন, দেরি করলে ট্রেনটি চোখের সামনে দিয়ে চলে যাবে। তবে এই অনুষ্ঠান থেকে একটি বার্তাই শেষবারের মতো রাখব আজকের জন্য, যে কিছু কিছু ব্যস্ততার মাঝেও আমাদের নিজেকে সময় দেওয়া দরকার, নিজের জন্য একটু ভাবা দরকার এবং কিছু থেকে যাওয়া না বলা কিছু কথা সময় মতো বলে দেওয়া দরকার। আমি বিদায় নিচ্ছি আর যে শতাব্দী আজকের এই অনুষ্ঠান থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। ধন্যবাদ।

সুপ্রভাত, আরও একটা সুন্দর সকালে প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আজকের এফএম উত্তরান্তের অনুষ্ঠানে। আমি আরজে কোয়েল। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক আইন, সংলাপ এবং বহুপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুস্থায়ী মহাকাশ ব্যবস্থাকে ভারত সমর্থন করে। প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে গতকাল ভার্চুয়ালি ভাষণে তিনি বসুধৈব কুটুম্বকমের ভাবনায় মহাকাশ গবেষণার সুফল সমগ্র মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার প্রতি আহ্বান জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি তার শ্রীলঙ্কা সফরে সেদেশের রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কের সঙ্গে কলম্বোয় বৈঠক করেছেন। বৈঠকে ভারত শ্রীলঙ্কা প্রতিরক্ষা প্রতিযোগিতা, সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি দিসানায়কে জানান, ভারতের নিরাপত্তার স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে শ্রীলঙ্কার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ চক্রবর্তী গতকাল সচিবালয়ে জানান, ভিলেজ কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 10,938 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল স্ক্রুটিনি শেষে 10,889 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, 2030 সালের মধ্যে ত্রিপুরায় 500 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গ্রিন ভিলেজ, সরকারি ভবন এবং আবাসিক বাড়িতে রুফটপ সোলার, গ্রাউন্ড মাউন্টেড সোলার পাওয়ার প্ল্যান্টের মতো একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আগরতলায় ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন সিলিং প্রোগ্রাম এবং ট্রিট ইনিশিয়েটিভের কর্মশালার আয়োজনে গতকাল তিনি

0: কথা বলেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ট্রেডা, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের যৌথ ব্যবস্থাপনায় উৎস কর্মসূচির আওতায় সূর্যমিত্র এবং সোলার পিভি টেকনিশিয়ানের মতো বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে কেন্দ্রীয় নতুন এবং পুনর্নবীকরণযোগ্য মন্ত্রক শক্তি মন্ত্রক। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া গতকাল টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2026 জারি করেছে। এর মাধ্যমে 2012 সালে 14 মে প্রণীত টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমার গুণগত মানের স্ট্যান্ডার্ডস নির্দেশিকা 2012 বাতিল করা হলো। গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে গোমতি জেলার উদয়পুরে চালু হলো গোমতি ফ্রেশ মার্ট। গতকালের উদ্বোধন করেন গোমতি জেলার জেলাশাসক রিঙ্কু লাথার। দলীয় ট্রফি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পূর্বাঞ্চল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে লিড নেওয়ায় এ খেতাব অর্জন করল। পূর্বাঞ্চলের হয়ে ত্রিপুরার অভিজিৎ সরকার টুর্নামেন্টে 10 উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটে শিকার হয়েছেন। আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম। আর এবারে আজকের আপনাদের সঙ্গে কথা বলার পালা। আজকে যে বিষয়টা রেখেছি, বা বলা যেতে পারে যে ভুলটা রেখেছি, সেটা সুন্দর ভুল। আমাদের প্রত্যেকের জীবনে আমরা এমন কিছু ভুল করে ফেলি যেটার ভালো ফল আমরা পরে ভোগ করতে পারি বা পরে বুঝতে পারি। সেটা হচ্ছে জীবনের সুন্দর ভুল। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই জীবনের সুন্দর ভুল নিয়ে। কখনো ভয়, দ্বিধা বা আত্মবিশ্বাসের অভাবে একটা সুযোগ ছেড়ে দেই, পরে আফসোস হয়, কিন্তু সেই আফসোসই পরের সুযোগে সাহস করে এগিয়ে যেতে হয়। ধরুন আপনি কোনোদিন বাড়ির বাইরে বেরিয়েছেন, পার্সে পকেটে হাত দিয়ে দেখলেন আপনার পার্সটা নেই, অর্থাৎ আপনি টাকা আনতে ভুলে গেছেন এবং এমন একটা জায়গায় গেছেন সেখানে হয়তো অনলাইন পেমেন্ট চলে না। আর এই টাকা না আনার জন্য বা পার্স না আনার জন্য আপনার সেদিনের শিডিউল বা অনেক কিছু আপনি কাজ করতে পারলেন না, কিন্তু পরদিন যখন আপনি বাড়ি থেকে বেরোবেন ঠিক হাতে কিন্তু পার্সটা প্যান্টের পকেটে বা ব্যাগে নিয়েই নেবেন। ওই যে আপনি গতদিন একটা ভুল করলেন, সুন্দর ভুল, যেটা থেকে আপনার মাথায় বসে গেছে যে এখন থেকে প্রতিদিন পার্স ক্যারি করতে হবে। আর এই ছোট ছোট ভুলগুলি কিন্তু ভুল নয়, আমরা এই ছোট ছোট ভুলগুলিকে বলে থাকি জীবনের সুন্দর ভুল। আজকে কথা বলবো আপনাদের সঙ্গে আপনাদের জীবনের সুন্দর ভুল নিয়ে। কেউ রয়েছেন একজন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার। আমাদের এদিকে কারেন্টটা চলে যাওয়াতে আমি ঠিক শুনতে পাইনি কোয়েল। আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছিলাম কলেজছেলা থেকে। ভুল না,
0: সুন্দর ভুল।
1: সুন্দর ভুল, ভুল তো ভুলই। সুন্দর সুন্দর ভুল বলতে ঠিক কি বুঝাইছো? এটা তো
0: সুন্দর ভুল হচ্ছে যে ভুলগুলি থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি, পরের পথটা চলতে সুন্দর হয়।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইবার বুঝলাম। এরকম ভুল জীবনে অনেক করেছি, অনেক হয়েছে, অনেক শিক্ষা নিয়েছি, কিন্তু ভুলের পরে আর শুধু হয়তো কোনো কোনো সময় পাইছিও না যে ভুলটাকে শুধরে নেওয়ার জন্য। এরকম সুন্দর ভুল অনেক জীবনে হয়েছে, আরো হয়তো কিছুদিন হইব, কারণ অজান্তে ভুলগুলি অজান্তে এসে যায়, অজান্তেই করি। জেনে বুঝে তো ভুল করার কোনো সম্ভাবনাই নাই, ভুল করি, অজান্তেই ভুল করি, এই ভুল হয়তো আবারও করব। আগেও করেছি অনেক সুন্দর ভুল, তোমার কথা মতো সুন্দর ভুল, কিন্তু আমি তো রেডিও শুনতে পাচ্ছি না। আমার রেডিওটা কারেন্টে চলে তো,
0: আমাদের অ্যাপ রয়েছে, আপনারা অ্যাপেও শুনতে পারবেন।
1: আচ্ছা আচ্ছা,
0: ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ধন্যবাদ।
0: আপনি হয়তো বিশ্বাস করে আপনার কাছের কোনো মানুষকে একটা কথা বলেছিলেন, তখন কিছুদিন পর দেখলেন সেই কথাটা তার মারফত অন্যদের কাছে চলে গেছে।

0: খুব গোপন একটা বিশ্বস্ত কথা হয়তো বলেছিলেন। তারপর আপনি বুঝলেন যে সেই ব্যক্তির সঙ্গে আপনার এই একান্ত ব্যক্তিগত কথাটা বলাটা ভুল ছিল, আর পরবর্তী সময়ে আপনি কিন্তু সেই ভুলটা আর করবেন না, কারণ ওই যে আপনি যে ভুলটা করেছেন সেটা সুন্দর, সেটা আপনার পরবর্তী জীবনের জন্য বা আগামী দিনগুলির জন্য ভালো বা আপনার জন্য ভালো। এমন জীবনে আমরা ছোট ছোট সুন্দর ভুল প্রত্যেকেই কম বেশি করে থাকি। আজকে আপনাদের থেকে শুনবো আপনার জীবনের সুন্দর ভুলগুলি নিয়ে আপনাদের অভিজ্ঞতার কথা। ফোন করবেন 03212326253, আর পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। তবে গতকাল আজরাতে অনুষ্ঠানে যারা ফোন করে ফেলেছেন তারা কিন্তু এই মুহূর্তে আর ফোন করবেন না, লিখে জানাতে পারেন আপনাদের অনুভূতিগুলো। কেউ একজন রয়েছেন। না, ফোনটা কেটে গেছে, কথা বলা হলো না। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রাম চক্রবর্তী, বিজ্ঞানগর আগরতলা।
0: রাম চক্রবর্তী বাবু, আপনি গতকাল আজরাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন।
1: হ্যাঁ হ্যাঁ।
0: তাহলে এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে পারছি না, আপনি সঙ্গে থাকুন। গতকাল আজরাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা এই মুহূর্তে ফোন করবেন না, শ্রোতা হিসেবে আমাদের সঙ্গে থাকুন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটাতে আপনাদের অনুভূতিগুলো লিখে জানাতে পারেন। আজকের প্রসঙ্গ, আপনার জীবনের সুন্দর ভুল কোনটা ছিল এবং তা থেকে আপনি কিভাবে শিক্ষা নিয়েছেন। ফোন করবেন 03212326253। স্টুডিওর এপারে আমি কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে, আর জে কোয়েল থাকবো 10টা পর্যন্ত এই অনুষ্ঠানটি নিয়ে, আর কথা হবে আপনাদের অনুভূতি, আপনাদের জীবনের অভিজ্ঞতাগুলোর কথা। যে দুটো ভুলের কথা বললাম সেই দুটো ভুল আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো কিন্তু হয়েছে, এবং প্রতিদিন প্রতিদিনের দৈনন্দিন জীবনে আমাদের এই ছোটোখাটো ভুল, যেটাকে আমি সুন্দর ভুল হিসেবে আজকে বলছি, সেই ভুলটা কিন্তু হয়ে থাকে। কেউ কি রয়েছেন ফোন লাইনে? না, কেউ নেই এই মুহূর্তে। তবে ভাবুন আপনার জীবনের সুন্দর ভুল শেষ কোনটা ছিল, ফোন করবেন জানাবেন। তার মাঝখানে চলুন শুনে নিই একটা গান, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।
2: সারেগামা।

0: জীবনে আমরা কখনো কখনো এমন মানুষের সংস্পর্শে আসি, এমন একজন মানুষ আসে যাকে আমরা ভীষণ ভালোবাসি। মনে হয় এই মানুষটাই বুঝি সারা জীবন পাশে থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কটা ভেঙে যায়। তখন মনে হয় এতটা ভালোবাসা, এতটা সময় সবই কি ভুল ছিল? হয়তো ছিল, কিন্তু সেই ভুলই তো শেখায় ভালোবাসা শুধু কাউকে পাওয়ার নাম নয়, নিজের সম্মানটাকেও ভালোবাসা, নিজের সম্মানটাকেও সম্মান করা ভালোবাসা। আমরা জীবনে আবার এমন অনেক মানুষের সংস্পর্শে আসি বা পরিচিতর মধ্যে আসি যে মানুষগুলো ওপর থেকে দেখতে একরকম, ভেতরে আরেক রকম। এই মানুষগুলি আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ায়। এই মানুষগুলিকে বিশ্বাস করে যে ভুল আমরা করি সেটা জীবনের সুন্দর ভুল, কারণ এই ভুলটাই আমাদের পরবর্তী দিনে বা পরবর্তী জীবনে মানুষ চিনতে শেখায়। ফোন করবেন 0318-232-6253 এই নম্বরে। আর যারা গতকাল রাত্রিতে অনুষ্ঠানে ফোন করেছেন তাদেরকে বলবো শুধু শ্রোতা হিসেবে সঙ্গে থাকুন। কেউ একজন রয়েছেন।
1: হ্যালো ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম। যে মানে কথা কথা
0: আপনি কে বলছিলেন আগে নামটা বলুন।
1: আমি আমি বটাছে আমি নামটা সেক্টর দেবেন বাইনাবারে।
0: আপনার নামটা বলবেন।
1: আমি বটাছে মানে সেক্টর দেবেন মাম বাইনাবারে।
0: মনি
1: মানে সেক্টর দেবেন মা।
0: আচ্ছা বলুন, আজকের বিষয় নিয়ে কিছু বলবেন।
1: বহু ঘটনা আছে ম্যাডাম। মানুষ মানে থাকলে ভালোবাসে।
0: আপনি কি জানেন আজকের বিষয় কি?
1: আমি জানি তো ম্যাডাম।
0: বলুন বিষয়টা কি রয়েছে?
1: বহুত দুঃখ লাগে ম্যাডাম।
0: আজকের বিষয় কি রয়েছে?
1: মানুষ মানে থাকলে অনেক জীবন থাকে।
0: না আপনি বিষয়টা জানেন না, আপনি সঙ্গে থাকুন, বিষয়টা শুনুন, তারপরে আবার ফোন করবেন। আসলে বিষয় শুনে কথা না বললে আমাদের আপনাদের সঙ্গে যে মনের আদান প্রদান বা কথাবার্তার আদান প্রদান সেটা কষ্ট হয়ে যায়। তাই সবাইকে অনুরোধ করব বিষয়টা ভালো করে শুনবেন, বুঝবেন, তারপর ফোন করুন। কারণ এই অল্প সময়টুকুর মধ্যে অনেকেই কথা বলতে চান, এই অল্প সময়টুকুর জন্যই অনেকে অপেক্ষায় থাকেন, তাই সময়টাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া দরকার। আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্স FM মুদ্রান্ততে বলছি তোমায় অনুষ্ঠানে, আর আজ কথা বলছি জীবনের সুন্দর ফুল নিয়ে। ফোন করবেন 0321-232-6253

0: 6253 নম্বরে, তাছাড়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে যারা ফোন করতে পারছেন না তাদের কথাগুলি লিখে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। কেউ কি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? না, কেউ নেই। যে ভুলগুলির কথা ছোট ছোট করে বললাম, আমার মনে হয় এই ভুলগুলি আমাদের প্রত্যেকের জীবনেই হয়ে থাকে, প্রত্যেকের সঙ্গেই ঘটে থাকে। আর এই ভুলগুলিকে আমার মনে হয় জীবনের সুন্দর ভুল। আবার অনেকে বলে থাকবেন যে ভুল তো ভুলই না, অনেক ভুল থাকে যেগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেগুলি থেকে আমরা পরবর্তী জীবনে জীবনটাকে আরও সুন্দরভাবে, আরও সহজভাবে চালাতে পারি। সেগুলি হচ্ছে জীবনের সুন্দর ভুল। কেউ কি রয়েছে এই মুহূর্তে? না, কাউকে কিন্তু দেখছি না। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে। ঘড়ি জানান দিচ্ছে 9:30 হয়ে 45 সেকেন্ড।
1: জীবন পুরের পথে।

গানের পর আবারও ফিরে এলাম আজকের প্রসঙ্গে। জীবনের সুন্দর ভুল কোনটা? যে ভুলগুলি আমরা করে শিক্ষা নিই, বা যে ভুলগুলি আমাদের জীবনের শিক্ষা হয়ে থাকে, সেগুলি হচ্ছে জীবনের সুন্দর ভুল। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? না, কাউকে কিন্তু দেখছি না। ফোন করবেন 03212326253 এই নম্বরে, আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও 9402169।

6 5। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি আর জি কোয়েল, আর থাকবো এই পর্বটি নিয়ে 10টা পর্যন্ত। তারপর রয়েছে তুমি অনন্যা অনুষ্ঠান, শুধুমাত্র নারীদের জন্য। চলুন, আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু রয়েছি। সুন্দর ভুল নিয়ে কোথাও একটা লেখা পড়েছিলাম, প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয় আর বিচ্ছেদে হয় দার্শনিক। আজকাল আমি মহাকালের অনেক কঠিন অঙ্ক মিলিয়ে ফেলি, গ্রহ নক্ষত্রের হিসেব, জীবনের মার প্যাচ বুঝি, শুধু একটা সহজ প্রশ্নের উত্তর মিলাতে পারি না, তুমি কেন চলে গেলে। মানুষের সবচেয়ে বড় ঐশ্বর্য হয়তো ভুলে যেতে পারা, আর সবচেয়ে বড় দুর্বলতা যাকে ভুলে যাওয়ার কথা ঠিক তাকেই আজীবন মনে রাখা। তবু শোনো, যদি তোমাকে মনে রাখাটাই আমার জীবনের সবচেয়ে বড় সুন্দর ভুল হয়, তবে আমি সেই ভুলটাই ভালোবাসি, সেই ভুলটাই আমি রোজ সুখে দুঃখে নতুন করে বারবার করতে চাই। ফোন করবেন 03212326253 এই নম্বরে, আর হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের পাশাপাশি। যারা আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছেন তারা এই মুহূর্তে আর ফোন করবেন না, লিখে জানাতে পারেন আপনাদের অনুভূতির কথাগুলো আপনার জীবনের সুন্দর ভুল নিয়ে। কেউ কে রয়েছেন এই মুহূর্তে? জীবনের সুন্দর ভুল, সেটা নিয়ে আজকে কথা বলছি, আর জানবো আপনার জীবনের সুন্দর ভুল ঠিক কোনটা ছিল, যেটা ভুল হলেও আপনার মনে হয়েছে সেই ভুল থেকে আপনি শিক্ষা নিয়েছেন। একটা গান শুনছি, গানের পর আবার ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার যুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: বলুন অমিতাভ বাবু,
1: হ্যাঁ, কেমন আছেন দিদি?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ দিদি, ভালো আছি। আমাদের এখানে নরম আবহাওয়া।
0: বলুন,
1: হ্যাঁ, তো
0: জীবনের সুন্দর
1: দেখুন,
0: ভুল কোনটা ছিল?
1: হ্যাঁ হ্যাঁ, জীবনের ভুলগুলি তো আমরা একটা গান কুমার
0: হুম
1: শানুর কণ্ঠে প্রায় শুনি,
0: হুম
1: জীবনের যা কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে,
0: হুম
1: হ্যাঁ পেলাম না কিছু আমি, পৃথিবী তোমাকে ভালোবেসে।
0: হুম হুম
1: তো এইরকম ভুল আমার জীবনেও ঘটেছে দিদি। আসলে তখন বাবাকে আমি ভীষণ ভয় করতাম। উচ্চ মাধ্যমিক পাশের পর আমার ইচ্ছে ছিল
0: হুম
1: কলা
0: হুম
1: বিভাগ নিয়ে মানে পড়াশোনা করার, কিন্তু যখন আমাকে বাবা কমার্সে ভর্তি করলো, হ্যাঁ তখন আমার ওই অ্যাকাউন্টেন্সি যে বইটা,
0: হুম
1: হ্যাঁ সেইটা আমার জীবনের মস্ত বড় ভুল। আসলে সেটাতে আমি এতটাই কাঁচা হয়ে গেলাম দিদি,
0: হুম হুম
1: যে আর কিন্তু আমি ওই বইটাকে নিয়ে এগোতে পারলাম না, অর্থাৎ বইয়ের ভার আমাকে চেপে বসলো,
0: হুম হুম
1: আর
0: হুম
1: সেইখান থেকেই ভুলটা শুরু। আর যদি আমি অন্য রাস্তায় যেতাম তাহলে সেই ভুলটা কিন্তু হতো না। আসলে এরকম ছোটখাটো ভুলগুলো অনেক সময় জীবনে আফসোস ডেকে আনে। অনেক সময় আমরা যেমন মানুষ চিনতে ভুল করি, যে মানুষ তো আমাদের বাড়িতে রোজ আসতো, হ্যাঁ সে হঠাৎ করেই একদিন এসে, হ্যাঁ যখন কিছু মানে কি বলবো, বাড়ি থেকে যখন কোনো দ্রব্য হারিয়ে যায় তখন সন্দেহ গিয়ে পড়ে সেই মানুষটার উপরে।
0: হুম হুম হুম
1: বাড়িতে আমরা দুটো মানুষ, কিন্তু আরেকজন মানুষের উপস্থিতি, তাহলে জিনিসটা গেল কোথায়?
0: হুম
1: তাহলে
0: হুম
1: সেই মানুষটাকেও বিশ্বাস করে, হ্যাঁ ভুল করা হয়, এবং এবং যেটা ভুল হয় সেটা হচ্ছে কখনো কখনো, হ্যাঁ প্রকৃতিকে আমরা চিনতে ভুল করি
0: হুম হুম
1: দিদি,
0: হুম
1: আর সেই ভুলটা সংশোধন করার আর কোনো রাস্তা থাকে না। হ্যাঁ, যেমন ধরুন এই বর্ষ এই এই সময় যে
0: অনেক অনেক
1: শিবনেরপুকুরের যে
0: ধন্যবাদ,
1: সুবাস।
0: ভালো থাকবেন,
1: ধন্যবাদ দিদি, ধন্যবাদ,
0: ভালো
1: ভালো
0: থাকবেন,
1: থাকবেন, নমস্কার
0: আপনিও
1: নেবেন।
0: ভালো থাকবেন। হ্যাঁ, এই ভুলটাও আমাদের জীবনে হয়ে থাকে। কোনো একটা বিষয় নিয়ে আমরা হয়তো পড়তে চাইছিলাম, কিন্তু ভুলের কারণে সেই বিষয়টা অন্য দিকে চলে যায়। আমরা আমাদের প্রিয় সাবজেক্ট নিয়ে হয়তো হায়ার স্টাডি করতে চাই, পড়াশুনো করতে চাই, কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে সেটা আমাদের করতে দেওয়া হয় না, এবং এই করতে না দেওয়ার যে ভুলটা, সেটা আমরা জীবনের একটা সময় গিয়ে ঠিকই টের পাই। কেউ রয়েছেন একজন? হ্যালো, হ্যালো, না কেটে গেছে। আবার অনেক সময় এমনও হয় যে আমরা হয়তো একটা ভুল সাবজেক্ট বা ভুল শিক্ষাকে বেছে নিলাম, সেটা পড়তে পড়তে একটা সময় গিয়ে মনে হয় যে না, এই পথটা আমার জন্য নয়, আর সেই অনুশোচনা থেকে আমরা আবার নিজেকে অন্যভাবে গড়তে চেষ্টা করি। এটাও কিন্তু জীবনের সুন্দর ভুল। কে রয়েছেন দেখব। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
2: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের বীরভূম জেলা থেকে।
0: বলুন।
2: আর আজকে যে বিষয় আপনি রেখেছেন,
0: হুম হুম
2: যে জীবনের সুন্দর ভুল,
0: হুম
2: না আসলে দেখুন, সুন্দর ভুল বলতে সেটি বোঝায় যে বিশেষ করে আমরা কখনো কখনো, আপনি শুরুতে যে কথা বলছিলেন, হয়তো বা আমাদের ফার্স্ট স্টেপটা রেখে গিয়েছি আমরা, আমাদের মানে কোনো হয়তো বা প্রয়োজন পড়েছে টাকা,
0: হুম হুম
2: হয়তো মনে করলাম আমরা একটা জলের বোতলও কিনেছি বলা, না
0: হুম
2: তখন আমরা কিভাবে টাকা দেব? আমরা তো একটা ঢাক দিয়ে দেখছি আমাদের মানে নেই, আছে বাড়িতে রেখে গিয়েছি বা, আসলে দেখুন তাতে কিন্তু আমরা সচেতন হই না।
0: হুম হুম
2: হয়তো অন্য কোনো দিন যদি কোনো দিকে আমরা বেরোই, তখন আমরা দেখে নেই আগে প্রথমে আমরা কি আমাদের কোনো মধ্যে মানি ব্যাগ রেখেছি কি না, বা বিশেষ করে সকালবেলা এখন যে গরমের সিজন রয়েছে, সকালবেলা উঠে হয়তো আমাদের ফ্যানের প্রয়োজন, ফ্যান চালিয়ে কারেন্ট চলে গেল,
0: হুম হুম
2: তারপর আমরা এখন যাবো একটু বাইরে একটা কাজে, তখন কিন্তু কারেন্ট নেই, তখন কারেন্টের যে সুইচ দিয়েছি সেই সুইচটা কিন্তু রয়েছে অন করা, তখন আমরা কিন্তু না দেখে চলে গেলাম বাইরে কাজে, এসে দেখলাম আমার রুম তো আমি বন্ধ করে গিয়েছি, এসে দেখলাম যে ফ্যানটা ঘুরছে, সেটি কিন্তু একটা আমাদের মানে কি বলবো, ওই যে সুন্দর বুক বললেন না, তখন কিন্তু যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু আমাদের দেখতে হবে সেই এই বোর্ডের সুইচগুলো কি আমরা অন না অফ করে রেখেছি, সেটি আমাদের তাতে আমাদের ভালো কিছু কিছু ভুল থেকে।
0: অনেক অনেক ধন্যবাদ প্রেমজিৎ বাবু, ভালো
1: ভালো থাকবেন।
0: থাকবেন, ভালো থাকবেন। আমরা হয়তো কোথাও যাবার জন্য

0: একটা রাস্তা ধরে এগোচ্ছি। আমরা জানি সেই রাস্তাটা ভালো, আমি যেতে পারবো, কিন্তু চলতে গিয়ে দেখলাম সেই রাস্তাটা মোটেও ভালো না, যাতায়াতের জন্য একদম অযোগ্য। দ্বিতীয়বার কিন্তু আমরা সেই রাস্তাটা দিয়ে আর যাব না, কারণ ওই যে প্রথমবার যে ভুলটা করেছিলাম সেই সুন্দর ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা হয়তো অন্য পথে যাব। কে রয়েছেন দেখব। হ্যালো, নমস্কার, কে বলছেন? একটু জোরে বলবেন। হ্যাঁ বলুন, এবারে বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা,
1: দেখা হয়নি, ওনার সঙ্গে চলে গেল। আর আমার এখানে বসে আছে, ওনার মনে নেই না। আর আমি কি আমার ডাক্তার ডাক্তারের নাম ডাক্তার আছে না, ডাক্তারের কাছে যেতে পারলাম না, ডাক্তার নাই আমার হাতে, ডকুমেন্ট কিছু আমার হাতে নাই। তারপরে যে ওনার চলে গেল, গিয়ে ওনার আবার একজন অসুস্থ শুনেছে, ওই একবার ওদিকে চলে গেলো, আমি যেখানে বসে গেলে ওর মনে নেই। তারপর আমি কি করবো, আমার তো সব মানে শুধু কিচ্ছু নাই আমার হাতে, শুধু আমি একা, আমার টাকা পয়সা কিছু আমার হাতে নেই। তারপরে আমি কি করুন, না চিন্তা করে গাড়িতে উঠে গেলাম, আর ডাক্তার দেখানো হলোই না। গাড়িতে উঠে ঘিরে আমরা বাড়িতে ঘিরে নিয়ে আসলাম, আসলে একজন পরিচিত ভাড়া নিয়ে ড্রাইভারকে ভাড়া দিলাম, নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে বললাম এই ঘটনা,
0: মানে এটা আপনার মানুষকে বিশ্বাস করে এটা আপনার জীবনের একটা সুন্দর ভুল ছিল, তাই তো? অনেক অনেক ধন্যবাদ ঝর্ণা দেবী, ভালো থাকবেন। আসলে এই ভুলগুলি থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি, তাই নাম দিয়েছি আমি জীবনের সুন্দর ভুল। সঙ্গে থাকবেন। ঘড়ি জানান দিচ্ছে 9:45 হয়ে 54 সেকেন্ড। আজকের কথা বলছি জীবনের সুন্দর ভুল নিয়ে, যে ভুলগুলো হয়তো ওই মুহূর্তে আমাদের মনে হয় যে অনেক বড় ক্ষতি হয়ে গেল, অনেক বড় সমস্যা হয়ে গেছে, কিন্তু এই ভুলগুলি আমাদের পরবর্তী জীবনে সুন্দর ভুল হিসেবে থেকে যায়। কে রয়েছে দেখব। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি দুলু দেবর্মা বলছি, বেলবাড়িতে।
0: কে বলছিলেন?
2: হ্যালো, দুলু দেবর্মা বলছে, বেলবাড়ি।
0: হ্যাঁ বলুন, এবারে বলুন, শুনতে পাচ্ছি।
2: হ্যাঁ, আমি তো শুনছিলাম যে ম্যাডাম আজকে তো সুন্দর ভুলের কথা তো না। জীবনে তো কোন সময় হয় কিন্তু সুন্দর আরে ভুল, হ্যাঁ সুন্দর ভুল হয় কিন্তু অনেক সময়ে জীবনে যে থাকতে তো অনেক তো কিন্তু ভুলই হয়, কিন্তু সময়ের মধ্যে আমরা যে মানুষের যে বিশ্বাস কইরা সারে একদম সুন্দরভাবে বিশ্বাস কইরা সারে আবার এটাও বিশ্বাস ঘাতক হইয়া সারে সুন্দর ভুল হয়ে যায়। বিশ্বাস করা যদি থাকলেও হে যে ব্যক্তি বিশ্বাস করে না ব্যক্তি যদি ভুল করে দিয়ে তো আমার জীবনের মধ্যে আমার সুন্দর ভুল হয়ে যায় আর কি। মানে আমার জীবনের মধ্যে
0: অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন। একটা কি গান শুনবো নাকি দেখছি কেউ রয়েছেন কিনা এই মুহূর্তে? না, কাউকে ফোনে দেখছি না। অল্প কিছুটা সময় হাতে রয়েছেন, যারা নিজের উপলব্ধিগুলো অনুভূতিগুলো জীবনের সুন্দর ভুল নিয়ে ভাগ করে নিতে চান, ফোন করুন, ডায়াল করুন 03-22-32-6253 এই নম্বরে। আর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও 9402-1699-65।

0: গানের পর আবারও ফিরে এলাম আপনাদের কাছে আজকের প্রসঙ্গ নিয়ে। আজকের বিষয় আপনাদের জন্য রেখেছি জীবনের সুন্দর ভুল। ধরুন আমরা প্রতিদিন যখন কাজে যাই বা বাড়ি থেকে বেরোই, প্রতিদিন হয়তো আমরা একই রাস্তা দিয়ে যাতায়াত করি, একই রকমের যানবাহন দিয়ে যাতায়াত করি, কেউ রয়েছেন একজন, তারপর বলছি কথাটা। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: নমস্কার ম্যাম, শুভ সকাল ম্যাম।
0: শুভ সকাল, কে বলছেন?
1: বলছি কাম্বার পাড়া থেকে ম্যাম।
0: বলুন।
1: জীবনের সুন্দর ভুল তো না ম্যাম,
0: হুম হুম
1: আমি আমি কাউকে কোনো দোষ করিনি বা কাউকে কোনো দোষ করি না ম্যাম।
0: হুম হুম
1: কারণ আমি জ্বর হলাম আর কি, জ্বর হয়েছি আর কি।
0: আচ্ছা,
1: জ্বর হয়েছে, আমি ভাবলাম জ্বরের ওষুধ ট্যাবলেট খেলে এটা ছেড়ে যাবো।
0: হুম
1: আপনার থেকে কিনে নিয়ে এলাম, একদিন খেলাম, দুই দিন খেলাম, তিন দিন খেলাম, কিন্তু জ্বরটা তত ছেড়ে যায়নি আমার শরীর থেকে আর কি। এরপরে এবারে ভাবলাম এটা তো আমি তো ভুল হচ্ছে, কারণ আমি হাসপাতালে গিয়ে তো সবকিছু চেক আপ করে করার পরে এটা তো ছেড়ে, এরপরে তো আমি যে বুক করছি এটা হাসপাতালে যেতে লাগছে আর কি।
0: আচ্ছা,
1: এত ধীরে না যাওয়ার কথা ছিল আর কি।
0: হুম হুম
1: শরীর যদি অসুস্থ থাকলে সঙ্গে সঙ্গে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা উচিত, কারণ আমি তো তিন চার দিন পরে আমি তো হাসপাতালে গেলাম। এরপরে এরপরে আমার শরীরটা ঠিক হয়ে গেছে আর কি।
0: আচ্ছা, মানে এটা আপনার জীবনের সুন্দর ভুল ছিল, তাই তো? বুঝতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন। জীবনের সুন্দর ভুল, এটা নিয়ে আজকে কথা বলছি। যে প্রসঙ্গটা বলছিলাম যে প্রতিদিন আমরা কাজে বেরোই, আমাদের বাড়ি থেকে বেরোতে হয়, একই ধরনের যানবাহন ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে কি এমন কোনো অভিজ্ঞতা শিকার হই না যে যেটা থেকে আমরা পরের দিনের জন্য আরও ভালোভাবে নিজেকে তৈরি করতে পারি, বা আগের দিনের করা ভুলের

0: জন্য আমরা পরের দিনটাকে আরো সুন্দর করতে পারি। আমরা প্রত্যেকের জীবনে, দৈনন্দিন জীবনে এটা কিন্তু হয়ে থাকে। ফোন করুন আর জানান আপনার জীবনের সুন্দর ভুলটা ঠিক কী ছিল এবং সেটা থেকে আপনার কী শিক্ষা হয়েছে। যদিও ঘড়ি জানান দিচ্ছে 9:54 হয়ে 50 সেকেন্ড। কেউ কি রয়েছেন? হ্যাঁ, একজন রয়েছে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ববাজার থেকে নারায়ণ সরকার বলছি।
0: বলুন নারায়ণবাবু।
1: প্রত্যেকের জীবনেই
0: হুম হুম
1: ভুল হয়, পড়াশোনা, কাজে কর্মে, সবকিছু। আমারও যে ভুল হয় না তা নয়।
0: হুম হুম
1: আমি ভগবানের নামে চলি, যাই
0: আপনার
1: হোক,
0: জীবনের
1: যেমন
0: সুন্দর
1: কাজে
0: ভুল
1: থাকা
0: কোনটা
1: হোক।
0: ছিল যেটা থেকে আপনি শিক্ষা নিয়েছেন?
1: আমি কালকে একটা কথা বলি,
0: হুম,
1: আমি গেছিলাম এইচডিএম অফিসে,
0: একটু
1: তখন
0: ছোট করে বলতে হবে, সময় একদম শেষের পথে।
1: আচ্ছা আমি গেছিলাম, কাজটা করতে পারলাম না, এটি আমার একটা দুঃখ। বলছে রেশন কার্ড নিতে হবে। আমি কি রেশন কার্ড তো জমা নিয়ে নিচ্ছে, আমরা আমাদের ছোট কার্ডটা দিচ্ছে, কোনো আয়টা দিয়ে হবে না।
0: হুম
1: আমি আয়া এখন খোঁজাখুঁজি করছি, রেশন কার্ডটা কি কাজ আছে, বাড়িতে আছে কি না, নাকি রেশন হিসেবে জমা নিয়েছে, এই জন্য আমি কাজটা করতে পারলাম না, এই আমি দুঃখিত।
0: কিন্তু এটা তো
1: নমস্কার।
0: ভুল নয়, এটা তো আপনি দোনামোনায় আছেন, এটা তো ভুল নয়।
1: এটা একটা ভুল কেমন? আমি যে আমি তো আগে থেকে জানি না, কিন্তু আগে জানতে গেলে তো অফিসে আরো দু একদিন গিয়ে তারপরে এগুলো শিখতে হবে, তারপরে এই কাজটা করতে হবে। আমি তো নিজে নিজে সমস্ত কাগজ নিয়ে গেছি, আর একমাত্র রেশন কার্ডটা পাই নাই, নিতে পারি নাই, কিন্তু আমার তো এত পরিশ্রমটা হয়ে গেল,
0: হুম হুম
1: এটা তো ভুল।
0: অবশ্যই, ধন্যবাদ, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নারায়ণবাবু যে কথাটা বললেন সেটা ভুলের পর্যায়ে হতে পারে, বা ওনার খামখেয়ালিপনা বা মনে না থাকার বিষয়ও কিন্তু হতে পারে। 9:56 হয়ে 5 সেকেন্ড হয়েছে আমাদের ঘড়িতে, আর 4 মিনিট মতো সময় রয়েছে যেখানে আপনারা ফোন করতে পারেন এবং জানাতে পারেন আপনাদের জীবনের সুন্দর ভুল কোনটা ছিল এবং কিভাবে আপনি সেই ভুলটা থেকেই শিক্ষা নিয়েছেন। কেউ কি রয়েছেন এই মুহূর্তে? না, কেউ নেই। গতকাল রাজাতে অনুষ্ঠানে যারা ফোন করেছেন তারা এই মুহূর্তে আর ফোন করবেন না, তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ রয়েছে, নাম্বার রয়েছে, সেটাতে আপনার মতামত লিখে জানাতে পারেন। কেউ একজন রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আগরতলা থেকে দুলাল দেবনাথ।
0: দুলাল দেবনাথ। হ্যাঁ বলুন দুলাল বাবু।
1: জীবনে ভুল অনেকই, অনেক রকম ভুলে, তবে আমার জীবনে ভুল করেছি মনে হয় ভাই বোনদের লালন পালন করে, যারা কিনা বড় হয়ে মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে, এটাই বোধ মনে হয় ভুল।
0: আচ্ছা,
1: স্বাস্থ্যের কারণে
0: এটাকে কি আপনি জীবনের সুন্দর ভুল বলবেন? এটা থেকে
1: আমার
0: তো
1: তো এটা
0: আপনি
1: তো
0: কোনো
1: আমার
0: আপনি কোনো শিক্ষা নিতে পারেননি। আপনি আমাদের বিষয়টা হয়তো আজ,
1: নিয়েছি, মানে এটা ওদের লালন পালন করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, নিজের জীবন বরবাদ করে, নিজের ভবিষ্যৎ বরবাদ করে।
0: আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন। দুলাল বাবু যে ভুলের কথা বললেন সেই ভুল থেকে তিনি শিক্ষা নিয়েছেন, এটা হয়তো তার বিচারে ভুল হতে পারে, কিন্তু আজকের প্রসঙ্গের সঙ্গে সুন্দর ভুল কিন্তু একদমই নয়। সময় একদম শেষের পথে, যে প্রসঙ্গ আজকে রেখেছিলাম আপনাদের জন্য জীবনের সুন্দর ভুল, শ্রোতা বন্ধুরা নিজেদের মতো করে মতামতটুকু জানিয়েছেন, উপলব্ধি অনুভূতিটুকু জানিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফোন করতে পারেনি আজকে ওদের সঙ্গে অন্য কোনো দিন নতুন পর্ব।

0: এই গানটির সঙ্গে আজকে বলছি তোমায় অনুষ্ঠানের এখানে ইতি টানলাম। এবারে বিজ্ঞাপন বিরতি, তারপর তুমি অনন্যা অনুষ্ঠান।
1: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
2: অন্য ফাঁদে
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: বিজ্ঞাপন বিরতির পর স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তুমি অনন্যা পর্বে। আচ্ছা, একটা কথা আমরা প্রায়ই বলে থাকি, আমি নারী, আমি সব পারি। নারীরা সব পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পারলেও কিন্তু কি সব কিছু কি তাকেই করতে হবে, এমনটা কোথায় লেখা আছে? আজকের প্রসঙ্গ, নারীরা সব পারে কিন্তু সব তাই বলে কি সব কিছু তাকে করতে হবে? আমরা প্রায়ই বলি মেয়েরা সব পারে, নারীরা আজ কোথায় নেই, ঘরও সামলায়, বাইরেও কাজ করে, সন্তান মানুষ করে, পরিবারের পাশে থাকে। নারী সত্যি দশভুজা, কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু যদি জিজ্ঞেস করি একজন নারী সব পারে তাই বলে কি সব কিছু তাকেই করতে হবে? একজন নারী অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন, তারপর রান্না করতে হবে, সন্তান

সন্তানকে দেখভাল করতে হবে, পরিবারের সবার খোঁজ নিতে হবে, বৃদ্ধ বাবা মায়ের ওষুধের কথা মনে রাখতে হবে, আবার আগামীকালের জন্য সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর কেউ যদি বলে তুমি তো সব পারো, তখন হয়তো সেই নারী একটু হেসে বলেন হ্যাঁ পানি, কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন থেকেই যায়, আমাকে কি কখনো কেউ জিজ্ঞেস করবে যে আমি সবটা একা করতে চাই কি না? আজকে এই প্রশ্নটা আমাদের নারীদের জন্য রাখলাম, নারীরা সব পারে, সেটার পাশাপাশি পারলেও কি সবটাই নারীদেরকে করতে হবে? এই প্রশ্নটুকু আজকে রাখলাম আমাদের অনন্যাদের উদ্দেশ্যে। ফোন করবেন 03212326253, আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও রয়েছে 9402169965। তবে শুধুমাত্র কিন্তু অনন্যারাই ফোন করবেন, কারণ এই একটি মাত্র ঘন্টা শুধুমাত্র অনন্যাদের জন্য। নারীরা সব পারলেও, আমাদের সমাজের কথায় নারীরা সব পারে, আমি নারী আমি সব পারি, কিন্তু পারলেও কি সব নারী কী করতে হবে, সব কি মেয়েদের কী করতে হবে, কেন, সে প্রশ্নটাই আজকে রাখলাম আপনাদের জন্য।

আমাদের অননাদের কাছে আজকের প্রশ্ন, নারীরা সব পারে বলেই কি নারীদের সব করতে হবে? কি মনে হয় আপনাদের, এই কথাটা কতটা বাস্তবসম্মত? বা সত্যি কি এটা যে নারীরা সব পারে বলে সব দায়িত্ব শুধু ওকে একাই নিতে হবে? ফোন করুন আর জানান আজকের প্রসঙ্গ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে। তার মধ্যে চলুন শোনাই আপনাকে এক অনন্য নারীর গল্প। বয়স 97, অথচ দিনের শুরু ভোর রাত 3টে নাগাদ। নিজের খাবার তৈরি করে তার সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন চিলুকুড়ি সন্তাম্মা। গন্তব্য শ্রেণীকক্ষ, বিষয় পদার্থবিদ্যা। 1956 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যে পথ চলা শুরু হয়েছিল, 1989 সালে অবসর নেওয়ার পরেও তা থামেনি। পরমাণু এবং অণুর বর্ণালী বিশ্লেষণ নিয়ে গবেষণা করেছেন আমেরিকার ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে, ফুল ব্রাইট ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। 17 জন গবেষক পিএইচডি এবং 4 জনকে এমফিল সম্পূর্ণ করতে পথ দেখিয়েছেন। হাঁটুর অস্ত্রোপচারের পরেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে পড়াতে গিয়েছেন। নিজের প্রায় 10 কোটি মূল্যের বাড়ি এবং চিকিৎসার কাজে দান করেছেন। বিজ্ঞান চর্চার পাশাপাশি বেদ, উপনিষদ এবং বৈদিক গণিত নিয়েও কাজ করেছেন। 97 বছর বয়সে দাঁড়িয়েও তার কাছে অবসর মানে থেমে যাওয়া নয়, শেখা এবং শেখানোই যেন তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। চিলুকুড়ি সন্তাম্মার বয়স যখন 97, তখনও তার দিনের শুরু অন্য অনেকের মতো নয়। ভোর রাত প্রায় 3টে নাগাদ ঘুম থেকে উঠে নিজের খাবার তৈরি করেন। যে বয়সে অধিকাংশ মানুষ দীর্ঘ কর্মজীবনের পর বিশ্রাম নেওয়ার সময় খোঁজেন, সেই বয়সে সন্তাম্মার কাছে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ এখনও প্রতিদিনের জীবনের স্বাভাবিক অংশ। পদার্থবিদ্যার অধ্যাপিকা হিসেবে তিনি শুধু পড়িয়েই চলেননি, গবেষণার কাজও ধরে রেখেছেন। এমনকি 96 বছর বয়সেও গ্রুপ থিওরি নিয়ে একটি গবেষণাপত্র তৈরির কাজে যুক্ত ছিলেন। সন্তামার জন্ম 8ই মার্চ 1929 সালে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার গভীর আগ্রহ ছিল। বিশাখাপত্তনমে এভিএন কলেজে পড়ার সময় তিনি সাধারণ ফল করেন এবং 1945 সালে পদার্থবিদ্যায় স্বর্ণপদক লাভ করেন। পরে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজে পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা শুরু করেন। মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপিতে তিনি ডিএসসি ডিগ্রি অর্জন করেন, যা সেই সময়ের উচ্চতর গবেষণার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। গবেষণার কাজে তার আন্তর্জাতিক অভিজ্ঞতাও ছিল। 1978 থেকে

মাসি সালে তিনি ফুলব্রাইট ভিজিটিং স্কলার হিসেবে আমেরিকার ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। তার পরের গল্পটা বলবো আপনাদেরকে, তবে তার মাঝখানে চলুন শুনে নিই একটা গান।

আপনারা ভাবুন আর উত্তর দিন, সত্যি কি তাই? কথা বলছিলাম সান্তামাকে নিয়ে। 1956 সালে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের কলেজ অব সায়েন্সে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে তার শিক্ষকতার যাত্রা শুরু হয়। এরপর কয়েক দশক ধরে তিনি একই সঙ্গে শিক্ষকতা এবং গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র ছিল পরমাণু এবং অণুর বর্ণালী বিশ্লেষণ। বিজ্ঞানের এই বিশেষ শাখায় কাজ করতে গিয়ে তিনি একাধিক স্বীকৃতিও পেয়েছেন। প্রায় 33 বছর অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর 1989 সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন সান্তামা। কিন্তু অবসর তার কাছে পড়াশোনা বা পড়ানোর সমার্থক হয়ে ওঠেনি। অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরে তিনি সম্মানীয় শিক্ষক হিসেবে যুক্ত থাকেন। পরে তারই এক প্রাক্তন ছাত্র অধ্যাপক জিএসএন রাজুর আমন্ত্রণে তিনি সেঞ্চুরিয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও যুক্ত হন। সেখানে পদার্থবিদ্যার পাশাপাশি মেডিকেল ফিজিক্স, রেডিওলজি এবং অ্যানেস্থেশিয়ার মতো বিষয়েও পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন। একজন শিক্ষকের প্রভাব কতটা দীর্ঘ হতে পারে তারও স্পষ্ট পরিসংখ্যান রয়েছে সান্তামার জীবনে। তার তত্ত্বাবধানে 17 জন গবেষক পিএইচডি এবং 4 জন এমফিল সম্পূর্ণ করেছেন। অর্থাৎ তার শিক্ষকতার প্রভাব শুধু শ্রেণীকক্ষের কয়েক হাজার ঘন্টার মধ্যে আটকে নেই। তার কাছ থেকে শেখা ছাত্রছাত্রীরা পরে নিজেদের গবেষণা এবং শিক্ষাক্ষেত্রেও কাজ করেছেন। সান্তামার জীবনের আরেকটি দিক তাকে আরও আলাদা করে। বিজ্ঞান চর্চার পাশাপাশি ভারতীয় দর্শন, বেদ, উপনিষদ, পুরাণ এবং বৈদিক গণিত নিয়েও তার গভীর আগ্রহ রয়েছে। তিনি ভগবদ্গীতা, দ্য ডিভাইন ডিরেক্টিভ নামে একটি বই লিখেছেন। বৈদিক গণিত নিয়েও 7 খণ্ডের একটি বৃহৎ প্রকাশনা প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ তার জ্ঞান চর্চার পরিধি শুধু পদার্থবিদ্যার পরীক্ষাগার বা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে সীমাবদ্ধ থাকেনি। ব্যক্তিগত জীবনেও তার কাজের প্রতি দায়বদ্ধতার ছাপ স্পষ্ট। বিশাখাপত্তনমে তার নিজের বাড়িটি তিনি বিবেকানন্দ মেডিকেল ট্রাস্টকে দান করেছেন। 2025 সালের একটি প্রতিবেদনে সেই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় 10 কোটি টাকা বলে উল্লেখ করা হয়। নিজের সম্পত্তিকে ব্যক্তিগত সঞ্চয় হিসেবে রেখে দেওয়ার পরিবর্তে চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য দান করার সিদ্ধান্ত ছিল তার জীবনের অন্য একটা দিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর অবশ্য সবসময় একই রকম সহযোগিতা করেনি। হাঁটুর অস্ত্রোপচারের পর তাকে লাঠির সাহায্যে চলাফেরা করতে হয়েছে, তবু দীর্ঘ যাতায়াত থামেনি। বিভিন্ন সময়ে তার দৈনিক যাতায়াতের দূরত্ব 60 কিলোমিটার, একদিকে প্রায় 150 কিলোমিটার মোট পর্যন্ত উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্য তাকে প্রতিদিন যথেষ্ট দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। 90 পেরিয়ে সেই যাত্রা অব্যাহত রাখা শুধু শারীরিক সক্ষমতার বিষয় নয়, এই সঙ্গে জড়িয়ে ছিল নিজের কাজের প্রতি গভীর টান। আর সেই কারণেই চিলুকুড়ি সান্তামার গল্পে সবচেয়ে বেশি গুরুত্ব পায় তার বয়স নয়, তার মানসিকতা। 1956 সালে যে শিক্ষকতা শুরু হয়েছিল, 1989 সালের অবসরের পরেও সেটি থামেনি। 96 বছর বয়সেও তিনি গবেষণার কাজে যুক্ত ছিলেন। 97 বছর বয়সেও শিক্ষকতার সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন। তার কাছে জ্ঞান কোনো নির্দিষ্ট বয়সে শেষ হয়ে যাওয়ার বিষয় নয়, শেখা এবং অন্যকে শেখানোর ইচ্ছাই তার জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী অভ্যাস হয়ে গিয়েছে। এতক্ষণ আপনাদেরকে বলছিলাম চিনু সান্তামার গল্প, যার কাছে বয়সটা একজন মেয়ে হিসেবে, যার কাছে বয়সটা কোনো প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারেনি, যার মনের শক্তির কাছে বয়সটা ছিল শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6

মেগাহার্টস এফ এম উচ্চান্ততে তুমি অনন্যা অনুষ্ঠানে, আর আজকে আপনাদের জন্য কিন্তু প্রসঙ্গ রেখেছি নারীরা সব পারে, কিন্তু তাই বলে কি সব কিছুই তাকে করতে হয়? ফোন করবেন 03212326253 এই নম্বরে, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। আমাদের ঘড়ি জানান দিচ্ছে 10:23 হয়ে 50 সেকেন্ড, থাকবো 11টা পর্যন্ত এই অনুষ্ঠানটি নিয়ে।

মেয়েদের আত্মকথা কত ভাবেই না আলু এসে পড়তে থাকে এই সমাজের সেই অর্ধেক অংশের উপরে, যে অংশ বহু যুগ ধরে আটকে রয়েছে প্রাকৃত বালির মতো অসংস্কৃত পাঠে শ্রমজীবী শূদ্রদের সঙ্গে সঙ্গেই। প্রাচীন নাটকের মেয়ে চরিত্রদের মুখে তবু যদি বা কথা থাকত, সাধারণ সমাজে মধ্যযুগ পরবর্তী আধুনিক যুগের শুরুর দিকে সে অংশের মুখে প্রায়শই ভাষা থাকত না। অথচ মজার কথা এই যে বাংলা ভাষা এমনই এক ভাষা যে ভাষার প্রথম আত্মজীবনী কিন্তু এক নারীর লেখা, রামসুন্দরী দেবীর আমার জীবন। এই আত্মজীবনীতে 1810 সালে পূব বাংলার এক গ্রামে জন্ম নেওয়া মেয়ের কলম কাজ

করে গিয়েছে যেভাবে, পরবর্তী অনেকের গবেষণার বিষয় হয়ে উঠেছে তা। যেমন তাকে যেভাবে পাঠ বা টিকা টিপ্পনি করেছিলেন সেই সময়ের শিক্ষিত সমাজের কর্তৃত্বময় পুরুষেরা, তাও এক পেশে এবং বিচারের বিষয়। মেল গেজ নয়, ফিমেল গেজ, যার কথা ফিল্ম তত্ত্বের নিরিখে প্রথম আনেন লারা মালভে। তা দিয়ে দেখলে পুরুষ আলোচকের দৃষ্টি থেকে অনেক সরে এসে দেখা যায় বেশ কিছু বিষয়। সেই দৃষ্টিভঙ্গিকেই গত কয়েক দশক ধরে ক্রমাগত যোগান গিয়ে চলেছেন যিনি, মেইলি পাঠুর পাঠের সেই লেখক বা লেখিকা সুতপা ভট্টাচার্য। বিভিন্ন সময়ের মেয়েদের লেখা স্মৃতিকথা বা আত্মকথার মধ্যে একটাই মিল হলো এই রচনা নিভৃতের। গৃহকর্ম শেষ করে সংসার ধর্মের কর্তব্য কর্ম করার পর হয়তো মধ্যাহ্নের নীরব নির্জন ক্ষণে খাতা খুলে বসেছেন এর লেখকরা। এই তো মেয়েদের আত্মকথার পরিসর। তাদের শ্রোতা থাকে না, পাঠক থাকে না, কখনো বা কুণ্ঠায় তারা নিজের এই লেখা অন্যকে দেখান না। বিছানার নিচে বা বালিশের তলে রাখা রুল টানা খাতার নিজস্ব জার্নি, একে যখন আমরা ছাপার অক্ষরে পড়তে পাই অনেকখানি দেখি অনুল্লেখের তলায় চাপা পড়ে থাকা কথাদের নিরবতাগুলি তখন অনেকটা কথা বলে দেয়। বলা কথার থেকে না বলা কথাই তখন সাক্ষ্য নেয় অনেকখানি। 131 পাতার বইতে সুতপা ভট্টাচার্য লিখেছিলেন এরকম বেশ কিছু বইতে মেয়েদের আত্মকে অনুসন্ধানের বিভিন্ন ধাপগুলিকে নিয়ে। তার বিশ্লেষণী কলমে কিছু পূর্বানুমান আছে নারীর সামাজিকীকরণ এবং সামাজিক সত্যের। সেই কাঠামোর ভিতর বা ভেতরে এই সবকটি মেয়েলি বাসন অদ্ভুত সামঞ্জস্য এটে যায়। বহু মেয়ে তাদের নিজের কথাগুলো তার লেখার সঙ্গে যুক্ত করতে পারে। যুগ যুগ ধরে মেয়েদের হয়ে ওঠা কিছু নির্দিষ্ট কিছু গুণাবলী শর্ত দিয়েই বেঁধে দিয়েছে পিতৃতান্ত্রিক সমাজ। আমি কে, এ প্রশ্ন মেয়েদের ক্ষেত্রে তাই হয়েই ওঠে না। আমাকে কি হতে হবে, এইটাই তার কাছে একমাত্র সত্য থাকা ভালো সমাজের পক্ষে। আপনারা এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ FM মধুরন্ততে, তুমি অনন্যা অনুষ্ঠানে। আর আজকে আপনাদের জন্য কিন্তু আমি প্রশ্ন রেখেছিলাম আমাদের অনন্যাদের কাছে, যে মেয়েরা সব পারে বলে মেয়েদের কি সত্যি সব কিছু করতে হবে? কোথায় কোথায় লেখা রয়েছে বা কেন? ফোন করবেন 03212326253 এই নম্বরে। কবি শামসুর রহমান লিখেছিলেন মাকে নিয়ে, কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশুরাতে ঘুম পাড়া নিয়ে গান গেয়ে আমাকে ঘুম পাড়াতেন বা পাড়াতেন কি না তা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখন কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে দুপুরের সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বড় বেশি নেপথ্য জানেনি। যতদূর জানা আছে টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন। মাছকোটা কিংবা হলুদ মাটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠুন ধুয়ে মুছে

আছে বাসন কুসুন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কি না, এতকাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো এক কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু দীর্ঘশ্বাস আর ন্যাপথালিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে।

পুনের ভবানীপেট সরকারি কোয়ার্টার। পুলিশ অফিসারের ঘরে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছিল গণেশ, কিন্তু তার জন্মলগ্ন থেকেই পরিস্থিতি ছিল নাটকীয়। গর্ভাবস্থায় তার মা তাকে রাখতে চাননি, কিন্তু ডাক্তাররা বারণ করেন যেন নিয়তি তাকে মাঝিয়ে রেখেছিল এক বড় যুদ্ধের জন্য। ছোটবেলা থেকেই গণেশ বুঝতে পারছিল তার শরীরটা ছেলেদের হলেও মনটা মেয়েদের। শাড়ি পরতে ভালো লাগতো, মেয়েদের সাথে খেলতে ভালো লাগতো, কিন্তু পুলিশ বাবার কড়া শাসন আর সমাজের বাঁকা চোখ তাকে প্রতিনিয়ত বিদ্ধ করত। মাত্র 7 বছর বয়সে মা মারা যাওয়ার পর সেই ছোট্ট শিশুটির জগৎ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। বাবার সম্মানের ভয় এবং নিজের সত্তাকে খুঁজে পাওয়ার তাড়নায় মাত্র 14 থেকে 15 বছর বয়সে ঘর ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেয় সে। পকেটে সম্বল মাত্র 60 টাকা, অজানার পথে পা বাড়ায় কিশোর গণেশ। মুম্বাইয়ের দাদারা যখন ট্রেন থামল তখন তার সামনে শুধুই অনিশ্চয়তা। সিদ্ধি বিনায়ক মন্দিরের প্রসাদ খেয়ে আর রাস্তার কল থেকে জল পান করে দিন কাটাত সে। এই বিশাল শহরে সে হারিয়ে যেতে পারত অপরাধ জগতের অন্ধকারে, কিন্তু তার কপালে লেখা ছিল অন্য কিছু। পরিচয় হলো হামসফর ট্রাস্টের সাথে। অশোক রাও কাভি এবং তার দল তাকে আশ্রয় দিল, দিল বেঁচে থাকার নতুন দিশা। মাত্র 1500 টাকা বেতনের চাকরি দিয়ে শুরু হলো তার নতুন জীবন। গণেশ ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করল গৌরী হিসেবে, শ্রী গৌরী সাওয়ন্ত। কিন্তু তার লড়াই কেবল নিজের অস্তিত্ব রক্ষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। 2006 সালে তিনি প্রতিষ্ঠা করলেন নিজের এনজিও সখী চার চঘি, যেখানে তিনি এইচআইভি আক্রান্ত এবং রূপান্তরকারী মানুষদের জন্য কাজ শুরু করলেন। তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে 2008 সালে। এক কর্মীর এইডসে মৃত্যুর পর তার 5 বছরের ছোট্ট মেয়েকে অন্যত্র বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছিল।

গোরে খবর পেয়ে ছুটে গেলেন। সমাজ প্রশ্ন তুলল, তুমি কিভাবে মা হবে? গৌরী বুক চিতিয়ে জবাব দিল, মা হতে গেলে জরায়ু লাগে না, লাগে একটা বিশাল হৃদয়। আমি জরায়ুহীন মা। তিনি গায়ত্রীকে দত্তক নিলেন, কিন্তু আইনি জটিলতা ছিল পাহাড় প্রমাণ। ভারতে তখনও তৃতীয় লিঙ্গের কোনো স্বীকৃতি ছিল না। দত্তক নেওয়ার অধিকার তো দূরের কথা, শুরু হলো এক নতুন যুদ্ধ। গৌরী জানতেন, এই লড়াই কেবল গায়ত্রীর জন্য নয়, এটি তার মতো হাজারো মানুষের অস্তিত্বের লড়াই।

2014 সাল, সুপ্রিম কোর্টের দরজায় করা নাড়লেন গৌরী। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি মামলার অন্যতম প্রধান পিটিশনার হিসেবে তিনি একাই লড়লেন রাষ্ট্রের বিরুদ্ধে। অবশেষে জয় হল সত্যের। সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়ে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দিল। গৌরীর এই অমানবিক লড়াই আর ত্যাগের কাহিনী 2017 সালে ডিস্কের বিজ্ঞাপনে উঠে এলো, যা দেখে গোটা বিশ্ব চোখের জল ধরে রাখতে পারেনি। অমিতাভ বচ্চনের কন বনেগা করোড়পতিতে তিনি ঊষা উত্থুপের সঙ্গে মঞ্চ ভাগ করলেন, জিতলেন টাকা, আর সেই টাকা দিয়ে শিশুদের জন্য ঘর বানালেন। তার জীবন নিয়ে তৈরি হল ওয়েব সিরিজ তালি, যেখানে সুস্মিতা সেন তার চরিত্রে অভিনয় করলেন। সিরিজটি দেখে গৌরী সুস্মিতার কপালে চুমু খেয়ে বলেছিলেন, তুমি আমার মার্বেলের মূর্তি। আজ তিনি মহারাষ্ট্র নির্বাচন কমিশনের গুডউইল অ্যাম্বাসেডর। যে সমাজ আর তাকে একদিন ঘর ছাড়া করেছিল, আজ সেই সমাজই তাকে স্যালুট জানায়। তার বাবা পুলিশ অফিসার হয়েও যা করতে পারেননি, গৌরী তা করে দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন রক্ত মাংসের শরীরটা নশ্বর, কিন্তু মানুষের কাজ অবিনশ্বর। গৌরী সাকওয়ান্ত কেবল একজন ব্যক্তি নন, তিনি এক বিপ্লব, যিনি শিখিয়েছেন পরিচয় কোনো কাগজে নয়, বরং সাহসে আর ভালোবাসায় লেখা থাকে।

দেখতে দেখতে ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 10টা বেজে 55 মিনিট হয়েছে 46 সেকেন্ড, অর্থাৎ আজকের মতো সময় কিন্তু এখানেই শেষ। আজকের মতো আমাকে বিদায় দিতেই হবে, কারণ তারপরেই রয়েছে FM উজ্জন্তু থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান। চলে যাওয়া মানে প্রস্থান নয়, চলে যাওয়া মানে আবারও ফিরে আসার জন্য যাওয়া। আপনারা উপভোগ করুন FM উজ্জয়ন্ত রাত পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।

0: জয়ন্ত
1: কারণ তা কোথায় বুক শুন আর খনাই তো এফ এম উজ্জয়ন তো সার সাপেন তো খায় কে 101.6 মেগা হার্টজ এফ এম উজ্জয়ন তো অপান্দা অয়ঙ্গি তুঙ্গু তিনি ফুংনি ওল নেই কক বরক পান্দা কক বরক পান্দা ও নরক যত্ন লামসুক খামক তা কোথায় বুক শুন আং তুঙ্গু তিনি নরক নি তাকো কিশোর সিনে স্টুডিও নি জরা খাবো দাম চিসা তামুই সতী সাতাম মপলি চিসা

0: freeze bong ma ke khnawan engke tabuk sanam mo chuma ke aba haise rinan moto jodi nago tumung no rinan hingke kunni pia tongo jeta ki kasha engke apis mellifera no abo ke italian pia italian pia abo rombi bihar uttaranchal uttarakhand punjab omder ko drum drum borok mikhitin khlaitani abo article ro ko chao
1: for one thing
0: enge china ro ke kamiam jyo ke singna singne ke singa se koton ase koto project ni mikhitin rokaya sing ar ki sar ki sar ki sar ki sa je modu tomon arin hoiton rikaza usin piakar enge chini kamiro go am siyo go rinan ke piakar piakar ke bo kis bakso bisingo toni mano bono bono yang ni yang motalang thogo bakso to ni tumung to nang ke bono man thog man ke nogana gini dewal be se rogo bol be se rogo bol nog rogo kutha ha ko rogo bufang ha ko rogo bono rutuk ke manu enke pia kar enke bo pia chikon hai pono bono jodi tumung no zorani simi bono naikol khan ke ning bosoro 7 theke 10 kg man nai
1: wa kaise bakso
0: kaise bakso
1: 7 theke 10 kg
0: 10 kg
1: গে আবো তুমুন তো জি 7 থেকে 10 কেজি 10 কেজি রং খানকে তাও তো পিয়া জি মধু মধুনি তো মরক হাতিও
0: নাও
1: সরাই সরাই মধু সে মাস মান থ গিয়া
0: হুম
1: পিয়া সরাই সরাই মধুনি দাম তো কবা মা
0: হুম আবন হন রাই ফানি হিকে পুরা সিল বু সিল রজাক বরব সিল রিখি বু দো
1: হুম
0: তাঙ্গি সিল রি হমালে তে ক্লিয়ার কে সাইমান নাগান সিল রিয়া কে ব বইনি বথ নবার ফোন কতর ফাইকা গুয়াতি জরাও হাইকা পোপা গিয়া মদক সারি মানু হাই বে বে খলব কি বৈ
1: বে বে আব হাই কাছে খলব কি
0: খলব কি হাই নি বাগৈ আজ সিল খলাইজাক মদু আবন সকান মদু আবন কাহাম কুক মদু তে আব নষ্ট ইংয়া
1: আচ্ছা সিন তো আব হাকে বল ন গানা রগ বা ন কুনা রগ বাক্স বাক্স কে নক তি ও জি মাইতম মুতি তোমরা মেক্সি রক আম হাই বিশিং রক থুম মানি নুক
0: জা নুক নুক
1: আব হাকি নুক দেখা কে পিয়া চুগো চুগজা গো রক নে বন বথ গুই র মান ও পিয়া সুগ মার কে হামিয়া
0: অ্যাকচুয়ালি ককে সানান ঠাং কে পিয়া বব মু সুংতে তি সলে সগিয়া
1: হাইসে
0: সাব নংকে তং তো তৈসা তো তৈ থামচি দা তুমি তং বা নংতো তংনো সাগর দি
1: আও তো কং নো
0: থামচি তং জানে কক সাকে সে নং থামচি তং আবো হাই নো বিন নগ কেব যদি নো জালক মাত যদি তুমুং নো তং হাঙ্কে বব কাছে ওয়ার্নিং রু আ ওয়ার্নিং রু ফ্রো নং কিসা মানন বাহাই নকলিস বাহাই নেল পলিস বাহাই মানন আ নেল পলিস বাহাই মান খাঙ্কে নং ওয়ান সুক সিদিন নং আরো বিসি গানা তাস্তা তং দি নঙা কানানি কুতুলি তাঙি হিমালে মিনি থামচি তঙে অলরেডি কাছে এসিড সারি রেখা ও এসিড সারি রেখেন বর খাচং ইয়েস গানা গিয়ে শত্রু তঙ আমন পর এক নম্বর শত্রু তঙকে বুড়ো কসম তং নাই নাই নির্বক্র কসম
1: বক্রগন
0: বক্রগন রমফাই গে কারণ বিনি শত্রু রংখা কসম হাইনি বাকি পিয়া বাই তং না নিকে নং পুরা বিন সাইকোলজি নব স্টাডি মা খাইনে নং বিনি তমুং সামুং রাই দানব যাইকে সিনানি নাংনাই
1: আচ্ছা আওকে বড় ন বারো যে বড় নি এসে ছাড়ি রে মানে আওকে কাইসে কনই ইয়াদা ছাড়ি রে না কাইসে সারকে তে
0: আবো কাইসে সারকেন বাহাই নি থাও নিকে আবো বিন বলিসানি হইতে পয়জন স্যাক নি তুং আবো
1: আচ্ছা
0: আ পয়জন স্যাক নি হইতে ও বাহাই ন টিকলাই রিরু হাইকে যত গানা গিনি তং নাই যে পিয়ার বড় আ যে গার্ড পিয়ার আর্মি পিয়া তংলে এবং বিসিং সঙ্গনাই বা ফরেজিং পিয়া বরক ওয়াচন যতন সতর্ককে ফাই সতর্ককে তেব চিকিৎসা লীলা মানুষ খাঁকে কিসা বাহাই বাংলার খাঁকে আমার পরে বড় মানে বাংসাই বিল লাইব রুতুক লাইব বুদ্ধিখল বিনি শত্রু ফাইকেনা আবাগিন ও যে পিয়া ন হকুর মান তাম্বা বিনি আ যে পিয়া চেগনানি মান চেগনানি বাকে বিনি নাহার মুং ন থাংনানি বাকে ওয়ান সুক মুখ খাই রাসে ডাইভার্ট খাইরু হকু তহকে বহকু হামানা না কষ্ট বোলে এনেকে বর্তে কমিউনিকেট খাই মিয়া ওয়ালাই জানি বা চেকলাই জানি বাহাইব তে এংলিয়া তে বরকব সাক সাক বানছিরাম বাকিছে বর খালাইছে নাই হাইনি বাকি আফ্রু ন বরক ন হকু রিয়াই ন

0: Mano, ranake, tanke bin tham chi khaya wi.
1: Ja o chi pia kota kota to mai ro. Abro mu buda o hai no.
0: Aao pia yong bhai no. Boro ke kaisa social ma samajik prani. Neng busabuti pushi ti boro busa pushu. Neng nok no hamzak ti boro nok hamzak neng nok ti shati boro nok ti shau. Neng nu kong tung tung khe tong ti boro tung tung khe tong o. Tam ke binar classified matro ketham dal tham বনি লিঙ্গ কাশেকে রানী যেটা বুমা কাশেকে চলা যেটা পিয়া সিংহ হেঁকে পিয়া সামুং তাংনাই বা পিয়া চক নাই আচ্ছা পিয়া পিয়া মা বা পিয়া রানী বিন সামুকে তৈনা নিশিমিছি যত বুতৈ বনতীয় এবং কাশে বথব কাশ্যান বুমা তঙ্গ
1: পিয়া রানী
0: পিয়া রানী বসালো 300 থেকে 400 বতি তিউ
1: বনি সংসদ
0: তুই জানি এনকে ও সামং টাংনা রকে বথপ সনামনানি জ বিন তুই জানি বাগি রেডি খলাই রানি হাকর আমপরে পিয়া রানি কে নাইখলাই নাইখলে যে জাগাও
1: খালি তো
0: খালি তো আদি খল বিনা বহক সরাসরে বিন ঠিক রতি কে তুই রানি তিসা তিসাকে পিয়া রানি গনাঙ্কে বতি তিসা বথব হাকর কাছে অং নাই হাইকে আবগিন যখন বতি তিসা কে সালতামি সালন আব ইয়ংসা গৈনাই তে আ পিয়া সামু তাংলে রাবন চারনা চেংসিনাই মধু সারনাই তৈ খারনাই হেঙ্কে নিনা যে পিয়া বকরা খুমবকরাই যেটা পলেন ন পরাক ন আবরণ তুকসিক নাই যত আসুক পিয়া কমমা বসার ন সমান খেসারই কেমন বিশি বয়া কেমন কম বয়া লমে লমে লিখে ফান গনাং কে বনতে সে পিয়া নি রূপ নাই 21 দিন ব পিয়া গৈনাই বথব নে অঙ্কর
1: 21 দিন নাও
0: ইয়েস
1: একুশ দিন ডাঙে আর আছে নেই
0: রোগ
1: যেফ পিয়া আছে আপনাদের আরো চেলা মাংরা আছে নে বড়ি মাংরা আছে নে
0: না জরানি লগি লগি বরক সে বরক নান সুগুনে চলা দা আসাই রাই পিয়া বুমা ন দা আসাই রাই তে পিয়া সা দা আসাই নাই আভাকে বর নান সুগ লাগে তাবক সাইখানার নাকে পিয়া মা বা রানী বন বছর ওয়াশ্যান আসাই রু বথব যে বিন ব্লাব করি যা আ ব্লাব তলা দিখল হকে বর কাছে ইয়েসি কতই হেগে কলককে তিখলাই দিল আ দিখলকে রানী সেম বুতুই নি তুইও আ যে বসা আ যে সঙ্গনাই রঙ তুইমা হাইন হাইপন বনকে কাশে চামং সারো যেটা কি আব রয়্যাল জেলি হন রয়্যাল জেলি হিঙ্গে কাশে চামং যেটা নাকি চ মাস মাংস দিম দুধ মান হাই চামং কথার চা কথার আব সিমিন সারো আর রয়্যাল জেলি আব পিয়া সামুং তাংনা নি বখরগ গ্ল্যান্স কাছে তঙ্গ আরন হইতে বতি আসাই তে কাছে রয়্যাল জেলি বড় মানথকে পিয়া বসা খুম্পাই পাই হিঙ্কে পলাও বিন ফোন করি যা আ ফোন ব আব রয়্যাল জেলি আ ফোন নব বরক
1: চারু
0: এই মানে বখ ওয়াখরে বইনাই আব রানী ন তুকসিগু
1: মানে ও রানী জে এংনাই
0: এংনাই আরন আরন বসারু রানী ন বসারু হেঙ্কে বিনি চামং বাইসে বিনি সরি সলাইও আর পিয়াসা হেঙ্কে বকে বিশি গনাঙ্গি ন বিশি করঙ্গি ব আসাই নাই কারণ বিনি সামুকে কাশাকে সং পুইলাকে বিনি নার্স অংমুং আমপর বিনি গার্ড অংমুং আমপর বিনি ফরেজিং বা বলং মানে সামুং থুমনাই হ্যাঁ তিনটা সামুং খাই বনি লগে লগে মধু থুমনাই বতঙ্গ অর লুট খাই তিসানাই বতঙ্গ এঙ্কে পিয়া বলংনে তুমনা এঙ্কে ব বথব থাঙে তোলে তনুইয়া ব গেট জরা থাঙিনে টেকাইসানো তুগু আর নগ তংনাই ব সে আবর তালাঙে খাতি রিউ
1: যে হাতর জরা তিন নগমা
0: হাপন ব আর বথব থাঙিনে তুকসি গিয়া
1: আর
0: বতে কাছে বতে কাছে পিয়ানো মানে ইয়াফারি রু ব বুকু বুকু সুই কাইনে ব নিনার দাও আমরা দাফরু ন বিন খুঁতি বাইকে গদালই তালাঙ্গই তে কাছে জাগাও খে বয়া দিকে থাং তিখলাই রিউ হেঙ্কে তাবুক সিং ও দাল থাম পিয়া নি কংন সাইড মানে লাস্টকে পিয়াসি বা পিয়া চলা পিয়া চলা আসাই মানে জরাঙ্কে মাসিং কাসনক কাসনক তাঙ্গই পিয়া চলাকে সাগবৈখুম গনাং ব সামুখলাইয়া ব কসম কসম বন পিয়াসি হনু পিয়াসি তঙ্কে পিয়াসু গোটাঙ্গি হমালে আফরু রানী ব আসাইনে জরা রানী আসাইনে ফুর পিয়া মার খেনা আকার বিন প্রথম খান রত

0: bukan ba student rong sama go compound ice bina mokol subject bo ek logi no kho biri thakbur ke 360 degree poranu gubo bo jokhon pura area no mokhlakibo map khakibo bon pore bin antenna bai bo biang thangi jong no sabuinau henke bino kapalni kotham mokol aboke chamu man thoman jagano bo hail mane rutu henke chamu man khanke apya bo phainai bakso buskang phainai mosai phonugo abono b dance no mosai phonu mane abo haike sung mosaman haya koke mokoi ke biri sathango tese guri phayu koke mokoi ke baisen hazal thang biri tese kifili phayu অর্থাৎ মদু বেশি চাল থাইয়া গানাও নো তে কাছে মশামুহে তে কাছে মশামুহে নিনি গুড়ি গুড়ি নিয়ে ফাইনাই গুড়ি গুড়ি ফাইনাই হ্যাঁ তেসে বাথাংনাই গুড়ি গুড়ি ফাইনাই বাথাংনাই গুড়ি গুড়ি ফাইনাই বাথাংনাই অম মশামুং যদি হিংকে পিয়া সানা নাইও যে চিনি চামু হাসাল
1: হাসাল হংকে গুড়ি হুই নেই
0: গুড়ি গুড়ি নেই বো ফাইনাই ফুনুক হিংকে কয়েকটা পিয়ার বন নাশিগৈত নাইও বতাম সানা নাই আর বংনি ককথাই ন বড় কিটিংগী বংনি চামং ন রুতু বলাই
1: পিয়ার বাহিকের নাই বুনি চামং রক তামুং না না বথক রক বাহিকিং না না বাহিকে বুন বথব যে পিয়ানো দানাই জেসা পিয়াখন দাখান কিন্তু বথব দায়ের ফুটিং ব রান খাওয়াইনি মধুদার ন
0: সঙ্গে সঙ্গ সানান মসঙ্গ কাইসা পিয়ানো যাই যাইকে সিনাই নাও আউন বাকি ট্রেনিং বনাও ট্রেনিং মান মানে সিমিয়া নন সাকনি হাইকে বন নাইকল না বনাও হিংকাই তাবুক সঙ্গে সঙ্গ পিয়া রিনা হিংকে তো পিয়া কার নিমান
1: চিন্ত্রিপুরাও
0: পিয়া কার যেটা বুফাং বুগ্রুং তংনাই কোথা বেসের তংনাই নি মেসকিট বিশুং হাপাইনাই সন্দুক রগ হাপাইনাই হেঁকে ভেন্টিলেটার রগ থাই ও পিয়াকে ব মনাক জাগাও তংনা হামজাও পিয়া ইয়ংকে খোলা মেলা জাগাও তংনা হামজাও বংকনৈনি সিনেমো মংকে নিনি থাইমাই নিশে কিসা তরো পিয়া কারণকে পিয়া ইয়ংকে তেকিসা তেকিসা কত রঙু
1: আচ্ছা
0: হেঁকে রংকে বিনি পিয়া কারকে কিসা সমতিক সমতিক দঙ পিয়া ইয়ংকে কর্ম কর্ম হেঁকে তেকিসা পিয়া চিগনাবো তো কুসুমায়াবনো তো রমুইনে লাভ করে হেঁকে সানাথাকে পিয়া কার হেঁকে ব ব্লাব ব্লাব ব্লাব ব্লাব খাইতে কবমা ব্লাব খাইউ পিয়া ইয়ংকে কাইসা ব্লাব খাইউ কাইসা ব্লাব নখাই নাইদি পিয়া ইয়ং ব পিয়া কতর হাইনি বাকি ব পিয়া ইয়ং পিয়া যতন কতর পিয়া ইয়ং হেঁকে চিন পিয়া কার হেঁকে নগতং নাই কবংমা ব্লাব খাই হাইনি বাকি সাইন্টিস্ট রক কুসুম কুসুম রমই বরক ও পিয়ানো তনান বাকি ওয়ান সুগুই বাক্স স্নাম স্নামখা যে বাক্স নাকি সাইজ এক ফুট বাই এক ফুট স্কোয়ার খালাইনাই গামাই টকটানি অংখানকে চাকু তাম বাকি হিমালে ব সাসলাং জরাওকে কসাং খেতনো মাসিং জরাওকে তুং তুং খেতনো ব বাকমা পেরিয়া
1: গামাই
0: গামাই তেই নরম হিংকে বিন বিশিং হ্যাঙ্গার দো আই হ্যাঙ্গার ব বিন ব্লাব ন খাসি না বাকি কাসা হ্যাঙ্গার বাইতে কাসা হ্যাঙ্গার মোটামুটি দশ সেন্টিমিটারনি গ্যাপ নারগৈনাই বিন ব্লাব খাইনে মতকে নারং না কাসা কাসা বাক্স আটটা থেকে দশটা ফ্রেম দো আবার হ্যাঙ্গার
1: ফ্রেম তো স্কোয়ার
0: স্কোয়ার ন
1: আর কোন কচারক কোন খতং রক দা সঙ্গি রনা না
0: রিঙ্গিয়া হাইন বাগে পিয়া জেফুর রম না থাঙ আং তাবন সারা না নাই পিয়া জেফুর বথব রানা নি থাঙ আফুর জে বসানি আ জে ব্লাব ন আর খাইনাই লাইফং বেলুয়া বাই লাইফং নি বেলুয়া নি বস্তং ক্রিজা আ বাই কে খাইর খাংকে বরাবন সিল খাইনাই আ লাইফং নি বুদুগ ন সাসুখিবু ওলো থেপাই আবন তলা

0: ke borok bele blab notori telang tako
1: oh
0: enke garao jodi bon kuni kasar jodi gap rakhanke a gebo borte kase botop sanam kyu enke haini bagai bo jokhon belep sanam ba khade afroke ning sakao bin moduni chamber marnai moduni chamber enke sob somoy borok sakao tong tumung na am modu soroi point tolao enke kebo mane kraithang ewoi bui masanai ja Yes. Okay. A moduni tola drop rogo. Enke khumni bukrai. Je porak mani. Je ta mogodam tongo khajri bubaro gor tongo dufung dufung ni da. Abo boror kao. Abo prochur porimano protein tong. Abo je srai protein ni obab. Bon abo jodi sari khe boris namai. Bo talsan bising pin mukhang kuchung mosangis thangnai. Tam kuchung pia bihi laiwa abno.
1: Mundai
0: inke piani blab se
1: oh
0: piani blab no se rugir khanke aj mum ke saka kase phayo abono no lo thumine kokeine mundai snam
1: acha inke pia bikhi khanke
0: pia bikhi ke aj khumni bukrai se abo abo bo samung no mongni
1: oh
0: inke abono no pollen grain no english bai inke अजे खमनि बुबानि बुतैन कर नेक्टर न ओला अब सलाइबे बाय कथाइसे अब हानि इंगुदो सिं हानि नि बेखानो जदि सायना सायमानांके हेंके पियानो रमना नि ठिक जरा हेंके वातै हे वातै नि सेकंत्र प्रमना न
1: हेंके वसर वाइब सबो मदो
0: बनो वाइसा वाइसा नाकेंसो
1: वाइसा
0: গন গন বেলাই না খাঁকে বিন বিন চামুন আছে নেন সেই চাবলে হ্যাঁ বিন পোসা বুতি সারনা বাকি নেন সেই চাবলে এনকে তা সেক দিতা নেন কিসা নাই নাই বন বসানার দি
1: মধুর বুঝর খাকু
0: আব নাই দি সঙ্কুমনি সিজন বো সিজন হিন
1: মাসিন জ্বর
0: হ্যাঁ বসন্ত
1: বসন্তকাল
0: হায়রা হ্যাঁ বসন্ত তামনে স্প্রিং স্প্রিং সিজন হামুসিনে বুবার বারো হামুসিনে বোথাইনি বুবার বারো লেচু বারো জামুক বারো সেজনা বারো দমকলস বারো থালিক বারো হাই দেবা হরুয়া বারো শিপিং বারো ওয়ান সুই নাই আ জরাও ন বড় থুমরুগো আবো ওয়াতি জরাও জেফ্রু ওয়াতি সে শেখ আ জরা তো বড় অঙ্করিমেয়া হাইনি বাকি আ জরান বাকি বড় থুমলাই যাও বছর কিটিংই চানা নাগানো বসানো চারানা নাগানো হাইনি বাকি বড় আবর থুমানিছি হেঙ্কে হাইপন নারি নাই সেবা নবো প্রস্তুতি মাতনাই নদন কারি পাই নন চামু মার নাই বলে বিনি আবার নামুন সেগি না খাবকে নন তাঙি চামু রাতনাই বা বৈশাখ জ্যেষ্ঠ ও মধু গবাং মানু হমবা আফর বথমানী থাকসুকা আবন পরে জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র হংকে তো নিনু ওয়াতই যা যা ওয়ামানী জরা আফর বিয়াং অঙ্করি চাই না আবু বারক বো করিখা বোথাই থাইবে নাই হ্যাঁ তা মাসা ছেনে ব মাজানো কোন করিখা আবসে বিনি কাছে খুরাক বিনি কারায়া হন্দি বিনি দল হন্দি বিন মাই গুলা হন্দি হিংখাই ব যে আ যে চামং ন নং সেগি না ওকে নং কমসে গুব চিনি সিরা তো সামনে আর নাই বলে বিন বসানো মাথাঙিতে লাগনানি এই ওয়াতি জরাকে হামুং সিনিয়া শত্রু রব ফাইও আফর কিসা মানে কমই থাকুন বিনি পপুলেশন বিনি জনসংখ্যা তাঙ্গি হিমালয় আফর লেঞ্জু আকারু লেঞ্জু ফাইকা আমপরে মাংস চূড়া বিদেশে ফিরাং হর হন আবো বন বাংখানা চেঙ্গু হেঁকে বন লগে লগে ফাইদি বেং বো আকারমা জরা আফরু নবরাইসা বো আকারমা জরা হেঁকে কুরমা তো বিন গানা গিন তঙ্গ বিন মদন খগনানি হেঁকে তে কাছে কিরিমা সিংসা ইয়ং তঙ আবনো ওয়েক্স মত হন আ ওয়েক্স মত বহংকে বথপ জেফ্রু মধু কৃং আফ্রকে ইন্টারনেশনাল হাইও হাইকে বথপ জানা চেঙ্গু হাইনি বাকি অমরক বেলাই কাহামকে সিনানি নাও ও শত্রু রকব দো ও শত্রু রকব অনেক সময় পিয়ান ক্ষতি খালামবে পিয়া বাধ্যঙ্গি বথপ সারি থানানি বাকি মা খা সঙ্গু হেঁকে আফ্রনো নু প্রটেকশন মা খালাইনাই যে ওয়াতি জরাও চামুকরি জরাও ব তামসাই থাকনাই হাই বখাতি জামাসে বিনাশ কুমা বসা রানী তো সালো 300 থেকে 400 বুদ্ধি

কাসুমং মন্ত্রী রাজনাথ সিং সালকিসা সেকাং শ্রীলঙ্কা বেড়াইনা থাংমাও শ্রীলঙ্কার রাষ্ট্রবক্রক অনুরা কুমারা দিশা নায়কে বাই নাইমথাং চুবাচু আমসাই নাইমথাং তংখচাং তাই হামসামুং নতুই ককলাম সালাইকা জং প্রধানমন্ত্রী রতনলালনাথ ছাকা নৈসাই থামসি বিশিনি বিশিং হাস্তে বারা মেগাওয়াট রিনিউয়েবল জং ফেরাং আসাইরনা নাহারী হাস্তে হাফাং কবংমা ওয়ান সুক্তাং নাহারকা এডিশনে ভিলেজ কমিটি চম্বরিনী চংবলাই রসাই নাহানানি তিনি পাইথাক সাল হাস্তে হাফাংনি সেবক তলাংমাও পিআরটিসিনি নাংকুংমা খলাইনা নখবই মুংথাম সানুং সানি ডিওয়াইএফআই তাই ডিওয়াইএফআই নি বখাকতৈ মিয়া সালগরা হাংকরনি ইয়াকবরা হাংকর নাইকলফাং মোহাম্মদ হাবিস উদ্দিননি থানি সানমুংবলাই ইয়াফরকা গামিনি সাকবাইথাং চোবানাই বদলনি বরিরকনি রং পুইসা আজি মান নাহারে গুমতি হাংকনি উদয়পুর চলঙ্কা গুমতি ফ্রেশ মাঠ আবুন চেঙ্গিরেখা গুমতি জেলা নাইকলফাং রিঙ্কু লাঠের বাস্কনগর মিনি স্টেডিয়াম মিয়ানি চিমি চেংজাকা এমএলএকা ফুটবল টুর্নামেন্ট নৈশাই নিচি দক তিনি নখা কিসা মোনাকজাক তঙ্গান হাস্তিনি বেবাক হাংকর ফেরাঙ্কি ওয়াতেই ফাইফান মানো তিনি সালনি সাকানি তুমুনি 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গি মানো আচুক বখাগ খামানি তুমারি তংমানি 24 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম্বা তামুই সতি 30 জরা আগতলা তাই বিনি গানাগিনি আমচায় ওয়াতেই কলাইখা বরিচিসা 0.5 মিলিমিটার আসু জ্যোতি সেমেকা তাপসু জরানি নিউজ হেডলাইন্স

Gurte kurte dolin chimi nokor kanki agu tolan chimi nokor kanki seng tekisha haksalo thangi banu agu tolan chimi abongka nirmohal নির্মহল এবার খেয়ে তুই চিলিক

তুই জিলি গো থানা নিংকেই এবাকে নির্মহল প্রসাদ থানা নিংকেই রাজবাড়ি নির্মহল রাজবাড়ি থানা নিংকে পুইলেন রুম সবই থানা নাঙ্গ অবসঙ্গ যত্ন সাইবেন রুম কাউইনেই থামপুরো নির্মহল বসে নাইথাত বসে নাইথাতক তুই গজার দংত তুই নির্মহল ওয়ানসু গুমিয়া ববাগরার আশের নাইথকে তুই গজার আসুক নাইথকে কেসা রাজবাড়ি তামানে হয়ে তুই গজাতেই জেফর রুং সবইনে থাঙ্গ আফ্রো কবইন বখা তৈ হাইন লিক লিক লিক অঙ্গ বখা তদা টংটক খাকামই দেফাই সাইমি আমি থাঙ্গ অমহাই তৈ গজার ববাগারার ভাইকে আসং নাইতো কাইসা নই মা এবাকে রাজপ্রসাদ তানখানা তৈতে থাকতে থাকতে তৈনি তাকুমসা তাকুম রাজাঙ্গা মাসারাঙ্গানি খরাং তকসা তো তৈনি খরাং বসকসে খানা তো বসকসে মশাং তিসা জেফ্রো থাঙ্গ আফ্রো ন বখা সরাঙে ফাই রুংনি নখর কাং কেন নির্মল হাব কাঙ্কি আসুক নাইথতক থাইর আসুক নাইথতককে সাম জাকা আবো ওয়ানসু বিমায়া বিনি সাত সাকা কাইনেই নাসিক নাকি বারাবাসিং তুই ফুদুদু তুই ও পদ্মফু পদ্মফু বার বারজা গসা কর্ম নাইথতক চেনা সাইত মানে ও ইয়ামু না শিবশি বখাসে বসে টংথ বিফায়

0: Hello.
1: Hello.
0: À, làm sao cô? Bữa không nào? Bố bác ra rồi. Tăng ý cả lắm mà tin kia tùy cơ sở rồi nào. À bố bố ra cả bố. À thay nhìn mong tâm.
1: Mẹ là gọi rồi, mẹ là gọi rồi.
0: Mẹ là gọi rồi. Nên sao mẹ là gọi rồi. Mẹ là hâm bay. Bố không nào. Tada tanga sagradi. Nir mahalo bede berai kha. Oh, belai nai cho tok thai. Sal sa se belai nai di. O thai rok no. Gari so yan wagi nai thamwe ta. দাদা কাম করিং তং দি বিথি রক্ষা দি হাম দি দটি বেলাই হাম ভাই আবন খাবং তাকু দে বুক চৌ সাই ফোন ফিয়া বুন খুক রগো খা কানব বেলাই খা থাকু বেলাই নাই থক থাই আবুম বাকি নখ নি তো ওয়াশা ওয়াশা নখনানি নাঙ্গো হে দিবা নখরিনি নাইটনানি নাঙ্গো অনাইথক সংসানো ওয়াশা ওয়াশা নাইনানি নাঙ্গো জিয়াং থাকতে থাকতে এগে দেবতা মরান জিয়াগুলো থাকে অমরপুর অমর মহারাজা অমর মানিক খুলাং মানি পুখুরি তাই দঙ্গ আর টংটার হামজাংনাই রঙী ববাগারা রঙী নুখুনি মতাই চন্দি মতাই চন্দি মন্দির তাবুক তাবুক তঙ্ক আরন ছিমি চাকাঙ্কে দম্বর দম্বর হংকে সাবছিনি দম্বর হাইড্রো পাওয়ার প্রজেক্ট আর সুনামজাকমানি বান্থে ওই নেই আরন ছিমিন কারেন্ট সুনামজাকমানি টিপরা ও বান্থে ওই তৈ সুনামজাক অবনা পুইলা তাবুক দম্বর হংকে নারকেল কুঞ্জ আসে নাইটত খালাই তিসা জাকা আবন কারেই বারাবাসিং হাতাই রোগ টংঠাই নক রক নাইটত খালাই তিসা জাকা কবুইন নাইনানি মতন সালসালে ঘুরি নাইনানি নাঙ্গো

0: अस जति नरकनका पापा के हेते हे हिन्दी तकनी रचामु उदित नारायण भएर शब्जा रचामु कहाँ ताकु तबे कुछुं रचामुंगने छैसका नरुक्न सङ्मानी जे बेरेख्री थाइरङने कक्षाका अमन बिसिङ नरक्ने जतन छै आइथक जमै थाइ बुबो हेलो लामसको सामका खुलुमका এই সারি তাকো গত গান তো রসামুং তো আংখনারি দঙ্গ তিনি আংন সমাকে আস বেড়াইখ্রি থাই ত্রিপুরা নাইথক নাইথক থাই আবন বিশিং নাম বব যতন সাই নাইথক যাক বব নি চাজং মানে হা নির্মহল না হামজাগো বেলাই হামবাই নির্মহল ন হামজাগো তাকুক বেলাইখানা হামবাই সাবত হ্যালো হ্যালো এ সারি সাবংকা খাই দি তাকু তিনি বেড়াইখিরি কক সাই দো আংমানী উত্তর সাইমানখানে কল খাই দি আমার তাকু দেব খুব বেলাই নাই থত ত্রিপুরা হাস্তি ত্রিপুরা হাতাই ত্রিপুরা নিশিমি ফারিসং উত্তর ফাইসিং থাকানে জম্পুই হাতাই জম্পুই হাতাই হাবার হামজাকায় রংবাগী বেলাই নাইথক বেলাই বেলাই কেন নাইথক কাজা থাই আর নি নবার আর নি দৈবার হাতাই সাকা তো দই জমুই বদল বদল অসুখ সাই আইসুক জরাও জেফুরু সাতং কালায়ও যতন চিঠি জাখাই নাইথত কুই কাসাও বেলাই খেন মজা সাইফাই নব হাবার হাইকবা নেচানো হামজাগি দমকে জম্পুই হাতাইন নি বেড়াইখিনি থাইনি বিষয় কাইসা তন্দি বেলাই নাইথত থাই
1: अच्छे लगते हैं
2: क्या

0: solo tangga ke cerai ro aja ke tanglayo aja ke moni ko leza rifur kai aja ke tangai chungi layo moni furu ro ko aja ke tangai chungi la la yang mon ta sa ja ke jong ham ja ke jong
1: belai na thwani jaga
0: ni na thwa jaga tong tong na chot sa te bu dijen ko tal ka tal khat sa khalai jong cerai rong ni thung mong ba para rong ni le la mong oma ha yor ko nu tiket na nya ako na nya ta sa jara
1: belai hambai bukhuno belai hambai a tishab kok du goton 2326253 kok du number hello lamsago samuka taku
2: taka doloni sangit
1: এ তাকার জলন তাকুক সময় সাদি খলম কালাম সু
2: আমি দেখতে গতন মত সঙ্গে মনালে প্রথম বহগাঙ্গে
1: কোন কোটি
2: আমি মারো দে কত সঙ্গ আমি সাবো সাবো বাতাকা আবো পুই দিখা তো জানি নজর পড়ি যে বসান্ত
1: মানে আর তো বরক নিয়ে আছে জ্ঞান জ্যাম করে কসং কসং কে তম সাউন্ড পলিউশন করি একদম মাইন্ড ফ্রেস হই থাঙ্গো হে হে হে
2: লোকটি ভাই মারে জাম্প ইয়া বল সে আগা দ পুলিশ কেসনি সোনা বাং পাদক কাটি বন্নি
1: আ তিপুরান বিসিং কে অনুকতি ভাই জাম্প হিল অব বেলাইখন নিন থানি কাকে বেলাইখন নাইট হক নিনি বাগি কাকে যতন মানে যতন চাই কাম থাই নিন বাগি ব্যক্তিগত আও বেলে হামবাই স্যার সঙ্গে শেয়ার খালাইমান বাকি বেলে হামবাই হ্যালো দেব কাহাম নিনি যতন সে নাইটক জমান থাই সাদি বোজাকা
0: রুদ্রসাগর
1: বেলাই হামবাই ওয়াই বসে থাকা সাগারা দি
0: বেলাই
1: হামবাই নাইথক জমা থাইন সাইখানা

Kurau, naik lagi tunggu, kari lagi tunggu, jani jani gana ni thay nu, tiba naik tu kalai, di sini tunggu. Awak ini kaya sengka, tu isui waterfall, saya ke waterfall, abu buah ini kaya se belai naik tu tuk, thay, belai naik tu tuk thay, abu buah naik jang naik, kaya se thay ini mana, abu buah belai kaya se naik nani, abu কয়লা শহর হেক বা ধর্ম কুমারঘাট কুমারঘাট আমচাই গানা রগনো সাইকা ওয়াটারফল আবো বো কাইসা নাইথক থাই নরং বিশিং বো বো থাই যতন চাই নাইত কগডু বাইকং রে 2326253 কগডু নম্বর হ্যালো কক করে কগডু বাইকং দে 2326253 কক নম্বর নরক নাইথক জামানি থাইনি মু তামু

0: हेलो
1: हेलो,
0: हेलो
1: आंग
0: नन बाहे नाम सको सामुखा
1: कानीपुरानी जी जी देवर मा थार
0: ए
1: थार आंग तो निर्मोहलो दुई बार थांका हमके उनको थे एक बार थांका उनको थे का सेवन थांका जो सार गुबुन बेले ना थुंगना ने एकदम एकदम ना थुंगना ने बेले बेले खने एकदम टंखो टंगो
0: बोबो
1: निर्मोहल तो सार अब तो तुनी बुम के रु रु सागर और दान बुम से निर्मोह हुआ ना दे बेले खेने और लोन सो जे कामों ने एकदम तंखा तोता तंखा तंखा दो दो हाई को कुछ काफी को तंखा तो जीरो ना चोवी तो उठाए तो थान से जा ये आंगा बनो ताशा हाँ नहीं बुम सुंगो अब नो एकदम वो हाई পাটো না থাকো মানে একদম সংক্রম তা নি মানে বুখা বার্তা মানে দল পাই সংক্রমতা হতে তো আমার সংক্রমতা আমি চাই যাই উন কোটি বট থাকা স্যার একদম হাসা মঙ্কর হেন হেন কাবো না হেন যা খেয়ে ঠেং ঠেং ঠেং বে মানে উল্টা চিপলি হেন উক মানে উসু হেন তো অ স্যার না চলে না কি চাই একদম
0: উল্টা উল্টা কলাই থাঙ্গা না হেমা তংতা
1: এই উল্টা চিপলি থাঙ্গা না তো মানে ছিল যাবি তাও বসলো থাঙ্গাই মানে নাচি নাকি তো তলা হইতো আপনাকে মরে মরে চা
0: হ্যাঁ
1: আমন স্যার এমা শোনো তো থামা না দিক দিক দিকছে কাই থামো তো অ খা তিনে স্যার এই খেলে তাই বলিয়া আমন ইস অ মোদাই রোগ দা ফান্ডে তো খা মা তো ফাটে বা দে না না মত স্যার একদম কিবা যাব থাকা তিন বার কিবা যাব কা কিবা যাব তো প্রায় ব্রাউন থাকা যাব তো আবার কই তো কই কেবা তো খাইছে ও নতুন কোথায় সবাই বউ অবকে কি সাতাল নিয়ে পারে বলা লাগা বড় সবই আর খায় ও ট্রেল বাই থামাতে প্রায় 3 ঘন্টা হেরং না বলে সময় একদম আকাই শুভ কানানে আকাই শুভ তের কামানে ওয়াচে মামু যাব ওয়াচে আসুক আসু শুভ তংমাইয়া বড় শুভ তংমাইয়া তুমি সময় রয় আমি বুঝি কে গো স্যার
0: আবার কেন সবই ক্যা
1: আবার কে সবই ক্যা
0: ধর্মনগর ধর্মনগর থাঙি নখরকা ধর্মনগর চিমিংকে আই গাড়ি বৈঠাঙ্কা না কুমারঘাট তো নখর সাগর দি
1: ধর্মনগর থাই অংখরকে ইনকা আই আর চিমিংকে তং তং রং ইনক রিজার্ভ ফো তাই রিজার্ভ লাং হতা ইনকা বাকি বড় নাচি তু হতা অবাবা আছে তো ইয়া তং তো দেবর গো ছয় তং ওয়াহি ওয়ালা তং আই ওয়ালা লাই এ ও অবাবা নাচে তং হতো নাচে তং মা হাজমা তো থাই হ্যাঁ আদি দা নুচি মাত মাছু
0: বেলাই হামবাই তাকুনো বেলাই হামবাই কারমান বাগিনে বেলাই হামবাই তাকুনো সঙ্গবাই কারমানে বাগিনে নিনে নাইথক জমান থাইনো সঙ্গবাই শেয়ার খালাম বাগে হ্যালো
2: হ্যালো

हेलो हेलो लाम्सको छ हेलो हेलो सबतम अनि कारङै थाङ्का हेलो हेलो नन भएन साबुङका खुलमका আজকে নাইথক নু মানে নাইথক নুখা বেলাই হামাই নিনি নাইথক নি কখনো নাইথক জামানি কখনো সুমাই শেয়ার খালাই মানে বাগিনে বেলাই হামাই খোনা দিয়ে অর্ডার সামু

0: हेलो हेलो हेलो
1: আমি আসছিলাম আগুনে পঞ্চলের পিঠা হয়েছে গো।
0: এই লামচ গো বখুন।

0: 能不抬能，嗯。
1: 俺娘呢？那还没参加很久，我什么干活都不了的，只能看到俺娘参加几百个了。
0: 嗯。
1: 如果晚上参加，俺不还是来出参加呢？因为是参加送金了了呢。
0: 嗯。
1: 因为参加很久，还有啥参加？那个马古的不嘞，跟木瓜一样。
0: 那个不变的，还没谈。
1: 今天不是养个，就是那个还有我那个，就是还是没参加。
0: 啊。
1: 嗯
0: শুক্রবার কে বদন দিন কালায় শুক্রবার দিন বাদ উই নাই তে কুবন ছালো থাং দি গুরি নাই দি আয়ং রুং র কাই নাই দি রুং কাজং নাই বতং রুং কাজং নাই বতং গো নাই তো তক থাই নো আবো বাই বাক্সা চিরাইখানা নাইন থাকা হে তো নির্মহল বউ নাইন ফাইমনো বিশলে চাইলে আর অনছি মিলে তে গাড়ি বাই থাকা হে ফু
1: ফ
0: এ আকাই গানা গানা বা কাইনি ন নাই ফেমানো বেলাই হামবাই সঙ্গবাই কৃঙ্গমান বাকি নাই বখুক ন কাহাম কৃঙ্কে থাঙ্গি নাই ফেদি

0: সাগর তা
1: বিক্রম সাগর নির্মহল
0: এ পাঁচবার থাকা পাঁচবার টিকিট কইলা 30 টাকা পুরবাসে থাকা 30 টাকা পুরবাসে থাকা 40 টাকা 50 টাকা পুর থাকা তো পাঁচবার থাকা তা
1: পাঁচবার থাকা না
0: এ তুই যা তুই তুই তুই বজে থামার পাঁচবার টিকিট থাকা গুরু গই
1: বাহ
0: এর খানা ব নাই কে আবকে তোরাই পুরনো থাকা আপনি টিকিট কার না খো বাপ সময় থাকা পুরো গা তাবো ও তাবো গঙ্গা পতে আইছ দুই বছর কা খানা আর সুর বাই বং নি কুসি মা থাও গা তলাং যাও কা পুরবো নাই কে আপনকে দেবাং গুরি নাই থাকা জেতং করিন
1: বেবাং গুরি নাই ফেগা জেতং করিন
0: এই জেতং গুরি নাই থাকা আপন সুগ্র বচলাং যাগো
1: আছে কে তং ঠকা সুগ্র কই থামা বা আসুকে তং থকা আও বেলে হামবাই তং থকে ফাইমানে বাগিনে খামং তাকু তেবু খুকসং তিনিনি বেড়াইখিরব সং ত্রিপুরা হাস্তানি বেড়াইখিরি থাইরং বিসিং উজ্জয়ন্ত প্লেস নির্মহল মাতারবাড়ি কসবা কালী মন্দির জম্পুই হাতাই অনকতি দেবতা মোরা দম্বর ও থাই রগ্ন কুরিকা কমলা সাগর রগ্ন অবরগ্ন কুরিকা পুইতো সাদি অ নরক আন পুইতো চাক ইনে নরক গন তাকাই অ জরা ও নরক আন লগি তংখা অ জরা ও নরক যতন অ থাই রক গরিমানি কক্রং মৈতো মানখানা চিনি অ হাস্তিনি যত থাই যত তৈমা তৈসা যত বলং হলং হুংথং কামি দলি হুংথং যত জাগান বনি কাইসা বাইথাংনি হকুমো মকুমোনি বাইক গরং জাগতঙ্গ আমনি বাগিন জরমান খেঙ্কেঙ্কেই সালসাচি নখদি নাইদি ত্রিপুরার নাইথক থাইন ত্রিপুরার নাইথক থাইন গুরি নাই নেই তেইব কাহামকে চিনি নেচার নো হামজাক দি চিনি সিরি সিদিন হকমন মকুন মন বরম রদি তাই বেড়াইখিনি তংটমগ্ন খাওয়া সবদি তিন বাকে আসং সিদিন ফাইনে পান্ডাও হাইন হাই বেড়াইখিরি নি কমন পান্ডাও নরগাই মালাইনে ককচারি বেড়াইখিরি পান্ডা আসং সিদিন আমন ইয়া গুলো তোমায় খানা তো

নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্তের এই দুপুরবেলার অনুষ্ঠানে। দুপুরবেলা আমাদের যে যে পর্ব নিয়ে আমরা হাজির হয়ে যাই, সেই পর্ব নিয়ে কিন্তু আর যে অঙ্কিতা আপনাদের কাছে চলে এসেছে। আর আজকের প্রথম পর্ব যেটা, আপনারা জানেন যে আমাদের এই পর্বখানি আর কিছুই নয়, সে পর্বখানি হচ্ছে চিরায়ত পর্ব। আর চিরায়ত পর্বের পরে যে পর্ব নিয়ে হাজির হব সেটা হচ্ছে সফরনামা পর্ব, যেখানে আপনারা শুনবেন আপনাদের পছন্দের গান। পছন্দের গান নয়, সফরনামাতে অবশ্যই কিছু পছন্দের তো থাকবেই আপনাদের, সেই সঙ্গে আমার পছন্দের বেশ কিছু গান, আর সেই সঙ্গে সিনেমা নিয়ে আড্ডা, সিনেমা নিয়ে গল্প থাকছে সিনেমা পর্বে। একেবারে 6:30 পর্যন্ত আমি আছি আপনাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা। তো চলুন এবারে চলে যাই আমাদের বিভিন্ন পর্বে। তো বিভিন্ন পর্বের মধ্যে প্রথম যে পর্বটি নিয়ে হাজির হয়েছি, চিরায়ত পর্ব, সে পর্বে চলুন আজকে শোনাই

যে গল্পখানি, গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার অত্যন্ত সুন্দর একটা গল্প, জয় পরাজয়। চলুন

রাজকন্যার নাম অপরাজিতা। উদয়নারায়ণের সভাকবির শেখর তাহাকে কখনো চোখেও দেখেন নাই, কিন্তু যেদিন কোনো নতুন কাব্য রচনা করিয়া সভাতলে বসিয়া রাজাকে শুনাইতেন, সেদিন কণ্ঠস্বর ঠিক এতটা উচ্চ করিয়া পড়িতেন যাহাতে তাহা সেই সমুচ্চ গৃহের উপরিতলের বাতায়নবর্তিনী অদৃশ্য শ্রোতৃগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে, যেন তিনি কোনো এক অগম্য নক্ষত্রলোকের উদ্দেশ্যে আপনার সঙ্গীতোচ্ছ্বাস প্রেরণ করিতেন। কখনো ছায়ার মতন দেখিতে পাইতেন, আবার কখনো বা নূপুর সিঞ্জনের মতন শোনা যাইত। বসিয়া বসিয়া মনে মনে ভাবিতেন, সে কেমন দুইখানি চরণ যাহাতে সেই সোনার নূপুর বাঁধা থাকিয়া তালে তালে গান গাহিতেছে। কিন্তু যে ছায়া দেখিয়াছিল, যে নূপুর শুনিয়াছিল, সে কাহার ছায়া কাহার নূপুর, এমন তর্ক এমন সংশয় তাহার ভক্তর হৃদয়ে কখনো উদয় হয় নাই। রাজকন্যার দাসী মঞ্জুরি যখন ঘাটে যাইত, শেখরের ঘরের সম্মুখ দিয়া তাহার পথ ছিল। আসিতে যাইতে কবির সঙ্গে তাহার দুটো কি তিনটে কথা না হইয়া যাইত না। তেমন নির্জন দেখিলে সে সকালে সন্ধ্যায় শেখরের ঘরের মধ্যে গিয়েও বসিত। যতবার সে ঘাটে যাইত ততবারই সে তাহার আবশ্যক ছিল, এমনও বোধ হইত না। যদি বা আবশ্যকও ছিল, এমনও হয়, কিন্তু ঘাটে যাইবার সময় উহারই মধ্যে একটু বিশেষ যত্ন করিয়া একটি রঙিন কাপড় এবং কানে দুইটা আম্রমুকুল পরিবার কোনো উচিত কারণ পাওয়া যাইত না। লোকে হাসাহাসি করিয়া কানাকানিও করিত, লোকের কোনো অপরাধ ছিল না বটে। মঞ্জুরিকে দেখিলে শেখর বিশেষ আনন্দ লাভ করিতেন, তাহা গোপন করিতেও তাহার তেমন প্রয়াস ছিল না। তাহার নাম ছিল মঞ্জুরি। বিবেচনা করিয়া দেখিলে সাধারণ লোকের পক্ষে সে নামই যথেষ্ট ছিল, কিন্তু শেখর আবার আরও একটু কবিত্ব করিয়া তাহাকে বসন্ত মঞ্জুরি বলিতেন। লোকে শুনিয়া বলিত, আহ সর্বনাশ! আবার কবির বসন্ত বর্ণনার মধ্যে এমনতর অনুপ্রাসও মাঝে মাঝে পাওয়া যাইত, এমনকি জনরব কাজার রাজার কানেও উঠিয়াছিল। রাজা হাসিয়া প্রশ্ন করিতেন, ভ্রমর কি কেবল বসন্তের রাজসভায় গান গায়? কবি উত্তর দিতেন, না, পুষ্পমঞ্জুরির মধুও খাইয়া থাকে। এমন করিয়া সকলেই হাসিত, আমোদও করিত। বোধ করি অন্তঃপুরে রাজকন্যা অপরাজিত মঞ্জুরিকে লইয়া মাঝে মাঝে উপহাস করিয়াই প্রায় সময় দিন কাটিয়া যাইত। তবে মঞ্জুরি তাহাতে বিশেষ অসন্তুষ্ট হইত না। এমনই করিয়া সত্য মিথ্যায় মিশাইয়া মানুষের জীবন একরকম করিয়া কাটিয়া যায়। খানিকটা বিধাতা গড়েন, খানিকটা আপনি গড়ে, খানিকটা পাঁচজনে গড়িয়া দেয়। জীবনটা একটা পাঁচ মিশালি রকমের জোড়া তারা, প্রকৃত এবং অপ্রকৃত, কাল্পনিক এবং বাস্তবিক। কেবল কবি যে গানগুলি গাহিতেন তাহাই সত্য এবং

সম্পূর্ণ। গানের বিষয় সেই রাধা এবং কৃষ্ণ, সেই চিরন্তন নর এবং নারী, সেই অনাদি দুঃখ আর অনন্ত সুখ। এভাবেই অনেক দিন কাটিয়া গেল। কবি কবিতা লিখিতেন, রাজা শুনিতেন, রাজসভার লোক বাহবা দিত, আর মঞ্জুরি ঘাটে আসিত, এবং অন্তঃপুরে বাতায়ন হইতে কখনো কখনো একটা ছায়া পড়িত, কখনো কখনো একটা নূপুরও শোনা যাইত। এমন সময়ে দাক্ষিণাত্য হইতে এক দিগ্বিজয়ী কবি শার্দুল বিকৃত ছন্দে রাজার স্তবগান করিয়া রাজসভায় আসিয়া দাঁড়াইলেন। তিনি স্বদেশ হইতে বাহির হইয়া পথিমধ্যে সমস্ত রাজদিগকে পরাস্ত করিয়া অবশেষে অমরাপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন। রাজা পরম সমাদরের সহিত কহিলেন, এহি এহি। কবি পুণ্ডরীক দম্ভবরে কহিলেন, যুদ্ধং দেহি। রাজার মান রাখিতে হইবে, যুদ্ধ দিতে হইবে, কিন্তু কাব্যযুদ্ধ যে কিরূপ হইতে পারে শেখরের সে সম্বন্ধে ভালোরূপ ধারণাও ছিল না। তিনি অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত হইয়া উঠিলেন, রাত্রে নিদ্রাও হইল না। প্রাতকালে কম্পিত হৃদয়ে কবি রণক্ষেত্রে আসিয়া প্রবেশ করিলেন। প্রত্যুষ হইতে সভাতল লোকে পরিপূর্ণ হইয়া গিয়াছে, কলরবের সীমা নাই, নগরে আর সমস্ত কাজকর্ম একেবারে বন্ধ। কবি শেখর বহু কষ্টে মুখে সহাস্য প্রফুল্লতার আয়োজন করিয়া প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডরীককে নমস্কার করিলেন। শেখর একবার অন্তঃপুরের বাতায়নের দিকে কটাক্ষ নিক্ষেপ করিলেন, বুঝিতে পারিলেন সেখান হইতে আজ শত শত কৌতূহলপূর্ণ কৃষ্ণ তারকার ব্যাঘ্র দৃষ্টি এই জনতার উপরে অজস্র নিপতিত হইতেছে। তরি ভেজিয়া উঠিল, জয়ধ্বনি করিয়া সমাগত সকলে উঠিয়া দাঁড়াইল। শুক্ল বসন রাজা উদয়নারায়ণ শরৎ প্রভাতের শুভ্র মেঘরাশির ন্যায় ধীর গমনে সভায় প্রবেশ করিলেন এবং সিংহাসনে উঠিয়া বসিলেন। পুণ্ডরীক উঠিয়া সিংহাসনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন, বৃহৎ সভা স্তম্ভ হইয়া গেল। বক্ষ বিস্ফোরিত করিয়া গ্রীবা উৎসত ঊর্ধ্বে হেলাইয়া বিরাট মূর্তি গম্ভীর স্বরে উদয়নারায়ণের স্তবপাঠ করিতে আরম্ভ করিলেন। কণ্ঠস্বর ঘরে আর ধরে না, বৃহৎ সভাগৃহের চারিদিকের ভিত্তিতে স্তম্ভে ছাঁদে এবং সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীর মন্ত্রে আঘাত প্রতিঘাত করিতে লাগিল। পুণ্ডরীক যখন শেষ করিয়া বসিলেন, কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভাগৃহ তাঁহার কণ্ঠের প্রতিধ্বনি ও সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় রাশিতে গম গম করিতে লাগিল। বহু দূর দেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্ত তুলিয়া উচ্ছ্বসিত স্বরে সাধু সাধু করিয়া উঠিলেন। তখন সিংহাসন হইতে রাজা একবার শেখরের মুখের দিকে চাহিলেন। শেখরও ভক্তি প্রণয় অভিমান এবং এক প্রকার সকরুণ সংকোচপূর্ণ দৃষ্টি রাজার দিকে প্রেরণ করিল এবং ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল। রাম যখন লোকরঞ্জনার্থে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা করিতে চাহিয়াছিলেন, তখন সীতা যেন এরূপভাবেই চাহিয়া এমন করিয়াই তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়াইছিলেন। কবির দৃষ্টি নীরবে রাজাকে জানাইল, আমি তোমারই, তুমি যদি বিশ্ব সমক্ষে আমাকে দাঁড় করিয়া পরীক্ষা করিতে চাও তো করো, কিন্তু তাহার পরে নয়নত করিলেন। পুণ্ডরীক সিংহের মতো দাঁড়াইয়াছিল, শেখর চারিদিকে ব্যাধ বেষ্টিত হরিণের মতো দাঁড়াইল। তরুণ যুবক রমণীর ন্যায় লজ্জা এবং স্নেহকোমল মুখ, পাণ্ডুবর্ণ কোপল দেখিলে মনে হয় ভাবের স্পর্শ মাত্রেই সমস্ত দেহ যেন বিনার তারের মতো কাঁপিয়া বাঁচিয়া উঠিবে। শেখর মুখ না তুলিয়া প্রথমে অতি মৃদু স্বরে আরম্ভ করিলেন, প্রথম একটা শ্লোক বোধ হয়

কেহ ভালো করিয়া শুনিতে পাইল না। তাহার পরে ক্রমে ক্রমে মুখ তুলিলেন, যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সেখান হইতে যেন সমস্ত জনতা এবং রাজসভার পাষাণ প্রাচীর বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল। সাধারণ জনমণ্ডলীর এই উন্মত্ততাকে ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞা করিয়া পুণ্ডরীক আবার উঠিয়া দাঁড়াইলেন। দৃপ্ত গর্জনে জিজ্ঞাসা করিলেন, বাক্যের চেয়ে শ্রেষ্ঠ কে? সকলে এক মুহূর্তে স্তব্ধ হইয়া গেল। তখন তিনি নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ বেদান্ত আগম নিগম হইতে প্রমাণ করিতে লাগিলেন, বিশ্বের মধ্যে বাক্যই সর্বশ্রেষ্ঠ, বাক্যই সত্য, বাক্যই ব্রহ্ম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাক্যের বশ, অতএব বাক্য তাঁহাদের অপেক্ষা অনেকটাই বড়। এমন করিয়াই পাণ্ডিত্যের উপর পাণ্ডিত্য আর শাস্ত্রের উপর শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটি অভ্রবেদী সিংহাসন নির্মাণ করিয়া বাক্যকে মর্তালোক এবং সুরালোকের মস্তকের উপর বসাইয়া দিলেন এবং পুনর্বার বজ্রনিনাদে জিজ্ঞাসা করিলেন, বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠ কে? দর্পভরে চতুর্দিকে নিরীক্ষণ করিলেন, যখন কেহ কোনো উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন। পণ্ডিতগণ সাধু সাধু ধন্য ধন্য করিতে লাগিল, আর রাজা বিস্মিত হইয়া রহিলেন এবং কবি শেখর এই বিপুল পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন। আর আজিকার মতো সভা এইখানেই সাঙ্গ হইল। পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন, বৃন্দাবনে প্রথম বাঁশি বাজিয়াছে। তখন গোপিনীরা জানে না কে বাজাইল, জানে না কে কোথায় বাজিতেছে কিংবা বাজাইতেছে। একবার মনে হইল দক্ষিণ পবনে বাজিতেছে, আবার আরেকবার মনে হইল উত্তর গিরি গোবর্ধনের শিখর হইতে ধ্বনি আসিতেছে। এইভাবেই মনে হইল আকাশের প্রত্যেক তারা যেন সেই বাঁশির ছিদ্র। অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফলে জলে স্থলে অন্তরে বাহিরে বাঁশি যেন সর্বত্র হইতে মাজিতে লাগিল। বাঁশি কি বলিতেছে তাহা যেন কেহই বুঝিতে পারিল না, এবং বাঁশির উত্তরে হৃদয় কি বলিতে চাহে তাহাও কেহ স্থির করিতে পারিল না। সভা ভুলিয়া, রাজা ভুলিয়া, আত্মপক্ষ প্রতিপক্ষ ভুলিয়া, যশ অপযশ জয় পরাজয় উত্তর প্রত্যুত্তর সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জন হৃদয় কুঞ্জের মধ্যে যেন একলা দাঁড়াইয়া এই বাঁশির গান গাহিয়া গেলেন। কেবল মনে ছিল একটি জ্যোতির্ময়ী মানুষী মূর্তি, আর কানে বাজিতেছিল দুটি কোমল চরণের নূপুরধ্বনি। এই ভাবের প্রবলতার কিঞ্চিত উপশম হইলে পুণ্ডরীক সিংহাসন সম্মুখে উঠিলেন, প্রশ্ন করিলেন, রাধাই বা কে, কৃষ্ণই বা কে বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন এবং শিষ্যদের প্রতি চাহিয়া ঈষৎ হাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন, রাধাই বা কে, কৃষ্ণই বা কে বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া আপনি তাহার উত্তর দিতে আরম্ভ করিলেন। এইভাবেই তর্ক বিতর্ক চলিতে লাগিল। রাজা পুণ্ডরীকের আশ্চর্য ক্ষমতায় একেবারে মুগ্ধ হইয়া গেলেন। পণ্ডিতদের বিস্ময়ের সীমা রহিল না এবং কৃষ্ণ রাধার নবনব ব্যাখ্যায় বাঁশির গান, যমুনার কল্লোল আর প্রেমের মোহ একেবারে দূর হইয়া গেল। আর এইভাবেই দেখা গেল শেখর আপনার এতদিনকার সমস্ত গান বৃথা বোধ করিতে লাগিলেন। ইহার পরে তাঁহার আর কোনো গান গাহিবার সামর্থ্য রহিল না, সেদিনকার মতো সভা ভঙ্গ হইল। পরদিন

পুণ্ডরীক ব্যস্ত এবং সমস্ত, দিব্যাস্ত এবং দ্বি সমস্তক, বৃত্ত, তার্ক, শত্রু, এই সব কিছু অদ্ভুত শব্দচাতুরী দেখাইয়া দিলেন। শুনিয়া সভাসুদ্ধ লোক একেবারে বিস্মিত। শেখর যে সকল পদ রচনা করিতেন তাহা নিতান্ত সরল, তাহা সুখে দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণে ব্যবহার করিত, আজ তাহারা স্পষ্ট বুঝিতে পারিল। তাহাতে কোনো গুণপনা নাই, যেন তাহা ইচ্ছা করিলেই তাহারাও রচনা করিতে পারে। কেবল অনভ্যাস, অনিচ্ছা, অনবসর ইত্যাদির কারণেই পারে না, নহিলে কথাগুলো বিশেষ নতুনও নহে, দুরূহও নহে। এইভাবেই পৃথিবীর লোকের নতুন একটা শিক্ষাও হয় না, আবার সুবিধাও হয় না। কিন্তু আজ যাহা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার, কাল যাহা শুনিয়াছিল তাহাতেও বিস্তর চিন্তা শিক্ষার বিষয়টি ছিল। আজ দিন শেষ, আজ জয় পরাজয় নির্ণয় হইবে। রাজা তাহার কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন। তাহার অর্থ এই, আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবে না, তোমার যথাসাধ্য চেষ্টা করিতে হইবে। শেখর শ্রান্তভাবে উঠিয়া দাঁড়াইলেন, কেবল এই কথা বলিলেন, বিনা পানি শ্বেত ভুজা, তুমি যদি তোমার কমলবন শূন্য করিয়া আজ মল্লভূমিতে আসিয়া দাঁড়াইলে, তবে তোমার চরণা শক্ত, যে ভক্তগণ অমৃত পিপাসী, তাহাদের কি গতি হইবে? মুখ ঈষৎ উপরে তুলিয়া করুণ স্বরে বলিলেন, যেন শ্বেতভুজা বিনা পানি নত নয়নে রাজ অন্তঃপুরে বাতায়ন সম্মুখে দাঁড়াইয়া আছেন। তখনই পুণ্ডরীক সশব্দে হাস্য করিলেন এবং শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া অনর্গল শ্লোক রচনা করিয়া গেলেন। বললেন, পদ্মবনের সহিত খড়ের কি সম্পর্ক? পণ্ডিতেরা এই প্রত্যুত্তরে উচ্চ স্বরে একেবারে হাসিতে লাগিলেন, সভাসদেরও তাহাতে যোগ দিল। তখন রাজা শেখরের প্রতি মনে মনে অত্যন্ত রুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং নিজের কণ্ঠ হইতে মুক্তোর মালা খুলিয়া পুণ্ডরীকের গলায় পরিয়া দিলেন। সভাস্থ সকলেই ধন্য ধন্য করিতে লাগিল। অতএব অন্তঃপুর হইতে এককালে অনেকগুলো বলয় কঙ্কর নূপুরের শব্দ শোনা গেল। তাহা শুনিয়াই শেখর আসন ছাড়িয়া উঠিলেন এবং ধীরে ধীরে সভাগৃহ হইতে বাহির হইয়া গেলেন। কৃষ্ণ চতুর্দশীর রাত্রি, ঘন অন্ধকার, ফুলের গন্ধ বাহু বহিয়া দক্ষিণের বাতাস একেবারে উদায় বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে। নগরের একেবারে বলা যায় শেষ প্রান্ত হইতে শেখর আপনার পুঁথিগুলি পড়িয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিয়াছেন। তাহার মধ্য হইতে বাছিয়া বাছিয়া নিজের রচিত গ্রন্থগুলো পৃথক করিয়া রাখিলেন। অনেক দিনকার অনেক লেখা, তাহার মধ্যে অনেকগুলো রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন, সেগুলি উল্টাইয়া পাল্টাইয়া এখানে ওখানে পড়িয়া দেখিতে লাগিলেন। আজ তাহার কাছে ইহা সমস্তই অকিঞ্চিৎকর বলিয়া বোধ হইল। নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, সমস্ত জীবনের এই কি সঞ্চয়! কতগুলো কথা এবং ছন্দ এবং মিল, ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য, মানবের কোনো চির আনন্দ, কোনো বিশ্ব সঙ্গীতের প্রতিধ্বনি, তাহার হৃদয়ের কোনো গভীর আত্মপ্রকাশ নিবদ্ধ হইয়া আছে। আজ অন্ধকার রাত্রে সমস্তই শূন্য বিড়ম্বনা বলিয়া ঠেকিতে লাগিল। তখনই একটি করিয়া তাহার পুঁথি ছিঁড়িয়া সম্মুখের জ্বলন্ত অগ্নিভাণ্ডে নিক্ষেপ করিতে লাগিলেন। অতএব একটি উপহাসের কথা মনে হইল। হাসিতে হাসিতে বলিলেন, বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করিয়া থাকেন, আজ আমারও এ কাব্য মেধ যজ্ঞ। কিন্তু তখনই মনে উদয় হইল, তুলনাটা ঠিক হয় নাই। একে একে নিজের সকল গ্রন্থগুলো অগ্নিতে সমর্পণ করিয়া ও আগুন ধুধু করিয়া জ্বলিতে উঠিলে

কবি সবেগে দুই শূন্য হস্ত শূন্যে নিক্ষেপ করিয়া বলিলেন, তোমাকে দিলাম, তোমাকেই দিলাম, তোমাকেই দিলাম। হে ও সুন্দরী অগ্নিশিখা, আমার সব তোমাকেই দিলাম। এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়া আসিতেছিলাম, আজ একেবারে শেষ করিয়া দিলাম। বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে জ্বলিতেছিলে। হে মোহিনী, বন্যী রূপিণী, যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠিতাম, কিন্তু আমি তুচ্ছ তৃণ দেবী, তাই আজ ভস্ম হইয়া গিয়াছি। রাত্রি অনেক হইল, শেখর তাহার সমস্ত ঘরের বাতায়ন খুলিয়া দিলেন। তিনি যে ফুল ভাসিলবাসিতেন, সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন সবগুলি সাদা ফুল, জুই, বেল এবং গন্ধরাজ, তাহারই মুঠা মুঠা লইয়া নির্মল বিছানার উপর ছড়াইয়া দিলেন। তাহার পর মধুর সঙ্গে একটি উদ্ভিদের বিষরস মিশাইয়া নিশ্চিত মুখে পান করিলেন এবং ধীরে ধীরে আপনার শয্যায় গিয়া শয়ন করিলেন। নূপুর বাজিল, দক্ষিণের বাতাসের সঙ্গে কেশগুচ্ছের একটি সুগন্ধ ঘরে প্রবেশ করিল। একটি সুমধুর কণ্ঠে উত্তর শুনিলেন, কবি আসিয়াছি। শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন, আর দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি। মৃত্যু সমাচ্ছন্ন বাষ্পাকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না, মনে হইল তাহার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তর হইতে বাহির হইয়া মৃত্যুকালে তাহার মুখের দিকে স্থির নেত্রে চাহিয়া আছে। রমণী কহিলেন, আমি রাজকন্যা অপরাজিতা। কবি প্রাণপণে উঠিয়া বসিলেন। রাজকন্যা কহিলেন, রাজা তোমার সুবিচার করেন নাই, তোমারই জয় হইয়াছে কবি, তাই আমি আজ তোমাকে জয়মাল্য দিতে আসিয়াছি বলিয়া অপরাজিতা নিজের কণ্ঠ হইতে সহহস্ত রচিত পুষ্পমালা খুলিয়া কবির গলাইয়া পড়াইয়া দিলেন। আর মরণাহত কবি শয্যায় উপরে পড়িয়া গেলেন।

চিরায়ত আসরে এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প, জয় পরাজয়। এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে।

হ্যাঁ, সফরনামা পড়বে, গান শোনাব। এবং কি গান ভাবছেন নিশ্চয়ই? এমন কিছু গান যে গানগুলোর বলা যায় আজ থেকে বহু বছর আগে মুক্তি পেয়েছিল। বহু বছর যদি বলি তাহলে বলতে হয় 90-এর দশক। 90-এর দশকটা আমাদের মতো যারা সেই দশকে জন্মেছি তাদের কাছে একটা উন্মাদনা ছিল। সেখানে 90-এর দশকের এমন এমন কিছু গান রয়েছে যেটা বলতে পারি 1997 কিংবা 1998-এ মুক্তি পেয়েছিল। তখন হয়তো আমরা খুব ছোট, সেইভাবে হয়তো আমরা গান শুনতাম না, কিন্তু তারপর যত দিন গেছে তত আমাদের গানের প্রতি আকর্ষণটা কিন্তু বেড়ে গেছে। সেই সময়ের একজন অভিনেত্রী হচ্ছে মহিমা চৌধুরী, যার জন্ম 13 সেপ্টেম্বর 1973 সাল। এবং এই মেয়েটি তার জীবনে এমন এমন কিছু ছবি তিনি আমাদেরকে উপহার দিয়েছেন যে ছবিগুলোর কথা আজও কিন্তু আমরা মনে রাখি। এমন এমন কিছু গান, এমন এমন কিছু ছবি, যে ছবির কথা আজকে শ্রোতা বন্ধুরা আপনাদের শোনাব এই সফরনামা পর্বে। তো চলুন দেরি না করে এই মুহূর্তে আবারও গানে যাই, কারণ আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে সফরনামা পর্ব নিয়ে, অনেকটা সময় জুড়ে রয়েছি এই পর্ব নিয়ে, তো সেখানে কথা তো হতেই থাকবে, কথা বলবো, মহিমা চৌধুরীকে নিয়েও অনেক কথা হবে। তবে এই মুহূর্তে গানে যাবার পালা, চলুন গান শোনাই, তারপর ফিরে আসছি আবারও কথায়।

পরদেশ ছবির গান শুনছিলেন আপনারা শ্রোতা বন্ধু কুমার শানুর কণ্ঠে। দো দিল মিল রহে হ্যায় মগর চুপকে চুপকে। মহিমা চৌধুরী ভারতের দার্জিলিংয়ে যার জন্ম, এবং জন্মের সময়ে যার নাম মোটেই কিন্তু মহিমা চৌধুরী ছিলেন না, কারণ তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন যে নামটা হয়েছিল তার, সে নামটা হচ্ছে ঋতু চৌধুরী। বাবা উত্তরপ্রদেশের বাগপত জেলার একজন জট এবং তার মা ছিল মূলত নেপালি, এবং দশম শ্রেণী পর্যন্ত তিনি কার্শিয়াংয়ে সেখানকার একটি স্কুলে পড়াশুনো করে। পরে দার্জিলিংয়েরই লরেটো কনভেন্টে তিনি চলে যান, এবং বলা হয় দার্জিলিংয়ের মতো জায়গায় তার বেড়ে ওঠা, এবং সে কারণেই নাকি হিন্দি থেকে শুরু করে নেপালি উভয় ভাষাতেই তিনি অনর্গল কথা বলতে পারতেন, এবং সেখানকার একটি প্রতিযোগিতায় তিনি মিস দার্জিলিং খেতাবও জিতেছিলেন। এবং যে ছবির গান দিয়ে শুরু করলাম আমাদের আজকের এই আসর, সেই ছবিটি হচ্ছে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। এবং পরদেশের আগে তিনি তার পরিচালক সুভাষ খাইয়ের পরামর্শে তার নাম পরিবর্তন করেন এবং মহিমা চৌধুরী রাখেন, কারণ যিনি বিশ্বাস করতেন যে তার চলচ্চিত্রের মানে যে প্রধান অভিনেত্রীরা রয়েছে তাদের জন্য নাকি এই এম মানে ম শব্দটা নাকি খুব লাকি, এটা তিনি বিশ্বাস করতেন। তবে একটা কথা শ্রোতা বন্ধুরা, যে পরদেশ যে ছবির গান আপনাদের শোনাচ্ছিলাম, সেই ছবিতে আমরা মহিমা চৌধুরীকে দেখেছি এমন একটা রূপে, একটা ছোট্ট গ্রাম থেকে বড় হয়ে সেখানে পড়াশুনো করে যিনি চলে গিয়েছিলেন বিদেশে, এবং সেখানে গিয়েও যিনি তার সংস্কৃতিকে ভুলতে পারেনি, এবং একটা বলা যায় যে বলা হয় না কিছু কিছু অভিনেত্রীর মধ্যে তার প্রথম ছবিতেই এমন কিছু করার দাপটে অভিনয় দেখানো হয় যেখানে বোঝা যায় যে না, সে মেয়েটা তার জীবনে সত্যিই এগিয়ে যাবে।

ঠিক তেমনই একটা মেয়ে হচ্ছে মহিমা। শ্রোতা বন্ধুরা, সফরনামা অনুষ্ঠানে রয়েছি আর গান শোনাচ্ছি। আর আজকে মহিমা চৌধুরী অভিনীত বেশ কিছু ছবির গান। চলুন এবারে সেই গান, 90-এর দশক মানেই যে গানগুলোর কথা খুব বেশি করে মনে পড়ে, সেই সব গান আজকে সফরনামা পর্বে।

সফরনামা পর্বে রয়েছে, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে কথা বলছি আজকে যাকে নিয়ে, সে মেয়েটা হচ্ছে মহিমা চৌধুরী। শ্রোতা বন্ধুরা, ভিডিও জকি হিসেবে যার কর্মজীবন শুরু করেন তিনি, এবং 1997 সালে যে ছবিটির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন এই বলিউড জগতে, তার কথা তো বলেইছি, পরদেশ, শাহরুখ খানের বিপরীতে, এবং যেখানে তার অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন তো পেয়েছিলেন, সেই সঙ্গে সেরা নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেছিলেন। দাগ দ্য ফায়ার ঠিক তার পরবর্তী 1999 সাল, এবং সেই 1999 সালেই আরেকটি ছবি পেয়ার কোই খেল নেহি, যেখানে একজন বিধবার চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর ধরকনে এমন একজন নারী চরিত্রে তিনি অভিনয় করেছিলেন যার মানে পুরো ছবিতে হয়তো তাকে দেখানো হয়েছিল খুব কম সময়, কিন্তু তারপরেও তার উপস্থিতি কিন্তু দর্শক বারবার মনে রেখেছে। আর সেই সঙ্গে দাগ দ্য ফায়ার ছবির গান শুনিয়েছিলাম আপনাদের, তো সেই ছবিতে যাকে আমরা দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখেছি, দুটো মহিমা চৌধুরী ছিল, যার একটা রূপ ছিল অত্যন্ত শান্ত মার্জিত, আর ঠিক তার অপর রূপটা ছিল একটু অন্যরকম। তো এরকম শ্রোতা বন্ধুরা, বলা যায় যে প্রচুর ছবি তিনি করেছেন, তার মধ্যে কিছু কিছু ছবি এমন উপহার দিয়েছেন আমাদের যে ছবিগুলোর কথা বারবার আমাদের মনে রাখতে হয়। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, চলুন তারপর আবারও ফিরে আসছি কথায়, সঙ্গে থাকুন, শুনতে থাকুন সফরনামা অনুষ্ঠান।

কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে এই গানখানি আপনারা শুনলেন দিল হ্যায় তুমহারা এই ছবি থেকে। শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন সফরনামা অনুষ্ঠানে রয়েছি, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছিলাম মহিমা চৌধুরীকে নিয়ে। শ্রোতা বন্ধুরা, বিভিন্ন ছবি যেখানে দিল হ্যায় তুমহারা রয়েছে, দোবারা রয়েছে, দ্য ফিল্ম রয়েছে, জমির রয়েছে, এবং বলা যায় যে প্রতিটা ছবিতে আমরা মহিমা চৌধুরীকে একটু অন্যভাবে দেখেছি। এবং তারপর 2005 সালে তিনি একজন দক্ষিণ ভারতীয় সুপারস্টার এবং হোম ডেলিভারি ছবিতে অভিনয় করেছিলেন। সতন দ্য আদার ওমান 2006 সালে তিনি বলা যায় এমন একটা মহিলার অভিনয় করেছিলেন যিনি ডিপ্রেসড এবং যিনি একজন গৃহবধূ, সেই চরিত্রটাকেও তিনি ফুটিয়ে তুলেছিলেন। এবং শ্রোতা বন্ধুরা, বলা হয় যে 1999

বৈশাল, দিল কে আকারে। সেই ছবির শুটিং করার সময় মহিমা চৌধুরী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং ব্যাঙ্গালোরে তার গাড়ি একটি ট্রাককে ধাক্কা দিয়েছিল এবং বলা যায় যে সেই সময়টা তার মুখের মধ্যে এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ঠিক সেই সময়টা তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন, কিন্তু তারপরেও তিনি আবারও উঠে দাঁড়িয়েছিলেন এবং আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে জীবনে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে কী না করা যায়। এরকম কত কত অভিনেত্রী রয়েছে যারা তার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলা যায় ডিপ্রেশনে চলে গিয়েছিলেন কিংবা মনে হয়েছে যে অভিনয় জগৎটা তার জন্য নয়, কিন্তু তারপরেও তারা ঘুরে দাঁড়িয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, বহু ছবিতে বাগবান থেকে শুরু করে সেহার কুছ মিঠা হো যায়, কুরুক্ষেত্র, খিলাড়ি 420, এরকম বহু বহু ছবিতে আমরা এই মেয়েটিকে দেখেছি এবং সেপ্টেম্বর মাস চলছে, 13ই সেপ্টেম্বর যার জন্ম, আর আজ আমরা দাঁড়িয়ে আছি 11ই সেপ্টেম্বরে। তো সেখানে দাঁড়িয়ে আমরা সে মেয়েটির কথা মনে করব না তা কী করে হয়। চলুন শ্রোতা বন্ধুরা, আবারও গানে যাচ্ছি, তারপর ফিরে এসে আবারও কথা হবে। এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও একটি গানে, যে গানটি আমার খুব পছন্দের গান।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের দেওয়া ঐতিহাসিক ভাষণের কথা স্মরণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী বিবেকানন্দের সেই চিরস্মরণীয় বক্তব্যের অংশ ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওই ঐতিহাসিক ভাষণ ভারতের প্রাচীন সভ্যতা ও সমৃদ্ধ ঐতিহ্য ও মূল্যবোধের এক অনন্য চিত্র হিসেবে বিশ্বের সামনে তুলে ধরেছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে দেশ ও রাজ্য সঠিক দিশায় এগিয়ে যাবে। আজ আগরতলার NSRCC-তে রাজ্য ক্রীড়া পর্ষদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রক্তদানকে মহৎ কাজ হিসেবে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। শিবিরে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও পদ্মশ্রী দীপা কর্মকার। আজ জাতীয় বন শহীদ দিবস। বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জীবন উৎসর্গকারী বনকর্মীদের স্মরণে দিনটি পালিত হচ্ছে। সামাজিক মাধ্যমে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব শহীদ বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের নিষ্ঠা ও পরিশ্রমেই দেশের জীববৈচিত্র্য সুরক্ষিত রয়েছে। এদিকে রাজ্যেও গান্ধীগ্রামস্থিত অক্সিজেন পার্কে শহীদ স্মৃতিস্তম্ভে বন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের সদস্যদেরও সম্মানিত করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল 18 ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। দুদিনের এই শিখর সম্মেলনে ভারত ছাড়াও 11টি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল অর্থনীতির দেশ অংশগ্রহণ করবে। সম্মেলনে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং উদীয়মান অর্থনীতির দেশগুলির জন্য নতুন সুযোগ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী পর্বে।

সাফারনামা পর্বের পর শ্রোতা বন্ধুরা চলে এসেছি যে পর্বখানি নিয়ে আপনাদের সামনে, সেটা হচ্ছে সিনেমা পর্ব। শ্রোতা বন্ধুরা, গত 9 সেপ্টেম্বর যে মানুষটার জীবনের সঙ্গে জড়িত, সে মানুষটা আর কেউই নয়, সে মানুষটা হচ্ছে আমাদের বলিউড জগতের এমন একজন অভিনেতা যাকে আমরা সেই 90 দশক থেকে দেখে আসছি। আজকের দিন পর্যন্ত আমরা সেই মানুষটার অভিনয় দেখে আজও, যারা বলা যায় যে ফিমেল ফ্যানরা, আজও কিন্তু পাগল হয়ে যায়। সেই 90-এর দশকের কথা যখনই মনে পড়ে যায়, তখনই আমার এই মানুষটার কথা খুব বেশি করে মনে পড়ে। শাহরুখ খান রয়েছে, আমির খান রয়েছে, সলমান খান রয়েছে, কিন্তু তাদের থেকেও বাইরে গিয়ে যে একটা নিজের আইডেন্টিটি তৈরি করেছে, সে মানুষটা অক্ষয় কুমার। গত 9 সেপ্টেম্বর

যার জন্মদিন ছিল। আজকের এই সিনেমা সিনেমা পর্বে চলুন আপনাদের গান শোনাবো অক্ষয় কুমার অভিনীত, আর কথা বলবো অক্ষয় কুমারের সঙ্গে, মানে অক্ষয় কুমারকে নিয়ে কথা বলবো, সঙ্গে নয়, আর অক্ষয় কুমারের জীবনের সঙ্গে জড়িত এমন এমন কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব সিনেমা সিনেমা পর্বে। আর যে অঙ্কিতার সঙ্গে আপনারা রয়েছেন, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত, টিউন করে থাকুন, শুনতে থাকুন আমাদের এই পর্ব। এই মুহূর্তে সেই বিখ্যাত গান অক্ষয় কুমার আর মাধুরী দীক্ষিত অভিনীত সেই গান, যে গানটার কথা আমরা সকলেই একবার হলেও মনে করি, কোন গান বলুন তো, মনে পড়ছে? সে গানটা গেয়েছেন আর কেউই নয়, কুমার শানু আর আলকা ইয়াগনিক। চলুন সেই ছবির গান দিয়ে শুরু করি আমাদের আজকের পর্ব।

আমরা যাকে চিনি অক্ষয় কুমার নামে, তবে তার মূল নাম যেটা একেবারে শুরুতে যে নামটা ছিল সেটা হচ্ছে রাজীব হরিওম ভাটিয়া। হ্যাঁ, একজন ভারতীয় অভিনেতা, সেই সঙ্গে আমরা বলতে পারি প্রযোজক, যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন এবং শুধুমাত্র যে কাজ করেছেন আমাদেরকে আনন্দ দিয়েছেন তাই কিন্তু নয়, কারণ দুটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটা পুরস্কার তিনি অর্জন করেছেন এবং 2009 সালে ভারত সরকার যাকে চতুর্থ বেশ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত করেছিল, সেই সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুটো তিনি অর্জন করেছেন। শ্রোতা বন্ধুরা, সেই মানুষটি যার কর্মজীবনে 150টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, সেখানে হতে পারে পার্শ্ব চরিত্রে, আবার কখনো বা মূল চরিত্রে। সৌগন্ধ, 1991 সালের সৌগন্ধ ছবি দিয়ে যার কর্মজীবন শুরু, তারপর একের পর এক বলা যায় হিট মুভি তিনি আমাদেরকে দিয়েছিলেন। হ্যাঁ, 1991 সালে সৌগন্ধ দিয়ে শুরু করে ঠিক তার এক বছর পর অ্যাকশন থ্রিলার খিলাড়ির মাধ্যমে তার প্রথম বাণিজ্যিক সাফল্য লাভ, এবং বলা যায় 90-এর দশকে যাকে আমরা প্রথম একেবারে অ্যাকশন তারকা হিসেবে চিনেছিলাম সেই খিলাড়ি চলচ্চিত্রের মাধ্যমেই। কিন্তু তারপর মোহরা, সংঘর্ষ, সুহাগ, জানওয়ার, এরকম বহু অ্যাকশন মুভিতে তিনি কাজ করেছেন। কিন্তু সেই সঙ্গে যদি দেখি ইয়ে দিল্লেকির মতো রোমান্টিক ছবিতেও কিন্তু তিনি ভালোই প্রশংসিত হয়েছিল দর্শকদের কাছ থেকে, সেই সঙ্গে এতরাজ, আন্দাজ, নমস্তে লন্ডন, হেরা ফেরি থেকে শুরু করে আরও বহু ছবিতে যাকে আমরা দেখেছি। এবং বলা যায় অক্ষয় কুমার মানেই কিন্তু শুধুমাত্র যে অ্যাকশন হিরো তা কিন্তু নয়, আবার রোমান্টিক হিরো তাও নয়, যিনি কমেডিতেও বলা যায় আমাদের সকলের হাসি কেড়ে নিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, এবং একটা কথা বলতেই পারি যে যার অভিনয় সাবলীল এবং তিনি সব চরিত্রে অভিনয় করতে পারেন তিনি হচ্ছেন অক্ষয় কুমার। আজকের এই সিনেমা পর্ব শুধুমাত্র তাঁকে নিয়েই। চলুন আবারও গানে যাচ্ছি, পরপর দুটো গান শুনে ফিরে আসছি, টিউন করে থাকুন আর সঙ্গে থাকুন

সিনেমা সিনেমা পর্বে রয়েছি শ্রোতা বন্ধুরা, এবং যেটা বলছিলাম অক্ষয় কুমারকে নিয়ে, বাণিজ্যিকভাবে তার ক্যারিয়ারে উত্থান পতন থাকলেও 2007 সালে বলা যায় চারটি বছর টানা চারটি বক্স অফিস

এমন এমন কিছু ছবি আমাদেরকে উপহার দিয়েছেন যেখানে একটা অন্য রকম মেসেজ ছিল। সেখানে কেসারি ছিল, মিশন মঙ্গল ছিল, আরও বহু ছবি রয়েছে, ভূত বাংলা থেকে শুরু করে ওএমজি, ওএমজি টু। তবে অভিনয় শুধুমাত্র যার জীবনের পেশা নয়, অভিনয়ের পাশাপাশি তিনি একজন স্টান্ট অভিনেতা হিসেবেও কাজ করেছেন, হ্যাঁ, এবং তিনি বিভিন্ন রিয়েলিটি শোতেও গিয়েছিলেন এবং সেখানেও তিনি কিন্তু কাজ করেছেন। তবে বলা হয় যে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে পুরনো দিল্লির চাঁদনি চকে তার জন্ম। যখন জন্ম হয়েছিল তার নাম রাখা হয়েছিল রাজীব হরি ওম ভাটিয়া। তারপর তার ছোটবেলা থেকেই খেলাধুলায় খুব আগ্রহ ছিল এবং তার বাবা কুস্তি উপভোগ করতেন, এবং যার ফলে দিল্লির চাঁদনি চকে বসবাসও বেড়ে ওঠা তার। ঠিক তারপরেই মুম্বাই চলে আসেন যখন তার বাবা সেনাবাহিনী ছেড়ে ইউনিসেফে হিসাবরক্ষক হন। তখন তিনি সেই মুম্বাইয়ে চলে আসেন এবং তিনি মাতুঙ্গার ডন বস্কো হাই স্কুল থেকে তার স্কুল শিক্ষা গ্রহণ করেন। উচ্চশিক্ষার জন্য মুম্বাই বিশ্ববিদ্যালয়ে গুরু নানক খালসা কলেজ অফ আর্টসে সায়েন্স অ্যান্ড কমার্সে তিনি ভর্তি হয়েছিল। তবে খুব বেশি দূর তিনি পড়াশুনো নিয়ে এগিয়ে যাননি, কারণ তার সবসময়ই ছিল নেশা একটা অন্য কিছু করার। এবং তিনি 5 বছর ব্যাংককে বসবাস করে থাই বক্সিংও শিখেছিলেন। তবে তখন তার থাই বক্সিং শেখা হলেও তিনি তার বাবাকে বলেছিল যে তিনি একজন অভিনেতা হতে চান, আর ঠিক তারপরেই তিনি ধীরে ধীরে বলা যায় যে এই বলিউড জগতে পা রাখেন। কখনো কখনো একটি আসবাবপত্রের শোরুমে তিনি কাজ করেছিলেন এবং বিভিন্ন সময় তাকে মডেলিংয়ে সুপারিশ করা হয়, সেটাও তিনি করেছিলেন। তবে বলা যায় যে আজকের অক্ষয় কুমারকে আমরা যা দেখছি, সেই অক্ষয় কুমার হতে কিন্তু তার অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে চলুন আবারও চলে যাচ্ছি গানে, তারপর আবারও ফিরে আসছি কথায়।

সিনেমা সিনেমা পর্বে রয়েছে শ্রোতা বন্ধুরা। আর আজকে কথা বলছিলাম অক্ষয় কুমারকে নিয়ে, যিনি তার জীবনে বহু কাজ করেছেন এই অভিনয় জগতে আসার আগে, যেখানে বহু ধরনের মাধ্যম ছিল এবং তিনি তার জীবনে মূলত অভিনেতা হিসেবে এগিয়ে যেতে চেয়েছিলেন এবং বলা যায় যে সত্যি অর্থেই তিনি এগিয়ে গেছেন। তবে 1993 সাল কেশু রামসে পরিচালিত দ্বিভাষিক চলচ্চিত্র অশান্ত, সেখানে ডক্টর বিষ্ণু বর্ধন এবং অশ্বিনী ভাবের সাথে অভিনয় করেন তিনি। 1993 সালেই মুক্তিপ্রাপ্ত তার প্রায় সমস্ত চলচ্চিত্র, যার মধ্যে বলা যায় দিল কি বাজি রয়েছে, সৈনিক রয়েছে, কায়দা কানুন রয়েছে, ওয়াক্ত হামারা হ্যায় রয়েছে, এবং তার ঠিক পর মানে পরের বছর 1994 সাল, যেখানে তিনি 11টি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। দুটি চলচ্চিত্রে পুলিশ পরিদর্শকের ভূমিকায় অভিনয় করেছিলেন সমীর মালকানের ম্যা খিলাড়ি তু আনারি এবং রাজীব রায়ের মোহরা, এবং সেই বছরই সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলোর মধ্যে ছিল। এবং সেই বছরের শেষের দিকে আরও সাফল্য আসে যখন তিনি ইয়াশ চোপড়া পরিচালিত এবং ইয়াশ চোপড়া প্রযোজিত বলা যায় রোমান্টিক চলচ্চিত্র ইয়ে দিল্লিকিতে অভিনয় করেছিল কাজলের বিপরীতে। বলা যায় একটা রোমান্টিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। তারপর তার এই কাজের জন্য স্ক্রিন অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড থেকে শুরু করে আরও কত পুরস্কার যে তিনি গ্রহণ করেছেন, অর্জন করেছেন, তার তো হিসেব নেই শ্রোতা বন্ধুরা। এবং সেই সঙ্গে কথা বলা যদি হয়, তখন কথা চলে আসে যে শুধুমাত্র কি তিনি অভিনয় করেছেন, না, তার আরেকটি দিক হচ্ছে তিনি খুব সাহায্য করতে ভালোবাসেন। যখনই কোনো মানুষ কোনো বিপদে পড়েছেন, তিনি কিন্তু চেষ্টা করেছেন কাজ করার। এবং 2008 সালে অক্ষয় কুমারের প্রথম চলচ্চিত্র বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত অ্যাকশন থ্রিলার তাশান, এবং সেই ছবির আরেকটা কাহিনী রয়েছে, সেটা হচ্ছে 11 বছর পর ইয়শরাজ ফিল্মস ব্যানারে তার প্রত্যাবর্তন এই ছবির মাধ্যমে। তারপর বলা যায় যে আরও বহু ছবি, সিং ইজ কিং থেকে শুরু করে জাম্বো, এরকম বহু ছবি, মানে তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। সব ছবির কথা যদি বলতে যাই তাহলে সময় পেরিয়ে যাবে আর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, সব তো বলা সম্ভব নয়। যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে আমার পছন্দের আরও একটি গান, তবে অবশ্যই অক্ষয় কুমার অভিনীত। চলুন আবারও গানে যাচ্ছি।

উদিত নারায়ণ এবং মহালক্ষ্মী আয়ার এর দ্বৈত কণ্ঠে গানখানি আপনারা শুনছিলেন টশান ছবি থেকে। শ্রোতা বন্ধুরা, সিনেমা সিনেমা পর্বে এবারে বিদায় নেবার সময় এসে গেছে, কারণ সিনেমা সিনেমা পর্বের সময় একেবারেই শেষ। স্টুডিওর যে ঘড়িতে সময় হয়ে গেছে সেই সময় বলছে এবারে শেষ করতে হবে আমাদের আজকের পর্ব। তবে অক্ষয় কুমারকে নিয়ে কথা বলছি আর এই গানখানি শুনবো না তা কী করে হয়, কারণ কিছু কিছু অভিনেতা এমন রয়েছে যে অভিনেতার নাম শুনলেই আমাদের মনে পড়ে যায় সেই গানটির কথা। তো চলুন শ্রোতা বন্ধুরা, সেই গান দিয়ে শেষ করি আমাদের আজকের এই সিনেমা সিনেমা পর্ব।

শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:05 হয়ে 1 সেকেন্ড। বাইরে শরতের নীল আকাশ। এখন থেকেই কোথাও না কোথাও যেন সেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আমরা দেখতে পাচ্ছি, শিউলি ফুল। আজকে সেপ্টেম্বর মাসের 11 তারিখ, বলা যায় ঠিক এক মাস পর আমরা পালন করব মহালয়া। হ্যাঁ, মহালয়া মানেই তো দুর্গাপুজো। ভোরে রেডিওতে মহিষাসুর মর্দিনী, আর সেই তারপর থেকেই কোথাও না কোথাও যেন পুজোর একটা আমেজ চলে আসে, পুজো চলে আসে। বর্তমানে পুজো 4 দিন নয় বটে, পুজো মানেই তো দিনকে দিন বেড়েই যাচ্ছে। আর সেই পুজোর সঙ্গে যেটা সব থেকে বেশি জড়িয়ে আছে সেটা হচ্ছে গান। পাড়ায় পাড়ায় এরকম গোধূলি বিকেলে মাইকে মাইকে যে গান শোনা যেত, যেখানে লতা মঙ্গেশকর, সুনীল চৌধুরী, আশা ভোসলে, ভূপেন হাজারিকা থেকে শুরু করে এরকম কত কত শিল্পীর গান আমরা শুনতে পেতাম, এখন ততটা কি শুনতে পাই? হ্যাঁ, শোনা তো যায় অবশ্য, গান আমরা শুনি ঠিকই, কিন্তু সেভাবে হয়তো সেই গানের আমেজগুলো আমরা পাই না। এখনও কি সত্যি অর্থেই পুজোর গান তৈরি হয়? যেরকম একটা সময় ছিল যখন আমরা পুজোর গান নিয়ে মাতামাতি করতাম। শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্স আকাশবাণী FM উচ্চায়ন তো শুনছেন, জলসাঘর পর্বে রয়েছে, যেখানে আপনাদের শোনাবো বাংলা আধুনিক গান। আর সেখানেই এরকম এরকম কিছু গান আছে আপনাদের শোনাবো, যে গানগুলো শুনলেই মনে পড়ে যাবে সেই নস্টালজিয়া, সেই দুর্গাপুজো, যে দিনগুলো আমরা ফেলে এসেছি, যে দিনগুলো আমাদের স্মৃতিতে রয়েছে, যে দিনগুলোকে আমরা আজও মনে করি, আমাদের ছেলেবেলা, আমাদের শৈশব, আমাদের যৌবন, সব কিছু। চলো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে গানে যাই, তারপর ফিরে আসছি আবারও কথায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। জলসা ঘর পর্বে রয়েছি, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে, যেটা বলছিলাম যে পুজো মানেই তো গান। 1907 সাল গ্রামোফোন কোম্পানি রেকর্ড ছাপাতে শুরু করে, প্রতি মাসে নানা রেকর্ড বেরোতে থাকে। দেখা যাচ্ছে যে 1914 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত রেকর্ড সম্পর্কে প্রথম বিজ্ঞাপন কি, শারদীয়া পুজো। এবং বলা যায় যে সে সময়ে এত এত বিখ্যাত গান তৈরি হয়েছিল, সেখানে প্রচুর গায়ক গায়িকাদের আমরা পেয়েছিলাম। দিন এগুতে থাকে, হ্যাঁ, আধুনিক গান, পুজোর গানের প্রধান আকর্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আধুনিক প্রথমে বাজে রেডিওতে, আর রেডিওর সেই অনুরোধের আসর খুবই জনপ্রিয়, হয়তো তখনও ছিল, কিন্তু বলা যায় যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রায়শই বলি যে রেডিও কেউ শোনে না, রেডিওর মাহাত্ম্য কমতে রয়েছে বা কমতে শুরু করেছে। কিন্তু তারপরেও আজও আমরা উদগ্রীব হয়ে থাকি সেই অনুরোধের আসরের জন্য। তারপর বিভিন্ন প্যান্ডেলে যে গানগুলো বাজত, এভাবেই তো আমরা বিভিন্ন শিল্পীর আধুনিক গান আমরা শুনতে পেতাম, যেখানে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সুনীল চৌধুরী, শচীন দেববর্মন থেকে শুরু করে লতা মঙ্গেশকর। এবং বলা যায় যে সেই নচিকেতা ঘোষের সুরে, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে কত কত গান আমরা পেয়েছিলাম বলুন। আজকের দিনে কি সত্যি অর্থেই পুজোর গান বের হয়? হয়তো বের হয়, কিন্তু জনপ্রিয় কি ততটাই হয়? এই কথাগুলো প্রায়শই আমাদের মনে চলে আসে। আজও আমরা যখন পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই, সেখানে কোথাও না কোথাও গিয়ে যেটা আমরা খুঁজে পাই না, সেটা হচ্ছে ওই ধরুন যে আমরা যে পুজোতে বেরিয়েছি, যেখানে পুজো হচ্ছে, মায়ের মূর্তি যেখানে, ঠিক তার থেকে অনেকটা দূরে হয়তো একটি মাইক লাগানো ছিল, যে মাইকে ধীরে ধীরে লতা মঙ্গেশকর কিংবা আশা ভোঁসলে ভেসে আসতো। এখন আমরা সেটা দেখতে পাই না, যুগ পাল্টেছে, দিন পাল্টেছে, সময় বদলেছে। এখন আমরা সেই ছোট্ট পেনড্রাইভটি লাগিয়ে দিই হয়তো সাউন্ড সিস্টেমে, যেখানে সেই পুজোর কাছেই আমরা কিছু কিছু গান শুনতে পাই। সেখানে হয়তো লতা মঙ্গেশকর আশা ভোঁসলেকে আমরা শুনি না, সেখানে আমরা একটু নতুন শিল্পীদের গান শুনতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও সে গানগুলো আমাদের কতটা আকর্ষণ করে বলুন তো। এই কথাগুলো প্রায়শই কিন্তু মনে চলে আসে, তাই নয় শ্রোতাবন্ধু? শ্রোতাবন্ধু, কথা বলতে বলতে সময় পেরিয়ে যাচ্ছে, সময় হচ্ছে একটু বিজ্ঞাপন বিরতি নেবার। বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, তারপর আবারও ফিরে আসছি গানে।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি

0: ভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার তিনটি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন। সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে, আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার তিনটি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
4: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Bay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
5: I love my Eco because it's got more power.
6: And it also comes with all new safety features.
7: We love our Eco because we can bring all our friends.
8: We love our Eco because it's made every journey special.
9: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.
5: I love my Eco because it's got more power.
6: And it also comes with all new safety features.
7: We love our Eco because we can bring all our friends.
8: We love our Eco because
9: it's made every journey special. Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.

পুজো, এই একটা শব্দই যেন মুহূর্তে মনের বিষণ্ণ মেঘকে একেবারে উড়িয়ে দিয়ে ঘন নীল আকাশকে ফুটিয়ে তোলে। তবে ওই যে কাশফুল আর ঢাকের বাদ্যির সঙ্গে মিলেমিশে থাকে তো আরও অনুষঙ্গ, যার মধ্যে সেই বাঙালিরা যার জন্য অপেক্ষা করে বসে থাকে বছরের পর বছর, সেটা একটা হচ্ছে পূজা বার্ষিকী, আর ঠিক তার পাশাপাশি রয়েছে পুজোর গান, যে গানগুলো আজও মাইকে বেজে ওঠে, মুহূর্তে আমাদের নস্টালজিয়ায় ভাসিয়ে দেয়। যেটা বলছিলাম যে বহু বছর আগে থেকে যে পুজোর গান রেকর্ড করার একটা চল শুরু হয়েছিল, তালিকায় মানদা সুন্দরী দাসী থেকে শুরু করে চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন অমলা দাসের রেকর্ডও দ্রুতই পুজোর গান হয়ে উঠল। আর সবথেকে বড় যে ব্যাপারটা, যেটা না বললেই নয়, পুজো মানেই তো পুজোর জলসা, সারা রাতের অনুষ্ঠান। যারা টিকিট পেলেন তারা তো হাতে চাঁদ পেলেন, আর যারা পাননি তাদের জন্য রয়েছে বাইরে মাইকের আওয়াজ। মাথায় পড়তে থাকা কত হিম কত কুয়াশাকে আমরা কত নির্দ্বিধায় উড়িয়ে দিই শীতকাল, তখন যেন একটু একটু করে শীতের আগমন আমাদেরকে জানান দিয়ে যায় যে না, শীত আসছে, কিন্তু তারপরেও পুজোর গান কিংবা পুজোর আনন্দে মেতে উঠতে আমরা একবারও পিছু পা হই না। আসলে ঠিক কোন সময়টা পুজোর গানের জন্য সেরা সময় বলুন তো? হেমন্ত মুখোপাধ্যায় একবার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছিলেন, 60-এর দশকেই পুজোর গান জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। আসলে তার আগে পর্যন্ত সারা বছর

বছরই রেকর্ড প্রকাশ হতো। এটা একেবারে শুরুর সেই গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার লিমিটেডের দিন থেকে অব্যাহত ছিল, কিন্তু ছয়ের দশকে তা কমে যায়। আর নতুন গান মানেই তো পুজোর দিকে তাকিয়ে থাকতেন সবাই, ফলে পুজোর গানের জনপ্রিয়তা একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়। আর সেই পুজোর গানের সময়েই বলা যায় হিন্দি গানের সঙ্গে আমাদের বাঙালিরা টক্কর দিতে এক পাও পেছক পা হয়নি। সেখানে আমার গানের স্বরলিপি লেখা রবে, কিংবা নয়ন সরসী কেন, কিংবা শোনো কোনো একদিন মুহূর্তে আমাদের যেন সেই পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনে। আসলে অনেক কিছুই তো বদলে গিয়েছে গত কয়েক বছরে। শপিং মল আর অনলাইন শপিংয়ের থাবা তো বসিয়েছে আমাদের ফুটপাতের ভিড়কে, কিন্তু তারপরেও পুজোর গান ঘিরে সেই উন্মাদনা কিন্তু আজও কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে। স্বর্ণযুগের গান, সেই পুজোর গান, যা ছাড়া কখনোই আমাদের বাঙালিদের দুর্গাপুজো সম্ভব নয়। শ্রোতা বন্ধুরা, কথা অনেক বলছি, এই মুহূর্তে গান শোনার পালা। চলুন সেই বিখ্যাত বিখ্যাত কিছু গান আপনাদের শোনাই, তারপর আবারও ফিরে আসবো কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আর টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উচ্চান্ত।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:08 হয়ে 16 সেকেন্ড। খুব বেশি সময় আর হাতে নেই, যে সময়টা আমি থাকব আপনাদের সঙ্গে 6:30 পর্যন্ত আমি আছি আপনাদের সঙ্গে, তারপর থাকবে আর যে অর্ণব আপনাদের সঙ্গে। শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান, এবং যে গানগুলো শোনাচ্ছি সে গানগুলো হয়তো আপনাদের সকলকে সেই নস্টালজিয়ায় নিয়ে যাচ্ছে, যে দিনগুলোকে আমরা পুজোর সময় সবথেকে বেশি মিস করি। হ্যাঁ, পুজোর দিনগুলোতে আমরা সবথেকে বেশি বোধহয় আজকাল আজকের এই সময়ে এই দিনগুলোকে খুব করে মিস করি। শ্রোতা বন্ধুরা, পুজোর গান, সেই পুজোর গানের উন্মাদনা, সেই নিয়েই রয়েছি আজকের জলসা ঘর পর্বে। আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়।

এফএম উৎসয়ন্তে আপনারা এতক্ষণ জলসা ঘর পর্বে ছিলেন, আধুনিক গান শুনছিলেন, বাংলা আধুনিক গান। শ্রোতা বন্ধুরা, শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে বিদায় নিতে হবে আমাকে। তাহলে আর চেয়ে অঙ্কিতা আজকের মতো বিদায় নিচ্ছে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, আর টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উচ্চয়ন্ত, কারণ এরপর থেকে থাকছে আর চেয়ে অর্ণব আপনাদের সঙ্গে। তো অর্ণবের সঙ্গে গানে গল্পে আড্ডায় মেতে উঠুন। আর আজ রাতে অনুষ্ঠান রয়েছে 9:30 থেকে, সেই অনুষ্ঠানে কথা বলুন বিষয় প্রাক্তন। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর বিদায় নেব আমার পছন্দের একটি গান দিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে তেমুল জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, থাকবো রাত 11টা পর্যন্ত, রয়েছে অনেক পর্ব। গানে গল্পে অবশ্যই আমরা মেতে থাকবো আজকের এই পর্বগুলোতে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 6:37। শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে উজ্জ্বল স্বপ্ন পর্বের। শ্রোতা বন্ধু, এই উজ্জ্বল স্বপ্নের এই পর্বতে আমরা ভারত সরকারের বিভিন্ন স্কিম নিয়ে কথা বলি। আমরা যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তারা যাতে উপকৃত হতে পারেন সেই চেষ্টা করেই আমরা এই স্কিমগুলো আপনাদের সামনে নিয়ে আসি। এই পরিকল্পনাগুলো, এই পরিকল্পনা কিভাবে আপনাদের সাহায্য করতে পারে এবং ভারত সরকারের যে দূরদর্শী পরিকল্পনা রয়েছে, সব কিছুর যে সুবিধা আপনারা যাতে পেতে পারেন সেই চেষ্টাই কিন্তু আমাদের রয়েছে। তাই জুড়ে থাকুন আমাদের সঙ্গে এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা জেনে নিন। শ্রোতা বন্ধু, আজ প্রথমেই কথা বলবো সুকন্যা সমৃদ্ধি যোজনা। একটি ছোট্ট মেয়ে আজ

দায়িত্ব, তার হাতে পুতুল রয়েছে, চোখে হাজারো স্বপ্ন। কিন্তু সময়ের সঙ্গে সেই মেয়েটি একদিন হয়ে উঠবে একজন শিক্ষার্থী, একজন পেশাজীবী, একজন স্বাধীন মানুষ। আর একজন বাবা মায়ের সবথেকে বড় চিন্তা, আমার মেয়ের ভবিষ্যৎটা কিভাবে একটু একটু করে নিরাপদ করে রাখব। এই ভাবনা থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি সঞ্চয় প্রকল্প সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনা। ভারত সরকারের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পটি বিশেষভাবে কন্যা শিশুর ভবিষ্যতের জন্য তৈরি। 2014 সালে এই প্রকল্প চালু করা হয়েছিল। শ্রোতা বন্ধু, কারা এতে অ্যাকাউন্ট খুলতে পারবেন? সাধারণভাবে 10 বছরের কম বয়সী কন্যা শিশুর নামে

খুলতে পারবেন? সাধারণভাবে 10 বছরের কম বয়সী কন্যা শিশুর নামে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খোলা যায়। বাবা মা বা আইনগত অভিভাবক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ মেয়েটির ছোটবেলাতেই যদি বাবা মা তার ভবিষ্যতের জন্য নিয়মিত সঞ্চয় শুরু করেন, তাহলে সেই সঞ্চয় সময়ের সঙ্গে একটি বড় আর্থিক সহায়তায় পরিণত হতে পারে। শ্রোতা বন্ধু, আজ সুকন্যা সমৃদ্ধি যোজনার ব্যাপারেও কিন্তু অনেক কিছু জানবো, এবং তার পাশাপাশি ভারত সরকারের যে আরও অনেক লাভজনক প্রকল্প রয়েছে সেই সবের বিষয়েও কিন্তু আমরা জানবো। তবে চলুন শুনি একটা খুব সুন্দর গান অরিজিৎ সিং এর কণ্ঠে, এবং তারপর আবারও ফিরে আসি আলোচনায়।

FM জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, সময় এখন উজ্জ্বল স্বপ্ন পর্বে। শ্রোতা বন্ধু, উজ্জ্বল স্বপ্নের এই পর্বে আমরা কথা বলছি এমন সব প্রকল্পগুলো নিয়ে ভারত সরকারের, যেই সব প্রকল্প ব্যাপারে হয়তো অনেকেই আমরা জানি, আবার অনেকেই হয়তো সবটা জানি না। তাই এই প্রকল্পগুলোর ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরাই আমাদের মূল প্রয়াস। শ্রোতা বন্ধু, কথা বলছিলাম আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। শ্রোতা বন্ধু, কেন এই সুকন্যা সমৃদ্ধি যোজনা গুরুত্বপূর্ণ? কারণ মেয়ের ভবিষ্যতের প্রয়োজন একদিনে আসে না। আজকের ছোট ছোট সঞ্চয় আগামী দিনের বড় দায়িত্ব সামলাতে সাহায্য করতে পারে। উচ্চশিক্ষা, ভবিষ্যতের প্রয়োজন কিংবা জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে আর্থিক সহায়তা, এই দীর্ঘমেয়াদি সঞ্চয়ের উদ্দেশ্যেই মেয়ের ভবিষ্যৎকে আরও শক্ত ভিত দেওয়া। এই অ্যাকাউন্টে সরকার নির্ধারিত হারে সুদ পাওয়া যায় এবং সুদের হার সময় সময় সরকার পরিবর্তন করতে পারে। 2025-26 অর্থবর্ষে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সুদের হার ছিল 8.2%। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই যে লাভবান হতে পারেন অভিভাবকেরা, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শ্রোতা বন্ধু, এই প্রকল্পে নিয়মিত সঞ্চয়ের সুযোগ রয়েছে। বছরে ন্যূনতম 250 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট চালু রাখা যায় এবং বছরে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা জমা রাখা যায় এই অ্যাকাউন্টে। অর্থাৎ বড় অঙ্কে টাকা দিয়েই যে ভবিষ্যৎ তৈরি করতে হবে তা নয়, ছোট অঙ্কের নিয়মিত সঞ্চয়ও অনেকটাই গুরুত্বপূর্ণ। ধরা যাক, কোনো বাবা মা প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী টাকা জমাতে শুরু করলেন। আজ সেই টাকা হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু বছরের পর বছর ধরে সেই সঞ্চয় এবং তার উপর প্রযোজ্য সুদ মিলিয়ে ভবিষ্যতে একটি উল্লেখযোগ্য তহবিল তৈরি হতে পারে। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা কিন্তু ধরতেই পারি যে সুকন্যা সমৃদ্ধি যোজনা অনেক ক্ষেত্রে লাভবান হতে পারে অভিভাবকদের জন্য, এবং একটা কন্যা সন্তানের ভবিষ্যতের একেবারে ভিত কিন্তু গড়ে তুলতে পারে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। কতদিন পর্যন্ত টাকা জমা দিতে হয়, এ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু শ্রোতা বন্ধু। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সাধারণত অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে 15 বছর পর্যন্ত টাকা জমা করা যায়, আর অ্যাকাউন্টের মেয়াদ সাধারণত 21 বছর। অর্থাৎ এটি কোনো স্বল্পমেয়াদী সঞ্চয় নয়, এটি মেয়ের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তৈরি করা একটি প্রকল্প। মেয়ের শিক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। মেয়ের উচ্চশিক্ষার জন্য নির্দিষ্ট নিয়ম ও শর্ত মেনে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা রয়েছে, তাই বাবা মা চাইলে মেয়ের পড়াশোনার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেও এই সঞ্চয়কে বিবেচনা করতে পারেন। তাই শ্রোতা বন্ধু, মনে রাখতে হবে অবশ্যই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভারত সরকারের প্রকল্প। তাই তার লাভ কিভাবে নিতে হবে তার জন্য কিন্তু বিস্তারিত তথ্য আমার কাছে যা রয়েছে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। জুড়ে থাকুন আমাদের সাথে। অবশ্যই আবারও ফিরে আসছি আরও একখানা গান শুনে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, উজ্জ্বল স্বপ্নের আজকেরই পর্বে আমরা কথা বলছি প্রথমেই সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে। শ্রোতা বন্ধু, এই যোজনার জন্য মনে রাখতে হবে প্রকল্পের টাকা তোলা, মেয়াদ পূর্তি এবং অন্যান্য সুবিধা ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি নিয়ম ও শর্ত রয়েছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট নির্দিষ্ট পোস্ট অফিস এবং অনুমোদিত ব্যাংকের মাধ্যমে খোলা যায়। ভারত সরকারের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যাফেয়ার্স এই প্রকল্পের নিয়ম ও সুদের হার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাই অ্যাকাউন্ট খোলার আগে সংশ্লিষ্ট পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংক থেকে বর্তমান নিয়ম, প্রয়োজনীয় নথি এবং সুদের হার সম্পর্কে নিশ্চিত করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রোতা বন্ধু, এই সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধুমাত্র একটি সঞ্চয় প্রকল্প নয়, এটি আসলে একটি পরিবারের ভবিষ্যৎ প্রকল্প অংশ। একটি মেয়ের স্বপ্ন যেন শুধু অর্থের অভাবে থেমে না যায়, তার পড়াশোনা, তার নিজের পায়ে দাঁড়ানোর পথ, তার ভবিষ্যৎ যেন আরও একটু নিরাপদ হয়, সেই ভাবনা থেকেই বলা যায় আজ মেয়ের নামে একটি ছোট্ট সঞ্চয় আগামী দিনের জন্য একটি বড় আশ্বাস। তাই আপনার পরিবারে যদি কন্যা সন্তান

থাকে এবং আপনি তার ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা ভাবেন, তাহলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংক থেকে। মনে রাখবেন, মেয়ের ভবিষ্যৎ গড়ে ওঠে শুধু স্বপ্নে নয়, স্বপ্নের সঙ্গে পরিকল্পনা আর সঞ্চয়ও।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, তারপর আবারও ফিরে আসছি আপনাদের খুব পছন্দের উজ্জ্বল স্বপ্ন পর্বে।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে, আমি থাকব রাত 11টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, আজ উজ্জ্বল স্বপ্নের এই পর্বে আমরা কথা বলছি ভারত সরকারের এমন কিছু প্রকল্প নিয়ে যে প্রকল্পগুলোর অনেক সুবিধা রয়েছে, সাধারণ মানুষের অনেক উপকারে আসতে পারে এই প্রকল্পগুলো। আমরা হয়তো অনেকেই জানি এই প্রকল্পগুলোর ব্যাপারে, তবে যারা হয়তো সঠিকভাবে জানি না তাদের জন্যই কিন্তু এই পর্ব। শ্রোতা বন্ধু, আমরা কথা বলছিলাম সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা কিভাবে একটি ছোট্ট বাচ্চা মেয়ে শিশুর কাজে আসতে পারে ভবিষ্যতে, ছোট ছোট টাকার অল্প অ্যামাউন্টে টাকা সঞ্চয়ের মাধ্যমেও কিভাবে একটা বড় সুবিধা তারা পেতে পারেন অভিভাবকেরা আগামী দিনে তাদের মেয়ের ভবিষ্যতের জন্য, সেটাই কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। শ্রোতা বন্ধু, এবারে চলুন আরও একটা বিশেষ প্রকল্প, জল জীবন মিশন। এই জল জীবন মিশন প্রকল্পের আওতায় কারা আসছেন, কি সুবিধা আমরা পেতে পারি তার মাধ্যমে, চলুন জানি। এই যে জলের কথা বলছি শ্রোতা বন্ধু, জল শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, জল মানে জীবন। মানুষের সুস্থতা, পরিচ্ছন্নতা, কৃষি, শিক্ষা প্রতিটি ক্ষেত্রেই জলের গুরুত্ব অপরিসীম। আর সেই কারণেই প্রত্যেক মানুষের ঘরে নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ভারত সরকার শুরু করেছে জল জীবন মিশন। জল জীবন মিশনের মূল লক্ষ্য দেশের গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারের ঘরে নলবাহিত নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। অর্থাৎ দূরের কুয়ো, পুকুর বা জলস্রোত থেকে প্রতিদিন জল সংগ্রহ করার কষ্ট যেন বিশেষ করে গ্রামের মা বোনেদের আর করতে না হয়, ঘরের কাছেই যেন পৌঁছে যায় নিরাপদ পানীয় জল। এই উদ্যোগের ভাবনাটি শুধু একটি কল বসিয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। পানীয় জলের উৎস, জল সরবরাহের পরিকাঠামো, জলের গুণমান, নিয়মিত সরবরাহ এবং দীর্ঘমেয়াদে সেই ব্যবস্থাকে সচল রাখার উপরও অনেকটা গুরুত্ব দেওয়া হয়। ভাবুন তো একবার শ্রোতা বন্ধু, একটি গ্রামের কোনো মাকে যদি প্রতিদিন কয়েক কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে না হয়, তাহলে সেই সময়টুকু কিন্তু তিনি দিতে পারবেন সন্তানকে, নিজের কাজকে কিংবা নিজের স্বপ্নকে। একটি শিশুকে যদি জল আনতে স্কুল ছাড়তে না হয়, তাহলে তার হাতে পৌঁছে যেতে পারে বই। জলের কলের সঙ্গে যেন তার ভবিষ্যতের দরজাটিও খুলে যায়। জল জীবন মিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক জল সংরক্ষণ এবং জনসম্পৃক্ততা। কারণ বাড়িতে কল পৌঁছে দেওয়ার পাশাপাশি জলের উৎসকে বাঁচিয়ে রাখাও আমাদের দায়িত্ব। বৃষ্টির জল সংরক্ষণ, জল অপচয় রোধ, স্থানীয় জল সম্পদের সঠিক ব্যবহার, এসবের মাধ্যমেই তৈরি হতে পারে একটি স্থায়ী জল নিরাপদ ভবিষ্যৎ। তাই জল জীবন মিশন শুধু একটি সরকারি প্রকল্প নয়, এটি আমাদের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা একটি সামাজিক উদ্যোগ। সরকার পরিকাঠামো তৈরি করতে পারে, কিন্তু সেই জলকে সযত্নে ব্যবহার করা, অপচয় না করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সম্পদকে রক্ষা করা, এ দায়িত্ব আমাদের সকলের।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, উজ্জ্বল স্বপ্নের আজকের এই পর্বে আমরা কথা বলছি জল জীবন মিশন প্রকল্প নিয়ে। জল জীবন মিশনে কারা উপকৃত হবেন এবং কীভাবে সুবিধা পেতে পারেন? জল জীবন মিশনের যে মূল লক্ষ্য তা হল গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারকে নলবাহিত নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া। বিশেষ করে যেসব পরিবার এখনও বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ থেকে বঞ্চিত, তারা এই উদ্যোগের আওতায় আসতে পারে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি সাধারণত ব্যক্তিগতভাবে কোনো কেন্দ্রীয় সরকারি অফিসে গিয়ে প্রত্যেক পরিবারকে আলাদা করে আবেদন করে সংযোগ নেওয়ার মতো একটি সরল ব্যক্তিগত স্কিম না। রাজ্য সরকার, গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে গ্রামভিত্তিক জল সরবরাহের পরিকাঠামো

তৈরি ও সংযোগ করা হয়। প্রধানত কারা উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? গ্রামীণ এলাকার পরিবারগুলো, যেসব বাড়িতে এখনও নলবাহিত পানীয় জলের সংযোগ নেই, গ্রামের স্কুল, অঙ্গনওয়াড়ি, অন্যান্য সরকারি কমিউনিটি প্রতিষ্ঠান, জল সংগ্রহের জন্য দূরে যেতে হয় এমন পরিবারগুলো, নিরাপদ পানীয় জলের অভাবে সমস্যা থাকা গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে মহিলাদের জন্য এই প্রকল্পের গুরুত্ব অনেকটা রয়েছে। কারণ বহু গ্রামীণ পরিবারে প্রতিদিন দূরবর্তী উৎস থেকে জল সংগ্রহের দায়িত্বে মহিলারা পড়েই থাকে। বাড়িতে নলবাহিত জল পৌঁছালে সে সময় ও শ্রম অনেকটাই বেঁচে যায়। শ্রোতাবন্ধু, কিভাবে আবেদন ও সংযোগের ব্যবস্থা করবেন? আপনার গ্রামে যদি জল জীবন মিশনের আওতায় থাকে, পাইপলাইন ও জল সরবরাহের ব্যবস্থা চালু হয়ে থাকে, কিন্তু আপনার বাড়িতে এখনও সংযোগ না এসে থাকে, তাহলে প্রথমে গ্রাম পঞ্চায়েত, স্থানীয় জল ও স্যানিটেশন কমিটি, জল সরবরাহ দপ্তর বা সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। সেখানে আপনার বাড়ির নল সংযোগের জন্য কী প্রক্রিয়া রয়েছে, কোনো স্থানীয় ফর্ম বা নথি লাগবে কি না, এবং প্রযোজ্য হলে নির্ধারিত ব্যবহারকারী অবদান বা চার্জ কত তা জানতে পারেন। রাজ্যভেদে বাস্তবায়নের পদ্ধতি কিছুটা আলাদা হতে পারে, তাই নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের জল সরবরাহ দপ্তর বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের নির্দেশ অনুসরণ করা উচিত। শুধু জল পাওয়াই নয়, জল বাঁচানো অনেকটা জরুরি। জল জীবন মিশন তার সাফল্য শুধু বাড়িতে একটি কল বসানোর মধ্যে একেবারেই সীমাবদ্ধ নয়। নিরাপদ ও পর্যাপ্ত জল পাওয়ার পাশাপাশি আমাদের দায়িত্ব জলের অপচয় না করা, বৃষ্টির জল সংরক্ষণ করা, স্থানীয় জলাশয় ও জল সম্পদ রক্ষা করা এবং জলকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় করা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। আর এতক্ষণ শুনছেন আমার সাথে উজ্জ্বল স্বপ্ন। উজ্জ্বল স্বপ্নের এই পর্বে আমরা ভারত সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করছি, সেই প্রকল্পগুলো যা আপনাদের অনেক সুবিধা দিতে পারে। তাই সেই প্রকল্পগুলোর ব্যাপারে কী কী সুবিধা পেতে পারেন আপনারা, সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করছি। শ্রোতা বন্ধু, এবারে কথা বলবো PM স্বনিধি প্রকল্প নিয়ে। এই PM স্বনিধি প্রকল্পের পুরো নাম প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি। এটি কেন্দ্রীয় সরকারের একটি ঋণ সহায়তা প্রকল্প, যার মূল উদ্দেশ্য রাস্তার ধারে ছোট ব্যবসা করা হকার ও ক্ষুদ্র বিক্রেতাদের জামানত ছাড়াই ব্যবসার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়া। প্রকল্পটি 1 জুন 2020 শুরু হয়। বর্তমানে ঋণ দেওয়ার সময়সীমা মার্চ 2030 পর্যন্ত বাড়ানো হয়েছে। কারা এই সুবিধা পেতে পারেন? যারা ছোট পরিসরে রাস্তা, ফুটপাথ বা বাজার এলাকায় ব্যবসা করেন, যেমন সবজি ও ফল বিক্রেতা, চা জলভাগ খাবার ও স্ট্রিট ফুড বিক্রেতা, ফুল বিক্রেতা, পোশাক বা ছোটখাটো পণ্য বিক্রেতা, নাপিত, মুচি, ধোপা, ঠেলাগাড়ি বা ভ্যানের মাধ্যমে পণ্য বিক্রেতা, অন্যান্য স্ট্রিট ভ্যান্ডার। নতুন ব্যবস্থায় প্রকল্পের আওতায় সেন্সাস টাউন, পেরি আরবান ও সেমি আরবান এলাকাতেও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। কত টাকা ঋণ পাওয়া যেতে পারে এই প্রকল্পের আওতায়? বর্তমান কাঠামো অনুযায়ী শ্রোতাবন্ধু 3 ধাপে ঋণ পাওয়া যায়। সর্বোচ্চ ঋণ, প্রথম ঋণ 15,000 টাকা, দ্বিতীয় ঋণ 25,000 টাকা এবং তৃতীয় ঋণ 50,000 টাকা। আগে ঋণ সময়মতো পরিশোধ করলে পরবর্তী ধাপে বেশি ঋণ পাওয়ার সুযোগ থাকে।

শ্রোতা বন্ধু, আমরা কথা বলছি পিএম স্বনিধি প্রকল্প নিয়ে। শ্রোতা বন্ধু, কিভাবে আবেদন করবেন এই স্বনিধি প্রকল্পের জন্য? যোগ্য স্ট্রিট ভেন্ডার সাধারণত পিএম স্বনিধি পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। নিজের এলাকার আরবান লোকাল বডি, পুরসভা, নগর সংস্থার সাহায্য নিতে পারেন। সার্টিফিকেট অফ ভেন্ডিং বা সিওবি অথবা লেটার অফ রিকমেন্ডেশন এলওআর থাকলে তার ভিত্তিতেই আবেদন করা সম্ভব। আবেদন ক্ষেত্রে আধার বেসড KYC-র প্রয়োজনীয় পরিচয়, ব্যবসা সংক্রান্ত তথ্য যাচাই করা হয় এবং তারপরেই কিন্তু আপনাকে এই পিএম স্বনিধি প্রকল্পের সাহায্য আপনারা পেতে পারেন। শ্রোতা বন্ধু, আজকের এই উজ্জ্বল স্বপ্ন পর্বে আমরা এতক্ষণ ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং এই প্রকল্পগুলোর সুযোগ সুবিধা অবশ্যই আপনারা নেবেন। শ্রোতা বন্ধু, তাহলে আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই ফিরছি আপনাদের পছন্দের আরও একখানা পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের জন্য নিয়ে আসি অনেক বিশিষ্ট ব্যক্তিত্বদের বিভিন্ন উক্তি। এই উক্তিগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমাদের জীবনে নিজেদের চাইতে অন্যদের কিছুটা ভালো করা, শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, লড়াই করার অনুপ্রেরণা পাবার চেষ্টা করি। শ্রোতা বন্ধু, আজকেও এমনই এক ব্যক্তিত্বের বিভিন্ন উক্তি আপনাদের সামনে তুলে ধরব। আজকে তুলে ধরব আপনাদের সামনে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিশিষ্ট বিজ্ঞানী এবং কোটি মানুষের অনুপ্রেরণা ডক্টর APJ আব্দুল কালাম, তার উক্তি। ডক্টর APJ আব্দুল কালাম ছিলেন এক অসাধারণ স্বপ্নদ্রষ্টা। 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে তার জন্ম। সাধারণ পরিবার থেকে উঠে এসে নিজের মেধা, অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ডক্টর কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবনের গণ্ডির বাইরেও তার সবথেকে বড় পরিচয়, তিনি ছিলেন তরুণ প্রজন্মের স্বপ্ন দেখার এবং স্বপ্নকে বাস্তব রূপে দেওয়ার অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় স্বপ্ন শুধু ঘুমিয়ে দেখার বিষয় নয়, বরং সেই স্বপ্ন পূরণের জন্য নিরন্তর পরিশ্রম করার নামই জীবন। শ্রোতা বন্ধু, আজ সেই স্বপ্নদ্রষ্টার বিভিন্ন উক্তি আপনাদের সামনে তুলে ধরব। APJ আব্দুল কালাম বলছেন, তোমার প্রথম জয়ের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও তবে সবাই বলবে প্রথম জয়টি ছিল কেবল ভাগ্যের জোরে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা অনেক সময় প্রথম জয়ের পরেই কিছুটা থিতিয়ে পড়ি, কিছুটা বিশ্রাম নিই। বিশ্রামের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রথম জয়ের পরে যদি আমরা বিশ্রাম নিয়ে যাই, তারপর যদি আমরা ব্যর্থ হই, তখন কিন্তু দুনিয়া কোথাও না কোথাও সাধারণ মানুষ আমাদের বলবে যে প্রথম জয়টা হয়তো আমাদের পরিশ্রমের ফলে আসেনি। তাই থামতে বারণ করেছেন APJ আব্দুল কালাম। তিনি আরও বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। হ্যাঁ শ্রোতা বন্ধু, যে স্বপ্ন আমাদের ঘুমোতে দেয় না, যে স্বপ্ন আমাদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়, সেই স্বপ্নই হচ্ছে বাস্তব অর্থে প্রকৃত স্বপ্ন। বহু বছর আগে APJ আব্দুল কালাম এই কথাটা বলে গেছেন। তিনি আরো বলেছেন যে সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু একটি বার্তাই পাবে, বরং ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু নতুন ধারণা পাবে তার থেকে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সফলতার গল্প আমরা প্রত্যেকেই পড়তে ভালোবাসি, সফলতার গল্প শুনতে ভালোবাসি, সফলতার আশেপাশে থাকতেও আমরা পছন্দ করি। কিন্তু শ্রোতা বন্ধু, সফলতার গল্প থেকে আমরা হয়তো একটা দিক জানতে পারবো, কিন্তু যদি ব্যর্থতার গল্প আমরা পড়ি, যদি ব্যর্থ মানুষের কাহিনী আমরা জানি, কেন তারা ব্যর্থ হয়েছেন সেটা যদি জানি, তাহলে হয়তো শুধুমাত্র সফলতার পথকেই চিনব না, বরং সেখানে আমরা আরও ভালোভাবে এগিয়ে যাওয়ার যে পন্থা, ভালো থাকার যে পন্থা, এবং শুধুমাত্র সেই কাজ

0: নয় জীবনে ভালোভাবে এগিয়ে যাওয়ার যে পথ সেটাও জানতে পারব, এমনটাই কিন্তু বলেছেন এপিজে আব্দুল কালাম। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। এখন শুনছেন সেরা কথা পর্ব। শ্রোতা বন্ধু, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আবারও ফিরে আসব বিরতির ঠিক পরেই।
1: जीवन के प्रारंभिक वर्षों में ही तय होता है कि बच्चों का कितना मानसिक विकास होगा और वो जीवन में कितना आगे बढ़ेंगे। हमारी आंगनबाड़ियों में बच्चों का प्रारंभिक विकास, सही पोषण, भरपूर प्यार, गर्म ताजा भोजन और खेल खेल में सीखने के माध्यम से हो रहा है। साथ ही प्रधानमंत्री मातृ वंदना योजना के तहत पात्र धन राशि सीधे माताओं के बैंक अकाउंट में जमा कर सुरक्षित मातृत्व को सुनिश्चित किया जा रहा है। हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी के संकल्प के साथ 9 सितंबर 2026 से 8 अक्टूबर 2026 तक मनाया जा रहा है 9वां राष्ट्रीय पोषण माह।
2: देश के हर गरीब हर व्यक्ति तक पोषण पहुंचाना भी सरकार की प्राथमिकता है।
1: आज ही अपनी नजदीकी आंगनवाड़ी से जुड़िए, क्योंकि हमारी आंगनवाड़ी है हमारी जिम्मेदारी।
0: বিরতির পর স্বাগত আপনাদের শ্রোতা বন্ধু। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শুনছেন সেরা কথা পর্ব। সেরা কথা পর্বে আজ আমরা শুনছি ডক্টর এপিজে আব্দুল কালামের বিভিন্ন উক্তি। শ্রোতা বন্ধু, এপিজে আব্দুল কালাম বলছেন, যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তবে তোমাকে আর কারো কাছে মাথা নত করতে হবে না। অর্থাৎ শ্রোতা বন্ধু, যদি আমরা আমাদের কাজকে নিষ্ঠার সহিত করি, একেবারে প্রাণ ভরে করি, তাহলে কারো কাছে আমাদের মাথা নত করতে হবে না। তাহলে আমরা কাজটা খুব ভালোভাবে করতে পারবো, এবং কাজে যদি ত্রুটি না থাকে তাহলে কেন আমাদের কারোর সামনে মাথা নত করতে হবে। সত্যিই তো, যদিও আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্র্যাকটিক্যাল হতে গিয়ে অনেকের কাছেই হয়তো আমরা মাথা নত করে ফেলি, কিন্তু আমরা কাজটা কতটুকু সঠিকভাবে করছি সেটার দিকে হয়তো নজরটা আমাদের কম থাকে। তাই এপিজে আব্দুল কালাম বলছেন যে কাজকে স্যালিউট করতে হবে, অথবা অর্থাৎ নিজের যে কাজ সেটাকে সঠিকভাবে করতে হবে। তিনি আরও বলেছেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যেস পরিবর্তন করতে পারবে, আর তোমার অভ্যেসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করার সরাসরি হয়তো কোনো পন্থা নেই, কিন্তু আমরা আমাদের অভ্যেসটা পরিবর্তন করতে পারি। আর যদি আমরা আমাদের অভ্যেসটা পরিবর্তন করতে পারি, তাহলে সেই অভ্যেসের ফলেই আমরা আগামী দিনে আমাদের ভবিষ্যতের অনেক কিছু বদলাতে পারবো। আমাদের ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তা কোথাও না কোথাও, ছোট হোক বা বড়, সেগুলো আমাদের অভ্যেসেরই প্রতিফলন। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি আমাদের অভ্যেসটা বদলাতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে যে অভীষ্ট গন্তব্য রয়েছে আমাদের, সেটা হয়তো কিছুটা হলেও বদলাবে, ভালোর জন্যই নিশ্চয়ই বদলাবে। সেই কথাই বলেছেন এপিজে আব্দুল কালাম। তিনি আরও বলেছেন, জীবনে কঠিন বাধাগুলো আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে জাগিয়ে তুলতে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা অনেক সময় যখনই বাধা চলে আসে তখন আমরা মনে করি যে এই বাধাগুলো হয়তো আমাদের কষ্ট দেওয়ার জন্য, আমাদের ধ্বংস করার জন্যই এসেছে। কিন্তু আমরা যদি এমনভাবে ভাবি যে সেই বাধাগুলো আমাদের আরও শক্তিশালী করতে, আমাদের আরও কর্মক্ষম করতে এসেছে, তাহলেই হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে এবং সেই ভেতরের অসীম শক্তিকে আমরা আবারও জাগাতে পারব। শ্রোতা বন্ধু, এতক্ষণ পর্যন্ত সেরা কথার এই পর্বে আমরা শুনলাম ডক্টর এপিজে আব্দুল কালামের বিভিন্ন উক্তি। বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তার পরেই শুনবেন কক্সবাজার সংবাদ, এবং ঠিক তারপর পরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিকস বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি

0: এফটিএ স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। জুনিয়র এশিয়া কাপ হকিদের প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলি বিশ্বের প্রায় 50% জনসংখ্যা বসবাস করে। আন্তর্জাতিক জিডিপি 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির।
1: आज ब्रिक्स के देश विश्व की 50% पॉपुलेशन, 40% जीडीपी और 25% से अधिक ट्रेड को रिप्रेजेंट करते हैं। इतना ही नहीं, इन वर्षों में जहां ग्लोबल जीडीपी करीब 2.5 गुना हुई है, वहीं ब्रिक्स देशों की कंबाइंड जीडीपी करीब 4.5 गुना हुई है।
0: প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত বর্তমানে বিকাশ ও স্থিতিশীলতার ক্ষেত্রে আস্থার উৎস হয়ে উঠেছে। তিনি মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া এবং স্কেল ফর দ্য ওয়ার্ল্ডের আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপথে যাতায়াত নিরাপদ ও সুরক্ষিত থাকলেই বিশ্ব বাণিজ্যে অগ্রগতি হবে।
1: গ্লোবাল ট্রেড তবে আগে বাড় সকতা হ্যায় জব সি লেন্থ সিকিউর হো, সাপ্লাই রুটস ওপেন হো আর সি ফেয়ারার্স সেফ হো। और इसलिए भारत फ्रीडम ऑफ नेविगेशन और सी फेरर्स की सेफ्टी का दृढ़ समर्थक है।
0: রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছেন, গত 5 বছরে বিশ্বের মোট জিডিপির 40%-এরও বেশি ব্রিক্স দেশগুলি থেকেই এসেছে। বিশ্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ব্রিক্স দেশগুলিতে বসবাস করায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা বলেন, দক্ষিণী বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলির উচিত উৎপাদন এবং প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। একতরফা নিষেধাজ্ঞা জারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও উল্লেখ করেন তিনি। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরা বলেন, বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে ব্রিক্স আরও সুসংহত হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তাঁর ভাষণে বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্সের মূল লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে আরও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনার দিকগুলি খতিয়ে দেখা।
2: Friends, BRIC today represents almost 1/4 of global trade, and India is an important pillar of the intra-BRICS trade. Engineering goods and electronics account for the largest segment of India's manufactured export. India is also known as the pharmacy of the world. We see BRICS as an important market for these and other products that India seeks to take to the world as a trusted partner.
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামীকাল শুরু হতে চলা 8th ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে পৌরোহিত্য করবেন। 2026 সালে ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনে মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সম্মেলনের প্রথম অধিবেশনে ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিকতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধতার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপমে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তাঁরা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজনে হবে নৈশভোজ। শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রী মোদী ব্রিক্সের অংশীদার দেশগুলির এবং আমন্ত্রিত দেশগুলির প্রতিনিধিদের স্বাগত জানাবেন, যোগ দেবেন সম্মেলনের বিভিন্ন অধিবেশনে। এদিকে এই সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি পৌঁছেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। আজ সন্ধ্যায় বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তাকে স্বাগত জানান। একই সঙ্গে মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী নতুন দিল্লি পৌঁছন। বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। একই সঙ্গে আজ নতুন দিল্লিতে এসেছেন নাইজেরিয়ার উপরাষ্ট্রপতি কাসিম শেট্টিমা। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে

পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপামে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে উপস্থিত থাকার জন্য অন্য অতিথিদের সঙ্গে তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ, দক্ষতা ও কর্মী বিনিময় এবং মানুষে মানুষের মধ্যে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তারা আলাপ আলোচনা করেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আজ দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা দিক নিয়ে মতবিনিময় করেছেন। এর মধ্যে পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতের বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হল আলোচনা ও কূটনীতি। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়ার সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্রপতি পুতিন 24তম ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বৈঠকে শ্রী মোদী পুতিনকে কবি ও দার্শনিক থিরুভাল্লুভারের লেখা প্রাচীন তামিল সাহিত্য থিরুক্কুলারের রুশ অনুবাদ উপহার দেন। এদিকে প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ানের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এই বৈঠক ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রী মোদী আজ রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, মানবিক দায়বদ্ধতা, নিরাপত্তা এবং জনসাধারণের আস্থার সঙ্গে কোনোভাবেই আপোষ না করে ভারতকে বৃহৎ পরিসরে প্রযুক্তিগত উদ্ভাবনের পথে এগিয়ে যেতে হবে। গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল 2026-এর ভাষণে অর্থমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্ম সুযোগের অপেক্ষায় বসে নেই, এর পরিবর্তে তারা নতুন প্ল্যাটফর্ম, উদ্যোগ এবং উদ্ভাবনী সমাধান তৈরি করেছে। দ্রুত বিকাশশীল প্রযুক্তি ও ফিনটেক ব্যবস্থা ভারতের জনঘনত্বের সুফলে স্পষ্ট ফুটে উঠেছে। ইউরোপীয় কমিশন আজ আনুষ্ঠানিকভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষর ও চূড়ান্ত করার প্রস্তাব ইউরোপীয় কাউন্সিলের কাছে পেশ করেছে। এর মধ্যে দিয়ে এই চুক্তি বাস্তবায়নের পথ আরও এক ধাপ প্রশস্ত হল। চুক্তিটিকে ইতিমধ্যেই মাদার অফ অল ডিলস বা সর্বোত্তম চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। ইউরোপীয় কাউন্সিল অনুমোদন দিলে এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে এযাবৎ সম্পাদিত বৃহত্তম বাণিজ্যিক চুক্তি হয়ে উঠবে। ইউরোপীয় কাউন্সিলের অনুমোদনের পর চুক্তিটি সম্পাদনের জন্য ইউরোপীয় সংসদের অনুমোদনও প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরের প্রবেশপথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাবেল মানদ্বীপ প্রণালীর মায়ুন দ্বীপ দখল করেছে। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ দিয়ে সৌদি আরবে তেল রপ্তানি আরও অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পেরিম নামে পরিচিত এই ছোট অনুর্বর আগ্নেয় দ্বীপটি ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। পর্যটন ক্ষেত্রকে উন্নত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে নতুন এক মাইল ফলকের আজ সূচনা হয়েছে হুগলির চন্দননগরে। ফরাসি রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথিউ এবং পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ উদ্বোধন করেন ফরাসি আমলে চন্দননগরের রেজিস্ট্রি বিল্ডিংয়ের নবনির্মাণের একটি ক্ষুদ্র প্রতিকৃতি। উল্লেখ্য, চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বোঁজুর চন্দননগর আজ শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এইচপিভি সংক্রমণ এবং এ সংক্রান্ত ক্যান্সার প্রতিরোধে 80 লক্ষ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা দিয়ে ভারত এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় স্তরে এই টিকাকরণ কর্মসূচি চালু হয়। জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম সেমিফাইনালে আজ ভারতের পুরুষ দল মালয়েশিয়াকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ভারতের আনমোল এক্কা এবং সুখবিন্দার 1টি গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির। নতুন দিল্লির ভারত মণ্ডপামে আজ সন্ধ্যায় ব্রিক্স বিজনেস ফোরামে একাধিক দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রেখেছেন। ভারতের সভাপতিত্বে আগামীকাল শুরু হতে চলা 8ম ব্রিক্স শিখর সম্মেলনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পরিও সবিতা দেবর্মা তিনি ককতমা বুবাক রকা ফিলচি চার ব্রিক্স কুচুক বেড়েমনি কুথুমলাই মুখনা নিশিমি দিল্লি কতালনি ভারত মন্দব চেঙ্গানে ফিলচি চার ব্রিক্স কুচুক বেড়েমনি কুথুমলাই মুং নিশিকাং রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

0: ভাই বাবাই নিনি ককলাম সালাইকে মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি ফেকমং কারজাক তাই কতাল তীব্রাস নাম তিসানা নাহারে শিকলা দফানো তাইব গবাংখাই হদা হামকাই রেকজাক সামং বাই গতাল রেনানি কবক মুং নারেখা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা জে শিমু কুমুল্লি ক্রিকেট বাতাইলাই মুংনি থংলাই মাও কপ্লাই আংখা জয়নগর ক্রিকেট ক্লাব তাবু কক তোমার শুক্র বই ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাই মুংখানানি সিমি দিল্লি কতালনি ভারত মন্দব চেঙ্গানো সালনাইনি অকুথুম লাইমানো ভারত তুই দোলানো নৈশাই নৈজিদক বিশি ভারতনি ব্রিক্স তৈদুল মুংনি ওয়ানশুক মুং বুবাক অংখা জরা হামিয়া কাটিনা ও ফান বাংরি মুং চোবাসু তাই তং সপনাই ফান সংসা মুং হামক্রাই তাং সেপ তাই হায়ংনি হামক্রাইনি বস্কাঙ্গ তেনি ব্রিক্স নতাই ব চুকজাক তাই জঞ্জাল ইয়া কাগ্রানানে হায়াস নাম তিসানানাও ভারতনি নাহার মুং কুথুম লাইমাও মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিনি লগি লগি ব্রিক্সনি আদং তাই গদালজাক হাকতরনি রাষ্ট্র বক্রক মানজাগান কুথুম লাইমানি পুইলানি সালো আদং হাকতরকনি বিশিং হায়ুং বেরেমনি নাইকল মুংতাই জুদা জুদা দিখিল ফান বাং রিনানতই ককলাম সালাই সালাই জাখা কুথুম লাইমাংনি কচারো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি জুদা জুদা রাষ্ট্র অজারক বাই বাবাইনিনি ককলাম সালাইমাও আচুগন ফিল চিচার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুম লাইমংনি সকাং রাশিয়ানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বাই বাবাইনিনি ককলাম সালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি ককলাম সালাইমাও থংরং রাংথং নাইমথাং সকজাক নাই নখায়ুং নখবই জুদা জুদা দিখিল বাবাইনিনি চুবাচু ফোয়ারানতই ককলাম সালাইকা খরক নৈ অজা সালথাং এশিয়াতাই কৃষ্ণ সাগর আমচাই চবানো খবই জুদা জুদা আমচাই তাই হায়ুং বেরেমনি বাবাইন তুই ব ককলাম সালাইকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি শাখা চবা মথাকানি লাম ন অংখা ককলাম সালাইমা তাই তংকচাং বউই তনি মাও ভারত চুবাচু রানি যে প্রফান তিয়ার তঙ্গ
1: ভারত কি ব্রিক্স অধ্যক্ষতা কি থিম হ্যায় বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন এন্ড সাস্টেনেবিলিটি পিছলে 12 বর্ষো মে ভারত নে ইস মন্ত্র কো আপনি ইকোনমিক और ट्रेड पॉलिसीज का आधार बनाया है। रेजिलियंस की बात करें तो भारत ने एनर्जी से लेकर टेक्नोलॉजी तक सप्लाई चेन्स को अधिक डाइवर्सिफाइड और रिलायबल बनाया है।
0: ককলাম সালাইমা পায়ে ফিল নৈ জিব্রে ভারত রাশিয়া কুচুক বেরেমনি কুথুম লাইমাও মানজাকনা বাগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদিন রাশিয়া বেড়াইনানি থাংনানি কবক মুং রেখা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মন্ত্রী বক্রক অ কবক মুং ইয়াচাখা ব্রিক্স কুথুম লাইমানি কচারো ইরাননি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া নতাই জাতিসংঘনি তাংকরা আন্তোনিও গুটেরেস ভাইব মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি আলাইদাখে ককলাম সালাইনানি কক তঙ্গ ফেকমুং কারজাক তাই গদাল তীব্রাস নাম তিসানা নাহারে শিকলা দফানো তাইব কবাংখাই হদা হামক্রাই রেকজাক সামং বাই গদাল রেনানি কবক মুং নারেখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও এন এস আর সিসি নি থৈরিমা শিবির চেঙ্গি কক নারেকমা ও অ কবক মুং নারেখা বসাকা বাইথাং মুচুঙ্গি থৈরিমা অংখা লুকরকনি বাগৈ সামুং তাংমা কতর ফুনুকমারি আবহদাও কাহাম তংখরস নামো পান্ডাও তাই কুবুনি বিশিং কক নারেখা আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার পদ্মশ্রী দীপা কর্মকর শিবির রক্ষারা বাইথাং মুচঙ্গে থৈরেখা পান্ডা হাস্তিনি আগিনী ফুটবল থংগ্রং তাই ফরংনাই বিমল কুমার রায়চৌধুরী নো বরম ইয়াফার জাখা মন্ত্রীকরা তিনি এনএসএস আর সিসি ও নেতাজি সুভাষ চন্দ্র বসু তাই স্বামী বিবেকানন্দনি মাংথংনি রিনব ফিয়গৈ রেখা খনানি সিমি হাকতর বাই বাক্সা হাস্টিওব তাকলাই বিশিনি উল থাম্বো সংলুক আদালত চেঙ্গজাগান তিনি হাস্টে কেরং সেবানি আদং তাঙ্করা দেবপ্রীতম দেবর্মা শাখা ত্রিপুরা হাইকোর্ট নখবই হাস্তিনি বেবাক হাংখর তাই বেখাক স্টে দরবার নকনি নকলাও লুক আদালত জোকালি জাগান আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাগৈ লগ ইন ক্লাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর এফ ও ফলো ক্লাইডি হদালামো ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ আই তাই ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গান আগরতলানি বেনার্জি পাড়া আমচয় স্নামৈতি সাজাখা গানীয় হৈর বুচলি ফেরি থক্স নামা ইউনিট টাকলাই বিশনি এপ্রিলনি সিমি তাবুকশাক জরা কাহাম চা মুং কাহাম নাংমানি ওয়ানশুক মুংনি ককন ওয়ানশুকি স্নামৈতি সাজাক ও ইউনিটনি স্নামজাক থক হাস্তিনি জুদা জুদা থায় সগুইও তাবুক আবনখনাদি কাইশা ককথুম
2: কোভিডনি জরাও সাক কাহাম তংনাও চামুং কাহাম সানানি কতরবার জাঙ্গি বাচামানি

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। আগামীকাল রাজ্যে তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। নয়াদিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। জরায়ু মুখে

0: ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে আজ জয় পেল জয়নগর ক্রিকেট ক্লাব। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ও নতুন ত্রিপুরা গঠন করার লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় NSRCC-তে রক্তদান শিবিরের উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, স্বেচ্ছায় রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন, যা সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পদ্মশ্রী দীপা কর্মকার। শিবিরে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন ফুটবলার ও ক্রীড়া প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী আজ NSRCC-তে নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির আবরণ উন্মোচন করেন। সিপাহীজলা জেলার কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়িঘর ও আশপাশের এলাকায় এডিস মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ রয়েছে কিনা, বিশেষ করে কোথাও জমা জল রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন চিকিৎসক সহ MPS, MPW সহ স্বাস্থ্যকর্মীরা। তারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও জনগণকে পরামর্শ দিচ্ছেন। উল্লেখ্য, গত আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট 30 জনের শরীরে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে। আগামীকাল সারা দেশের সঙ্গে রাজ্যেও এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত বসবে। আজ রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদপ্রতিম দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে লোক আদালত বসবে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত মামলা সহ বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। ত্রিপুরা হাইকোর্টে একটি লোক আদালত বেঞ্চ বসবে। আগরতলা শহরের বুকে ব্যানার্জিপাড়া এলাকায় গড়ে উঠেছে ঘানিতে সর্ষের তেল নিষ্কাশনের একটি ইউনিট। চলতি বছরের এপ্রিল থেকে আজ পর্যন্ত স্বাস্থ্যকর খাবার, সুস্থ জীবনের ভাবনাকে মাথায় রেখে গড়া ইউনিট ভালোই সাড়া পাচ্ছে রাজ্যের বিভিন্ন মহল থেকে। একটি প্রতিবেদন।
1: পেশাগত স্বপ্ন ছিল অন্যরকম, সুপ্তিমদের লেখাপড়ার পথ এগিয়েছিল ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্যে, কিন্তু সময়ের সঙ্গে সেই স্বপ্নের পাশে জায়গা করে নেয় স্ব-উদ্যোগপনার ভাবনা। কোভিড পরবর্তী সময় সুস্থ থাকার অন্যতম শর্ত হয়ে ওঠে স্বাস্থ্যকর খাবার, আর সেই ভাবনা থেকেই চলতি বছরের এপ্রিল মাসে আগরতলায় যাত্রা শুরু করে পরিবর্তন ন্যাচারালস, আপগ্রেড টু পিওর অ্যান্ড হেলদি। শহরের ঘন জনবসতির মধ্যেই এখানে ঘানিতে সর্ষে বীজ পিষে তৈরি হচ্ছে খাঁটি সর্ষের তেল। বোতলজাত হয়ে সেই তেল পৌঁছে যাচ্ছে স্বাস্থ্য সচেতন মানুষের হাতে। দূর দূরান্ত থেকেও মানুষ আসছেন তেল সংগ্রহ করতে। উদ্যোগের কাছে এটাই যেন সাফল্যের প্রথম স্বীকৃতি।
2: জবকি কোল্ড প্রেস জব আপ নিকালতে হো তো কোল্ড প্রেস আপকা ফার্স্ট টাইম হিট আপকে ঘর পে জাকেই মিল হোতা হ্যায় তো উসসে ক্যা হোতা হ্যায় আপকা ট্রান্সফ্যাট কা চান্সেস বহুত কম রহতা হ্যায় ইয়ে আপকে হেলথ কে লিয়ে ভি উতনা হানিকারক নেই হ্যায় উতনা আপকা ও প্রি হিটেড অয়েল জো নিকালতে হ্যায় ও জিতনা হানিকারক হ্যায় তো ইসলিয়ে ও কোল্ড প্রেস অয়েলস ইয়া উড প্রেস অয়েলস জো ভি হ্যায় ও আপকো হেলথ কে রিলেটেড বহুত লিবারেলিটি দেতা হ্যায়।
1: তবে স্বপ্ন শুধু উৎপাদনে সীমাবদ্ধ নয়, বাইরে থেকে সর্ষে বীজ ও প্যাকেজিং সামগ্রী আনা, আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং তেল নিষ্কাশনের পর সর্ষের খৈলকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন লক্ষ্য। পরিবর্তন ন্যাচারালসের পথ চলা তাই শুধু একটি ব্যবসার কথা নয়, স্বাস্থ্য, স্বনির্ভরতা এবং ভবিষ্যতের সম্ভাবনারও কথা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: রাজ্য থেকে প্রায় 16 মেট্রিক টন উন্নত মানের চা ইউরোপে রপ্তানির উদ্দেশ্যে পাঠানো হলো। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানান, এই চা দুর্গাবাড়ি সহ মোহনপুর মহকুমার বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। আজ চা রপ্তানির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। স্বচ্ছ ভারত মিশন ও বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ প্রকল্পের কাজকর্ম সঠিক সময়ে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদবি। আজ সাতচাঁদ ব্লকে এক পর্যালোচনা বৈঠকে জেলাশাসক এই নির্দেশ দেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর।

0: এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। দুদিনব্যাপী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আগামীকাল থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। এই সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। 2026 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা সংকট মোকাবিলার সক্ষমতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য গঠন, উন্নয়ন প্রযুক্তি, স্থায়িত্ব এবং বিশ্ব দক্ষিণের স্বার্থকে সামনে রেখে ব্রিক্সকে আরও কার্যকর ও সমাধানমুখী মঞ্চ হিসেবে গড়ে তোলাই ভারতের লক্ষ্য। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ব্রিক্সের সদস্য ও অংশীদার দেশগুলির রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলির মধ্যে আন্তর্জাতিক শাসনভার ও বহুপাক্ষিকতা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। রাষ্ট্রপ্রধানরা ভারত মণ্ডপমে প্রদর্শনী পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর নৈশ ভোজে অংশ নেবেন। দ্বিতীয় দিনে ব্রিক্স সদস্য অংশীদার দেশ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রবৃদ্ধি, স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা। পশ্চিম এশিয়া এবং কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করা হয়। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সংঘাতের সমাধানের একমাত্র পথ সংলাপ ও কূটনীতি এবং শান্তি প্রচেষ্টায় ভারত সহ সহযোগিতা করতে প্রস্তুত।
1: ভারত কি ব্রিক্স অধ্যক্ষতা কি থিম হ্যায় বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন এন্ড সাস্টেনেবিলিটি। পিছলে 12 বর্ষো মে ভারত নে ইস মন্ত্র কো অপনি ইকোনমিক অর ট্রেড পলিসিজ কা আধার বানায়া হ্যায়। রেজিলিয়েন্স কি বাত করে তো ভারত নে এনার্জি সে লেকার টেকনোলজি তক সাপ্লাই চেইনস কো অধিক ডাইভার্সিফাইড और रिलायबल बनाया।
0: দুই নেতা ভারতে প্রথমবার আয়োজিত রাশিয়ার আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী ইনোপ্রম ইন্ডিয়া পরিদর্শন করেন। ভারত রাশিয়ার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন তারা। বৈঠক শেষে 24তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীকে রাশিয়া সফরে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিনকে তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভারের তিরু কোকুরাল এর রুশ অনুবাদ উপহার দেন। ব্রিক্স সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্যাংকে 5 দিনের কর্মদিবস চালু সহ একাধিক দাবিতে সারাদেশের সঙ্গে আজ রাজ্যেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ধর্মঘট পালন করা হয়। ব্যাংক কর্মী অফিসারদের 7টি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের এই ধর্মঘটের আহ্বান করে। ফোরামের রাজ্য আহ্বায়ক সঞ্জয় দত্ত বলেন, কর্মীদের কাজের চাপ কমানো এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার স্বার্থে সপ্তাহে 5 দিন ব্যাংকিং পরিষেবা চালু করা প্রয়োজন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জাতীয় এইচপিভি টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত দেশে 80 লক্ষেরও বেশি এইচপিভি টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের ফেব্রুয়ারিতে এই টিকাকরণ অভিযানের সূচনা করেন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, 4টি রাজ্যে 100% টিকাকরণ হয়েছে। এই রাজ্যগুলি হল গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মিজোরাম। টিকাকরণের পর পার্শ্ব প্রতিক্রিয়া সামলাতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘণ্টার চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। টিসিএ পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেটে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব সংহতি ক্লাবকে হারিয়েছে। নরসিংগড়ের টিআইটি মাঠে স্পুলিঙ্গ ক্লাব ও ব্লাডমাউথ ক্লাবের অপর ম্যাচটি ড্র হয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই ও ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 19.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গঠনে যুব সমাজকে আহ্বান জানিয়েছেন। আগামীকাল রাজ্যে 3য় জাতীয় লোক আদালত বসবে।

নয়াদিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জেসি স্মৃতি লীগ ক্রিকেটে আজ জয় পেল জয়নগর ক্রিকেট ক্লাব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্বের, শ্রীমান অতিলোত্তমা। শ্রোতা বন্ধু, শ্রীমান অতিলোত্তমার আজকের এই পর্বে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সেপ্টেম্বর মাস চলছে, আগামী মাসেই অর্থাৎ অক্টোবর, অক্টোবর এলেই কিন্তু পুজোর গন্ধ, এবং পুজোকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে বিভিন্নভাবে সেজে উঠতে চেষ্টা করি। মনে তো আনন্দ থাকেই, কিন্তু তার পাশাপাশি আমাদের ত্বককেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে আমরা চাই। ছেলে হই বা মেয়ে, আমরা চাই আমরা নিজেদের 100% ভালোভাবে পুজোটা যাতে কাটাতে পারি। শ্রোতা বন্ধু, তাই চলুন আজকে কথা বলবো কিছু ত্বকের যত্ন কিভাবে নেওয়া যায় সেই টিপস নিয়ে। শ্রোতা বন্ধু, মুখটা আপনার, তাই তাকে একটু আদর করতেও কিন্তু অবশ্যই শিখতে হবে। সারাদিন ধুলো ধোয়া ঘাম রোদ সব কিছুর ধকল যায় আমাদের মুখের উপর দিয়ে, অথচ রাতে বাড়ি ফিরে আমরা অনেক সময় মুখটাকে বলি কাল দেখছি। এবার তাকে একটু সময় দিন। মধু, হ্যাঁ শ্রোতা বন্ধু, মধু যা খুব সহজেই বাড়িতে পাওয়া যায়, সেই মধু কিন্তু হতে পারে আপনার ঘরোয়া স্কিন কেয়ারের একটি সহজ উপাদান। পরিষ্কার মুখে অল্প মধু পাতলা করে লাগিয়ে 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে এবং মুখকে নরম অনুভব করাতে পারে। তবে মনে রাখবেন, মধু লাগিয়ে সারা রাত মুখে রেখে ঘুমিয়ে পড়ার দরকার নেই। তাই শ্রোতা বন্ধু, মধু যা প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই মধুও কিন্তু আপনার ত্বকের জন্য খুব ভালো একটা উপাদান হয়ে দাঁড়াতে পারে। তাই একেবারেই অপেক্ষা না করে এই ছোট ছোট টিপসগুলো আজকের এই পর্বে আমি দিতে চলেছি, শ্রীমান অতিলোত্তমা পর্বে। এবং এই টিপসগুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন, আপনাদের ভালো লাগবে এমনটাই কিন্তু আশা করছি শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, এমন আরও অনেক টিপস থাকবে, তবে চলুন একখানা গান শুনি, তারপর আবারও ফিরব এই নিত্য নতুন কিছু ঘরোয়া ত্বকের যত্ন নিয়ে কথা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জে অর্ণব, আপনাদের সাথে শুনছেন আপনারা শ্রীমান

ও তিলোত্তমা পর্ব। শ্রোতা বন্ধু, যেমনটা বলছিলাম যে পুজো কিন্তু আর খুব বেশি সময় নেই, অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং পুজোর ঠিক আগে থেকেই নিজেদের ত্বকের যত্ন কিন্তু নিতে হবে। আর এক মাসের মতো সময় রয়েছে, ঠিক এখন থেকে শুরু করলে অনেকটাই কিন্তু আমরা ত্বকের যত্ন নিতে পারবো, ত্বককে ভালো রাখতে পারবো। শ্রোতা বন্ধু, অ্যালোভেরা খুব কমন একটা উপাদান, খুব কমন একটা জিনিস যার ব্যাপারে আমরা প্রত্যেকে জানি, কিন্তু এই অ্যালোভেরার অনেক গুণ রয়েছে। ত্বকের ঠান্ডা মাথার বন্ধু বলা চলে এই অ্যালোভেরাকে। রোদে বেরিয়ে এসে মুখ যখন বলছে আমাকে একটু শান্তি দাও, সেখানে অ্যালোভেরা জেল বেশ আরামদায়ক হতে পারে। পরিষ্কার অ্যালোভেরা জেল মুখে পাতলা করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। এটি ত্বকে ঠান্ডা ও প্রশান্ত অনুভূতি দিতে পারে। তবে অ্যালোভেরা মানেই সবার জন্য নিরাপদ এমন কিন্তু নয়। প্রথমবার ব্যবহার করলে হাতের ছোট অংশে পরীক্ষা করে নিন, তারপর ব্যবহার করুন। তাই অ্যালোভেরা খুব সাধারণ এবং খুব পরিচিত একটা উপাদান হলেও তার যে অনেক গুণ রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি অ্যালোভেরা অবশ্যই একটি হাইলি ময়শ্চারাইজিং এজেন্ট এবং সেই অ্যালোভেরাকে অনেক জিনিসের সাথে কম্বাইন করে কিন্তু আমরা ত্বকের উপর ব্যবহার করতে পারি। তাই ত্বকের যত্ন নিতে হলে অ্যালোভেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চারণ। তো আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। চলুন আরও একখানা গান শুনি, তারপর আবারও ফিরছি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, শ্রীমান ও তিলোত্তমা পর্বে আপনারা শুনছেন এখন বিভিন্ন স্কিন কেয়ার টিপস। শ্রোতা বন্ধু, দই আমরা প্রত্যেকে জানি পেটের জন্য খুব ভালো, কিন্তু দই শুধু পেটের জন্যই নয়, ত্বকের যত্নেও অনেকটা কার্যকরী। ফ্রিজ খুললে দই দেখে শুধু মনে হবে আজ ভাতের সঙ্গে খাবো, তা কিন্তু নয়। দই ত্বকের যত্নেও ব্যবহার করা যায়। সাধারণ টক দই অল্প পরিমাণে মুখে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের উপরিভাগে মৃত কোষ আলগা করতে সাহায্য করতে পারে। তবে সংবেদনশীল ত্বক হলে সাবধান হতে হবে, জ্বালা বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। শ্রোতা বন্ধু, এই দইকে আপনারা বিভিন্ন ফেস প্যাকের সঙ্গে মিশিয়ে তারপর কিন্তু ত্বকে লাগাতে পারেন। তাহলে ট্যানিং যেরকমভাবে দূর হবে, একই রকমভাবে ত্বক মসৃণ হওয়ার সম্ভাবনাও থাকবে। যদি সেখানে কফি পাউডার মিশিয়ে সেই দই এবং বেসন মিশিয়ে মুখে লাগান, তাহলে একদিকে স্ক্রাবিংয়ের কাজ হবে, অন্যদিকে ডিট্যানের কাজও কিন্তু অনেকটাই করবে এই দই এবং কফি পাউডার। শ্রোতা বন্ধু, তাই ঘরের জিনিসপত্র কাজে লাগিয়ে কিভাবে ত্বকের যত্ন নিতে হয় আজকের এই পর্বে কিন্তু আমরা সেটাই জানছি। শ্রোতা বন্ধু, এই যে টিপসগুলো সেটা পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু একই রকমভাবে কাজে লাগাতে পারবেন। বিশেষ করে যারা ছেলেরা রয়েছেন, পুরুষরা রয়েছেন, তাদের ত্বক অনেকটাই কিন্তু অবহেলায় থাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ঘরের কিছু স্বল্প খরচের জিনিস দিয়েই আমরা কিন্তু আমাদের ত্বকের যত্ন খুব ভালোভাবেই নিতে পারি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, শ্রীমান অতুলোত্তমার আজকের এই পর্বে আমরা কিছু স্কিন কেয়ার টিপস আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। শ্রোতা বন্ধু, অ্যালোভেরা, মধু, দইয়ের পর এবার হচ্ছে ওটসের পালা। ওটসকে আমরা প্রত্যেকে ব্রেকফাস্ট তার উপর

হিসেবেই চিনি। কিন্তু সকালে ওটস খেয়ে শরীরকে খুশি করা অবশ্যই সম্ভব, এবার ত্বককেও কিন্তু খুশি করা সম্ভব এই ওটস দিয়েই। কীভাবে তা বলছি, তাই ওটস ভালো করে গুঁড়ো করে সামান্য জল বা দইয়ের সাথে মিশিয়ে একটি নরম পেস্ট তৈরি করতে পারেন। মুখে লাগিয়ে খুব আলতোভাবে ব্যবহার করে ধুয়ে ফেলুন, তাহলে স্ক্রাবিংয়ের কাজ করবে এই ওটস। কিন্তু একটা কথা, এটা কোনো দেয়াল ঘষার কাজ নয়, জোরে জোরে স্ক্রাব করবেন না, বেশি ঘষলে ত্বকে জ্বালা হতে পারে, সেটাও কিন্তু মনে রাখতে হবে। ওটস ভালো করে গুঁড়ো করতে হবে, যাতে একেবারে যতটা সম্ভব সেখানে গুঁড়ো যাতে হয়ে যায়, সেখানে বড় পিস যাতে সেই ওটসের দানার না থাকে। সামান্য জল বা দইয়ের সাথে মিশিয়ে নিন, একটি নরম পেস্ট তৈরি করুন এবং তারপর মুখে লাগিয়ে ফেলুন। মুখে লাগিয়ে খুব আলতোভাবে ব্যবহার করতে হবে, কিন্তু অবশ্যই যেটা বললাম, দেয়াল ঘষার কাজ কিন্তু করলে হবে না, তাহলে কিন্তু মুখে স্ক্র্যাচেস আসতে পারে, কেটে যেতে পারে মুখ। তাই জোরে স্ক্রাব না করে ধীরে ধীরে ব্যবহার করতে হবে, তাহলে মুখখানি একেবারে মসৃণ হয়ে যাওয়ার একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই ওর শুধু খাবেন না, মুখে অর্থাৎ ত্বকেও ব্যবহার করার কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার রয়েছে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, শ্রীমান ও তিলোত্তমার আজকের এই পর্বে আমরা কথা বলছি কিছু স্কিন কেয়ার টিপস নিয়ে। শ্রোতা বন্ধু, শশা খেতে আমরা অনেকেই ভালোবাসি, বিশেষ করে যারা ডায়েটের দিকে একটু নজর দেই তারা। শশা কিন্তু তাদের একটা ভালো লাগার উপকরণ বলা চলে। তবে শশা মুখে একটু ঠান্ডা অনুভূতি এনে দেয়। গরমের দিনে ঠান্ডা শশা যেমন খেতে ভালো লাগে, তেমনি ঠান্ডা শশা মুখে সাময়িক সতেজ অনুভূতিও দিতে পারে। ফ্রিজে রাখা পরিষ্কার শশা পাতলা করে কেটে মুখে বা বন্ধ চোখের উপর কয়েক মিনিট রাখতে পারেন। তবে শশা লাগিয়ে ভাববেন না যে রাতারাতি সিনেমার নায়ক বা নায়িকা হয়ে যাবেন। এটি মূলত ত্বকে ঠান্ডা ও সতেজ অনুভব করানোর একটি সহজ উপায়, অর্থাৎ লং টার্মে আপনার ত্বককে ভালো রাখতে পারে এই শশা। এবং ত্বকের যে টেম্পারেচার মেনটেইন করা, সেটা খুব সহজভাবে খুব ভালোভাবে করতে পারে এই শশা। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে খুব সহজ, একেবারে ঘরেলু পদ্ধতিতে ত্বকের যত্ন কীভাবে নেওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। এবারে আরও একটা খুব সহজ, প্রত্যেকের জানা কিংবা কিন্তু সব থেকে বেশি উপেক্ষিত একটা বিষয়, জল। একেবারে বলা চলে যে সব থেকে সস্তা বিউটি কেয়ার। স্কিন কেয়ারের কথা উঠলেই আমরা মধু, অ্যালোভেরা, ক্রিম, সিরাম সব খুঁজতে শুরু করি। অথচ আমাদের ঘরেই এমন একটা জিনিস আছে যার কথা আমরা বেমালুম ভুলে যাই, যা হচ্ছে জল। পর্যাপ্ত জল পান করা শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃষ্ণার্ত হয়ে থাকার বদলে নিয়মিত জল পান করার অভ্যেস করতে হবে। আর জল শুধু খেলেই হবে না, ঘুম, পুষ্টিকর খাবার এবং নিয়মিত জীবনযাপনও ত্বকের যত্নের অংশ। এবং যদি আপনার জীবনের প্রত্যেকটা অংশ খুব ঠিকঠাকভাবে চলে, তাহলে আপনার ত্বক ভালো থাকবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। জল খান, নিজের মানসিক শান্তির দিকে যত্ন নিন, শরীরের দিকে যত্ন নিন, ঘুমের দিকে যত্ন নিন, তাহলে দেখবেন আপনার যে ত্বক সেটা খুব সহজেই ভালো হয়ে উঠছে। এবং তার পাশাপাশি যেগুলো আমি বললাম আজকে, শশা, অ্যালোভেরা, মধু, ওটস, এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে খুব সহজেই কিন্তু একটা খুব ভালো ত্বকের যত্ন, তার কমপ্লিট প্যাকেজ আপনারা কিন্তু ঘরের মধ্যেই তৈরি করে নিতে পারেন। শ্রোতা বন্ধু, শ্রোতা বন্ধু, সময় কিন্তু আর খুব বেশি একটা নেই, কারণ দুর্গাপুজো প্রায় চলে এলো, আগামী মাসেই দুর্গাপুজো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্বকের যত্ন শুরু করতে হবে এখন থেকেই। শ্রোতা বন্ধু, আজ শ্রীমান ও তিলোত্তমার এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব বিদায় নিচ্ছি গানে গানে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুদিনব্যাপী 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আগামীকাল থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপে শুরু হচ্ছে। এই সম্মেলনে সভাপতিত্ব করবে ভারত। 2026 সালে ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল ভাবনা সংকট মোকাবিলায় সক্ষমতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য গঠন। 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রাক্কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে রাজনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা। পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগর অঞ্চলের সংঘাতসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়। জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। জাতীয় HPV টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত দেশে 80 লক্ষেরও বেশি HPV টিকার ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026 সালের ফেব্রুয়ারিতে এই টিকাকরণ অভিযানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নেশামুক্ত ও নতুন ত্রিপুরা গঠন করার লক্ষ্যে যুব সমাজকে আরও বেশি করে সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ আগরতলায় NSRCCতে রক্তদান শিবিরে উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানিয়েছেন। শিবিরে 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্য থেকে প্রায় 16 মেট্রিক টন উন্নত মানের চা ইউরোপে রপ্তানির উদ্দেশ্যে পাঠানো হল। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ জানিয়েছেন, এই চা দুর্গাবাড়িসহ মোহনপুর মহকুমার বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা হয়েছে। আর চা রপ্তানির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে।

টিসিএ পরিচালিত জেসি স্মৃতি লীগ ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ এমবিবি স্টেডিয়াম জয়নগর ক্রিকেট ক্লাব সংহতি ক্লাবকে হারিয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই ও ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:04। শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে রবি শনে অনুষ্ঠানের। রবি শনের আজকের এই পর্বে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত, এবং অবশ্যই শুধুমাত্র আমার পছন্দের নয়, আপনাদের পছন্দেরও রবীন্দ্রসঙ্গীত কিন্তু আজ আমরা শুনব। শ্রোতা বন্ধু, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করতে হবে 03-81-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, রবীন্দ্রসঙ্গীত আমাদের খুব কাছের একটা গান, এমন এক সুরের জগৎ যেখানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতির জন্য একটা করে গান খুঁজে পাওয়া যায়। আনন্দে, বিষাদে, প্রেমে, বিরহে, একাকিত্বে, কিংবা প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে কখনো না কখনো রবীন্দ্রসঙ্গীতের কোনো গান আমাদের মনের কথাটাই যেন বলে দিয়েছে। রবীন্দ্রনাথ শুধু গান লেখেননি, তিনি অনুভূতিকে সুর দিয়েছেন। তাই তার গান শুনলে মনে হয় এই কথাগুলো তো আমারই কথা। রবীন্দ্রসঙ্গীতের প্রেম কখনো সরল, কখনো গভীর, কখনো পাওয়ার আনন্দে ভরা, আবার কখনো না পাওয়ার কষ্টে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এর মতো গান আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সবসময় প্রকাশ্যে থাকে না, কখনো তার নীরবে হৃদয়ের গভীরে বাস করে। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা কিছু কালজয়ী রবীন্দ্রসঙ্গীত শুনব, এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের পছন্দেরও রবীন্দ্রসঙ্গীত আপনারা অনুরোধ করতে পারেন। ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে।

শ্রোতা বন্ধু, ইতিমধ্যে বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ টেক্সটও কিন্তু চলে এসেছে। হোয়াটসঅ্যাপ টেক্সট আমরা একটু চেক করে নেব। ওকে, জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্যি, হিয়ার মাঝে লুকিয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গান। ওকে ওকে, হিয়ার মাঝে লুকিয়ে থাকা তিনি অনুরোধ করেছেন এই গানখানি। চলুন তাহলে জয়তী চক্রবর্তীর কণ্ঠে ঝর্ণা ভট্টাচার্যি ম্যাডামের পছন্দের এই গানখানি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে, এবং রবিশনের আজকের এই পর্বে আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধু, আপনারাও ফোন করতে পারেন 0381-232-6253, এবং আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধ করতে পারেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি, বলুন। ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করব আপনার পছন্দের গানখানি শোনানোর। ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আরো একজন বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নিতাই বাবু, বলুন, পছন্দের কোন রবীন্দ্রসঙ্গীত শুনবেন?
2: আমি রবীন্দ্রসঙ্গীত শুনবো সুমিত্রা সেনের কণ্ঠে, আমি জেনে শুনে বিশ করেছি পান।
0: আমি জেনে শুনে বিশ করেছি পান। ওকে, সুমিত্রা সেনের কণ্ঠে বললেন তো?
2: হ্যাঁ, সুমিত্রা সেনের কণ্ঠে।
0: ওকে, অবশ্যই চেষ্টা করব। আমাদের সংগ্রহে থাকলে নিশ্চয়ই আপনাদের জন্য, আপনার জন্য এই গানখানি থাকবে। ধন্যবাদ নিতাই বাবু ফোন করার জন্য। নমস্কার। শ্রোতা বন্ধু, রবীন্দ্রনাথের এই অসীম সৃষ্টি, যাকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনের অনেক অংশ কিন্তু কাটাই, সেটা ভালোবাসা হোক, সেটা হোক দুঃখ, সেটা হোক বিরহ, অনেক জায়গাতেই আমরা আমাদের রবীন্দ্রনাথকে ভরসা করে এগিয়ে চলি। চলুন এবারে আমার পছন্দের একখানা রবীন্দ্রসঙ্গীত, তারপর আবারও আপনাদের পছন্দে ফিরবো।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। রবিশনের আজকের এই পর্বে আমরা শুনছি রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধু, রবীন্দ্রনাথের গানে একটা বড় অংশ জুড়ে রয়েছে ঈশ্বর, আত্মসমর্পণ এবং নিজের ভেতরের মানুষটিকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা। তার পুজোর গান ধর্মের সীমা ছাড়িয়ে এক গভীর মানবিক অনুভূতিকে পৌঁছে যায়। একলা জলরে এই গানখানি শুধু একটি গান নয়, কঠিন সময়ে নিজের বিশ্বাসের পাশে দাঁড়ানোর এক চিরন্তন বার্তা। আজও যখন চারপাশে অনিশ্চয়তা, তখন এই গান যেন বলে, পথে কেউ না থাকলেও থেমে যেও না। শ্রোতা বন্ধু, আরো একজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন, সুমেলি টেক্সট করেছেন। তিনি বলছেন, সখী ভাবনা কাহারে বলে তার পছন্দের গানখানি। চলুন তাহলে শুনি সেই গানখানি, খুব পছন্দের আমারও এই গান।
1: সখী ভাবনা।

শ্রোতা বন্ধু, রবীন্দ্রসঙ্গীতের আলাদা একখানা জাদু রয়েছে। রবীন্দ্রনাথ চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার গান আমাদের ছেড়ে যায়নি, বরং সময়ের সাথে সাথে আরও আপন হয়েছে। কারণ রবীন্দ্রসঙ্গীত কোনো নির্দিষ্ট সময়ের গান নয়, এ আমাদের জীবনের গান। আমরা যখন ভালোবাসি, রবীন্দ্রনাথ আমাদের সাথে থাকেন। আমরা যখন হারাই, তখনও তিনি পাশে থাকেন। আমরা যখন প্রকৃতির দিকে তাকিয়ে মুগ্ধ হই, তখনও তার কোনো একটি গান মনে বাজে। হয়তো এটাই রবীন্দ্রসঙ্গীতের সবথেকে বড় শক্তি। গান শেষ হয়ে যায়, কিন্তু তার অনুভূতিটা থেকে যায়। শ্রোতা বন্ধু, আজকের মতো এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব বিদায় নিচ্ছি। বিদায় নেব গানে গানে, তবে কোথাও যাবেন না, কিছুক্ষণ বাদেই ফিরছি আপনাদের পছন্দের আরও একখানা পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:32 চব্বিশ সেকেন্ড। শ্রোতা বন্ধু,

সময় হয়ে গেছে এবারে আপনাদের খুব পছন্দের একটি পর্ব আজ রাতের। আজ রাতের এই পর্বগুলোতে আপনারা ফোন করেন এবং ফোন করে আপনাদের মনের কথা বলেন এবং আপনাদের জীবনের অভিজ্ঞতা, আপনাদের জীবনের নানান গল্প আমার সাথে ভাগ করে নেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজও একই কারণে আমি চলে এসেছি আপনাদের মাঝে, থাকবো রাত ১১টা পর্যন্ত। শ্রোতা বন্ধু, আমাদের আজ রাতের এই পর্বগুলো আপনাদের জন্যই হয় এবং আপনাদের মনের কথা যাতে আমাদের সাথে ভাগ করে নিতে পারেন, প্রত্যেক শ্রোতা বন্ধুর সাথে যাতে ভাগ করে নিতে পারেন, তার জন্যই কিন্তু মূলত হয়। শ্রোতা বন্ধু, আজ রাতে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো? হ্যাঁ, যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেন তারা জানেন ইতিমধ্যেই, কিন্তু যারা করেন না তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা করে নেবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো এবং সেখানে অবশ্যই প্রত্যেক দিনের আমাদের আপডেটস পেয়ে যাবেন FM উজ্জয়ন্তীর। তবে হ্যাঁ, ফিরে আসছি আজকের আজ রাতে এবং আজ রাতের বিষয় নিয়ে। প্রাক্তন শব্দটা অদ্ভুত, মাত্র দুটো অক্ষর নয়, এর মধ্যে লুকিয়ে আছে শত শত গল্প। কখনো একটা মানুষ, কখনো একটা বাড়ি, কখনো একটা অফিস, কখনো একটা ক্লাসরুম, কখনো একটা বন্ধুত্ব, কখনো একটা আস্ত শহর। যে জিনিসটা একদিন ছিল বর্তমান, সময়ের হাত ধরে সেটাই একদিন হয়ে যায় প্রাক্তন। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন, বর্তমানের মানুষটাকে আমরা যতটা মনে রাখি, অনেক সময় প্রাক্তন মানুষটাকে তার থেকেও বেশি মনে রাখি। মনে রাখি সেই শহরটাকে, মনে রাখি সেই অফিসটাকে, মনে রাখি সেই কাজের জায়গার বন্ধুটাকে, কারণ কোথাও না কোথাও সেই প্রাক্তনগুলোই আমাদের তৈরি করে, সেই প্রাক্তনগুলোই আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের শেখায়, আমাদের মানুষ বানায়। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে আমরা কথা বলতে চলেছি প্রাক্তন নিয়ে। আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, জানান আপনার জীবনের প্রাক্তনের গল্প। আপনার জীবনে কি কোনো প্রাক্তন প্রেম ছিল, নাকি এমন কোনো প্রাক্তন অফিস যাকে আপনি ভুলতে পারছেন না? ছেড়ে এসেছেন হয়তো সেই প্রাক্তন ক্লাসরুমকে বহু বছর আগে, কিন্তু এখনও সেই ক্লাসরুমের করিডোর মনে পড়ে, মনে পড়ে সেই ক্লাসরুমে থাকা বন্ধুদের কথা, মনে পড়ে সেই প্রাক্তন চায়ের দোকানের আড্ডা। আপনার জীবনে কি এমন কিছু রয়েছে? ফোন করুন, জানান আমাকে 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, প্রাক্তন কথাটা বললেই আমরা ফিরে যাই অনেক আগে, জীবনের অনেক পুরনো মুহূর্তে, যেই মুহূর্তগুলো আমরা আজকের দিনে বসে মনে করি, মনে করে হয়তো হাসি, হয়তো কষ্ট পাই, হয়তো স্মৃতির সেই জায়গায় ডুবে যাই আমরা। প্রথমে যদি বলা হয় প্রাক্তন প্রেমের কথা, প্রাক্তন প্রেমের কথা উঠলেই প্রথমে মনে পড়ে একজন মানুষের মুখ, একটা ফোন নম্বর, যেটা এখন আর ফোন করা হয় না, একটা চ্যাট বক্স যেখানে একসময় কি করছো দিয়ে দিনে শুরু হতো আর ঘুমিয়ে পড়ো দিয়ে রাত শেষ, একটা গান যেটা একসময় দুজনের ছিল, একটা রাস্তা যেখানে পাশাপাশি হাঁটা হয়েছিল, একটা রেস্তোরাঁ যেখানে একই প্লেট থেকে খাবার ভাগ করে খাওয়া হয়েছিল। তারপর একদিন সম্পর্কটা শেষ হয়ে গেল, কিন্তু সম্পর্ক শেষ হলে কি স্মৃতি শেষ হয়? না, জানবো সেই গল্প আপনাদের কাছ থেকে। রয়েছেন শ্রোতা বন্ধু। নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?

0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে বন্ধু?
1: হ্যালো, নমস্কার। আপনার নমস্কার, শত কোটি কোটি নমস্কার। অনুদা
0: নমস্কার।
1: বলেছেন প্রাক্তন, প্রাক্তন তো অনেক গল্প আছে, তাহলে মজার গল্প বলি একটা।
0: শ্রোতা বন্ধু, আপনার নামটা নামটা দিয়ে আগে শুরু করবেন, আগে আপনার নামটা দিয়ে শুরু
1: শুরু
0: করবেন।
1: করছি খেলার রেস্ট নিয়ে। তখন ওই আমি যখন এখন বোম্বে থেকে, যখন
0: শ্রোতা বন্ধু আপনি শুরু করবেন, ভালো কথা। আপনার নামটা আগে জানতে চাইছি, আপনার নাম, আপনার নামটা আগে বলবেন, তারপর শুরু করুন। শ্রোতা বন্ধু সম্ভবত আমার কথা শুনতে

0: আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ হ্যালো, নমস্কার দাদাভাই।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
1: দেখুন, সত্যি রাশন কথাটা বললেই অনেক কিছু, অনেক স্মৃতি, অনেক কিছুই মনে পড়ে। মনে পড়ে যায় যে পাড়াটায় আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি, যাদের স্নেহ ভালোবাসা, যাদের সঙ্গে মানে যাদের গল্প কাছ থেকে গল্প শুনে শুনে বড় হয়েছি, সেই সমস্ত মানুষগুলোর কথা। তারপর স্কুলটার কথা, যে স্কুলে কত বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, তারপর খেলাধুলো, সেই খেলার মাঠ, অনেক কিছুই মনে পড়ে যায়। হ্যাঁ, তো সেই স্মৃতি নতুন করে আবার আজকে আবার মনে পড়ছে। বিশেষ করে আমার পাড়ার একজন পিসিমা ছিলেন, যার কথাটা আজকে না বললেই নয়। তো সেই পিসিমা এত গল্প জানতেন, এত রকমের গল্প, মানে সন্ধে হলেই একটু পড়াশুনো করে নিয়ে চলে যেতাম সেই পিসিমার বাড়ি গল্প শোনার জন্য। হ্যাঁ, উনি আমাদের, ওনার নিজের একটা ছেলে, আমাদের একই বয়সে, আর আমরা দু ভাই বোন ছিলাম, ওনার একটা মেয়ে ছিল, মেয়েটা আমাদের থেকে অনেক বড়। তো সেই আমরা চারজন বসতাম সেই পিসিমার কাছে, বসে গ্রীষ্মকালে উঠোনে তালাই নিয়ে বসে গল্প শুনতাম, আর শীতকালের দিন ঘরের ভিতরে বিছানায় লেপ মুড়ি দিয়ে ঢুকে থাকতাম, এবং অনেক রাত পর্যন্ত একটার পর একটা গল্প বলে যেতেন, আমরা শুনে যেতাম। সত্যি আজকে আর সেই পিসিমাও বেঁচে নেই। আজকে আমাদের মধ্যে হয়তো আমরা অনেকজনকেই, অনেক প্রিয়জনকেই হারিয়েছি, কিন্তু তবুও আজকে সেই সমস্ত কথাগুলো আবার নতুন করে মনে পড়লো। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: অসংখ্য ধন্যবাদ অম্বিকা ম্যাডাম ফোন করার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধু, সেই আগেকার বাড়ি, আগেকার পাড়া, সেই হারিয়ে যাওয়া কিছু মানুষ, তাদের কথা সবসময় মনে পড়ে। প্রাক্তন হয়ে গিয়েও তারা যেন কোথায় আমাদের মনে একটা স্থায়ী বাসস্থান করে নিয়েছে, তাই নয় কি? সেই বাসস্থান আমরা চাইলেও হয়তো সরাতে পারবো না। শ্রোতা বন্ধু, প্রাক্তনের কথা বলতে গিয়ে প্রথমেই প্রাক্তন প্রেমের কথা বলছিলাম। সম্পর্ক শেষ হলেই হয়তো স্মৃতিগুলো শেষ হয় না তৎক্ষণাৎ। অনেক সময় মানুষটা চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া অভ্যেসগুলো থেকে যায়। রাতে ফোন হাতে নিলে মনে হয় ওকে একটা মেসেজ করি, তারপর মনে পড়ে না, এখন আর করা যায় না। সব থেকে কষ্টের প্রাক্তন প্রেম হয়তো সেই প্রেম যেখানে ভালোবাসা ছিল কিন্তু সময় ছিল না। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার দেবী ম্যাডাম, বলুন। শুনতে পাচ্ছেন?
2: আমাদের জন্মের থেকে আমরা আশেপাশের বাড়ি, স্কুল, বান্ধব, প্লাস কাকা পিসি যারা আছে, এখন নেই, অর্ধেকও নেই, তাদের সবার যৌথ ফ্যামিলিতে সবার আদর ভালোবাসা পেতাম। সঙ্গে আমার দাদুর ভাই, দাদুর মানে সম্পর্কের যত লোক আসে আসতো। প্রাক্তন বলতে তারা যে পাই না, আপনি যে বললেন, আরো দুঃখে মন ভরে যায়। কত আদর ভালোবাসা পেতাম, কত পেতাম তাদের ভালোবাসা সর্বদা পেতাম। ক্লাস, স্কুলের বন্ধু বান্ধব, একসাথে যাওয়া, স্কুলে বেঁধে যাওয়া, দল বেঁধে আসা, টিফিন ভাগ করে খাওয়া। হ্যাঁ, প্রাক্তন।

0: বলতে মানে খুব কষ্ট হয় যে আবার যদি তারা সবাইকে পেতাম, হ্যাঁ মনে সর্বদাই মনে হয় ওকে মানে, কিন্তু আমরা তো আর জোর করে যেতে পারতাম না, এখন যারা আছে তাদের নিয়েই ভালোভাবে বাঁচি, তাদেরকে নিয়েই থাকতে পারি। হ্যাঁ আর প্রাক্তনের মধ্যেই ওই বললাম যে দাদু ঠাকুমা, সন্ধ্যা হলে গল্প তো দাদু ঠাকুমা দিদি সবই মানে আত্মীয় স্বজনের মধ্যেও প্রাক্তন, তারা তো আগে গেছেন, এক করে কাকারা চলে গেছেন, কাকা বাবা কত আনন্দ হতো পূজার সময়, তারপরে যে কোনো অনুষ্ঠানে, হ্যাঁ সেই আনন্দ তো শেষ হয়ে গেল। কিন্তু প্রাক্তনের মধ্যে এখন সবচেয়ে বেশি মনে পড়ে বন্ধু বান্ধব বান্ধবী যার কথা, তাদের বিয়ে হয়ে কুটে
1: আচ্ছা
0: ওর সাথে যোগাযোগ হয়, ওর সাথে কথা বলি, সব শেয়ার করি,
1: বাহ
0: খুঁজে বের করেছি, খুঁজে
1: আচ্ছা খুঁজে বার করেছেন বন্ধু বান্ধবীদের, বাহ দারুণ একটা বিষয়। সত্যি কথা আমাদের বন্ধু বান্ধব অনেক সময়
0: প্রাণের কথা সব বলে, এখন সাথে বসতাম এক নোট করতাম, ও এখনো রাত 10টা 11টা বাজলে একটু কথা বলে, আমি কেন শুয়ে গেলে ওর সাথে একটু কথা বলে তারপরে শুই, খুব ভালো লাগে পর্যন্ত। এটুকুই বললাম, আর নবদা ভালো থাকবেন, হ্যাঁ
1: ধন্যবাদ দেবী ম্যাডাম, ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি প্রাক্তনদের মধ্যে প্রাক্তন বন্ধুবান্ধবের কথা কিন্তু অন্যতম। দেবী ম্যাডাম বললেন প্রাক্তন বন্ধুবান্ধবেরা অনেক সময় বিশেষ করে বিদ্যালয়ের বা স্কুলের যে বন্ধুবান্ধব তারা হারিয়ে যায়, কোথাও একটা তারা হারিয়ে যায় এবং তারপর তাদের আর খুঁজে পাওয়া যায় না, প্রত্যেকেই প্রত্যেকের জীবনে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু প্রাক্তন সেই বন্ধুবান্ধব বন্ধুদের বান্ধবীদের যদি খুঁজে পাওয়া যায়, তাদের সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন হয়, তখন একটা অদ্ভুতভাবে মনে হয় যেন বছর তো কাটেনি, সেখানে দিন নয় একেবারে ঘন্টা শুধু কেটেছে, এমন একটা ব্যাপার থাকে। সেই বন্ডিংগুলো সেই ভালোবাসাগুলো এতই কাছের থাকে, বছর পেরিয়ে গেলেও মনে হয় না যে বছর পেরিয়েছে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো নমস্কার, না বন্ধু শুনতে পাচ্ছেন না। শ্রোতা বন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। আজ আমরা কথা বলছি প্রাক্তন নিয়ে। প্রাক্তন সেই প্রেমের কথাও হতে পারে, হতে পারে সেই প্রাক্তন বাড়িটার কথা, হতে পারে সেই প্রাক্তন অফিস কলিগের কথা, হতে পারে প্রাক্তন সেই অফিসের কথা। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে, অথবা 9485007172 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো নমস্কার, কে রয়েছেন বন্ধু? নমস্কার, কে রয়েছেন? হ্যালো শুনতে পাচ্ছি বলুন। হ্যালো শুনতে পাচ্ছি বলুন। হ্যালো বন্ধু শুনতে পাচ্ছেন কি? হ্যালো হ্যালো, যাই হোক হয়তোবা বন্ধু শুনতে পাচ্ছেন না, যাই হোক চেষ্টা করবেন বন্ধু আবারও। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965, আমাদের আরও একখানা নম্বর 9485007172 এই নম্বরটিও খোলা রয়েছে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো নমস্কার, হ্যালো
2: হ্যালো
1: নমস্কার, শুনতে পাচ্ছেন?
2: দীপ মজুমদার বিদ্যানগর থেকে বলছি।
1: দিলীপ মজুমদার
2: বলতে গেলে দুঃখই বলে বেশিরভাগ।
1: দিলীপ মজুমদার বাবু

0: হুম হুম
1: কাজে দুঃখের কথা বললে তো আরো বেশি মন খারাপ হয়, ঠিক কিনা বলেন?
0: আচ্ছা, একদম
1: হ্যাঁ,
0: ঠিকই, ঠিক বলেছেন, বলুন আপনি।
1: প্রথম দুঃখ হলো না, প্রথম আনন্দের কথা হলো, একবার যখন খেলা হচ্ছিল
0: হুম হুম
1: মাঠে, তখন আমার বয়স হলো 56 বছর বয়স, তখন
0: হুম হুম
1: মালদাতে খেলা, আমি তখন দৌড়ে, তখন ওরা আমার সঙ্গে দৌড়ে পারে নাই, কিন্তু
0: বাহ,
1: বড়রাই পারে নাই আমার সঙ্গে দৌড়ে,
0: হুম হুম
1: আমি তো ওদের থেকে বয়সে বড়, ছোট আমার তুলনি। ওরা বলে কি করে, আমি ফুটবল খেলতাম তো, তারপরে আমি সাইকেল চালাতাম, এলে রানিং, এখন আমার সঙ্গে দৌড়ে অনেকে কিছু পারে না, কিন্তু 73 বছর বয়স।
0: বাহ, তো সেই জায়গাতে প্রাক্তন কথার কি সামঞ্জস্য হলো, প্রাক্তন বিষয় নিয়ে কি বলবেন?
1: মানে যে পুরোনো কথা বললেন, যে
0: আচ্ছা, সেই প্রাক্তন দিনের পুরোনো
1: আরো
0: দিনের
1: পুরোনো
0: কথা।
1: কথা,
0: বাহ,
1: আমি যে মালদা ছোটবেলা যে শহরে ছিলাম, এটা
0: হুম হুম
1: মাটির স্কুল, এখন এটা 3তলা বিল্ডিং স্কুল হয়ে গেছে,
0: বাহ,
1: স্কুল আমি চিনতে পারি।
0: দারুণ ব্যাপার।
1: তারপরে যে রাস্তা কাঁচা ছিল, পাশে সব 2তলা 3তলা বাড়ি, বন্ধু বান্ধবকে খুঁজেই পাচ্ছি না। তারপরে এক চায়ের দোকানে গণেশ বলে একটা ছেলে ছিল, ওকে দেখে আমি জড়াই ধরছি, ও আমাকে দেখে কেঁদেই ফেলছে। আরেক
0: বাহ,
1: বন্ধু ছিল আনন্দ, আনন্দ ও মারা গিয়ে, ওর বাড়ি গেলাম, ওর বাবা মা আমাকে দেখে কেঁদে ফেলে, আর কি বলবো বলেন,
0: বাহ,
1: সব তো দুঃখ। ওটা প্রাক্তন বলতে গেলে 99.2 দুঃখী মানুষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
0: ঠিক ঠিক ঠিক ঠিক, হয়তো বা
1: আচ্ছা,
0: সেটাই, হয়তো বা সেই
1: আরো
0: দুঃখ নিয়েই আমরা বেঁচে আছি।
1: কোনো মরণ নেই,
0: হুম হুম
1: প্রেমের কোনো জাত নেই,
0: হুম হুম
1: কিন্তু অনুরাধা ভালো গান গেয়েছে, কবিতা দিয়ে অনেক গান গিয়েছে।
0: হুম হুম
1: আপনি তো এইসব আর্টিস্ট দেখেননি, ও দেখতেন সব আর্টিস্ট কি,
0: হুম হুম ঠিক,
1: উদিত নারায়ণকে আপনি আমার কথা বলবেন, যে লক্ষ্মীকান্তের কাছে একটা ত্রিপুরের ছেলে ছিল কিনা, আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলবো।
0: হুম হুম হুম ধন্যবাদ, ধন্যবাদ দিলীপবাবু। সত্যি প্রাক্তন কথাটা শুনলেই মনের কোণে কোথায় যেন একটা দুঃখ সেটা উঠে আসে, অনেক কিছু হারিয়ে ফেলার দুঃখ, অনেক সময় সেই দুঃখের মধ্যেও মুখে একটা হাসি ফুটে ওঠে যখন সেই মুহূর্তগুলো মনে পড়ে, সেই ভালো মুহূর্তগুলো, সেই আনন্দের মুহূর্তগুলো, সেই ভালোবাসার মুহূর্তগুলো। শ্রোতা বন্ধু, প্রেমের কথা যদি বলি, সব থেকে কষ্টের প্রাক্তন প্রেম হয়তো সেই প্রেম যেখানে ভালোবাসা ছিল কিন্তু সময় ছিল না, কেউ কাউকে ঠকায়নি, কেউ খারাপ ছিল না, তবু দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখানে রাস্তা দুটো আলাদা হয়ে গেল, কখনো পরিবারের কারণে, কখনো দূরত্বের কারণে, কখনো ভুল বুঝাবুঝিতে, কখনো অহংকারে, আবার কখনো শুধুই সময়ের কারণে। কিছু মানুষকে আমরা হারাই কারণ তারা খারাপ ছিল বলে নয়, বরং জীবন তাদের আমাদের গল্পের একটা নির্দিষ্ট অধ্যায় পর্যন্ত রেখেছিল, তারপর তাদের কাছ থেকে অনেক কিছু হয়তো আমরা শিখি, জানি, বুঝি, নিজের আত্মসত্তাকে অনেকটা বলিষ্ঠ করি, কিন্তু তারা আমাদের জীবনে থাকে না, স্থায়ী ক্যারেক্টার হয় না তারা আমাদের জীবনের। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার,
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: আমি রামনগর থেকে রাজু।
0: রাজু বাবু বলুন।
2: ভালো প্রসঙ্গ আনছেন।
0: হুম হুম
2: আজকে প্রাক্তন দিল্লি আমরা ক্রিকেট খেলতাম,
0: সবাই যাইতো মাঠের মধ্যে
2: ক্রিকেট খেলাটা হতো, যে হারবে সে আমরা খাওয়াইবো মাংস বা রাত্রে রাত্রে।
0: বাহ, প্রাক্তন ব্যাপারটার আপনি হয়তো অন্য একটা মানেই বলে দিচ্ছেন। যাই হোক, প্রাক্তনীদের সঙ্গে যে আপনার যোগাযোগ রয়েছে, প্রাক্তনীদের যে জীবন যাপনের সঙ্গে আপনার জুড়ে রয়েছেন, সেটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ রাজুবাবু।

0: শ্রোতা বন্ধু, ইতিমধ্যেই বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ টেক্সট চলে এসেছে। টেক্সট পাঠিয়েছেন সুমন মুহুরি জোলাইবাড়ি থেকে। তিনি লিখছেন, প্রাক্তন শব্দটার মধ্যে বোধহয় একটা অদ্ভুত মায়া লুকিয়ে আছে। মানুষটা আজ আর পাশে নেই, কথা হয় না, হয়তো দুজনের জীবনই অনেকটা বদলে গেছে, তবু মনের কোনো এক কোণে সে ঠিকই থেকে যায়। কখনো মাঝরাতে হঠাৎ পুরনো কথাগুলো মনে পড়ে, মনে হয় ইস, যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম। কিন্তু সময় তো আর পিছিয়ে যায় না, কিছু মানুষকে আমরা যতই ভালোবাসি শেষ পর্যন্ত তাদের ছেড়ে দিতেই হয়। আর সবথেকে কষ্টের ব্যাপার হয়তো এটাই, একসময় যে মানুষটা ছিল আমাদের প্রতিদিনের গল্প, একদিন সেই হয়ে যায় একটা পুরনো অধ্যায়। তবু প্রাক্তন মানেই আফসোস নয়, সে হয়তো আমাদের জীবনের সেই মানুষ যে ভালোবাসতে শিখিয়েছে, হারাতে শিখিয়েছে, আর নিজের ভেতরটা চিনতে শিখিয়েছে। কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া অনুভূতিগুলো থেকে যায় অনেক দিন। শেষমেশ শুধু এইটুকু বলা যায়, কিছু মানুষ আমাদের জীবনে থাকার জন্য আসে না, মনে থেকে যাওয়ার জন্য আসে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সত্যি সুমন মুহুরিবাবু খুব সুন্দর বলেছেন আপনি। কিছু মানুষ হয়তো আমাদের জীবনে থাকার জন্য আসে না, হয়তো প্রাক্তন হয়ে যায় তারা, কিন্তু তারা তাদের জীবনের একটা অংশ আমাদের সাথে কাটায়, এবং তার থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু বুঝি, নিজের জীবনকে আরও সমৃদ্ধ করি। হ্যাঁ, হয়তো তারা যখন চলে যায় আমাদের ছেড়ে, তখন কষ্ট হয়, হয়তো তাদের কথা ব্যস্ত জীবনের মাঝেও হঠাৎ কোনো ফাঁকে মনে পড়ে, কিন্তু সেই প্রাক্তন হয়েও তারা থাকে আমাদের মাঝে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
1: অর্ণব দাদা ভাই, নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি দাদা ভাই।
0: নমস্কার প্রবীর বাবু, বলুন।
1: দাদা ভাই দেখুন, প্রাক্তন আর প্রাক্তনি দুটোর মধ্যে মানে বন্ধুত্বটা যদি ঠিক থাকে, অটুট থাকে, তাহলে কিন্তু এই এই বন্ধুত্বটা থেকেই কিন্তু আমরা প্রাক্তন কি প্রাক্তনি। হ্যাঁ, আমার বন্ধু যেমনি প্রদীপ কুমার সরকার, কার্তিক ব্যানার্জি, এরা আমার বন্ধু ছিল এবং তারা চাকরির সূত্রে বাইরে বাইরে চলে গেছে। আজ আমরা আমি হয়তো একা আছি, কিন্তু বন্ধুরা এখনো পর্যন্ত ফোন করে মাঝে মাঝে এবং তাদের সাথে কথা কত ফোন হয়, কিন্তু কেউ কাউকে মানে ঠিক জায়গায় দেখেনি এখনো পর্যন্ত। স্কুল লাইফে আমরা উচ্চ মাধ্যমিকের পর থেকে আলাদা হয়ে গেছিলাম দাদা ভাই। হ্যাঁ, একজন চলে গেছিল বিলাসপুর, ওই বাটা কোম্পানিতে চাকরি করে, আর একজন আর্মিতে চলে গেছিল, সে বাইরে চলে গেছিল। তো তাদের সাথে এখন যদি দেখা হয়, কেউ কাউকে চিনতে পারবে না। মাঝে এই বিলাসপুর থেকে বন্ধু আমার কাছে এসেছিল, তো আমাকে বলছে, হঠাৎ তো আমাকে ফোন টোন কিছু করেনি, নিয়ে এসে দাঁড়িয়ে আছে, বলছে যে চিনতে পারছিস? আমি বললাম না, আমি চিনতে পারছি না। নিয়ে বলছে প্রদীপ সরকার। আর বাপরে, সে দুজনা জড়িয়ে ধরেছি, ওর বউ আমাকে দেখে বলছে যে তোমাদের বন্ধুত্ব এত দূর। আমি বললাম হ্যাঁ, বন্ধুত্ব নয়, এটা হচ্ছে প্রাক্তন আর প্রাক্তনীদের সাক্ষাৎকার। তো এই যে দাদা ভাই, এই যে বন্ধুত্ব এবং সাক্ষাৎকার, এটাই হচ্ছে সব থেকে অটুট বন্ধন। এই বন্ধনটা আমাদের যদি ঠিক থাকে না দাদা ভাই, তারপরে আমার বন্ধুর স্বামী, এই গেলে স্ত্রী ওনার মারা গেল এই করোনার সময়, তখন আমরা খুব দুঃখ পেয়েছিলাম দাদা ভাই, যে আমার বন্ধুর বউ চলে গেল এই বয়সে। তো সেই জায়গা থেকে আপনার দিদিভাইও অনেকটা দুঃখ পেয়েছিল, তার সাথে মানে ওর বউয়ের বন্ধুত্বটা অটুট হয়েছিল। তো এই জায়গাটা আমরা মানে ফিরে ফিরে আর পাবো না দাদা ভাই, কারণ আমাদের সেই প্রাক্তনীদের মধ্যে সবাই দূরে দূরে হয়ে আছে।

0: এখন বিলাসপুরেই থাকে, ওখানে ফ্ল্যাট কিনেছে, আর আমরা আমি থাকি বুধবুদে, মানে সেই জায়গাটা অনেকটা দূর আর কি, বারবার বলে আসতে, হ্যাঁ তো যেতে, সেই জায়গার একটুকু এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ এই বন্ধুত্বটা যেন থাকে। এই আজকে ত্রিপুরার সাথে কথা বলছি, এই বন্ধুত্বটাও কিন্তু বিরাট বন্ধুত্ব প্রাক্তন আর প্রাক্তনীদের মধ্যে। আমার 61 বছর বয়স দাদাভাই, আপনার বয়স হয়তো 28-30 বছর হবে। এই যে প্রাক্তন আর প্রাক্তনীদের মধ্যে কথা হচ্ছে, এই এইটাও কিন্তু অটুট বন্ধন দাদাভাই, এই জায়গাটা যেন আমাদের ফিরে ফিরে পাই। হ্যাঁ এইটুকু বললাম,
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সত্যি প্রাক্তন কথাটা শুনলেই মনের এক কোণে অনেক স্মৃতি ভিড় করতে শুরু করে। শ্রোতা বন্ধু, প্রাক্তন শুধু যে প্রেমী হবে এমনটা তো নয়, প্রাক্তন অনেক জিনিস হয়। যেমন ধরুন প্রাক্তন বাড়ি, যে বাড়িতে আজও স্মৃতিরা থাকে। একটা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি বাড়িটা আমাদের জীবন থেকে চলে যায়? না, একেবারেই না। পুরনো বাড়ির বারান্দা, জানলার পাশে রাখা চেয়ার, বৃষ্টির দিনে ছাদে দাঁড়ানো, শীতের সকালে রোদ পোহানো, সব কিছু যেন মনের মধ্যে এক অদৃশ্য ঠিকানা তৈরি করে। কখনো বহু বছর পর সেই বাড়ির সামনে দিয়ে গেলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে, মনে হয় এই তো সেই জানলা, এই তো সেই বারান্দা, এখানেই তো বসে থাকতাম, বাড়িটা হয়তো এখন অন্য কারো, কিন্তু স্মৃতির বাড়িটা সেটা এখনো আমাদের।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:04:19। আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব আজ রাতের এই পর্ব নিয়ে রয়েছি আপনাদের সাথে, থাকব রাত 11টা পর্যন্ত। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রাক্তন নিয়ে। শ্রোতা বন্ধু, আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা 9485-007172 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনের প্রাক্তনের কী গল্প রয়েছে জানান আমাকে। বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: প্রাক্তনদের পথ বেরিয়ে আছে নতুনরা। আসলে ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে, কারণ হচ্ছে আমরা দেখি যখন নববর্ষ বরণ আমরা করি, তখন কিন্তু পুরাতন বছরের যেগুলো খুব সুখস্মৃতি, যেগুলো ভালো গেছে, সেইগুলোকে পাথেয় করে আমরা নতুনকে বরণ করে সামনে থেকে এগিয়ে যাই। তাহলে পুরোনোর কাছে কিন্তু নিতে হচ্ছে, আমাদের দিতে হচ্ছে না কিছু। তো তেমনি একজন শিক্ষক মশাই ছিলেন, সত্যি কি বলবো, দেবতুল্য। আমাদের একজন শিক্ষক মশাই ছিলেন, আমার খুব প্রিয়, আমাকে প্রচুর ভালোবাসতেন। ওনার নাম হচ্ছে শ্রী চিত্তেশ্বর ভট্টাচার্য মশাই। উনি নারী শিক্ষা প্রসারের জন্য যে কাজ করে গেছেন, মানে অতুলনীয়। একটা শুধু গার্লস স্কুল বানিয়ে গেছিলেন, এবং উনি কিন্তু শুধু এই পড়াশোনায় পাঠ দিতেন না, উনি বাংলা ভাষার শিক্ষক ছিলেন। তো ভাষা যখন পাঠ দিতেন, তখন উনি যেন অন্য জগতে বিচরণ করতেন, আমরা বুঝতে পারতাম। আর ওইটা শুধু বলতেন না, উনি খালি একটা কথা বলতেন যে দেখো, তোমাদের একটা কথা বলি, যে এই যে ছাত্র জীবনে তোমাদের এখন খুব ভালো লাগছে, যে একটু বেশি করলে অধ্যয়ন করবে ভালো করে, হয়তো সে কিছু করে খাবে, চাকরি বাকরি হয়তো পাবে। আর বাকি যারা পাবে না, তারা কেউ ব্যবসা করবে, কেউ চাষ করবে, বিভিন্ন কাজে নিযুক্ত থাকবে, কিন্তু সবার আগে ভালো মানুষ হতে হবে। তাহলে তুমি কর্মক্ষেত্র, তোমার কর্মক্ষেত্রে তুমি আরো মানুষের ভালোবাসা পাবে এবং কাজ করার উৎসাহ জন্মাবে।
0: অর্থাৎ আপনার প্রাক্তন শিক্ষক আপনাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলো এখনো আপনার মনে রয়েছে।
1: ভালো মানুষ হতে হবে।
0: বাহ, দারুণ ব্যাপার।
1: প্রাক্তনদের কাছ থেকে পাওয়া, এটা কি কম কথা? ওই জন্য আমি সবসময় বলি ওল্ড ইজ গোল্ড।
0: ঠিক ঠিক ঠিক ঠিক।
1: তখন 1200 ছাত্র আমরা ছিলাম, তো 1200 ছাত্রের উনি নাম জানতেন।
0: বাহ।
1: এবং উনি যাকে খুশি ডেকে নিতেন যে আমার সামনে এসে বসো। আমরা যেহেতু মাঝের বেঞ্চে বসতাম, উনি নাম করে বলতেন, আতিয়ার তুমি সামনে চলে এসো। জানি না কেন ভালোবাসতেন, সেটা অন্য ব্যাপার। তো উনি বাসতেন এবং এরকম কথা সমস্ত ছাত্রদের বলতেন। তাহলে এই যা নীতিবোধ, এই যা শিক্ষা, এইরকম প্রাক্তনীদের কোনোদিন কি ভোলা যায়? আপনি বলুন।

0: ঠিক,
1: পুরো জীবনটাই তো পাল্টিয়ে যায়।
0: হুম হুম, একদম একদম,
1: একটু বললাম, ভালো থাকবেন, নমস্কার।
0: অসংখ্য ধন্যবাদ আতিয়ারবাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি আতিয়ারবাবু যেমন তার প্রাক্তন শিক্ষককে স্মরণ করলেন, এমন হয়তো আমাদের জীবনে এমন অনেক প্রাক্তনীরা রয়েছেন, সেটা শিক্ষক হতে পারে, অন্য কোনো গুরু হতে পারেন, প্রতিবেশী হতে পারে, অফিসের সহকর্মী হতে পারে, যাদের কথা আমাদের হয়তো প্রতিনিয়তই মনে পড়ে। আমরা হয়তো তাদের ভুলতে পারি না, তারা হয়তো এখন আমাদের পাশে নেই, হয়তো রোজ দেখা হয় না, হয়তো রোজ কথা হয় না, কিন্তু তাদের শিক্ষা, তাদের সেই অনুভূতি, তাদের অনেক ব্যবহার আমাদের মনে থেকে যায়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার, আমি দাদা অর্ণব দা, আমি জয় বলছি আগরতলা থেকে।
0: কে বলছেন?
2: কেমন আছো? আমি জয় বলছি আগরতলা থেকে।
0: জয়া?
2: হ্যাঁ জয়া বলছি।
0: ওকে, হ্যাঁ জয়া দেবী বলুন।
2: তো আজকে বিষয়টা প্রাক্তন নিয়ে কথা হচ্ছে না?
0: আজকে প্রাক্তন নিয়ে কথা বলছি আমরা।
2: হ্যাঁ, খুবই ভালো, মানে বিষয়টা ভালো লাগলো যে আসলে ঠিকই, আমরা তো এখন বর্তমানে যেহেতু পা দিয়েছি তো প্রাক্তনকে তো আর ভোলা যাবে না। আমাদের প্রাক্তনে তো অনেক কিছু মানে স্মৃতি জড়িয়ে আছে, এরকম বন্ধু বলো বা শিক্ষক বলো, শিক্ষিকা বলো, বা কোন আমাদের এরকম ফ্রেন্ড বা আত্মীয় পরিজন, এরকম যে আগের আগে ওদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, এখন বর্তমানে হয়তো এই যুগে এসে মানে এত ডিজিটাল হয়েছে, যে খোঁজ খবর নেওয়াটাও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। মানে যে পূর্ব প্রাক্তন যে রয়েছে সেই আর এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়েছি যে খোঁজ খবর বা কাউকে মানে সম্পর্ক রাখবো এই জিনিসটা হয়ে ওঠে না, কিন্তু প্রাক্তনকে তো আর ভুলা যাবে না। অনেক অনেক স্যার ম্যাডামরা আছে এখনো, তারা আমাদের মনের মধ্যে মানে হৃদয়ে জড়িয়ে আছে, যে তাদের শিক্ষাটা আমরা এখনো মানে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি, যে তারা কি কিভাবে বলে দিয়েছে, কিভাবে যে এইভাবে চলতে হবে, এইভাবে বলতে হবে, তাদেরকে শ্রদ্ধা সম্মান ভক্তি এই জিনিসগুলো যে মানে আগে পূর্বে যেভাবে হয়েছে কিন্তু বর্তমানে এটা অনেকটাই কিন্তু হারিয়ে গেছে, যা দেখতে পাচ্ছি আর কি।
0: ঠিক ঠিক,
2: আমি একজন বিএড ট্রেনি টিচার, কিন্তু সেই হিসেবে যদি আমি বলি যে আমরা যেভাবে স্যার ম্যাডামদেরকে মানে সম্মান জানাতাম এখনো করি, কিন্তু এখনকার বাচ্চারা দেখতে পাচ্ছি সেই জিনিসটা তাদের মধ্যে আর দেখতে পাই না। এই যে তারা নিজের মধ্যেই চলেছে, তারা নিজেকে এতটাই মানে মনে করে যে আমি অনেক কিছু জানি, এত পারি, অনেক স্মার্ট, এতটাই হয়ে গেছে যে এই যে সম্মান বুটুকু হারিয়ে গেছে, এটা দেখতে পাই আর কি এখন বাচ্চাদের মধ্যে।
0: বুঝতে পারলাম,
2: খুবই খারাপ লেগেছে আমরা। হ্যাঁ, প্রাক্তনকে আমরা ভুলতে পারবো না, তাদের শিক্ষাটা আমরা প্রতিনিয়ত নিয়ে যেতে চাই। ভালো থেকো দাদা,
0: অসংখ্য ধন্যবাদ জয় ম্যাডাম, ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি প্রাক্তনকে হয়তো আমরা ভুলতে পারবো না, তারা হয়তো আমাদের জীবনে থাকবে না, বিভিন্ন কারণেই হয়তো জীবনে না থাকতে পারে, কিন্তু তাদের দেওয়া শিক্ষাটা আমাদের মনে থাকতে হবে। শ্রোতা বন্ধু আপনারা ফোন করুন 0381226253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু আরও একখানা হোয়াটসঅ্যাপ টেক্সট চলে এসেছে, হোয়াটসঅ্যাপ টেক্সটখানি করেছেন আমাদেরই সহকর্মী অঙ্কিতা। অঙ্কিতা লিখছে, প্রাক্তন শব্দটা আমার কাছে একটা মায়া। হ্যাঁ, প্রাক্তন সেই নিষিদ্ধ বস্তু, সময়ের নিয়মে যা চাইলেও আর পাওয়া যায় না কিংবা ছুঁয়ে ফেলা যায় না, হোক না সে শহর কিংবা মানুষ। তবে আমার আজ মনে পড়ছে অভিজ্ঞতার কথা। হ্যাঁ, পড়াশোনা চলাকালীন সময়ই হোক কিংবা কাজের ক্ষেত্রে প্রাক্তন অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়, যা প্রয়োজনে আপনি যদি দেখাতে চান বা কারোর উপকার করতে চান তাহলে অনেকের কাছে সেটা উদ্ধত মনে হয়, উদ্ধত্ত মনে হয়। জানি না উদ্ধত কি না, তবে এই প্রাক্তন অভিজ্ঞতাগুলোর জন্যই হয়তো আজ এই জায়গায় এসেছি। হ্যাঁ, একেবারেই অঙ্কিতা, সত্যিই তাই, প্রাক্তন অভিজ্ঞতাগুলো থেকেই আমরা শিখি,

0: প্রাক্তন অভিজ্ঞতাগুলোই আমাদেরকে গড়ে তোলে, আমাকে তোমাকে আমি বা তুমি করে তোলে। সত্যিই তাই। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে নূর আলম বলছি।
0: নমস্কার নূর আলম বাবু, বলুন।
1: দেখুন দাদা, প্রাক্তন আমি, আমার বাড়ি ছিল গ্রামের মিডিলে, বুঝলেন? সেই বাড়ি ছেড়ে এসে আমি গ্রামের শেষ সীমানে বাড়ি করেছি মাঠের দিকে। তা আমাকে যখন রাস্তা দিয়ে যেতে হয় বা বাস স্ট্যান্ডে যেতে হয়, তখন কিন্তু ওই বাড়ির পাশ দিয়ে পেয়ে যেতে হয়। সেই বাড়িটি এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে, জায়গাটা আমারই আছে। আপনি যেটা বললেন না, যে ওইখানে যখন পেয়ে যায়, তখন ওই যে মাটিটা, ওই যে জায়গাটা, ওর মধ্যে আমার বাবা, কাকা, দাদু, মা প্রত্যেকের স্মৃতি আছে ওখানে।
0: ঠিক ঠিক, একেবারে
1: ওনারা ওখান থেকে গত হয়েছেন। মানে আমি ষাট বছর বয়স পর্যন্ত ওখানে ছিলাম, তারপরে আমি ফাঁকের বাড়িতে এসেছি। তখন আমার জীবনটা 60 বছর ওখানে কেটেছে। তারপরে বাবা, কাকা, মা সবাই ওখানে আছেন। হ্যাঁ, বা ওনাদের যখনই পেরিয়ে যায়, ওনাদের সেই স্মৃতি, সেই মুখ, সেই আচার আচরণ সবটাই কিন্তু মনে আছে। হ্যাঁ, যেটা হচ্ছে, যেমন ধরুন আমরা যে স্কুলে পড়াশোনা করেছি, সেই স্কুলের পাশ দিয়ে যখন পেরিয়ে যাই, তখন সেই অতীতের সেই বন্ধুদের মুখগুলো ভেসে উঠে, সেই মাস্টারমশাইদের মুখগুলো ভেসে উঠে, কার সঙ্গে কেমন ব্যবহার করতাম সেগুলো সব স্মৃতির আজ থেকে সব জমজম করে, বুঝলেন? কতটা সচরাচর দেখবেন একটু বেদনাদায়ক হয়। অতীতটা যেন একটু আমাদের তুলে ধরে, ওদের কিছু আনন্দ মুহূর্ত সে মুহূর্তে ছিল, কিন্তু এখন তো সেটা প্রাক্তন হয়ে গেছে না। ওদের খারাপ লাগে, কষ্ট লাগে। হ্যাঁ, খুবই কষ্ট দেয়, বুঝলেন? এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, ধন্যবাদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ নূর আলম বাবু। সত্যি অনেক জিনিসই আমাদের কষ্ট দেয়, এবং পুরনো সেই স্মৃতিগুলো মুহূর্তের জন্য কষ্ট দেয়, মুহূর্তের জন্য সেই হারানো মানুষগুলোর কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, পুরনো সেই বাড়ির কথা বললেন নূর আলম বাবু, পুরনো বাড়ির সেই বারান্দা, বৃষ্টির দিনে ছাদে দাঁড়িয়ে থাকা, শীতের সকালে রোদ পোহানো, এই সব কিছু যেন আমাদের মনের ভেতরে কোনো একটা বাক্স থাকে, সেই বাক্সে একেবারে সযত্নে রাখা থাকে সেই স্মৃতিগুলো। কখনো যদি মা বলে পুরনো বাড়িটার কথা মনে পড়ে, ছেলে হয়তো বলে খুব। মা বলে আবার গেলে চিনতে পারবি, ছেলে হয়তো বলে বাড়িটা হয়তো চিনব না, কিন্তু দরজার সামনে দাঁড়ালে আমার ছোটবেলাটাকে চিনে ফেলব। বাড়ি বদলে গেছে, হ্যাঁ, কিন্তু আমাদের স্মৃতিগুলো তো বাড়ি বদলায়নি, সেই বাড়িতেই রয়েছে। এমনটাই হয়তো সেই বাড়ির মধ্যে থাকা স্মৃতিগুলো, সেই বাড়িটা প্রাক্তন হয়ে গেলেও, সেই বাড়িটা হয়তো অন্য কারোর কাছে চলে গেলেও, স্মৃতিগুলো সেই বাড়িটা কিন্তু বদলায় না। প্রাক্তন হলেও আমাদের মনের মণিকোঠরে থেকে যায় সেই স্মৃতি।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বে আমরা কথা বলছি প্রাক্তন নিয়ে। আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, একটা সময় ছিল একই বেঞ্চ, একই শিক্ষক, একই টিফিনের গল্প, পরীক্ষার আগে একই আতঙ্ক, আর ছুটির ঘন্টা বাজলে একই আনন্দ। হ্যাঁ শ্রোতা বন্ধু, বলছি ক্লাসমেটদের কথা। সেই প্রাক্তন ক্লাসমেট, মনে পড়ে তার কথা? ক্লাসমেটরা তখন ছিল প্রতিদিনের মানুষ। তারপর স্কুল শেষ হলো, কেউ ইঞ্জিনিয়ার হলো, তো কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, তো কেউ বিদেশে চলে গেল, কেউ হয়তো এখনো সেই শহরেই। কিন্তু একটা পুরনো স্কুলের ছবি খুললেই সবাই আবার একই বয়সী ফিরে আসে। চোখে চশমা নেই, স্কুল চুলে পাক ধরেনি, জীবনের কোনো চিন্তা নেই, শুধু একটা বেঞ্চ আর অনেকটা হাসি। শ্রোতা বন্ধু, বহু বছর পর যখন কোনো স্কুলের বন্ধুর সাথে, স্কুলের সেই ক্লাসমেটের সাথে দেখা হয়, তখন হয়তো প্রশ্ন করি আমরা, তোদের সাথে দেখা হলে এখনো মনে হয় আমরা সেই ক্লাস নাইনে পড়ি? অথচ দেখ, সবার চুলে পাক ধরেছে, জীবন এগিয়ে গেছে, কিন্তু বন্ধুত্ব রয়েছে সেই আগের জায়গাতেই। সেটা মনে হয় সেই বেঞ্চেই বসে আছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, বন্ধুদের মাঝে এই কথোপকথন বহু বছর পরে, বন্ধুত্ব এখনো সেই ক্লাসের সেই বেঞ্চেই বসে আছে। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনের প্রাক্তনের গল্প শোনান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার অনিমেষ বাবু, বলুন।
1: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন? বলুন।
1: ১৫ বছর রামঠাকুর স্কুলে আমি একখানা 12 বছর পাস করেছি, আর কলেজে 3 বছর পাস করেছি। যারা আমার যে শিক্ষক, যে শিক্ষিকারা আমাকে যে শিক্ষাটা দিয়েছে, মানে তাদের কাছ থেকে যে অনেকটা শিক্ষা আমি যে শিক্ষাটা পেয়েছি, মানে বলার মতো, এবং বলার মতো না, সেই শিক্ষাটাকে আমি অনেকটা কাজে লাগিয়ে যেভাবে আমাকে শিক্ষা দান করেছি। তারপরে আমি বলছি যে, যে এখন পর্যন্ত আমি যে রামঠাকুর স্কুলে দিয়ে পাশ দিয়ে আসা যাওয়া হয়, ১০-১২ দিন এলো আমার এক যে অঙ্কে স্যার আমাকে অঙ্কে শিখেছিল, যে অঙ্কে নিয়ে আমি বিকম পাস করেছিলাম, সেই স্যারকে আজকে ১০-১২ দিন হয়েছে।

0: পেলাম স্যারকে পেয়ে আমার মনটা এত মানে আনন্দ লেগেছে। স্যারকে একটা নমস্কার করলাম, আরো জিজ্ঞাসা করলাম আমি কি করছি। স্যার আমি যে বললাম স্যার চাকরি দিতে পাইনি, আমি সামান্য একটা ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইলেকট্রনিক্সের কাজ করিয়েছি। ঠিক আছে, এই সংসার জীবন ভালোই চলছে। তাহলে অনেক রকমের কথাবার্তা করলাম।
1: বাহ দারুণ দারুণ, সেই পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের স্মৃতি কিছুটা আপনি সেখানে আবারও বাঁচতে পারলেন, সেই আপনার শিক্ষকের সাথে আপনার দেখা হয়েছে, খুবই সুন্দর ব্যাপার, ভালো ব্যাপার।
0: আর স্কুল লাইফে আরেকটা ছিল, মানে প্রত্যেক বছর যে স্কুলে যে ইনিয়াল স্পোর্টস যে হতো, সেই ইনিয়াল স্পোর্টস যে খেলাধুলা হতো, সেই খেলাধুলার ভিতরে আমার অনেক পুরস্কার আজও ঘরের ভিতরে আমার সাজানো আছে। ফুটবল আছে সাজিয়ে রেখেছি, যে যে প্রাইজগুলি পেয়েছিলাম সেই প্রাইজগুলি আমার আলমারিতে সাজিয়ে তোলা আছে। এই যে আমার মেয়েকে বলি তো পরীক্ষা যে দিয়ে পাশ করেছিলাম, সেই প্রত্যেকটা পরীক্ষার প্রভিজিবুল মাসে সেই মেয়েকে আমার মেয়েকে দেখায় যে কত পেয়ে পেয়ে পাশ করেছে। এই যে প্রাক্তন যে শিক্ষাটা মনে হয় যে না আমি আবার সেই স্কুলে পড়ছি, এটা ভাবি। এই কথাটি শেয়ার করলাম।
1: ধন্যবাদ, ধন্যবাদ উনিমেশবাবু, ধন্যবাদ। সত্যি প্রাক্তন কথাটা মনে আসতেই অনেক পুরনো দিনের কথা মনে পড়ে। সেই পুরনো বিদ্যালয় বা কলেজের সামনে দিয়ে যখন আমরা যাই, তখন মনে হয় যে এই বিদ্যালয়ের সেই চার দেওয়ালের ভেতরে এখন তো অন্য ছাত্ররা রয়েছে। হয়তো বিদ্যালয়ের সেই চেনা পরিচিত বিল্ডিং সেটাও বদলে গেছে, অনেক উন্নত হয়েছে হয়তো সেই বিদ্যালয় বা সেই কলেজ, কিন্তু তারপরেও আমরা সামনে দিয়ে যখন যাই, অন্তত পক্ষে যখন সেই নামখানি দেখি বিদ্যালয় বা কলেজের, তখন আমাদের মন হয়তো সেই 10 বছর, 15 বছর, 20 বছর বা 50 বছর আগে চলে যায়। সেই হারিয়ে যাওয়া বন্ধুর কথা আমাদের মনে করিয়ে দেয়, সেই হারিয়ে যাওয়া শিক্ষকের কথা মনে করিয়ে দেয়, সেই প্রাক্তন শিক্ষক, প্রাক্তন বন্ধু, প্রাক্তন বিদ্যালয় আমাদের মনের এক কোণে বেঁচে থাকে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি প্রাক্তন নিয়ে। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনে প্রাক্তনের কী গল্প রয়েছে? প্রাক্তনের কী ভূমিকা রয়েছে এখনও আপনাদের জীবনে? জানান আমাকে। আর খুব বেশি সময় কিন্তু হাতে নেই, রাত 11টা পর্যন্ত রয়েছে আপনাদের সাথে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি রেখা রায় বলছি, নাগেরজোলা থেকে। হ্যাঁ
0: নমস্কার রেখা দেবী, বলুন।
1: নাগেরজোলা থেকে, উত্তর বাজার।
0: বলুন।
1: কথা হচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে, মানে ছোট থেকে বড় কি একটা স্কুলের থেকে, হ্যাঁ স্কুলের যে ছোট থেকে কাজ পর্যন্ত পড়ি, তারপর অন্য স্কুলে যাই। ছোট থাকতে নেতার বাপুজি স্কুলে পড়েছি, আর ছোট তারপরে নেতার। হ্যাঁ, বিশেষ করে স্কুল থেকে যখন নেতাজি স্কুল থেকে যখন আমরা মানে বেরিয়ে আসলাম, তখন মনে হয় যে স্কুল থেকে একদম প্রাক্তনী হয়ে গেলাম। তখন খুব কষ্ট হয়। তারপরেও কিন্তু আমরা যোগাযোগ রেখেছি। 23 জানুয়ারি প্রাক্তন প্রাক্তন প্রাক্তন প্রাক্তনীদের একটা সুযোগ থাকে প্রসেশনে যাওয়ার। হ্যাঁ, মাঝে মাঝে অংশগ্রহণ করি, ফেস্টুন নিয়ে কোন ব্যাচের, হ্যাঁ এটা লিখে আমরা অংশগ্রহণ করি। তখন সবার মানে আমরা মানে তাদের মধ্যে দেখা হয়, তাদের মধ্যে খুব একটা আনন্দ হয়, খুব আনন্দ হয়। 72 থেকে 74 ব্যাচের যে একটা গ্রুপ, এখনো আমরা মাঝে মাঝে মিলিত হই। হ্যাঁ, এখনো কিন্তু আমরা মিলিত হই। আজকে কালকে, হ্যাঁ মানে কয়েকদিন পরে আবার আরেকজনের বাড়িতে, হ্যাঁ এরকম করে আমরা খুব আনন্দ হয়। এবং শুনলে আশ্চর্য হবেন, মানে কারোর জন্মদিন থাকে, ওই ডেটটাও তাদের মনে থাকে। মনে করিয়ে দেয় ওই জন্মদিন, তো জন্মদিন তখন সবাই একসাথে হয়। হ্যাঁ, কারো আজকে ওর বাড়ি, কালকে ওর বাড়ি, এরকম করে জন্মদিন পালন পালন হয়। এবং আরেকটা আরেকটা অনুষ্ঠান হয়েছিল এই নেতাজি স্কুলের সামনে, শঙ্কর হোটেল আছে। হ্যাঁ, ওই হোটেলে আমার সিনিয়র ওনার বিবাহবার্ষিকী পর্যন্ত পালন হয়েছে এই হোটেলে। হ্যাঁ, মালা বদল করে বিবাহবার্ষিকী পালন হয়। আর এমনিতে আমার 50 বছরের যে মানে বান্ধবী আছে, বিরাটিটা আছে, আমি কলকাতা গেলে বিরাটিতেই যাই, ওর বাড়িতেই উঠি। আর আর বিশেষ করে খুব মনে পড়ে নেতাজি স্কুলের স্যার দিদিমণিদের কথা। এখনো এত বছর হয়েছে স্কুল থেকে বেরিয়েছি, হ্যাঁ স্কুলের স্যার দিদিমণি প্রায় 30-32 জনের নাম আমার এখনো মনে আছে। এখনো আমার মনে আছে। এইটুকু শেয়ার করলাম আর কি। ঠিক আছে,
0: ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম,
1: ভালো থাকবেন।
0: ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন। শুভরাত্রি।
1: শুভরাত্রি।
0: শ্রোতা বন্ধু, সত্যি আপনাদের কাছ থেকে যখনই এই প্রাক্তন মানুষদের, প্রাক্তন বাড়ির, প্রাক্তন বিদ্যালয়ের, প্রাক্তন কর্মস্থলের কথা শুনছি, কোথাও না কোথাও

মনে পড়ে যাচ্ছে আমারও সেই আগের বিদ্যালয়, আগের কর্মস্থল, সব কিছু মনে পড়ে যাচ্ছে। আমাদের মনে একটা জায়গা হয়তো সেই প্রাক্তন জিনিসগুলোর জন্যই থাকে। শ্রোতা বন্ধু, প্রাক্তন প্রেমের কথা বলছিলাম, প্রাক্তন প্রেমের কথাও হয়তো হঠাৎ করেই কোনোদিন মনে পড়ে। হয়তো বহু বছর কেটে যায়, বহু মানুষ জীবনে আসে, তারপর হঠাৎ রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে।

চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পদ গেল খুলে, আলাপ করলেম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বিঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম এর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরে স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই, তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগল, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ আমাদের আজ রাতের এই পর্বের আলোচ্য বিষয় প্রাক্তন। শ্রোতা বন্ধু রয়েছেন না? বন্ধুকে পেলাম না, আশা করি আবারও বন্ধু চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, প্রথম চাকরির অফিসটা অনেকটা প্রথম প্রেমের মতোই, সব কিছু নতুন, প্রথম আইডি কার্ড, প্রথম ডেস্ক, প্রথম বেতন, প্রথম বসের বকা, প্রথম সাফল্য প্রশংসা। কখনো অফিসটা ভালো ছিল না, কাজের চাপ ছিল, রাজনীতি ছিল, মন খারাপ ছিল, কখনো মনে হয়েছে এই জায়গা থেকে কবে বেরোব, তারপর সত্যিই একদিন বেরিয়ে এলাম। কয়েক বছর পরে সেই অফিসের সামনে দিয়ে যেতে যেতে মনে হলো, আরে এখানেই তো আমি একদিন স্বপ্ন দেখতে শিখেছিলাম। যে অফিসটাকে তখন অভিশাপ মনে হতো, আজ সেটাই আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষক। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার। নমস্কার, কে বলছেন বন্ধু? আপনি দয়া করে একটু জোরে বলবেন, আপনার কথাটা একেবারেই কম শোনা যাচ্ছে। দেবব্রত কর্মকার, শ্যামলী বাজার থেকে। বন্ধু, আপনি আপনার স্পিকারটা কি আপনার মুখের কাছে নিয়ে একটু কথা বলতে পারবেন? একেবারেই কম শোনা যাচ্ছে।
1: হ্যাঁ বলছি,
0: বলুন।
1: আজকে যে বিষয়টা আছে, প্রাক্তন প্রাক্তনী, ঠিক না? আমি পড়াশোনা করেছিলাম প্রথমত নরসিংহ, ঠিক আছে, ওয়ান থেকে প্রায় ক্লাস সিক্স, সেভেন থেকে যখন আমি ক্লাস মাধ্যমিক পাশ করি, তখন আমাদের যে টিচাররা, যেমন মনোরঞ্জন স্যার, তারপরে বিষ্ণুপ্রদ স্যার, মানবেন্দ্র স্যার, তারা না আমাকে যেখানেই দেখত এই এখানেই তারা যে ডাক দিত, কথাবার্তা বলত, তারা তিনজন সবসময় আছে, সঙ্গে আরো দুজন ছিল, ওরা আউটলুক মানে

0: আউট হলেও তারা সবসময় কথা বলতো আমার সঙ্গে, তারা তিনজন একসঙ্গে যেত আর কি স্কুল ছুটি হলে যাদের বাড়িতে, আবার যাওয়ার সময়ও একসঙ্গে যেত, এই হচ্ছে টিচার আর কি। আর ওরা যেখানেই আমাকে দেখতো রাস্তায়, আবার যেমন একজন আমাদের যিনি স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ছিলেন হেডমিস্ট্রেস, উনিও আমাকে দেখতেন, দেখলে একটা ডাক দিবি।
1: খুব সুন্দর।
0: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বুঝতে পারলাম, অর্থাৎ আপনার প্রাক্তন শিক্ষকদের কথা মনে পড়ে এবং অবশ্যই সেটা খুব সুন্দর একটা বিষয়। ধন্যবাদ, ধন্যবাদ দেবব্রতবাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি প্রাক্তন সেটা শিক্ষক শিক্ষিকা হোক বা ক্লাসমেট হোক বা বন্ধু হোক, তাদের আলাদা একটা গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। যদিও সেই প্রাক্তন অফিস বা কর্মক্ষেত্র সেটা আমরা ছেড়ে এলেও কোথাও না কোথাও তার যে শিক্ষা আমাদের মধ্যে কিন্তু অত্যন্ত ভালোভাবেই থাকে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আর খুব বেশি সময় নেই আমাদের হাতে, রাত 11টা পর্যন্ত রয়েছি আপনাদের সাথে। ফোন করুন, কথা বলুন, আপনাদের প্রাক্তনের কি গল্প রয়েছে জানান আমাকে। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি দেবশ্রী বলছি আগরতলা থেকে।
0: নমস্কার দেবশ্রী, বলুন।
1: আজকের প্রোগ্রাম শুনে সবার কথাই শুনছিলাম, সবাই সবাই বিভিন্ন ধরনের প্রাক্তন এর বিষয়ে কথাবার্তা বলেছেন। তো আমি যদি পার্টিকুলারলি একটা বিষয়ে, প্রেমের বিষয় নিয়ে কথা বলি, তাহলে আমার কাছে যেটা মনে হয় যে প্রাক্তনের সব কিছু জরুরি যেটা ব্যাপার, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে তাকে কোনোদিনও মানে বর্তমানের মাপকাঠি যেন আমরা না বানাই। আমার কাছে মনে হয় আমরা যখন কোন ডায়েরি লিখতাম বা ডায়েরি লিখি, তখন ওই সময়টাকে কিন্তু আমরা লিখি। কোন একটা পুরনো ডায়েরি যদি আমরা প্রতিদিন খুলি, সেটা কিন্তু মানে ভালো ব্যাপার না, তাই না? তাই ওই ওই সময় যে পাতাগুলোতে আমরা যাই লিখেছিলাম, জীবনের যে সময়টা আমরা লিখেছিলাম, সেটা ডেফিনেটলি মূল্য তো আছে। কিন্তু আজকের দিনটারও তো অনেক মূল্য রয়েছে, তাই না? সেটাও তো একটা নতুন ভাবে লেখা উচিত আমার মনে হয়। তো এই প্রাক্তনের কথা বা প্রাক্তন অতীতে যা ছিল তা ভেবে ভেবে আমরা যদি বর্তমানের সঙ্গে প্রাক্তনের সেই মিল অমিল খুঁজি সারাক্ষণ, তাহলে কিন্তু জীবনের সৌন্দর্য আমরা অনেকটাই হারিয়ে ফেলি, এটা আমার মনে হয়। তো আমার কাছে সব থেকে ভালোবাসার যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গা, সেটা মনে হয়, আমার মনে হয় যে প্রাক্তনকে আমরা, প্রাক্তনের যে ডায়েরির পাতাটাকে সেটা আমরা সম্মান করি,
0: সম্মানের পাত্র, তা শিক্ষার পাত্র তো বটেই, কিন্তু তার পাশাপাশি জীবন তো এগিয়ে চলেছে, জীবনের সঙ্গে সেই ডায়েরির পাতা তো যোগ হতে থাকবে, সেটাও সত্যিকারের কথা। এবং সেই অভিজ্ঞতা আমাদের নিতে হবে, থামলে চলবে না, সেই কথাটাও বাস্তব। শ্রোতা বন্ধু, আজ আপনাদের প্রাক্তনের কথা আমরা শুনলাম। প্রাক্তন মানেই কি দুঃখের? না, একেবারেই না। প্রাক্তন মানেই শিক্ষার বিষয়। প্রাক্তন হয়তো আমাদের দুঃখ দেয়, কারণ হয়তো সেই প্রাক্তনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের আর নেই, সেই প্রাক্তন মানুষগুলো আমাদের জীবনে আর নেই, কিন্তু তারপরেও তারা আমাদের শেখায়, তারা আমাদের শিখিয়েছে, তারা আমাদের, আমরা যে জায়গায় রয়েছে সেই জায়গায় পৌঁছে দিয়েছে, আমিকে আমি হতে সাহায্য করেছে। শ্রোতা বন্ধু, তাই দেবশ্রীর কথার মতো বর্তমানের মাপকাঠি যেন না হয় সেই প্রাক্তন, কিন্তু বিশেষ করে যদি ভালোবাসার কথা বলি, ডায়েরির পাতায় নতুন পাতা তো লিখতেই হবে, সেই আগের পাতাগুলো সম্মান করে করে অবশ্যই। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে, কথা বলেছি প্রাক্তন নিয়ে, আপনাদের প্রাক্তনের গল্প আমরা শুনেছি। বিদায় নিচ্ছি এই পর্ব থেকে, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় উত্তর ধলাই ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকাল গোটা দিনের FM উচ্চায়ন্তের অনুষ্ঠান সূচি। 101.6 মেগাহার্জে

এফএম উজ্জয়ন্ততে এবং ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে ও নিউজ অন এআইআর শুনতে পাবেন। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজে লাইভ অনুষ্ঠান শুনতে পাবেন। সকাল 6:05 ককবরক অনুষ্ঠান শুনবেন সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খোরাং, অভিজ্ঞাপন শুনবেন 7:45, 8:40 শুনবেন তোমায় গান শোনাবো, সকাল 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 শুনবেন বলছি তোমায়, মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন আর জে চিন্ময়ের সাথে বেলা 10:00, বেলা 2:00 শুনবেন ককবরক অনুষ্ঠান খনাখতক খোরাং, 2:30 শুনবেন সুরের আকাশে আর জে অন্তরার সাথে, সুরের আকাশে শুনবেন বেলা 4:00, বিকেল 5:00 শুনবেন আজকের সিকান্দার, 6:30 থেকে শুনবেন উড়ান, গানে আপকে লিয়ে শুনবেন রাত 8:05 থেকে, সমাচার সন্ধ্যা 8:45, রাত 9:02 থেকে শুনবেন আজ রাতে সঙ্গে থাকবে আর জে শর্মিষ্ঠা, রাত 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতাবন্ধু, রাত 11:00 থেকে পরদিন সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:48। আমি আপনাদের বন্ধু আর জে অর্ণব বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, এবং অবশ্যই প্রাক্তনকে ছেড়ে আমরা হয়তো এগোতে পারবো না, প্রাক্তন থাকবে আমাদের মাঝে, তবে প্রাক্তন থেকে শিক্ষা নিয়ে, প্রাক্তন থেকে সম্মান করে প্রাক্তনকে আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, শুভরাত্রি।